0: जिसा विक अवहाय खेला ये खाना माने द ककरे
1: आउ
0: अजर
1: जो तो
0: अवफन
1: कोला मु जो तो कोला रे मुख नै तनर पिन जा खरे बोत बलाय बलाय हम भया परो ते मैडम नन बमलाय हम भया परो
0: ताको अकरानो ताको अकरानो सना ने मुसुङ ए सिम्पल लाइफ न ते तिं कक सम ते फास्ट को लाइफ प्लस उमर चक्रंग जा फियाबा ताबो फनो न साक न काम करन खलाई तने ओइ जों बाय करन गय तं खाबन बगै बेलाखिन पाइफलाया हम जा
1: প্রত্যেক দিন চিনি লাগবো জানি যাতে তবে বাতিল তবে সাধারণ বাধ্য প্রত্যেক ইচ্ছা নিত বেশিরভাগ বেশি বয়স্ক যারা দাদের যারা পুরাতন বয়স্ক তার বরক সারা থাকা বরক তো বিশ্বাস কিছু অভিজ্ঞতা উম বা সাইমা কাপ মাজা ফটিয়া এইখানে দুনিয়া এইখানে সমাজ যে বরক দাও ইয়ং ইয়ং বয়স্ক সাধারণ বরক কম বয়স্ক বিশেষ দূরদর্শিতা কিছুটা কম দূরদর্শিতা চিন্তা শিলকায় বা বিয়া সেরকম কিছু আবো বহাদুর ফিটান বা আবো অবস্থা অনুযায়ী কিন্তু আবে পেশনে যেমন হিন্দি বিনি সমাজ বিনি দাঙ্ক পরিবার ভক্তি অবস্থাও তং তং আবো চিন্তা শিক্ষায় এখন নাঙ্গো বা বিনা নাঙ্গো আপনি পরিপ্রেক্ষিতে তামি চিনি প্রত্যেকটা পরিবার তামু ভক্তি অবস্থাও ঘটনা অবস্থা মাস থাকে সিম্পল লাইফ অর্থাৎ সাধারণ জীবন জীবিকা অর্থাৎ অর্জন খাই না কারণ প্রতানগিরি নানা রকম কত কতগুলা নানা রকম আবার কোনো কতগুলা কাম নাই তো কোনগুলি আবো সাময়িকভাবে ব্যাপার কিন্তু পরিপ্রেক্ষিতে সাধারণ থাকে এই যে সিম্পল লাইফ থেকে কতগুলা বর্জন হয়েছে যে বরফ জগ যে অবস্থাও মানুষ আপো তো সানা থাকে তাম সানায় আবো তো যিনি বিনি জীবন বা বিনি পরিবার বিনি অবস্থা কারণে বেঁচে রেখে তিসে আবো তো খাইন দরকার তৃতীয় যে কোনো সামগ্রী যে কোনো পন্থা পদ্ধতি আবো অবলম্বন বাসন বলে না আবার তোমার বজায় করে একে একে যে কোনো পরিবার যে কোনো সমাজ যে কোনো আবার কিছু না কিছু ব্যতিক্রম বা বিপদগ্রস্ত মানো বা মানে যেমন জানি জানি সমস্ত অনুযায়ী জানি জানি বেই আয় বেই সব বাসা মানে নিজের সব কন্ট্রোল নিজের জীবন জীবিকা অর্জন খায় না আবার বতো তাতেই নাই লিমিটেড না গিয়ে নাই কিছুটা কিছু যাব বেসাস বা সম্পর্ক বা দায়িত্ব বা নিজে কর্তব্য বুট খাই নাগো হ্যাঁ জানি জানি যে অবস্থা সামর্থ্য অনুসারে যে যে অবস্থাও তো সে অবস্থাও তো প্রতানগিরি বি কতগুলো আব খাইবা তেহনে জীবিকা অর্জন খাই দূরদর্শিতা জিনিস নিয়ে আবো কন্ট্রোল নিয়ে যে কোনো সময় যে কোনো পরিবার যে কোনো বৃষ্টি আবো কোনো কোনো লক্ষ্য বিপদগ্রস্ত বা গেরা অবস্থাও ক্রাই ক্রাই থাকুন বা উনি মান আবার উনি আমি কোনো ধরনের যাতে যিনি জীবিকা যাতে সুন্দরভাবে কাম করে দূরদর্শন বা নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা কর্মতপা সামুং বা নিজের দায়িত্ব নিজের পরিবার যাতে সুন্দরভাবে থাকে একটা কোনো যে কোনো সামুকে বাসম পরে নাই টংনাঙ্কুম বা টংনার নাম আবার কক সাবর যে তিনি যে বার্ষিক সুন্দর সৌন্দর্য ধুনা নিজাই লুকোনো আবু ফুটা

তুমুং নং কুবুইনো বখাবাই মংসাসে খলাইনা চংখে লামা মাননাই হাইয়াখে কেবং মং সিমিনো মাননাই হাইনি বাগৈনো নং সাক সাকসে বখানো মংসাসে খলাইনানে হিনেই সাকমা পানজিনাই চিনি সিনাই নকাই শিগ্র স্বামী বিবেকানন্দজি অবহাই সাকা তিনি নিশাল জুলাই তালনি নৈজি চিনই সালমারি অজরাবজন থালায়ানে চিনি তিনি সালন রকসাবই কক থাইজা থাইনি তিনি ন্যাশনাল সিম্পলিসিটি ডে এবকেবা টংকসং নি সাল হে সাজাগৈ দিনে তিনি সালন রকসাবই তুমু নকক থাইজা থাইনি সানানি থাকাই হিনে এঙ্কে সাজাগৈ দ তিনি নিশাল বুড়ি রকনি রংসরংমানি সাল এবাকেবা বুড়ি রকনি রংসরংমানি সালন রকসাবই মালালানি যে সামুং এবাকেবা বিনি যে সাকথারমুং অবন মৈতু তনিনানি বাকি হায়ং গনাঙ্গৈ মালালা সাল হিনে পালাই জাগাই দ তিনি অসাল ইন্টারন্যাশনাল মালালা সাল হিনে সাজাগাই দ আবনো কারিব তিনি সাল পালাই জাগাই দ 1949 বিসি ইয়াগুলো তিনি সালনি ইয়াগুলো মহাত্মা গান্ধী লংমা চৌমানি

ইয়াগুলো আর এসএস রংনি বখাকদই অবন সাকলাইরি মানে সাকলাই জাখা আবনু কারিব বিশিপুরম জুলাই তালনি সেকেন্ড উইক এবাখেবা চিনি গনই হাতি মেঘালয় পাইনাপল ফেস্টিভেল এবাখেবা অমুতিনি বাণী চলিবই দিনে সাকলাই জাখা ও বিশিপুরি রমই অব বান্দা খালাই জাগাই দ আবনো কারিব বরং গুনাং দুর্গা প্রসাদ খাত্রি নি তিনি আসাইমানী সাল ব পালাই জাগাই দ ব বেলেখিন হিন্দি নভেল সৈকেরং তে ব বেলেখিন খরকসা বেলেখিন ওয়ার্ল্ড নি পপুলার মিউজিক্যাল নোভেলিস্ট এবাখেবা কথমায়ং সৈকেরংনি বসলা হিনে সাজাগাই দ অবনো কারিব সঞ্জয় মঞ্জরিকার ব খরকসা ক্রিকেটার বিনি ব তিনি আসাইমানি সাল হিনে পালাই জাগাই দ আপনো কারই অর্চন শরৎ কমল বিনি ব আসাইমানি সাল হিনে পালাই জাগাই দ ব খরকসা টেনিস প্লেয়ার তে ব অর্জুন অ্যাওয়ার্ড রক মানজাক অবনকারী ব দারা সিং দঙ্গ বরংবনাং দারা সিং ব খরকসা রাজ্যসভানি খরকসা মেম্বার দমানে হাকি তে ব খরকসা রেসলার জে ব খরকসা অ্যাক্টার বনচন গবাং খালায় অ্যাক্টার হিনী সিনিকগো বিনি তিনি অ সালো জংবাই হায়ুনি হালক ইয়াকারে গলামানী সাল হিনিব পালাইজাগৈ দঙ্গ

গয়ামংখা বেলাইন কথক বথাই গয়ামন চাষ খাইন মানি বিং তৈসং তাবুকি অজরাব কাহাম রং পয়সা আজিনানি লামা সামই মানো গয়াম মানথক ভিটামিন সি ক্যালসিয়াম তাই কুবুনি পুষ্টি রক গয়াম চিনি শাকনি হজমনি ফান্ন বাংরু বেবাক সিনি যে বেকরেংনি যে সিন বেকরেং গ্রা খাইতানি রক বেলাখেন জুবাও তাই চেরাই রকনি শাকনি বেরাম রকন কাসুথানি তাই ব্যংনি বেকরেং রাখানি রক ব বেলাইখেন জুবাও আবন কারি ব গয়াম ন সং জ্যাম জেলি রক সামুই ব যাই মান তাই আবন কারি সং বন যে গয়াম ন ফালই বং পয়সা আজি মানো হাইনি বাকি গয়াম বাগান খাই ব সং রং পয়সা আজি মানো গয়াম বাগান খাইনি বাকি গবং থাই গ্রী ফানো সং গয়াম নকনি নখলা এবা খেবা দায়কুং এবার খেবা গানাগিনি থাইরগ নসং কাইব

আশোক জোড়া হাই নিখরাং খানা লাইকা লতা দেব বর্মা বেড়ে চাপ জাগ্র চাপ মো আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুংনি ককবরক পান্ডা হায়ং নিখরাং তিনি তংমানি আংনরমনি লগি তনুজা তাই আনলগি তংমানি মামন হ্যাঁ যতন তেসা ফুং কাহাম তাই যতনি শালন তিনি কাহাম থাংতং খুলম বাইকা

0: ଆଉ ତାକୁ ଭଗବାନ ରଖିଛି ହଜାର ହବ ରଖଣାଇ ତମ 101.6 ମେଗା ହର୍ସ ଏଫ୍ଏମ୍ ଉଜ୍ଜୟନ୍ତ ତୈ ନଙ୍କ ଚାରାଙ୍ଗ ତମ ନରକନି ପୋଖ ଖାମାମାନ ଆସୁ ଜର ସଂ ହାୟୁନି ଖରାଙ୍ଗ ଖାନାଲାଇ ମାନେ ହାୟୁନି ଖରାଙ୍ଗନି ୟାଗୁଲା ଉଚାର ନରକ ବୈ କକଲାମ ସାଲାଇ ନାଇ ସିମ୍ପଲ ଲାଇଫ ନ ତୁଇ ନରକ ବୈ ତିନି ଗରଙ୍ଗୈ ତ ମାନେ ଆଙ୍ଗ ଅଜର କକ୍ତୁ ଫାଇଜାକ ନାଇ ନେଲେ ନା କକ୍ତୁ ସ୍ୱାଗତ ହ୍ୟାଲୋ ଲାମସୁଗ
1: ফুংকাহাম
0: ফুংকাহাম
1: ফুংকাহাম
0: ফুংকাহাম বখুন ল তিনি পান্ডানো রেসাবই মূসা থাইজা থাইনি কক সাকাই নিয়ে বেলেগ
1: মানে जों गोबां मा दाबो नुग्लायदों मा होनगाखै अबनै बेसोरसै न जत न आबेरेलाय मा बेसोरसै खाफरमला मा बेसोरसै न दाखौ जाति मा सार गाग्लाय फैनाय र खुबजाखा जाय गायसा बाय गायसा अ माया र कमे माने नुजाब जाय जों आबसोदो आबसो मैया आने अजन बुसक्त अबरक जों वासुलायदिया ও গাইছানে নৌখাবাই অব হাই নাম মা বিশুতই ন গোবাং মা বরং সাগর টেনশন রক ওয়ান সুমা রক থাকনে বারা ওয়ান সুমানে বাকই গোবাং মা থাকনে থাক পরে হামিয়া রক নুজাগ অনেক দিদি তুই নিনে হামিয়া রক নুজাগ তামনে বাকই গাকাই থাকনে ফাননি সলাই বিশে মোসক মানে বিশে ওয়ান সুমানে অব হাইবাং মানে বিশুনসই ন যতই ন সায়া নুজাগো তা খাইনে হ্যালো খানাই তো
0: খানাই দো বুকু
1: তাই আগে তাই বলে নগ পাঁচ বাই টাকু বাতাম খাই টাকু বা নকরণ খা টাকু কাম তো খাই টাকু কাম নকরণ খা যত ন ইয়া কাকাম টাংলাই থানে তুইলাই থানে ব নমতে খাই দিয়ে আমাদের খাই না অব হাইরকা খা খা যা তাই টাংলাই মানে দিনে আমার

0: 法国从的阿玛罗邦，在大部分在大部分不过红葱，在的马萨红葱，在的开车过去的那个别人那大概二十个人跑了场哦，阿不喏按路过车的我一把按不差不多你家个我开过来耶，在啥的阿个嘛喏，阿不嘛这阵卡不拢来上来，大部。
1: 嗯。
0: 阿不的不想睡喏，阿不卡不拢来嘛不想睡喏，准这些过了。弄家送我大部，先从那边对路家路几个帮卡，大部不过不卡了，回来用卡。那我改下呢，如果再改下的皮子我，我都卡了卡不过，知道不？那再改下呢，盘到二十个里不嘞？
1: 嗯。
0: 那到十万个嘞。那现在呢，我做那家，我如果在东门呢，我不办了，那东港的那种卡上我慢慢来，东港我慢慢来。在今年包括那个不，但是先从到广东来，阿爸还蛮懂这个方面嘛，哎。
1: 嗯。
0: 阿爸呢，毕竟孙家进生下来本来，阿爸们就不能不努力下，阿爸还了，大哥不过，比出来不咋那奶油，比出来不咋那奶油，按大哥阿爸还出来就下，不能顺其他比下来呀呢，按这个弯出来嘛，本来广东这个大。
1: 嗯嗯。
0: 但阿爸那种，阿爸还恩也会。在东马边上，在东马边上，俺这里买家肯定按大户过山那难干了。俺这里，我不还在干农干，干肯定按大户过干那难干。你现在我批了哪几块人难过的？
1: 嗯。
0: 对，那忙都差那人家了，他们的在做些东西，就是那种那种困难的白做。
1: 要搞过来。
0: 嗯。他们的，本来在杭北。
1: 对，本来在那杭北。आओ बुखो का चमक रंगे तो मने अचरा वो आओ जैसे संग बुई बाई शोर्शा या वो इसीनी लंगमा जंग बोबो हाई खलाई ये इसीनी लंगमा ना बस कांगो सिंपल खलाई ये सिंपल ने बिसिंग ते खलाई तंतु साथ वाई लंगमा ना अब शिन आने ने ना हेलो
2: हेलो
1: लाम्शोगो बुखो ना हाँ बुखो ना लाम्शोगो
2: Phong ka
1: mang
2: ka galang ko ni ka
1: thai. Phong ka ham. Phong ka ham. Wa te phai
2: ma
1: sa ma rung ka ham. Ka
2: rung da ka na. Ka na wai chong, ka na wai chong. Ado ma rung so ki chong ha si neng ta gula. Bela wa te wa zak na. Ao, dung to simple lifestyle na tui khalai chong hai chum le. Ao, ang to bunyi kok thali ang তাবক তো পারাও তো হকে আগে তো অনেক বছর আগত তোমে থেকে আমি জিন্দগিন বড় বড় পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমি বা কোয়ার্টার তোমে থেকে অনেক বছর
1: হুম
2: আর বিভিন্ন জায়গা নি বড় সংলা
1: হুম
2: বড় তো হক করতে এমন একজন সঙ্গ বরে যে কে বনি নগ কোন একটা মানিক তাল ছপাই যায় যে বিনি না সে না নাই
1: ও
2: দা আমি ও জাস্ট পান না ও অবক করে সে মসাই না ন খাই এরাই আব অনেক আমি ইঞ্জে বুকো গান আমতি বুকা গবে একদম মানি করে আমি যে তং মানি আমি সমর্থন ও জানি যে তং মানি আং আপনন কানে খানাই সুমুই খানাই যা
1: হুম
2: তে দাইলে বুইলে বুইনি ভিগলা হাকে কান ও বইলাম তি তং আয়াং মানা না একদম করে পাঁচ দে তং মান ফান চাং আছে গো খাইয়া
1: আও
2: আং আও কানে হাই জিলিক জালা খা তং না নে বুইছে পার কানে খানা মানা না আগে বক করে তাব তো তাইবো ফাইন বছর ও বড় থাকা বাপ তো করে
1: আও
2: তবে ওরা পারার গো ফাইব যেমন আর নগরান কাছে বাজার দেখুন তো তো বাজার গো থাকে কত সুক ক্লাইমার ও বাগিনা বাতি যা ক্লাইমার
1: হুম
2: তারা তাম পয়সা তো না হলে তুই রং পাই মানু গাং লা ব্লে রো ও এলং জে রো ও খালি ওই তো হুম নর ও তাই দাদু এই জানি নর গো আম হাইসাই জং মাম লে মানো থাও মানিয়া নি থাকা বা মানু তো সারা নং না নি বতাবো আনি রাং পোষা পান দন তাই ফোন তো যে জেনে মাছ মাংস সোনানি ও বয়স তো আম হাই
1: সেটাই সরি সাগরিয়া
2: হুম তুমি বাম পে নতা
1: হুম হুম
2: আং তো ওর নে কিছু একটা জায়গা থানে তো 5 6000 টাকা দাম মেডিক নাই কান গা হাইং গা আজু সে কানা নি সময় সে একদম আনি কাম তো একদম সিম্পল সব তো জানো নুং নাই রক আই কেন সিমি সিনো নাই রক

0: mana mungkin udah ada wah saya punya penghargaan nama ya bu.
1: Apa?
0: Kan itu jatuh mana? No cook jatuh mana? Jika mungkin jatuh mana? Abna polisi itu tangan angin maintain ke jatuh tangan angin. Kan itu sih sama nomor cukup simple sih. Parang ni nan lagi nubam hai. Betul. Baru mesti mungkin sangka lagi mungkin orang kaca kelai ni apa? Abna next time saya salai ke? Tama sangka kaca salai ke? Asyikin dasar. Asal pun cakap, hai jangan orang orang rumah tak pernah banyak. Ayah am kau tu kau ceri buku kan?
1: Oh.
0: Bawa misal tu pun jaga rumah, hai jangan orang orang jarak bayi. Malay pun mana? Malay kan kan luka na ani kamu semurok, ani engkorok.
1: Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. রে কাহামাসে তংকো বনো আংতামুনি খিবি দিনে বহায়া দিবা না বনো তাবুনি জরাব অবহাই খলাই ন নুকজা গই তং চেরে রগনি বসা বিসিঙ্গ কবাং কো খলাই কাইসা ওকেশন বা কাইসা কালবারি বা কাইসা রি চুমগা বা কাইসা পান্দাব কাইসা রি চঙ্গা আবতে চুমলিয়া অবহায় মানে ই যে বলিউড নি যে লাইফস্টাইল বরকসে অরস্রং লাই তংসিও কামসলে কাহামা ফিয়াবা আবন চুমনানি নাইলিয়া আলমারি কুপলং কামসলে নিবিসিঙ্গ কবাং কোখলাই বহাইনু জ সুজাও পিয়াবা জে বুমা বুফা হিনজং নাইরো বরং নিবিসিঙ্গ ব অ বাতাই লাইমানি নগ থাজিং চিনি বুখো ক সামহাই বিনি নগ অবহাই মানাই তং আন নগ করে বহাই কে উনাই বিনি নগ ব রাংসারিসা কানে এবা কাইবা কান মু চমু কাম কই চমু ব উতি জাগাব পান্দাব থাঙ্গ আং ব থানানে নাংনাই থাঙ্গাই হেঙ্কে মান সম্মান তঙ্গলাক এবার কেবা রেপুটেশন তঙ্গলাক অব হাইর কবাম বরক কবাম মানুষ তাবুনি অজরাব ফিয়াব অব বেলাকিন চেন চিনি জঞ্জালনি খাক দাগারি দো হিনে খাখলাই হ্যালো হ্যালো
2: হ্যালো
1: বকুন লামসব ফুং কাহাম হুম দ বহুন পুলানো সানানি মজা কিছু সিরিমং সানানি বাকে বেলা কেন হামবাই বখ সুমিত্রা না
2: বড় রং মুসুমা তো আবার তাই পাইপ লাইয়া হ্যাঁ দেবা
1: হুম
2: আপনারও পাইপ লাইয়া পানা তো কন্ট্রোল পাইতো মা তো নাই নিজে নিজে ফান পারি থাকতো বুঝো বনম বাতাই তো দাম আগে বসে বড় রক খালাই না ক খাল নাই হেন্দ্রি চাপল দেখছো বসে বড় রং কক ন হ্যালো
1: হুম খাই দো বকু হ্যালো বউ ওহো সামলিয়া বকুক নি খরাং ফিয়াবা আং খানাবই না তোমানে বকুক নি লাইন ছবি থাকা হ্যালো হ্যালো তখন
3: ফুঙ্কা
1: সিম্পল লাইফ

Oh, simple. Sadaran babe tong ne he di ba. Kai kok kai cha tong oi ngra di ba. Oi li un meeting ne ni je tor kai tel do. Ani je orthat buini somalosona khainan thukan ni jina na chingna ne ebong dorka. Obo kai cha chi ni jibon ni bagai khub nang sukman ita ko. Ar abo sasro tasro kok sama saga dengan kai sasro bomti ni sawu ani je tongmani ani jorate ang besut ang nun naito ang nun somrak ani je tongmani abo ang somrak an bage tai kiop kere ang je ani je kamun sumun daga zomi tongmung ang je babe tongo ani je lifestyle abo ani mote je ang tongmani abon tik tobe kaisa kusu taya tongankai abo modipet orthat selainani serengnani selain nanggu kaham tak kaham jenis no serengnani nanggu atau ke je kok buini utai singo nara alo sona kailemen alo kanama ni jemon boni uani ani bai samani bai konika Tara buti sabo pa bong rang rong tam sana bai tara buti rok bai ba songlai mai sa এই যে কগ্র আব মানে বুইনি সমালোচনা অর্থাৎ ওয়ানসার কক বাই গাই হিন্দাগো নিজের খাইয়া বনের মস্তারণ নিজে নি নগ সাউই নাই বলঙ্গ থাঙ্গি নেই মুসি মরিক নানি কোনো দরকার করে আমি যে আং তোমা নাঙাব তাই আব আব নাঙাব বনি সংসার আং আর সমালোচনা খাইনা নি বা বনি বিপক্ষে সানা নি আনি কোনো অধিকার করি আব আউ বনি ব্যাপার ও বাইকে আব তাও রম দি বিভিন্ন জায়গা থানা নি বা বিভিন্ন ভাবে চলি না নি তবে একটা মানে সাধারণ নিবেশিং হব কাছে কিছু দরকার বুবরম দি বড় খরকসা বনি আর যে তংমানি বা বনন এই হব সুইয়া কই পই পরিষ্কার কে থানা না নাই তাকো যেমন যেমন কাইলা বাড়ি ইংখং বা বিভিন্ন উৎসব বনি ক্ষমতা করে ইংাই বড় নি পাইলে মানাইবা এগে নো সমালোচনা খাই না কক নিবাই নেসে পানো রাজা বাদশাহাং দেওয়াবো নিবাই নানো রিচার নাইয়া আংবো বনানি মানা নিব ক গিয়া আবো যার যার যে ব্যাপার সুতরাং আবোন তৈনাই উকুলগ সমালোচনা খাই না নিবা বুসকাগ হাইলাং চাকে হানি আবো ঠিক গিয়া আবং হাংকাই বরং ই অধিকার নি উপর হস্তক্ষেপ বা মানে দাইজাং মানে কলাই ইতাক দাইজাং মানে কই যাতাক আবুনি বাগিন আনি যে তংমানি আনি আং আনি যে বিচার মতে আনি যে মানে নিজের বুদ্ধি গাই মতাই রকম মালাইফ বুইনি বুদ্ধি বাই গাই সে কক বড় হে কি মাতা ফু যেতে কাইসা গাই নিজে বুদ্ধি বাই চলি খাংকাই মতাই রকম মালাই বুইনি বুদ্ধি ওকে হা করব কলাইফ বুইনি বুদ্ধি নাইয়ানো সালে সবাই আবার আনি যে বিবেক বুদ্ধি আনো যে মতাইরক যে রহমানি আবনি মতে আং তামকে চলি নাই চলিয়া তামকে সরিংনাই সরিংয়া তামকে আং আনি সংসার ন চালনা আনি বসাব তৈ না তামকে ফরিংনাই ফরিংয়া আবার আনি ব্যাপার নেন থানা নিয়াব কক যা থিয়াবা আর কাইসা কক নাঙো বুকক জলদম দি ব যদি বেলাইন থাকা গাই বন হিসাব বুঝকই নারগেরে নাই আবসি ও যে সিম্পল লাইফ যেটা হলাই মানে সাধারণভাবে যে চলে মানে আর সাধারণভাবে কক বেলাই মানে সাধারণ মানে মানে কোন আছে বিলাসী তাকে যিনি যেভাবে তো কথা বার্তি চাই চলন বনি যে মতেকে বচলিও তাবো আং কোটি টাকা বা আং পনেরো হাজার টাকা নিয়ে সারি কানো নেই নেই এখানে বড় কানো নেই নেই আং কান্না নিয়ে আবু কোনো কই যা আনি তুসু সুই যা আং আং বড় নি কান্নাই বা গাইব আবু বন নাসিংমা রক তাইয়া কায়দা মানে বন লগিতি আর হক গাই আবো ন্যাচারেল নি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা খাইবা কালাইটা ক প্রকৃতি নি বিরুদ্ধে আনি যে সম আনি যে সম্ভব আনি যে ক্ষমতা ক্ষমতা নি বিরুদ্ধে ব যুদ্ধ ঘোষণা খাইমা খাই আপনি যদি সমালোচনা খাই আনো যেভাবে চলি না নাইও আবাবে চলি না নির না নাঙ্গো কারণ শ্রীকৃষ্ণ আমি খেয়ে

তে দিবর জরাবো বুড়ি রংনে আলাইদা পান্দাবো দিবর রং তো তৈ জরাবো হাইনো হাইনো রকবাই মালাই ফিনে অকগ্রবে আং তিনি অরণ মা বসাছিলে তিনি সালকামা পান্দানো অরণ মথাকে মারিছিলে থাকতে থাকতে থাকতে যত্ন নো ওয়াতে জরারানি পাইফলাই হামজাক মুং তে খোলমুং

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। ভিয়েতনামের স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুদেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। অকল্যান্ডের পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরো ত্বরান্বিত করবে।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইহি ওয়াকা এক নই যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है, हवाएं हमारे साथ है, समंदर की विशाल लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है, पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যে 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়, লোকসভা ও বিধানসভার নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসি চেয়ারম্যান আরও জানান, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ

0: পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। নয় সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়ক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোন নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 4 জন ক্রু সদস্য সহ 36 জন আরোহী নিয়ে স্পিডবোটটি রুথ এনগোয়াই দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও 2 মহিলাসহ 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারাদেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রর সঙ্গে মতবিনিময় করবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তারা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার উপকণ্ঠে নন্দীগামা এলাকায় মেধা রেলওয়ে কোচের যন্ত্রাংশ তৈরির কারখানা সরেজমিনে পরিদর্শন করেন। 375 একর জুড়ে বিস্তৃত এই বিশাল শিল্প ইউনিটটি রেলওয়ের আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতির নিদর্শন। মন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন।
1: 3 high-speed bullet train corridors to Hyderabad to Telangana, which will totally change the landscape. If you see, from Pune to Hyderabad, from Hyderabad to Chennai, from Hyderabad to Bangalore, this will become a major game changer for entire region, and Hyderabad will become the high-speed hub. This will totally change the landscape. It will bring huge amount of development. The economies of this entire region will become fully integrated.
0: ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে নটি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ পচে যাওয়া দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। কেশান দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদামটানে গতকাল পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 6:30। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস সেলদরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময় তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতোমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। 2023 সালে মার্কেটা ভান্দ্রোসোভা এবং 2024 সালে বার্বোরা ক্রেজিকোভার পর গত 4 বছরের মধ্যে ঘাসের কোর্টে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জয়ী তৃতীয় চেক মহিলা হলেন নস্কোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। গতকাল আগরতলায় বর্ষাকালীন দুর্যোগ মোকাবেলা নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, 2024 সালে রাজ্যে ভয়াবহ বন্যা মোকাবেলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বর্ষায় প্রতিটি দপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাকে সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে আগাম সতর্ক করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কার্যে ব্যবহৃত সরঞ্জাম ও প্রতিটি আশ্রয়কেন্দ্র সর্বদা প্রস্তুত ও ব্যবহারের উপযোগী রাখতে হবে। প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, জ্বালানি, জরুরি সরঞ্জাম মজুত রাখতে তিনি নির্দেশ দিয়েছেন। বৈঠকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের জলবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ত্রিপুরা রাজ্য পর্যটক এবং বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। গতকাল আগরতলার শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়নে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর এলাকায় আরো 4,300টি আবাসের জন্য কেন্দ্রীয় সরকার 107,50,00,000 টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000,00,000 টাকার লগ্নির জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো জানান, 2019 সাল থেকে আগরতলা শহরে প্রায় 24টি পুকুর, জলাশয় ও লেকের সামগ্রিক উন্নয়ন ও সৌন্দর্যায়নে 137,10,00,000 টাকা ব্যয় করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরবান, আগরতলা স্মার্ট সিটি মিশন, টুডার বিভিন্ন আবাসন প্রকল্প, আধুনিক জল সরবরাহ ব্যবস্থা, নগর পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন নাগরিকমুখী প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে আগরতলা শহর নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। ভবিষ্যতে আরও পুকুর ও জলাশয়ের উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। গতকাল অকল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, বিশ্বমঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও মিত্র রাষ্ট্র। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের সাংস্কৃতিক বিষয়ে সমঝোতা চুক্তি উভয় দেশের শিল্প সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পের আদান প্রদানকে আরও ত্বরান্বিত করবে। তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতে তাদের ক্যাম্পাস খোলার আহ্বান জানান। নিউজিল্যান্ডের

প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং নিউজিল্যান্ডের উন্নয়নে ভারতীয়দের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে হায়দ্রাবাদ ভারতের এআই, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখছে বলেছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল হায়দ্রাবাদে শিল্প নেতৃস্থানীয়দের নিয়ে এইচওয়াইএসইএ আয়োজিত এক সভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতীয় আইটি সেক্টরকে সফটওয়্যার সার্ভিসেস মডেল থেকে এআই কে সার্ভিস মডেলে রূপান্তরিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ভারতের পরবর্তী অগ্রগতির পর্যায়টি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স উৎপাদন এবং উন্নত অবকাঠামোর দ্বারা পরিচালিত হবে, যা সবই হবে বিকশিত ভারত 2047 ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইন্ডিয়ান ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI গ্রাহকদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর সুইগি ইনস্টামেটের বিরুদ্ধে 9টি নোটিশ জারি করেছে। এই অভিযোগগুলো 2006 ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের পরিপন্থী। একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে FSSAI বলেছে যে ফুড সুইগি বিজনেস অপারেটরকে বিস্তারিত ব্যাখ্যা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তা না হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকদের অভিযোগে বলা হয়েছে সুইগি ইনস্টামেটের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ, নষ্ট, পচা, দূষিত এবং অন্যান্য নিরাপদ না হওয়া খাবারের পণ্য সরবরাহ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট মহকুমার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঊনকোটি জেলার উদ্যান চর্চা বিভাগের উপ অধিকর্তা পরাগ রায়চৌধুরী জানিয়েছেন, বন্যায় 433 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজকের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যে খেলা চলছে। বিরতির সময় পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে আছে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আগরতলায় গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 12 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তমা পুরী ও নির্মলেন্দু আচার্য। মন্ত্রীবক্রম নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কচুংনি ফাইসিং সুমাই তাঙ্গি সুনামজাক মিয়া অকল্যান্ড হদানি মেইল কাইসাও ব মকক সাকা রুচামং মুসামংনি বিসিংতৈ মন্ত্রীবক্রগ্ন লামসক জাকা মুচাং মুদি সাকা হায়ুং বিরেমনি দাংসাওব ভারত তাই নিউজিল্যান্ড হাকতর কাইসা তে কাইসা হাকতরনি চুবানাই তাই কিচিং ভারত প্রশান্ত তুইজলাং কতর আমচাইও তং কচাং থিতি তাই নাইমুথাংনি বাগৈ ভারত তাই নিউজিল্যান্ডনি বিসিং চুবলাইমা বেলাই নাংকুকমানি মন্ত্রীবক্রক তাইব সাকা তাবুকনি হুকুম নতুই কক খালাইমং হা কতর কাইনুইনি সুনামখর হুকুমু সিরি সিটি তাই সুনামমংনি দিখল চুবাচুনি ইয়াফারলাইমং তাইব কাহামুঙ্গান মন্ত্রীবক্রক নিউজিল্যান্ডনি ইউনিভার্সিটি রগ্ন ভারত বরনি ক্যাম্পাস খুলগনানি কবখা নিউজিল্যান্ডনি মন্ত্রীবক্রক ক্রিস্টোফার লাকসন ভারতনি হায়ুং বেরম মারমার বরম কাহাম বাংরি রুগমা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি তিফাং তাই নিউজিল্যান্ডনি হামক্রাইয় ভারতনি বরক রগনি তাংথাই কাহামন বলাইখা ব ভারতন কাইসা নাংসুকমানি চুবালাইনাই হিনই সাকা তাই বাবাইনুইনি হালকন তাইব কুসুগো তিসানানি সুমাই তাংমানি কক খরচাখা মন্ত্রীবক্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়া তুইনি তুই গুচাই তংমা তাই তুই লমসামা আমচাই ন সাইয়ই হামক্রাই গুনাং তাংগুদাং সামনানি দাগিখা।

0: নতুন লক্ষ্য নির্ধারণ এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণাই যেন লুকিয়ে থাকে এই দুটি শব্দে। অত কিম, এই প্রশ্নবন্ধকে কাঁটা ছেঁড়া করতে অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অত কিম। আমাদের মেল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। অত কিম বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন দর্শন, স্মৃতিচারণ, ভাবনা কিংবা সৃজনশীল লেখা আমাদের পাঠিয়ে দিন।
1: শ্রোতবন্ধু, এবারে চলে যাচ্ছে লিখছি তোমায় পর্বে। আর এই পর্বে প্রথম চিঠিখানি পড়ব, লিখেছেন কমল কৃষ্ণ কর্মকার, মর্যমণি, আগরতলা থেকে। প্রিয় বন্ধু ও বিজ্ঞাপন, প্রভাতী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠি। যুব দক্ষতা, যুব সমাজ একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের শক্তি, উদ্যম, সাহস, সৃজনশীলতা ও কর্মদক্ষতার ওপরই একটি জাতির উন্নতি নির্ভর করে। তবে কেবল শারীরিক শক্তি নয়, নৈতিকতা, জ্ঞান, আত্মবিশ্বাস, মানবিকতা ও দেশপ্রেমও একজন যুবকের প্রধান গুণ। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে যুবকরাই জাতির ভবিষ্যৎ। তার মতে যুবকদের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায়, শৃঙ্খলা, চরিত্র গঠন এবং কঠোর পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। তিনি শিক্ষাকে কেবল পুঁথিগত জ্ঞান নয়, মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ হিসেবে দেখতেন। তাঁর ভাবনায় দক্ষ যুবক সেই যে নিজের শক্তিকে চিনে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যুব সমাজকে অন্যায়, শোষণ ও কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। তাঁর কবিতা ও গানে সাহস, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনা প্রকাশ পেয়েছে। নজরুলের মতে একজন দক্ষ যুবক কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না, সে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেয়। তাঁর ভাবনা যুবকদের কর্মমুখী, উদ্যমী ও সমাজ সচেতন হতে অনুপ্রাণিত করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তচিন্তা, সৃজনশীলতা ও মানবিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষের মনকে মুক্ত করে এবং প্রকৃতি, সংস্কৃতি ও সমাজের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে। তিনি বিশ্বাস করতেন দক্ষ যুবক হবে জ্ঞানী, সৃজনশীল, উদার এবং বিশ্ব মানবতার আদর্শে উদ্বুদ্ধ। তার শিক্ষা দর্শ যুবকদের আত্মপ্রকাশ, উদ্ভাবনী চিন্তা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। বিশ্ববরণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু যুবকদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্ব এবং আত্মত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর মতে দক্ষ যুবক হবে সাহসী, সংগঠক, দায়িত্বশীল এবং দেশের উন্নয়নে নিবেদিত প্রাণ। বর্তমান প্রেক্ষাপটে যুব দক্ষতার গুরুত্ব অপরিসীম। বর্তমান যুগে প্রযুক্তি, বিজ্ঞান ও বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে যুবকদের তথ্য প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নৈতিক মূল্যবোধ অর্জন করা জরুরি। পরিশেষে বলবো, একটি সমৃদ্ধ উন্নত দেশ গঠনের জন্য দক্ষ যুব সমাজের কোনো বিকল্প নেই। ধন্যবাদ ও অভিনন্দন সহ কমল কৃষ্ণ কর্মকার, মর্যমোহনী, আগরতলা।
0: শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের যে চিঠিখানি পড়ে শোনাব, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে গোপাল মজুমদার। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, একটি দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের কর্মক্ষম মানুষের কত ভাগ দেশের সম্পদ উৎপাদনের সাথে যুক্ত। আবার এই কর্মক্ষম মানুষদের মধ্যে যুব অংশে জনগণের সংখ্যা যত বেশি হবে, ততই সেই দেশের সম্পদ উৎপাদন সহ বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি হবে। দেশের যুব সমাজকে দক্ষতাকে উৎপাদন কাজে ব্যবহার করা ও তাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার দায়িত্ব দেশের সরকারের। পৃথিবীর মধ্যে উৎপাদনক্ষম যুব সংখ্যা সবচেয়ে বেশি বসবাস করে ভারতে। মোট কর্মক্ষম জনসংখ্যার 30-35%। অথচ ভারতবর্ষের সম্পদ উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীর বহু দেশের তুলনায় পেছনের সারিতে অবস্থান করছে। এর প্রধান কারণ হল দেশের সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার

0: পৃথিবী অন্যান্য দেশসমূহ যেখানে সুনির্দিষ্ট পরিকল্পনা সহকারে বিজ্ঞান ও প্রযুক্তিতে যুব সমাজকে শিক্ষিত করে তুলে দেশের সম্পদ উৎপাদনের কাজে ব্যবহার করে উন্নতির কাজে যুক্ত করছে, সেখানে ভারতের অধিকাংশ যুবক লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। আর যারা লেখাপড়া শেখে তাদের একটা বড় অংশ কাজ পাওয়া থেকে বঞ্চিত থাকে। স্বাধীনতার এতগুলি বছর পেরিয়ে গেলেও সরকার যুবকদের জন্য জাতীয় যুবনীতি তৈরি করেননি, অথবা করলেও তার সুনির্দিষ্ট প্রয়োগ কোথাও করা হয় না, ফলে যুব দক্ষতার একটা বড় অংশ আজ কাজ থেকে বঞ্চিত, সম্পদ উৎপাদন থেকে দূরে। সর্বশেষ রাষ্ট্রসংঘের সমীক্ষা অনুসারে ভারতের কর্মক্ষম যুবকদের মধ্যে প্রায় 30% বেকার। একটা বিরাট মানব সম্পদ নষ্ট হচ্ছে। একবিংশ শতকে দেশকে যদি বিজ্ঞান, কারিগরি, প্রযুক্তি, শিল্পে, কৃষি সহ সর্বক্ষেত্রে যদি উন্নতি করতেই হয়, তবে সবার আগে যুব সমাজকে উপযুক্ত যুব উপযোগী আধুনিক শিক্ষায় শিক্ষিত করে উৎপাদনের সাথে যুক্ত করতে হবে, তবেই দেশের উন্নতি সম্ভব। যুব দক্ষতার পরিপূর্ণ ব্যবহার ছাড়া আধুনিক যুগে উন্নতি ও অগ্রগতি সম্ভব নয়। বিবেকানন্দের কথায়, যুব সমাজ হল দেশের প্রাণশক্তি। তাদের শারীরিক, মানসিক, বৌদ্ধিকভাবে উন্নত করে তুলতে পারলে তবেই দেশের উন্নতি সম্ভব। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গোপাল মজুমদার, দুর্গাপুর, জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।
1: এবারে চিঠিটি লিখেছেন দেবাশিস খাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন, প্রিয় সাথী, সরকারি হিসেব অনুযায়ী যুবশক্তির দক্ষতা বলতে 21 থেকে 45 বছরের মধ্যে যুবক ও যুবতীদের বোঝানো হয়। কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতায় যুবশক্তির তারুণ্যের উদ্যমতা, দুঃসাহস ও সংগ্রাম আমরা দেখতে পাই। কীভাবে ওই বয়সে ভীরুতা ও কাপুরুষতা ভেঙে নতুন কিছু গড়ার পথে যুবকরা এগিয়ে যায়। সকল বাধা, বিপত্তি ও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মত্যাগের প্রেরণা যোগায়। নেতাজির অমর বাণী, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এখানে কাদের রক্তের কথা বলা হয়েছে? এখানে যুবশক্তির রক্তের কথা বলা হয়েছে। ওই যুবকরা সমাজের মোড় যেদিকে খুশি ঘুরিয়ে দিতে পারে। ওই বয়সে তাদের শরীরের রক্তে জোয়ার থাকে, ভাঁটা কোনোদিনও থাকে না। তার মতে যুবশক্তি দেশের স্বাধীনতার স্তম্ভ এবং মেরুদণ্ড, ওরাই ভারতের স্বাধীনতা এনে দিতে পারে। তাই তিনি ভারতের যুবশক্তিকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। পৃথিবীতে যত কর্মকাণ্ড দেখি তার সিংহভাগটাই যুবশক্তির দক্ষতার ওপর নির্ভর করে চালিত হয়। যুবশক্তি দক্ষতার বিকল্প হিসেবে যান্ত্রিক শক্তির বর্তমান উদ্ভব হয়েছে, কিন্তু সেই যন্ত্রকে চালানোর জন্য যুবশক্তির দক্ষতার প্রয়োজন। যে দেশ যত যুবশক্তিকে দক্ষতার সঙ্গে ব্যবহার করে সে দেশ তত উন্নত। খেলাধুলা, পড়াশোনা, বিজ্ঞান চর্চা, প্রাকৃতিক সম্পদ ব্যবহারই পৃথিবীর অন্যান্য দেশকে সে দেশ পিছনে ফেলে এগিয়ে যায়। বিনীত দেবাশিস খাঁ, আর গোড়া ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।
0: লিখছি তোমায় পড়বে আজকের শেষ চিঠিখানি আপনাদের পড়ে শোনাব। আর এই চিঠিটি লিখে পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান থেকে গোপা সরকার। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, দেশের যুব সম্প্রদায় হল দেশের প্রাণ। যুবশক্তির বৃদ্ধি মানেই একটি দেশ, একটি সমাজ ও একটি জাতির অগ্রগতি। তাই একটি সম্মিলিত ভবিষ্যতের উন্নতির জন্য প্রতিটা তরুণ তরুণীকে দক্ষ করে তোলা প্রয়োজন। যুব দক্ষতা বৃদ্ধির আলোকে প্রতিবছর 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হচ্ছে, যার উদ্দেশ্য হল প্রতিটি যুবক যুবতীকে শিক্ষিত করে তোলা। বর্তমানে একটি সমীক্ষায় দেখা গেছে যুবক যুবতীদের মধ্যে স্কুল ছুটের হার ক্রমশই বাড়ছে। এই প্রবণতা কেন এবং এর থেকে উত্তরণের উপায় উদ্ভাবন করা প্রয়োজন। সরকারিভাবে এই সমস্যা নিরসন করা অবশ্যই কর্তব্য। কর্মজগৎ দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ বান্ধবের রূপান্তর এবং ক্রমবর্ধমান সামাজিক

সামাজিক জটিলতা আমাদের শেখার, কাজ করার এবং সমাজে অংশগ্রহণ করার পদ্ধতিকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। এই পরিবর্তনশীল প্রেক্ষাপটে উন্নতি করতে হলে যুব সমাজকে শিক্ষিত করে তুলতে হবে। শুধু কারিগরিক দক্ষতাই নয়, এর থেকেও আরও বেশি কিছু দক্ষতার প্রয়োজন। যুব সমাজকে এমন এক ভারসাম্যপূর্ণ দক্ষতায় উন্নীত করতে হবে যা সামাজিক আবেগ ও নাগরিক দক্ষতার সাথে মানবিক গুণাবলীকেও একত্রিত করে। এমন এক উদ্ভাবনী যুব দক্ষতা কর্মসূচির প্রয়োজন যা যুব সমাজকে সমাজ ও অর্থনীতিতে সফলভাবে অংশগ্রহণের জন্য প্রস্তুত করবে। সর্বোপরি বিশ্ব যুব দক্ষতা দিবসে একটাই শপথ হোক, স্কুল ছুট বন্ধ হোক, দক্ষ যুবক তৈরি হোক। একরা শুভকামনায় আমি গোপা সরকার, ঠিকানা প্রত্যুষা ভবন, DPL কলোনি, দুর্গাপুর, জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।

শ্রোতা বন্ধু, এবারে স্বাস্থ্য সম্পর্কিত কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বর্ষাকাল চলছে এই সময়, আর বর্ষার এই সময়ে অনেকেরই সর্দি কাশি বা বিভিন্ন জীবাণু সংক্রমণ কিন্তু হয়ে থাকে। এর থেকে সমস্যা হয়ে থাকে, এসব আমরা দেখি। এসব সমস্যা থেকে রেহাই পেতে খেতে পারেন লবঙ্গ বা লং। এর মধ্যে রয়েছে ইউজেনল নামে একটি যৌগ, যার মধ্যে রয়েছে জীবাণুনাশক ও বেদনানাশক অনেক গুণ। এছাড়া লবঙ্গতে রয়েছে বিভিন্ন খনিজ ও ভিটামিন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যে কোনো ধরনের জীবাণুকে ধ্বংস করতে পারে, সর্দি কাশির মতো রোগকে ধ্বংস করতে পারে। এবং সর্দি কাশির মহৌষধ হিসেবেও বহু বছর ধরে কিন্তু এর ব্যবহার আমরা দেখে আসছি। লং প্রতিদিন অন্তত দুটি করে চিবিয়ে খেতে পারেন, রান্নাতেও ব্যবহার করতে পারেন। আর এই বর্ষা মরশুমে বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে থাকতে অবশ্যই ব্যবহার শুরু করুন লবঙ্গ বা লঙের।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। বন্যা, ভূমিধস সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সিপাহী জলা জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। বন্যা ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সিপাহী জলা জেলার জেলা শাসকের অফিসের কন্ট্রোল রুমের ফোন নম্বর হল 0381287303 অথবা মোবাইল নম্বর 6730953909। এছাড়াও বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের ফোন নম্বর হল 7005249124। সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর 7630056848। বন্যা, ঝড়, জলবদ্ধতা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ এই ফোন নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
1: আরও একটি তথ্য রয়েছে। উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র NEZCC-র গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ, বেত, কাঠ খোদাই, যাত্রা, মুখোশ তৈরির বিশেষ করে এই অঞ্চলের মৃতপ্রায় ও লুপ্তপ্রায় সংস্কৃতি বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র, বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যে আর্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 31 আগস্ট 2026। এজন্য আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য NEZCC-র ওয়েবসাইট www.nezccindia.org.in।

পাওয়া যাবে। তো এই ছিল কিছু তথ্য। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। ত্রিপুরা স্টেট রাইফেলসের বিভিন্ন ব্যাটালিয়নের 11 মাসের চুক্তিভিত্তিক মেয়াদে 12টি মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং চিকিৎসক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর বয়সসীমা সর্বোচ্চ 65 বছর। মাসিক সম্মানী 60,000 টাকা। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, TSMC রেজিস্ট্রেশন অভিজ্ঞতার শংসাপত্র, PRTC প্রযোজ্য ক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেট, 2টি কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার ও প্যান কার্ড এবং ইমেল আইডি ও মোবাইল নম্বর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 জুলাই 2026। আবেদনপত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ফায়ার ব্রিগেড চৌমুহনী, আগরতলা 799001 এর কার্যালয়ে জমা দিতে হবে। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে।

0: শ্রোতা বন্ধু, সময় বলছে এবার অভিজ্ঞাপন পর্ব থেকে আমাদের বিদায় নিতে হবে। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের জানিয়ে দেব আজকে দিনটি কেমন থাকবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আকাশ কিন্তু মেঘলা থাকবে, আর হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের এবং আজ ভোরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৮৬%। আর আজ সকাল ৫:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১২ মিলিমিটার। একটি সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের দক্ষিণ গোমতী, সিপাহীজলা, পশ্চিম এবং খোয়াই জেলার কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর, আর এর সঙ্গেই আজকে শেষ করতে হচ্ছে অভিজ্ঞাপনেরই পর্বটি। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী, এবং আমার সঙ্গে ছিল
1: আমি শ্বেতা।
0: সবাই খুব ভালো থাকবেন, আনন্দে কাটাবেন আজকের দিনটি। ভালো থাকুন, নমস্কার।
1: নমস্কার।

0: সুপ্রভাত প্রিয় ছোট্ট বন্ধুরা, রবিবারের এই সুন্দর সকালবেলায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আনন্দে ভরা মুহূর্ত নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান কাকলিতে। ছোট্ট বন্ধুদের মিষ্টি কণ্ঠ আর প্রাণবন্ত পরিবেশনায় সাজানো আজকের এই আসরে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। রেডিও তরঙ্গের এপারে আজ আমরা একসঙ্গে কাটাবো কিছু আনন্দময় সময়। তাহলে আর দেরি কেন, শুরু হয়ে যাক আজকের জমজমাট কাকলির আসর। প্রথমেই আমরা চলে যাব আমাদের প্রথম ছোট্ট বন্ধুর কাছে, পরিচয় করে নেব তার সঙ্গে। তোমার নাম কি বলো?
1: বেঞ্জলি দাস।
0: আচ্ছা, কেমন আছো বলো?
1: ভালো।
0: ভালো আছো? আমাদের স্টুডিওতে প্রথম এসেছো তাই তো?
1: হ্যাঁ।
0: কেমন লাগছে তোমার?
1: ভালো।
0: ঠিক আছে, কোন স্কুলে পড়ো?
1: প্রণবানন্দ বিদ্যা মন্দির।
0: আচ্ছা ঠিক আছে, লেখাপড়া করতে ভালো লাগে নাকি? গান শেখো? আর কি কি শেখো?
1: গান শিখি, ড্রয়িং শিখি, অ্যাবাকাস শিখি, স্মার্ট ইংলিশ শিখি।
0: বেশ, কোনটা বেশি পছন্দ?
1: গান।
0: আচ্ছা, কত বছর ধরে গান শেখা হচ্ছে বলো?
1: 4
0: বছর হয়ে গেছে। ঠিক আছে, আর কেমন ধরনের গান করতে তোমার বেশি ভালো লাগে?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: রবীন্দ্রসঙ্গীত। আজকে কি আমরা

0: বাহ, খুব সুন্দর হয়েছে। এবারে চলো একটু গল্প হোক, বাড়িতে কে কে রয়েছে বলো।
1: বাড়িতে আমি, আমার বোন, আমার মা, আমার বাবা আর আমার দাদু।
0: আচ্ছা, সবচাইতে বেশি বাড়িতে কে আদর করে?
1: বাবা।
0: আচ্ছা, আর এই যে লেখাপড়া।

0: তার পাশাপাশি গান, তারপরে বললো যে অ্যাবাকাস করো আর অনেক কিছু, তো সময়টা কিভাবে ম্যানেজ করো তুমি?
1: স্কুল থেকে স্কুলে যাই 9টা বাজে, তো 9টা থেকে আসি 5টায়।
0: আচ্ছা,
1: এসে তারপর মুখ টুক ধুয়ে 6টায় টিচার, 6টা থেকে আসি, তারপর আমার 2টা টিচার থাকে, একদম বাড়িতে আসতে আসতে 10টা।
0: তো এই যে গানের জন্য সময়টা কখন বের করো? শুধুমাত্র রবিবার দিনই একটু সময় পাও?
1: রবিবারই সময় আছে, বাকি দিন সময় নেই,
0: একদম ব্যস্ত। ঠিক আছে, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে?
1: ডাক্তার।
0: আচ্ছা, তার জন্য এখন থেকে প্রস্তুতি চলছে, তাই তো? বেশ, তারপরে আমরা আর কোন গানে যাব বলো?
1: এখনই
0: চলো।

0: সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতাল হোক। প্রিয় বন্ধুরা, জমজমাট কাকলির আসর এগিয়ে চলেছে, চলেছে একের পর এক সুন্দর সুন্দর পরিবেশনা। এবার আমাদের সঙ্গে রয়েছে আরো একজন ছোট্ট বন্ধু। কাকলির আসরে তোমাকে স্বাগত জানাই, তোমার নাম কি বলো?
1: আমার নাম অহিঞ্জিতা পাল।
0: আচ্ছা, কেমন আছো?
1: খুব ভালো আছি।
0: তুমি কি আমাদের স্টুডিওতে আগে এসেছিলে?
1: না,
0: এই প্রথমবার এসেছো। ঠিক আছে, আজকে তুমি আমাদের কি শোনাবে বলো তো?
1: লোকগীতি।
0: লোকগীতি শোনাবে? বাহ, আজ তুমি আমাদের জন্য একটি লোকগীতি শোনাবে। আজ তুমি আমাদের লোকগীতি পরিবেশন করবে। লোকগীতি আমাদের মাটি, মানুষ, সংস্কৃতি আর ঐতিহ্যের কথা বলে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গানগুলো আমাদের লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। তাহলে বন্ধুরা, আর অপেক্ষা নয়, শুনে নেওয়া যাক আমাদের ছোট্ট বন্ধুর কণ্ঠে সুন্দর একটি লোকগীতি। চলো শুরু করা যাক।

0: অসাধারণ, কি সুন্দর পরিবেশনা। লোকগীতির সুরে যেন আমাদের গ্রামের মাটির গন্ধ আর লোকজ ঐতিহ্যের ছোঁয়া তোমার গানে আমি খুঁজে পেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত ছোট বয়সে এত সুন্দর করে গান করো, কোন ক্লাসে পড়ো বলো তুমি?
1: ক্লাস 7।
0: আচ্ছা, তো এই যে লেখাপড়া তারপরে গান সব কিছুর জন্য সময়টা কিভাবে বের করো?
1: পড়াশোনা করে যতটুকু টাইমটা থাকে তখন আমি করি।
0: আচ্ছা, গান করতে ভালো লাগে?
1: খুব ভালো
0: লাগে। কোন সিঙ্গার তোমার পছন্দ বলো, কার গান তোমার ভালো লাগে, মানে কোন গায়ক কিংবা গায়িকার গান তোমার সবচাইতে বেশি ভালো লাগে?
1: আমার তো অরিজিৎ সিং।
0: হ্যাঁ,
1: আর শ্রেয়া ঘোষাল।
0: ঠিক আছে। আচ্ছা, তুমি লেখাপড়া ছাড়া আর গান ছাড়া কি অন্য কিছু শেখো আর কি? আচ্ছা, ঠিক আছে। তো এই যে সব কিছুর পেছনে সবচাইতে বেশি কে সাপোর্ট করে বলো? লোকগীতি শুনবো আমরা, ঠিক আছে? চলো গানে যাই।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। আজ রবিবার, আর রবিবারে সকালের এই বৃষ্টি ভেজা দিনে তোমাদের সকলকে স্বাগত ছোট্ট বন্ধুরা। রবিবারের সকাল মানেই ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে কথা বলার সময়। আর কথা তো বলবো, সেই সঙ্গে অবশ্যই শুনবো তোমাদের কাছ থেকে গান, কবিতা এবং যন্ত্রসঙ্গীত। ছোট্ট বন্ধুরা, ছোটদের অনুষ্ঠানে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আর আমি রয়েছি আজকের এই সকালে তোমাদের বন্ধু আর জে শুয়েতা। আমি থাকবো তোমাদের সঙ্গে সকাল ১১টা পর্যন্ত। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের অনুষ্ঠান শুরু করব তোমাদের কথাতেই। আর তার জন্য তোমাদের কিন্তু ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বরে। আর স্টুডিওর নম্বর তোমরা জানো, তাও একবার তোমাদের বলে দিচ্ছি। আমাদের স্টুডিওর নম্বর 0381-232-6253, 232-6253, এই নম্বরে তোমরা ফোন করতে পারো। তাছাড়াও আরও একটা নম্বর রয়েছে, সেই নম্বরেও কিন্তু তোমরা চাইলে ফোন করতে পারো। সেই নম্বরটা তোমাদের জানিয়ে রাখি, 9485007172, 9485007172। এই দুটো নম্বরে বন্ধুরা তোমরা ফোন করে শোনাতে পারো তোমাদের কোন গানটা খুব বেশি করে শোনাতে ইচ্ছে করছে, যে গানটা ভালো পারো সেই গানটা শোনাতে পারো, অথবা কবিতাও শোনাতে পারো। এছাড়াও যারা তোমরা যন্ত্রসঙ্গীত শিখছো, কেউ তবলা, কেউ গিটার, কেউ বা কিবোর্ড, কেউ বা সিনথেসাইজার, যে যেটা শোনাতে পছন্দ করবে অবশ্যই তোমরা ফোন করো। কথা বলবো তোমাদের সঙ্গে আর শুনবো তোমাদের গান, কবিতা আর যন্ত্রসঙ্গীত। তাহলে বন্ধুরা, দেরি করো না, ফোন করো আর শোনাও তোমাদের কথা। আমি রয়েছি আর জে শুয়েতা তোমাদের সঙ্গে আজকে ছোটদের অনুষ্ঠানে।

0: দিদি
1: যদুন্দ্রমোহন বাগচি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই পুকুর ধারা মার্বল তলায় ঠুকায় ঠুকায় জলক
0: বন্ধুরা আমরা শুনছিলাম, কিন্তু যাই হোক ফোন লাইনে কোনো সমস্যা রয়েছে তাই সঠিকভাবে শুনতে পাচ্ছি না। তবে বন্ধুরা তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো, গান শোনাবো, গল্প করব আজকের এই রবিবারের সকাল শুধুমাত্র তোমাদের জন্যই। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, কে রয়েছো বন্ধু?
2: আমার নাম অস্মিতা দেবনাথ।
0: অস্মিতা, তুমি কোন ক্লাসে পড়ো?
2: ক্লাস টু।
0: ক্লাস টু, কোন স্কুল?
2: পটুনগর হাই সেকেন্ডারি স্কুল।
0: বাহ, পটুনগর হাই সেকেন্ডারি স্কুল। আচ্ছা তোমার কি করতে ভালো লাগে অস্মিতা, গান গাইতে না কবিতা করতে?
2: কবিতা।
0: কবিতা শোনাবে একটা কবিতা?
2: হ্যাঁ।
0: কোন কবিতাটা শোনাবে আজকে?
2: বাবা।
0: বলো তাহলে, শুনবো আমরা সবাই মিলে।
2: বাবা, আমার বাবা খুবই ভালো, অন্যরা রাগি বলে, আমার সাথে সারা দিন ধরে দারুণ মজা চলে, খেলাধুলা সবই করি বাবার সাথে, যত বাবার কাছে নয় যে কিছু প্রিয় আমার মতো, আমি হাসলে বাবা খুশি, কাঁদলে আমি বাবা দুঃখী, মাথার গাম পায়ে ফেলে রাখে আমাদের সুখী।
0: বাহ, দারুণ একটা কবিতা বললে। বাবা কি তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে?
2: হ্যাঁ।
0: বাবা সবচাইতে বেশি ভালোবাসে তোমাকে?
2: হ্যাঁ।
0: বাহ, আর কেউ ভালোবাসে না, মা ভালোবাসে না?
2: হ্যাঁ
0: ভালোবাসে। আচ্ছা, খুব সুন্দর একটা কবিতা শুনিয়েছো অস্মিতা, খুব ভালো থাকবে, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, ছোট্ট বন্ধু অস্মিতাকে পেয়ে গেছি, আর অস্মিতা আমাদের খুব সুন্দর একটা কবিতা কিন্তু শুনিয়েছে, আর তার সবচাইতে পছন্দের কবিতা ছিল বাবা। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই মা বাবার প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করে, আর কারণ বাবার কাছে আমরা আবদার করতে পারি, যখন যেটা চাই সেটা আমরা পেয়ে যাই। বাবারা খুব পরিশ্রম করে, যে কবিতাটা অস্মিতা বলছিল, মাথার ঘাম পায়ে ফেলেই আমাদেরকে সুখী রাখতে চায়। হ্যাঁ, হয়তোবা অস্মিতা আজকে এই কবিতাটার অর্থটা ততটা বুঝতে পারেনি, না বুঝেই বলল, কিন্তু একটা সময় সত্যি অর্থেই সেও বুঝতে পারবে এই কবিতাটার মর্মার্থ। বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করব, আর তার জন্য অবশ্যই তোমরা ফোন করো 03-8-2-3-2-6-2-5-3 এই নম্বরে, অথবা আরও একটা নম্বর রয়েছে 9485007172 এই নম্বরেও ফোন করে কথা বলতে পারো, আর সেই সঙ্গে অবশ্যই শুনবো আজকের এই রবিবারের সকালে তোমাদের প্রিয় কবিতা, প্রিয় গান অথবা প্রিয় যন্ত্রসঙ্গীত। বন্ধু একজন সঙ্গে রয়েছে। হ্যালো নমস্কার। হ্যালো, কে রয়েছো বন্ধু? বন্ধুর কথা তো শোনা যাচ্ছে না, যাই হোক আমরা অবশ্যই চেষ্টা করব পরে কথা বলার জন্য। হ্যালো নমস্কার।
3: হ্যালো।
0: হ্যালো, কে রয়েছো বন্ধু, নামটা বলো।
3: হ্যালো।
0: হ্যালো শুনতে পাচ্ছি, বলো নামটা বলো তোমার।
3: আদ্রিত রায়।
0: আদ্রিত রায়, কোথা থেকে বলছো আদ্রিত, বাড়ি কোথায়?
3: নাগেরজলা।
0: নাগেরজলা, কোন ক্লাসে পড়ো আদ্রিত?

0: জিটু
1: কেজি টু কোন স্কুল?
0: রবি শঙ্কর।
1: রবি শঙ্কর, বাহ, আজকে তুমি আমাদের কি শোনাবে বলো?
0: গান
1: গান শোনাবে? গান গাইতে ভালো লাগে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, কোন গানটা শোনাবে আজকে?
0: রবীন্দ্রসঙ্গীত।
1: রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে, শোনাও।
0: এদিয়ে নদী গুন ভরে ফুলে দিল দা, আজি প্রতি সূর্যটা আ সফন লোকা। এদিয়ে নদী গুন ভরে ফুলে দিল দা, আজি প্রতি সূর্যটা আ সফন লোকা।
1: শেষ, আর শোনাবে না?
0: কাহার বিষেকে সোনার গোটে আলোক বলে উষা কাহা, উষা কাহা আসিছে বলে উদুরতার পা। আজির প্রাচীন সূর্যটা আ সপন লোকা, যেদিন আদি গুঙ্গলে গোকুলে দিল দা, আজি প্রাতে সূর্যটা আ সফন উলুক। নমস্কার।
1: খুব সুন্দর আদ্রিত, খুব সুন্দর একটা গান তুমি শোনালে। গানটা কে শিখিয়েছে, মা শিখিয়েছে? বাহ, দারুণ দারুণ। আর তোমার আর গান ছাড়া কি করতে ভালো লাগে? কবিতা করতে ভালো লাগে না ছবি আঁকতে ভালো লাগে, কোনটা? কবিতা। কবিতা কি শোনাবে একটা?
0: হ্যাঁ
1: বলো, কবিতা কোনটা শোনাবে?
0: শুনছো কো দাদা, ওই জুতায়
1: আচ্ছা
0: বাদ্দি বুরু তাকে, সেই নাকি রস খাওয়ার সময় হাত দিয়ে পাতমাকে। শুনছি দাদি দাদা খিদেও পায়, সারাদিন না খেলে চক্ষু নাকি আপনি বুঝে গুমটি কেমন পেলে।
1: বাহ, খুব সুন্দর কবিতা, খুব সুন্দর শুনিয়েছ। আচ্ছা আদ্রিত, পড়াশোনা করতে ভালো লাগে তোমার?
0: হ্যাঁ।
1: বাহ, তাহলে পড়াশোনার সঙ্গে তুমি গান কবিতা এগুলো করছো, ছবিও আঁকো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি খুব ভালো থেকো, আর এভাবেই গান কবিতা আমরা আবার শুনবো অন্য কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ।

0: হ্যালো নমস্কার বন্ধু, কে রয়েছ?
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ বলো।
1: আমি আগরতলা থেকে মানুষ বলছিলাম।
0: হ্যাঁ বলো।
1: সে সঙ্গে লাইনটা কেটে গিয়েছিল।
0: হ্যাঁ হ্যাঁ কেটে গিয়েছিল, বলো।
1: কাজিল্লা দিদি, যতীন্দ্র মোহন বাগচি, কাশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো আমার সুলোক বলা, কাজলা দিদি কই, বুকুর ধারে নেবর তোলায় ঠুকায় ঠুকায় জুলাক জ্বলায়, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মা গো আমার ফুলের কাছে কাজলা দিদি কই। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘরতে কেন মা দিদি আসে না কো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আমার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদি।

0: নাই, কেমন মজা হবে। ওই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারা শোনেমা পুকুর থেকে আনবি যখন জল। চালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, তৃষ্ণতারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি বাবানা, বাজবে আমার মাথার উপর চা দেখেছে বোয়াল, এমন সময় মাগনের তার বাড়ি কম।
1: খুব ভালো, ধন্যবাদ। তোমার লাইনটা একটু ডিস্টার্ব করছে, আমরা পরে কোনো সময় আবার শুনবো তোমার কবিতা। ভালো থেকো, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, ছোট্ট ছোট্ট বন্ধুদের গান, কবিতা, গল্প আমরা শুনছি, আর আরও শুনবো অবশ্যই। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, আমি রয়েছি আর যে শ্রোতা তোমাদের সঙ্গে। আর তোমরা কিন্তু ফোন করতে পারো 03-8123-2-6-2-5-3 এই নম্বরে, অথবা 9-4-8-5-00-7-1-7-2 এই দুটো নম্বরেও কিন্তু তোমরা ফোন করে কথা বলতে পারো, গান শোনাতে পারো, কবিতা শোনাতে পারো, অথবা যে কোনো একটা যন্ত্রসঙ্গীত আমরা শুনবো তোমাদের কাছ থেকে। হ্যালো, নমস্কার বন্ধু। হ্যালো, হ্যালো, না বন্ধুর কথা শোনা যাচ্ছে না। যাই হোক ছোট্ট বন্ধুরা, তোমরা ফোন করতে থাকো, কথা বলবো তোমাদের সঙ্গে। আর চলো তোমাদেরকে শোনাই একটা গল্প, আর এই গল্পটা কিন্তু শুনে তোমাদের বেশ একটা ভালো লাগবে। গল্পটা চলো শুনছি আমরা, সত্যজিৎ রায়ের অপদার্থ।
2: মির্চি ফ্রাইডে ক্লাসিক্স, সত্যজিৎ রায়ের গল্প অপদার্থ। গল্পটি প্রথম প্রকাশিত হয় চকমকি পত্রিকায় 1390 বঙ্গাব্দে, অর্থাৎ 1983 সালে। গল্প পাঠে অগ্নি, শুরু হচ্ছে অপদার্থ।
3: অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে, যেমন আমাদের চাকর নবকেষ্ট, নব তুই একটা অপদার্থ। এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ ভালোই করত, দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতুরে। দিনের বেলা প্রায় একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে 4টার জায়গায় হয়ে যেত 4:30, কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা। কিন্তু সেজোকাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাকসই ছিল সেরকম আর কারুর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজোকাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন, ডাকনাম খেতু। বাবারা ছিলেন 5 ভাই, বাবাই বড়, তারপর মেজ, সেজ, সোনা আর ছোট। পাঁচের মধ্যে সেজ বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নামকরা উকিল, মেজ সম্মানিত অধ্যাপক, সংস্কৃত আর ইতিহাসে ডাবল এম এ। সোনা ব্যবসা করে কলকাতায় 3খানা বাড়ি তুলেছিলেন, আর ছোট ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদের বাহবা আর 36টা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে। আর সেজো কাকা, তাকে নিয়েই এই গল্প, তাই তার কথাটা এক কথায় বলা যাবে না। সেজো কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল, অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়, সেজো কাকার এই দুটো তো হয়েই ছিল। সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথিরিয়া, ডেঙ্গু, এক্সিমা, আসল বসন্ত। শিশু বয়সে 7 বার কাঁদতে কাঁদতে হিঁচকে উঠে নীল হয়ে সেজোকাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 7 বছরে সেজোকাকা তোতলামো দেখা দেয়। 9:30 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায়, কিন্তু এই পতনের ফলে সেজোকাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিক মতো

0: জোড়া দিতে না পারায় সেজোকাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো। এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি। হাতে টিপের অভাবে ক্যারম, আর মাথা খেলে না বলে তাসপাশাও হয়নি। সেজোকাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরপর তিনবার এফএ পরীক্ষায় ফেল হওয়ার পর ওর বাবা মানে আমার ঠাকুরদাদা নিজেই ওর পড়াশুনো বন্ধ করে দেন। বলেন,
1: খেতু, তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া, তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না। শোন, তুই আজ থেকে ভোমবলের সঙ্গে বাজারে যাবি, শাকসবজি মাছ মাংস চিনে নিবি, তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি।
0: ভোমবল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই, আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন, মানুষ হয়েছেন। সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোমবল কাকার সঙ্গে। তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে, ঠাকুরদা সেজো কাকার পকেটে দুটো দশ টাকার নোট গুঁজে দিয়ে বললেন,
1: দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর ওপর, যা।
0: সেজো কাকাকে দিয়ে বাজার আর হলো না, কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো। নোট দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে। আচ্ছা, আপনারাই বলুন, এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে? আমার প্রথম স্মৃতিতে সেজো কাকার বয়স 33 আর আমার 3। কালী পুজোর দিন সন্ধেবেলা। ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে। সেজো কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন্তুবড়ি এসে বারান্দার তক্তপোষের উপর পড়তেই, সর্বনাশ বলে সেজো কাকা সটান উঠে দাঁড়ালেন। তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। সেদিন অবশ্যই সেজো কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য, কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেই ধরে না। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সবসময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব। মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষই করিতকর্মা হবে, তার কি মানে? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাতে দোষ কি? আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজো কাকার সঙ্গে বসে গল্প করতাম। কদিন গিয়েই এটা বুঝেছিলাম, সেজো কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না। তারপর কি হলো সেজো কাকা?
1: তারপর তারপর দাঁড়া, তারপর তারপর
0: গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে। সেজো কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান। শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে। বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না। তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি। সেজো কাকা ডাকেনও না। আমার যখন বছর 12 বয়স তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই। বললাম, ও বই পড়ে কি হবে সেজো কাকা? কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন,
1: এটাও তো একটা ব্যারাম, তাই না?
0: কোনটা?
1: এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ।
0: কি আর বলবো, বললাম, তা তো হতেই পারে সেজো কাকা।
1: তাহলে চিকিৎসা হবে না কেন?

0: তুমি নিজেই চিকিৎসা করবে নাকি? আমি জানতাম যে সেজোকাকারই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিন ভাবেনি। সত্যি বলতে কি, ওর ছেলেবেলার সেই একগাদা ব্যারামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি। স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল। সেজোকাকা বলে চললেন,
1: চকবাজারে ফুটপাথে বইটা পড়েছিল, 10 আনা দিয়ে কিনে এনেছি, বোধহয় কাজে দেবে। মনে হচ্ছে আমার ব্যারামের জন্য আয়ুর্বেদী চিকিৎসা আছে, বুঝলি।
0: দুদিন বাদে, তখন বর্ষাকাল, বিকেলে সেজোকাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন। পায়ে ক্যানভিসের জুতো, মালকোঁচা মেরে পরা ধুতি, গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা। বললেন,
1: ভরচাঁচপাড়ায় ভাঙা শিব মন্দিরটার পিছনে একটা কাজ আছে খবর পেয়েছি, তার শিকড় আমার চাই, ওইটা পেলেই না ব্যাস নিশ্চিন্তি। শিকড়টা আমি আমি শিকড়টা আমি আমি আমি যাই, আমি বেরোই, শিকড়টা আমার।
0: সেজোকাকা বেরিয়ে পড়লেন। আকাশ ঘোলাটে হয়ে আসছে, তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেস্তে যাবে। আমি ঘণ্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম। দক্ষিণের জানলা দিয়ে সামনের রাস্তাটা দেখা যায়, বৃষ্টি নামল না। সন্ধে যখন হব হব, তখন দেখি সেজোকাকা ফিরছেন। দূর দাঁড় করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা। পেলে শিকড়?
1: না রে, ভুল হয়ে গেল, একটা একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল, জায়গাটা জঙ্গলা আর বেজায় অন্ধকার।
0: কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার। খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ।
1: হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। এটা
0: পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোঁক। ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল, তেমনি ইনি সেজোকাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল। টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা জোঁকে আর সেজোকাকার কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গুলি, হাঁটু, গোড়ালি সব জায়গা মিলিয়ে 14টা জোঁক বেরোলো কাকার গা থেকে। 5-6 আউন্স রক্ত যে তাঁর আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই। বলাই বাহুল্য, তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনাই দিল বন্ধ করে। পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো। আমাদের FA এন্ট্রেন্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে 3rd হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায়। হস্টেলে থেকেই MSc পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে 1st class 1st হয়ে চলে যাই আমেরিকায়। শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি। বাইরে থাকার ফলে সেজোকাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। একবার, তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি, মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম। সেজোকাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি যে সেজোকাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল। দেহের গঠন মোটেই এক নয়। সেজোকাকা ছিলেন 5'6", তবে নাক, চোখ, মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত। পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজোকাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন। চেহারায় মিলের জন্য পার্টটা পেতে নাকি তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু হপ্তাখানেক বাদেই আরেকটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন। হবে নাই বা কেন, ঘরে বন্ধ থেকে প্রাণপণে পার্ট মুখস্থ করা সত্ত্বেও 1 নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথা

0: কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি 3 নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে, তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে? অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ, সেটা সেজোকাকা প্রমাণ করে দিয়েছেন। আমার যখন 48 বছর বয়স, শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি সেজোকাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটোর চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয়। সঙ্গে আমার স্ত্রী আর আমার 2 মেয়ে, তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ। ইতিমধ্যে সেজোকাকার কোনো খবর পাইনি, তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন, তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবে সেজোকাকার 90। আমি ধরেই নিয়েছিলাম ইতিমধ্যেই প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফার্ন রোডে তাঁর ভাগ্নে, অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে ডাক্তার রণেশ গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন 3 মাস হল। আরও শুনলাম ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তাঁর ধাতে হয়নি, 10 বছরেও ইডলি দোসায় অভ্যাস হয়নি, রোজ আতপেটা খেয়ে ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন,
1: ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়।
0: এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন রোডে। লোডশেডিং চলছে, দোতলার একটি ঘরে টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজোকাকা। একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার, কাকাকে দেখলে চেনা যায় বটেই, এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা। মাথার চুল সব পাকা ঠিকই, কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা। আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডজন খানেক। আর যখন কথা বেরোল, তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে। এ তেজ কাকার মধ্যে আগে কখনো দেখিনি। তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ, তাকে আর কারুর কাছে মাথা নোয়াতে হয় না, এই বোধই হয়তো তাঁর মেজাজে একটা ভারিক্কি ভাব এনে দিয়েছে।
1: কিরে ঝন্টু, মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি?
0: আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম।
1: পদার্থবিজ্ঞান, গবেষণা, লোকে মান্নি করে।
0: আমার 77 বছরের পিসিমা গলার সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা।
1: বটে, নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা বল আগে।
0: হালকা হেসে মাথা নাড়লাম।
1: তবে আর কিসের বড়াই, একেবারে অপদার্থ।
0: আমি এই গুঁতোর ঠেলা সামলাতে না সামলাতে সেজোকাকার বাক্যস্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল।
1: তুই তো যা হোক ভিনমূলকে পালিয়ে বাঁচলি, আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু স্বাস্তি মিলবে, জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে, তা এসব কি হচ্ছে বলতো? শকুনির ঠোকরে তো হাড় মজরা বার করে দিয়েছে শহরটার, দিনে 10 ঘন্টা বিজলি নেই, শ্বাস টানলে ধোঁয়াধুলোয় প্রাণ অতিষ্ঠ, জিনিসপত্তরের যা দর, উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও জনে, অপদার্থ।

0: অপদার্থদের।
1: সেদিন বুঝলাম সেজো কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনো যায়নি, কারণ তাঁর কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল। মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি, উল্টো ভেবে এসেছি। আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ। কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজো কাকাই প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে। এক সকালে ছোটু পিসিমার বাড়ি থেকে ফোন এলো, সেজো কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন, আর যাওয়ার দিনটাও মোক্ষম বেছেছেন কাকা। কারণ সেদিনই সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে।
2: মির্চি ফ্রাইডে ক্লাসিক।

শ্রোতা বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু এতক্ষণ একটা বেশ সুন্দর গল্প শুনছিলে, সত্যজিৎ রায়ের লেখা অপদার্থ। আসলে আমরা অনেক সময় চলার পথে অনেকেই অপদার্থ বলে দিই, কিন্তু কখনো আমরা ভেবে বলি না যে সত্যি অর্থে কি সে অপদার্থ। আসলে এই কথাটার মানে এক এক সময় এক এক রকম হয়ে দাঁড়ায়। আর সত্যজিৎ রায় এই অপদার্থ কথাটাকেই এত সুন্দরভাবে এই গল্পটার মাধ্যমে বুঝিয়েছেন। সেই সেজ কাকা যাকে সবাই অপদার্থ বলতো, সেই কিন্তু সব কিছুই বুঝত, কিন্তু কিছু কিছু ঘটনা তাকে সেই পর্যায়ে পৌঁছে দিয়েছিল যাতে মানুষ তাকে অপদার্থ বলেই ভাবত। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের অনুষ্ঠানে ফোন করতে পারো, যদিও খুব বেশি সময় নেই, তাও তোমরা কিন্তু ফোন করতে পারো 0381-232-6253 এই নম্বরে। আমি রয়েছি আর জে শ্বেতা তোমাদের সঙ্গে। আরও একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারেও তোমরা ফোন করতে পারো 9485007172। এই নম্বরেও তোমরা ফোন করে তোমাদের কথা, মনের কথা, গান, কবিতা, গল্প এগুলো কিন্তু শোনাতে পারো।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো নমস্কার
1: নমস্কার
0: বন্ধু, কে রয়েছে সঙ্গে?
1: আমি নবনীতা ঘোষ।
0: আচ্ছা নবনীতা, কোথা থেকে বলছো?
1: আমি হাপানিয়া এলাকা থেকে বলছি।
0: আচ্ছা, কোন ক্লাস তোমার?
1: আমি ক্লাস 6 এ পড়ি।
0: ক্লাস 6 কোন স্কুল নবনীতা?
1: বর্দোয়ালি।
0: বর্দোয়ালি স্কুল। আচ্ছা, পড়তে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, পড়ার পাশাপাশি কি করতে ভালো লাগে আর?
1: কবিতা।
0: কবিতা করতে? আচ্ছা, তাহলে আজকে কবিতা শোনাবে তুমি?
1: হ্যাঁ।
0: কোন কবিতাটা শোনাচ্ছ?
1: আশা।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে শোনাও আশা কবিতা।
1: ধন্য আশা খুশি, তোমার মায়ার মধ্য মানবের মন মুগ্ধ ত্রিভুবন, দুর্বল মানব

0: মন মন্দিরে তোমায় যদি না সৃজিতে বিধি হয়, অনুক্ষণের নাহি বিরাজিতে তুমি যদি সে মন্দিরে সুখ দুঃখ ভয় ত্রাস নিরাশ প্রণয় চিন্তার অনিশ্চিত অস্ত্রনাশিত অচিরে সে মন মন্দির শোভা পলাত নিশ্চয় অধিষ্ঠাত্রী জ্ঞান দেবী ছাড়িয়া আবাস উন্মত্তা ব্যঘ্র রূপে করিত নিবাস।
1: নবনীতা, খুব ভালো কবিতাটা বলেছ। এটা কি তোমাদের বইয়ে রয়েছে, এই কবিতাটা তোমাদের পড়ার মধ্যে রয়েছে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, বেশ ভালো। এর অর্থটা বুঝতে পেরেছো তো? যাই হোক, তাহলে চেষ্টা করবে অবশ্যই কবিতা যখন পড়বে কবিতাটার অর্থ বুঝে নিতে, দেখবে আরো ভালো লাগবে কবিতাটা করতে। ঠিক আছে নবনীতা, ভালো থেকো, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, ছোট্ট বন্ধুদের কাছ থেকে আমরা কবিতা গান শুনলাম, আর ধীরে ধীরে কিন্তু সময়ও বলছে যে খুব বেশি সময় আমাদের হাতে নেই। আজকের এই ছোটদের অনুষ্ঠানে ছোট্ট বন্ধুদের গান কবিতার পাশাপাশি আমরা একটা গল্পও শুনলাম, আর বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। চলো বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছ?
2: আত্রিয়া দত্তা চন্দ্রাকর।
1: আরেকবার বলবে নামটা?
2: আত্রিয়া দত্তা চন্দ্রাকর।
1: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
2: কেজি টু।
1: কেজি টু, কোন স্কুল?
2: লিটল লার্নার।
1: লিটল লার্নার, আচ্ছা। আজকে তুমি কি শোনাবে, গান শোনাবে নাকি কবিতা শোনাবে?
2: কবিতা
1: কবিতা শোনাও তাহলে একটা কবিতা। বলো বলো, শুনতে পাচ্ছি তোমার কবিতা, বলো শোনাও আমাদের সবাইকে।
2: অন্ধকারে সিন্ধু তীরে এক লাটি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানেছে।
1: আচ্ছা,
2: মাঝে তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে, ওই প্রদীপের খেয়াবে আসবে ঘরের পানে, পৃথিবীতে অসংখ্য লোক অগণ্যতার পথ, অজানা বেশ কত আছে অচেনা পর্বত, তারই মন্ত্রে স্বর্গ থেকে ছোট্ট ঘরের কোন, যাইকে দেখা যেথায় থাকে ঝুঁকিতে যাই বোন, মাঝে তাদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে, তারায় তারায় পথ হারিয়ে যায় শূন্যের পারে, মেঘ হাতের একটি আলো জ্বালিয়ে দিল এসে, সেই আলো মানিবে চিনে অসীম দূরের থেকে, ঘুমের মধ্যে আসবে ওদের চুমো খাবার পরে, রাতে রাতে মা হারা সে বিছানা ঠিক পড়ে। নমস্কার।
1: খুব সুন্দর কবিতাটা বলেছো, কিন্তু কবিতাটা কে লিখেছে?
2: কবিতাটা
1: কে লিখেছে বলো তো? কবিতাটা
2: রবীন্দ্রনাথ ঠাকুর।
1: বাহ, চেনো ওনাকে? আচ্ছা, খুব সুন্দর করে কবিতাটা বলেছো, এরকম করে আরো অনেক অনেক কবিতা শুনবো তোমার থেকে। হ্যাঁ, হ্যালো,
2: আকাশ প্রদীপ কবিতাটার নাম।
1: আচ্ছা, খুব সুন্দর হয়েছে কবিতাটা তোমার। তুমি কবিতার পাশাপাশি আর কি পড়াশোনা করতে ভালোবাসো? বাহ, তাহলে ভালো করে পড়াশোনাটা করবে, আর কবিতাও আমরা শুনবো তোমার কাছ থেকে। ঠিক আছে, ভালো থেকো। শ্রোতা বন্ধুরা, ছোট্ট বন্ধুর কাছ থেকে আকাশ প্রদীপ কবিতাটা শুনলাম, আরও একজন বন্ধু সঙ্গে রয়েছে, আর এটাই মনে হয় শেষ কল নিতে হবে। হ্যালো, নমস্কার।
3: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছো?
3: ভাগ্যবতী দাস নাম।
1: আচ্ছা, কোনখান থেকে বলছো?
3: চন্দ্রপুর থেকে বলছি।
1: চন্দ্রপুর থেকে, কোন ক্লাসে পড়ো তুমি?
3: ক্লাস 7 এ পড়ি।
1: ক্লাস 7, কোন স্কুল?
3: চন্দ্রপুর সাউথ হাই স্কুল।
1: আচ্ছা, আজকে তুমি কি শোনাবে আমাদের?
3: কবিতা।
1: কবিতা শোনাও তাহলে।
3: সিদ্ধার্থের দয়া। একদিন নীরজনে মনোহর পুরোদনে সিদ্ধার্থ ভেবেছিল বসি অন্নমন, শুক্ল মেঘখণ্ডের মতো রাজহংস শত শত, লহরী পূর্ণ করিয়া গগন যাইছে ভাসিয়া সুখ, হঠাৎ

0: ঠোঁটে বুকে একটি কুমার হইল অঙ্ক পতন উদ্ধার করিতে স্বরে লাগিল কোমল করে নমস্কার।
1: খুব সুন্দর কবিতা বলেছো। কবিতার পাশাপাশি কি করতে ভালো লাগে তোমার?
0: আর্ট।
1: আর্ট করতে ভালো লাগে, বাহ! তাহলে এইভাবেই কবিতা, ছবি আঁকা আর পড়াশোনা সবগুলো একসঙ্গে ভালোভাবে করবে, ঠিক আছে? ভালো থেকো। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, ধীরে ধীরে সময় বলছে, সময় কিন্তু এবারে ছোটদের অনুষ্ঠানের শেষ। আর আমাকে, অর্থাৎ তোমাদের বন্ধু আর যে শ্রোতাকে, এখান থেকেই বিদায় নিতে হবে। তবে আবারও তোমাদের কাছ থেকে গান, কবিতা, গল্প শুনব নতুন কোনো পর্বে। আর সবাই খুব ভালো থেকো। আর এই যে বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টিতে ভিজলেও নিজেদের শরীরের একটু যত্ন রেখো, সেই সঙ্গে পড়াশোনার পাশাপাশি কবিতা, গান, গল্প, নাচ এই সবগুলো আনন্দ করে চালিয়ে যাও, কারণ এই সময়টা কিন্তু তোমাদের কাছে খুব আনন্দ করার সময়। সবাই ভালো থেকো ছোট্ট বন্ধুরা, কথা হবে তোমাদের সঙ্গে। নমস্কার।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। আজ রবিবার, আর এখন স্টুডিওর ঘড়িতে সময় সকাল 10:02 হয়ে 57 সেকেন্ড। আর আজকের এই রবিবারের সকালটা, এই সময়টা আপনাদের, অর্থাৎ তুমি অনন্যা পর্ব, নারীদের সময়, উইমেন টাইম। অর্থাৎ আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি রয়েছি আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে আর যে শুয়েতা, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের আরও এক প্রিয় বন্ধু
1: মামন।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে কথা বলবো তাই নিয়েই ভাবছেন। আসলে আজ সকালটা কিন্তু অন্য বাকি সকালগুলো থেকে একটু আলাদা, কারণ আজ একটা বিশেষ দিন। আজ সকাল থেকেই এই বিষয়টা নিয়ে একটু হলেও চর্চা হয়েছে, তাও আপনাদেরকে জানিয়ে রাখছি, আজ কিন্তু আন্তর্জাতিক আশা দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ হোপ।

0: ঠিকই শুনছেন, আশা। এই ছোট্ট চার অক্ষরের শব্দ যা আমাদের কঠিনতম সময়েও সোজা হয়ে দাঁড়িয়ে লড়ার শক্তি দেয়, আর সেই সঙ্গে যদি আমাদের নারীদের সঙ্গে এই শব্দটাকে জুড়ে দেই তাহলে তো তার জুড়ি মেলা ভার। কারণ আমরা অনেক সময় অনেক পরিস্থিতিতে এমনভাবে আটকে যাই যে নিজেদের আশা আকাঙ্ক্ষার কথা হয়তোবা ভাবতেও ভুলে যাই, অথবা আমরা ভাবব সেই সুযোগই পাই না, কিন্তু মনের মধ্যে লুকিয়ে থাকা সেই আশাটাকে কখনো কখনো মনে হয় যে একটুখানি উজাড় করে দিই, নিজের স্বপ্নগুলোকে পাওয়ার আশা, বেঁচে থাকার আশা, এই সব কিছু নিয়ে আমাদের মনের মধ্যে যে আশাগুলো জমে আছে আজকে কথা বলবো এ বিষয়টা নিয়ে, নারীদের আশা আর আকাঙ্ক্ষা। আর তার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের স্টুডিওতে ফোন করতে হবে, আমাদের স্টুডিওর নম্বর 0381-232-6253, এবং আরও একটা নম্বর রয়েছে 9485007172। এই দুটো নম্বরে ফোন করে আপনারা জানাতে পারেন আপনাদের মনের অনুভূতি, সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও কিন্তু লিখে পাঠাতে পারেন মনের কথা। তাহলে দেরি না করে ফোন নম্বরটা ডায়াল করেই ফেলুন।
1: সিংবুরির জেফ্রু চিনি কাইজাক বুফানি বুফানি নগদংফ্রু ফিয়াবা আসুক জং ফেস খাইনানে নাইয়া তামকে চিনি বুফা চিনি লগে বদং হাইয়া দে ফিয়াবা তাবু যে আংকক সামানি বুমা বুফানি নক তাঙে বুমা বুফানি নক তাঙে বুড়ি রংনি সাক বাই থাকি নগিয়া যেফুর বসাইনি নক কাইজাকি থাঙ্গ আপুর বসাইনি নক হিনজাগো বকরানি নক হিনজাগো ফিয়াবা আরব বুড়ি রংনি নক হিনজাগে হাইকি বুড়ি রংনি বাকে বুড়ি রক সাক বাই থাকে আলাইদা কাইসা সাকনে আজি মংবাই নক খাইনে নাঙ্গো হাইদা এবার কবার নক তাংনানি নাংলাই হাইদা সাজাগি দো বুড়ি যে নক বুড়ি গ্রে আর নক নক গিয়া হেনে তবু ফান জেফ্রু নং আং কক সালায় আফ্রু বসাইনি নক বুফানি নক বকরানি নক বিবিনি নক বুকুমুইনি নক বুতানি নক অবহাই খালায় কক সাজাব বুবাসী হিনজাকাই বামজাক ফায় বিব নক হিনজাগে বুতানি নক বকরানি নক হাইয়াবে ফিয়াবা জনে নুখং খাও কাইসা হুক এবার কেবা কাইসা খাকা মাতে নুখং খাও নুখং খামানিয়াগুলো থাঙ্গই পুইলা পুইলাও যত্ন কাহাম করেন যত্ন নাইথত ফিয়াবা তালনৈ তালথাম তালবুড়িনিয়াগুলো জন দ্রক দ্রক খালায় পরিস্থিতি এবার কেবা কাইসা সিচুয়েশন জন কলাই থাঙ্গো যে সিচুয়েশন আব চক্র বুজ্জ হয় আর নি অঙ্করি মায়া হালকন নারক না থাংতানি চিনি মুচুমা চিনি খালাই না মুচুমা চিনি খালাই থাই অবর চিনি সাক বাই থাকি বাকে জরা এরিবই মানিয়া অঙ্গই থাঙ্গো ফিয়াবা জেফ্রু জন নুখং খাও আপ্রু জন গবাং মা ইমাং নুগো গবাং মা মুচুং মা খাকা মা তৈ জন বুমা বুফানি নক নয়াকারে বুমানি হামজাকমা বুফানি হামজাকমা নয়াকারে জন খরকসা সাইনি হামজাকমাও খরকসা গড়াজক গড়া ব্রাংজক ব্রাং রক বরকনি হামজাকমা মাননা বুচুঙ্গই বরকনি ও হামজাক মুং আশাওয়াই জন থাও ফিয়াবা জরংনি হামজাক মূ মানো মানিয়া তব ফান আর হামজাক মূ মাননা থাকতানি জন গবাং মা এডজাস্ট খাইনানে নাঙ্গো কম্প্রোমাইজ খাইনানে নাঙ্গো তুমুং চেরাই আসাইখ্যা হিঙ্গাই তো আর টংথক মূল লগে লগি আর কাপ মূ মুক্তইব দঙ্গ তে সাকনি বাকে জরা গ্রে অবব দঙ্গ আবন যত মিলে বই কাহাম করেন খেলাই থাকতানি ফিয়াবা কাইসা নিনি নাহার মূ ও নাহার মঙ্গ বচাওই ন ও নাহার মূ নাকাওই নজ বানচিউ

0: দিন পেরিয়ে যায়, সপ্তাহ পেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, আর এভাবেই বছরের পর বছর পেরিয়ে যায়। কিন্তু যখন সব কিছু সেরে মনটা একা হয় কাজের ফাঁকে, কখনো কখনো মনে তো হয় যে আমারও তো এই চাওয়াটা ছিল, এই জিনিসটা পাওয়ার ছিল, কিন্তু পেলাম না কেন? আর পেতে গেলে প্রথম কথা হলো চাইতে তো হবে, কিন্তু চাইবো কার কাছে? এই প্রশ্নগুলোই মাথায় ঘুরপাক খেতে থাকে। সেই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে রয়েছে? অনেক ক্ষেত্রেই সেই উত্তরগুলোকে আমরা খুঁজে পাই না, অথবা অনেক সময় খুঁজতেও যাই না। মনে হয় এইটা তো আমাদের কর্তব্য, এইটা আমাদের ধর্ম, এই করতে করতেই সব চাওয়া পাওয়াকে, সব আশা আকাঙ্ক্ষাকে আমরা দাবিয়ে রাখি, কখনো তাকে বের হতে দিই না। শ্রোতা বন্ধুরা, আপনাদেরও কি মনে হয় এই কথাটা অনেকাংশে সত্যি? বা আপনাদের জীবনেও কি এমন কোনো চাওয়া পাওয়া রয়েছে যেগুলো এখনও আপনি পূরণ করতে চান? তাহলে দেরি না করে আজকে একটু ভাবুন না নিজের জন্য, আর সেই কথাটা শেয়ার করুন আমাদের সঙ্গেও। তুমি অনন্যা পর্বে, আমরা রয়েছি আপনাদের কথা শুনবো বলে। আর তার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের স্টুডিও নম্বরে ফোন করতে হবে, 03812326253 অথবা 9485007172 এই নম্বরেও কল করতে পারেন। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, সেখানেও কিন্তু লিখে পাঠাতে পারেন আপনাদের মনের অনুভূতির কথা। আর সেই সঙ্গে তুমি অনন্যা পর্বে আমরা অবশ্যই কিছু গান শুনবো মন ভালো করার জন্য।
1: যেন বুড়ি রক এবং চিনি বোমা হিঞ্জাক নাই রক, নগ্ন খুঁড়ো যে সামলক তংনাই রক, থাচিঙ্গ বসাকা নুখুঙে সামং খেলাইতে খেলাইতে, যতনি খান নারকতে নারকতে, যতনি হালকন বাঞ্চিরিতে বাঞ্চিরিতে, বরকনি খা এবং বরক শাক শাক তরক তরক খেলাইয়ে, যে শাক বাইথন কমা জাগাই তোমানে আয়ং বোখাগ বরক নাইসমই মাইয়া জরারি মাইনিয়াও থ ফিয়াবা, যেফুরু বরক ন কিচা কিচা খেলাই নকনি বড় রক হামজাক মারিব, বরকনি সামুং ন মূলা জারিব, আফ্রু আর চিকন চিকন হামজাক মুং চিকন চিকন কিচা কিচা জরা মানথাই ন বরকনি মাকে বেলাই কতর ওই থ বরকনি কতর মানথাই হাই বরক মাতং, তে অকিচা কিচা মানথাই অকিচা কিচা হামজাক মুং বাইন বরকনি লাংমা বসকাম বখাগ বরক থাঙ্গাই টংনানি হামা মানো ফাইদে হাই কেউ জরাব হাইনহাই রেচামুনি ফাইসিংও থাংলাইয়ানে খাখলাই নরব খনা তক জাগানে হিনে ওয়াতেনি অ জরাব খনা দেও রেচামু নরক যতনি বাগাই

শ্রোতা বন্ধুরা, উইমেন টাইম অর্থাৎ তুমি অনন্যা পর্বে আজকে আমরা কথা বলছি নারীদের আশা আকাঙ্ক্ষা নিয়ে, কারণ আজ ইন্টারন্যাশনাল ডে অফ হোপ। আসলে সংসারের যাতা কলে, সংসারের চাপে পড়ে সন্তান এবং পরিবারকে যত্ন আত্তে করতে গিয়ে, তাদের সব কিছু সামলে নিতে গিয়ে কখনো কখনো গৃহিণীরা নিজেদের অস্তিত্বকেই ভুলে যায়। ছোট ছোট আশা তখন তাদের কাছে অনেকটাই দুঃস্বপ্নের মতো হয়ে ওঠে, কারণ নিজের চাওয়া পাওয়ার বলতে তখন কিছুই থাকে না। আসলে থাকে না বললে কথাটা ভুল হবে। অনেক সময় পরিস্থিতি এমন তৈরি হয়ে যায়, তখন নিজের জন্য ভাবার আর সময় থাকে না, অন্যের জন্য ভাবতে ভাবতেই

0: जों बर' रगनि जतनि न' हब एबा खैबा इमां एबा खैबा खाखामं तंनानै नांगौ आबुनि बिसिंग' जिनि बुरि रगनि बागै दै बनाखौ माने दै नग नुखुंग' जिनि बुरि रगनि जों बेलायखिनो नरम सफ्ट आबुनि बागै जों नग नुखुंनि बर' रगनि थाङै गायसा एक्सपेक्ट दनिगौ जे जोनो बर'क जों बर'नि बागै खालायदों माहायना बर'खौ जिनि बागै खालायदों अ हब एबा खैबा एक्सपेक्टेसन नारोगैन' जिनि चिकन सा लांमानो जों बोसकाङ बोखाखो दंथरि दने वैदो
1: श्रोता बंधुरा समय হয়ে গেছে বিদায় নেওয়ার আর যেতে যেতে জীবনানন্দ দাশের একটা কথাই মনে পড়ছে আবার আসিব ফিরে এই ফিরে আসার নামই তো আশা আজকের দিনে দাঁড়িয়ে শ্রোতা বন্ধুরা শুধু এইটুকুই বলতে ইচ্ছে হচ্ছে পরিস্থিতি যতই কঠিন হোক নিজের ভেতরের ওই ছোট্ট আশার প্রদীপটাকে নিভিতে দেবেন না কখনোই কারণ রাত যত কালোই হোক না কেন সকাল কিন্তু আসবেই আর এই আশা রেখে আজকের এই তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্বেতা আর আমার সঙ্গে ছিল
0: আং মামন
1: সবাই ভালো থাকবেন আর আশা নিয়ে অবশ্যই বাঁচবেন নমস্কার।

0: কাউন্টা খুদে বুকুক জন্য রখনাই তো এফএম পর্যন্ত সারা চাপয়েন্ট হেকে 101.6 মেগা হার্জ সয়া হই খবর পান্দা তাবুক বেসে বতঙ্গ হাসি নিরে সাম কাবন দা খুক তাই বুকুক সং হাসং নিম রে সাম তিন পুইলা রে সাম নরং বাগে অর সাম সাবাই রে সাবজা রে সাম খনাদি
1: সবাই ল্যা

탄고 딱라 입어서러고 어떤 몰래 버서버 잉크 클라스 마야 잡노

நல்ல பாபு நீ தனி சலனி சம தனி மசாலை

দিবর কাহাম যতন আকাশবাণী আগরতলা দাবুক সেনজাগ সিনেতিনি দিবর জরানী ককব্রগাওয়াই পান্ডা পুইলান খানাবাইডি স্রাইরকি পান্ডা বখ্রী বদল বখ্রী বদল পান্ডা ও খানাবাইডি খোয়াই রাজনগরনি তে পান্ডানো কমথিং নাইকা অঞ্জলি দেববর্মা

하이노 하이 람소고 디니니 제정네 반다 크라나바게 아속 동나이조 또 카방네 딱혹다이 부콕성노 증디니 তুমি ফাইকা খোয়াই তোলা শিক্ষক তালুকদার বাড়ি কাহিনী সাইরকন তিনি অবখ্রে বদল পান্ডা বরক মচাংরানাই চিন পান্ডাও হাইনে বাকি তিনি অ পান্ডাও বরক মানজাক ফাইকা এন্ডিস দেব বর্মা লাংমা দেব বর্মা আইফিকা দেব বর্মা ঈশা দেব বর্মা আনন্দ দেব বর্মা তৈ পিড়ি দেব বর্মা হামকুকমা তৈ মারি দেব বর্মা আহ চাব কাইসা কাইসাকে বরকনি তামসরঙে ফাইকা বরকজন তামসানাই আবজন খালাইনাই পৈলানো পান্ডানী পৈলাও জন খালাইনাই বরনে পাল খেরজাব জাগ্রজাবমু

0: হাচিং খুঁড়তে খুঁড়তে তুই নিলি আর তলাব কলাই থাকা তুই রখা নিবাগিন মানথগিয়াং শিব কলম খেব এয়ার কন্ডিশনার দিব গাড়িও ব এসি দিব হরবা তুমি নবলে
1: ই বাইলংমা নাংমা কক নাকা বুফাং র কায়নি বাগৈন বাতইব কম বাবু
0: ওয়াখা খেব ল্যান্ডস্লাইড রকম গইব থাইবায়ো ফ্লাড রকম গই বরক থাইবায়ো
1: বাহাই কেসে টংখরন নাদাব সিনা বসে বানাও
2: ওয়াতি তুই তর খে ও প্লাস্টিক খি বিমানি রক বেবাক ন তুই মাও খি কচ গই থাংবায়ো তুই বুচি লাংমা বুফাং বুচি নি লাংমা বুফাং নি হইতে সে চং অক্সিজেন মানো তাই তুই নি হইতে ব অক্সিজেন মানো তুই করে খাই লাংমা বুক করই
0: বলং নি মাল মাতা তুই তো গ্রস করি খাবলে চিনি কামিও সিনাই নুকনাই রকন বসানা নামাই হাইকে সে চিং টংখর ন নারাক মান্নাই
2: চিনি টংখর খাটি না হেঙ্কে বরক রং ন রং সরং নাংসিও
1: আই বলং নি দাল বিদাল মাল মাতা ইয়ংসা কুকসা টকসা টকতই বুফাং বাফাং নুসে নুগলিয়া
0: আবো সিমি দবা তৈ মাও বংসা কুকসা রক আর ব কমাই থাকবাই ক্যা তুই ব ইন্ডাস্ট্রি রকনি মিয়াশিত্রা খিবি ও আইনি বাকি তুই নষ্ট গ তৈ রেডিয়েশন বা সঙ্গ গ টাওয়ার কাইমানি বাকি
3: বরনি টংখর খাতিমুংনি কগলাম পান্ডা হাইকে বরনি নাটক বেলাইখেন খনাটকা তৈ যে খাই তোমায় রোগব সাইমানো অব বেলাইখেন নাংকুকমানি টংখর যাইকে খাটিনাই আপনাতেই বরকজন সাইমান রেখা তৈ বরং বেলাইখেন হামবাই বরনি ইয়াগুলো টাবুক খালাইনাই এন্ডিস নিখুকতেই কুঙ্কিলা বৈখন্ত বয়ার শিবমানি জরাব তাঙ্গই পুংনানি নাং আপনাতেই ব জন সাইখানারে নাই
4: আনি মুখে এন্ডিস দেবরমা কুঙ্কিলা খরং তৈ কুবন তক রক বেলাই নাতক জাগু সঙ্গে তামো অঙ্গে বি খরং হাইকে পুঙ্গুই মানিয়ে অং হিনই কুঙ্কিলা সেলা সে পুঙ্গু বেড়ে খরং খে পুঙ্গুই মানিয়ে কুঙ্কিলা সেলা বথব থুমাইয়া থুমনা দিয়া হানি বাগৈ বিহি কুঙ্কিলা সেলা ন কুদিবু বথব থুমনানি রেঙে হিনে বিহিং ন বান্ধিবু সাও নাইদি আং আনি খরং বাইন নিনি বথব স্নাম রিবান তা ওয়ানাদি হিনে বান্ধি তিরু কুবুই ন কুবুই তে কুবুন তর খাবই বিনি খরং ন খনাতক জাগৈ বনা রুকথার ফাইলাইয়ু আফ্রুকে বিহি কুঙ্কিলা বুনি বথব থাঙ্গৈ বুতুই তুই রিবুয়ু তে কুবুন তখে বুনি বুতুই করমাং করমাং লেংপ্রা সগ আ খরং খনাতক হিনমাবা বেলা নতা বুনি খানো খগিলে মানো বসাক মুগিয়ে ন নাইথক বো অংনা হিনে ওয়ানসুগো ফিয়াবা খরং বাই বসা কিসা ফনো মুসাইয়া আনি কুঙ্কিলানি কগ্লব অরণ পাইখ্যা
5: আও জং খনাকা এন্ডিস নি খুকতে কুঙ্কিলানি কগ্লব নতে কুঙ্কিলা তাবকতে জরাও তামঙ্গে পুং আবনো তে বসাই খনা রেখা কুঙ্কিলা হাঙ্কাঙ্কে খরং বাইন বুইন খাপাং খা খগৈ নাহার হাইনে বাকি তৈ কবিনী টগরক বহাইন বিনি খরং খনামা বাইন বৈজতন খা বগলি চাবই বিনি ফাজিং ডাক্তারে ফাইবে ব আ জরাকে বিহি বুইনি বথব থাঙ্গে থুবুয়ু হিঙ্কাঙ্কে বত খরং বাইসি মিসে বুইনি খানো খগ হাইদিবা
4: ই
5: উল হাঙ্কাঙ্কে বরক বুইনি বুতৈন অ তৈ কবিনী টগরক ও কুঙ্কিলানি বুতৈন মা করও করমাইয়াগুলো হাঙ্গে কুঙ্কিলা আচাইও আচাই বেখে হাঙ্কে ন তাংখুং লগ বাই বেগরাং সকা হাঙ্কে বরকতে সে কুঙ্কিলানি কুঙ্কিলা খাওয়াই থাঙ আও হে বেলাইখে ন তাবুনি অজরানি কক বাই বচং ন বাহাইকে কুঙ্কিলা তামুই পুনা কলাই আবো সাইখানা রেখা বেলাইখে ন খানা তখা এন্ড্রিস নং তাবকে কাম সাপিনা হনি তং
4: আং তাবু কক্তাং সানাহিন তঙ্গো আনি কক্তানি মু অংখা বিশি কতাল বিশি কতাল কি ফিলি ফাইকা বলং খুম টকসা খুম আকে মাজিলাতা বাড়ি মতম খা বাড়ি খুম তয়া পেখগুই বারখা তং বলাং মল বসিবি ফাইকা ফাইদি বাইয়ারক ফাইবাইদি

0: 바디 살라이로 파바디 쿤조 쿰토야 베레 부슈노 람송나 파디 달비달 쿰노 쿰트랑카오이 무슨 미시노 보람 야파나 나디 카키 필디 토몽 슬라이디 조라 바이박사 그달나 나디 나 카르나 릉디 함장 마스 릉디 조토 바이 카탈라이 톤디 쿰토야 부바르 바하이 사허카 보록 바 보록 모톰 라이 톤카 Ani kok tang orono pakia.
1: Belai kena kena toka. Indisno belai kena hambai. Yagulo chung tabu kena lainai. Piri ni kok tei rezap mu.
2: An bungki piri de bol ma an tabu rezap nai. Oh, ni kai tol. Ni ni mu chung tei pohol ku chung bai. Teruk dihasil berpantul Oh, nikai tol Nini mucung tei pohol kucung bay Teruk dihasil berpantul Ay, cuk jorani Boya si mahai Nini hamari mantu Rangsak sing manai Sari ni cumui Cung Cung di sung sab Cung di Cung sa di cung bo Cung gai Oh, ni kai tol Ni ni mo chung tei pohol ku chung bai Teruk di hasuk bai pantol Andai menago Lang ma katung go Ma chung di kai rok ma chati Sung sa wi pai tung Ka ja be ka tung O mai tong tong ma cha ti O a ni kai tor Ni ni mu chung tei po hol ku chung bai Teruk di hasuk bai pan tor Andai menago Lang ma katungo Mucung di kairok mucati Sung sa wi pai tung Kaja be katung Umur tong tok mucati Oh, ni kaitor Ni ni mo chung tei pohol ku chung bai Teruk di hasu bai pantol Teruk di hasu bai pantol
1: Kai ter no lobi resap mani Piri ni resap mung bai lai kino khana toka Piri no ba ham bai Tabuk ngangke chung no resap mung Tei কগল খানালাইখা ইয়াগুলো চাইনহাই কেরং কথমা খানালাইফিউনাই আনন্দ খুকতেই
2: আনি বুমুং আনন্দ বর্মা আনি কেরং কথমা নি বুমুং কে নাই বিবি বাহন থাইসুমু খাং থাংলাই হোগো থাংলাইখা থাইসুমু খাংনা বগে বিন বাইকে জেমানো চাও কাই বিন খেকে দিংরাগো দাও বিন মনে এঙ্কে থাইসুমু কতর কতর মাংখা বিনি বাই থমগো থাংলাইছি না হেনে বিনি মনাইন সাখা
3: আও থাইচুমু খাকবাকে হাঙ্কাঙ্কে বিনি মনাইন লগি সঙ্গাতা নগো থাংছি না হেনে
2: ই মু কতর ন বাকলাই চানা নি নি সালাইও বিন বাই বিনি মনাইন
3: বিনি মনাইন বিন বাই কে থাইচুমু কতমা আপনা বাকলাই নি সাখাতা
2: ই বিনি মনাই হাঙ্কাঙ্কে মামান গাতিও জানাই নানান গাতিও জানেন সাউ
3: বিন বাইন সাকাতা নানানি গাতে ও সানাই মামানি গাতে ও সানাই হেন
2: ই বিন নানি গাতে ও সবাই কাঙ্কে বিন বাই হাক

শীঘ্র আসনি হাইয়া কর্মা মুশলে রাজানি কথমা প্রদীপ খতল জোজর ফাঁকতল সেন্থ ফাঁকতল ডর ফাঁকতল রত্ন ফাঁকতল ইয়ং লহর কাইনীয় তঙ্গ ধর্ম মানিক খতল প্রতাপ মানিক খতল দন্ড মানিক খতল থানাংসিনী চবা দেব মানিক খতল বিজয় মানিক খতল অনন্ত মানিক খতল উদয় মানিক খতল তঙ্গ তাই জয় মানিক খতল লহর উল্টাম দঙ্গ অমর মানিক খতল রাজদর মানিক খতল যশুদর মানিক খতল কল্যাণ মানিক খতল লহর কাইবরীয় তঙ্গ গোবিন্দ মানিক খতল রাম মানিক রত্ন মানিক উল্নি খতল ধর্ম মানিক উল্নি খতল মুকুন্দ মানিক খতল জয় মানিক উল্নি খতল বিজয় মানিক খতল কৃষ্ণ মানিক খতল অমঙ্কা ও অল্পরে লহর তিনি লহর কাইনীনি কখনো সঙ্গ তিনি খোনা নাই।

লহর কাইনে নেই যে কক তঙ্গ আবঙ্কা থানাংচি দন্ড মানিক খতল দন্ডমানিক খতলনি ইয়াগলন থানাংচিনি চবা আবও খোনানাই দন্ডমানিক খতল আদি দন্ডমানিক খতল নি সাইসে কাম প্রতাপ মানিক খতলনি সিমিনি বসলা কুসু প্রতাপন লোক খেলায় সাবক

ধর্ম মানিক্য শালকা হামজরা বোবগ্রা খলাই সিংহাচনা আচুগ্রু লোক কথালাই চেরাফুরু গিলা ধর্মনি সামং খাইকা আবাইন ধর্ম মানিক বিনিমুং লাইখা ধর্ম মানিকনি খতলনি সিমিচিং চেংলাইনাই দ্বিতীয় লহর তিনি কালাখা গগনখা তেই খা সামথুম বাদে সিংখা বরক কেনা মখং সোম রাচিথাম চিচার সক ধর্ম মানিক বিনি ধর্মনি রায়দা বেলাই হিলিক বিশি কবাং মা লোক পালাইমা বোবাগরা কেনা ক্রিব বিনি পুশিকা কুসু অকরা আয়াং মানসিং ওয়ানসুগুই খা সাংরুও হা বাকবাইনা বাকি বামন তু বরুও ধর্ম সাগর মঙ্গই পুখুরি খুরকা বিনি রুকুঙ্গ বামন চা আচুক রেখা বৈশুনি জরা রেখা রাজা হাবাগৈ কতক বামেশ্বর বামন সরিবই কতক আক বামন হাবাগ রেখা তামানিলায় আকক সৈতনিকা চন্দ্র বসনি মহামানিক ববাগরা বসাজালা ধর্ম মানিক রাজা আঙ্কারা রাচি থাম খলবরী শক সুমছালো টাল নুকসনি চিথাম বুসুসালো তামালায় সৈরিখা কক্রক আনি বসং কমল

সিংহাসন ছাকাও আসুগো যত বসি পাল পান্দা নগ আসুগো যত বত্রাংখে মাসিও ফাইমানি খরকসা খরকসা লেখাই শিকা মং যতনি খরকসা বসিনি উল খরকসা সিপাই মনৈসুরো খাই টঙ্কা বত্রাং বাসাই ববাগরা দাগিমা তুই থাং বাসা বাইখা তাল রখাই খামতেই রাজানো খুলমকা বক্রক বমই যত খুলমবাই আফুন্ন বসিকন তানবাইখা সেংবাই ববাগরা তানকা বসিক নি বক্রকন সেনাপতি তানকা তেই বসিক রকন বরকমতি খেন খন্তনি লুকু তানকা সিপাই তেলাং ববাগরা খন্তল থাঙ্কা বলাই কান্ডবই খন্তল সকলাইও রাজানি ইয়াফ খন্তল হাইকে ফাইও হাওয়া কিফিলেই দর্মনি সামুংচ্যাংখা দর্মনি নক দন্ন সাগর সুনামকা বিষিনীয় খুরিকা আর দন্ন সাগর রাংরি বাক্ষা রাজা ইয়া কতর হা এখন কাইচি দক মানই গেলামা বামনসা খাইও রাজানি কাইমা বর্মা গিলা সিপাই বামন তাই গোষ্ঠীগারা চারিখা খানিকা ব্যবাকন হাববাগারা পকরি রুকুং গিলা দফা আচুকলাই জানি থকঝাকমা চালাইখা আকাই আ জাগা থাঙ্গই রাজা চার আচুখা কুকি সর্দানো সিপাই লেখানা সাকা সিপাই রক টংথকাই চাখা সঙ্গই সর্দার বসকাং থাঙ্কা লেখানা বাগই মাইকলমা কাঠি ফনাং সিপাই লেখা কা আফ্রু যেন তাঙ্কা ব কাঠি শুয়া অংখা মাইরং মাইখা রফায় ববাগারানী নগ বুজকনা কিরই ফনাংজাক মাই মনগ মহাই কাঠি শুয়া সিপাই বসুবাং দন্নমানিকনি সিমি লেখানানী মানা তৈবম খুরমানি নাই নাই সিরি সিপাই হিগবাই হর থাঙ্কা পুখিরি তাল পিলালা হর বরি রকবাই সুয়াক মুই চাই মশাকা যত বাই হাইকে টংথকলাইখা হর হপুং মতিখে চুখা ইসরি কমলানি মং আসু যতই সিং রাসমালানি কথমাও যেন দন্নমানিকনি খতল নকিসা যেন সিলাইকা তাবুক নরং বাগি সমং দন্নমানিকনি বফানি মং তাম নর কক্তুবাই ক্রঙিমানো সিনি কক্তুক কাইনিন খুলগুরে যাক দন্নমানিকনি বফানি মং তাম 2326253 কক্তুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার রানানি তাপক দি দন্নমানিকনি বফানি মং তাম হ্যালো হ্যালো হ্যালো নি খরান খানা হয়া চিনি তেকাইছে নাম্বার তঙ্গা আর নাম্বার কল খালাই দিয়ে অরক খানায়া খরাং চিনি তেকাইছে নাম্বার চিনি কাইনি কক্টুং নাম্বার খুলুক যাক তঙ্গ দেখাইছে নাম্বারও খালাইকে সরাই সরাই

0: দন্ডমাণিক দন্ডমাণিক নি বুফানি মংসে পুইলানি দন্ডমাণিক সে চায়াক দায়দি দন্ডমাণিক টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক গ্রুপ নাম্বার হ্যালো
1: হ্যালো
0: লামস গো দাদি ফাট ফাট কে কক দুবাই ক্রাং দে হ্যালো দেবর কাহাম রত্নমাণিক্য নাও রত্নমাণিক্য সালিয়া এই দা কান তেসাব তো কক ধর্ম মানিকনি বসলা খরক নেই ধর্ম মানিকনি বসলা খর ধর্ম মানিকনি বসলা খরং নেই আবন বিশিং প্রতাপ মানিক্য খরক চা তেকে চাঙ্কে দন্ড মানিক্য দন্ডমাণিকনি বফানি মংখা ধর্মমাণিক্য দন্ডমাণিকনি ইশ্রীনি মুং তাম দন্ডমাণিকনি ইশ্রীনি মুং তাম টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কগডুং নাম্বার হ্যালো বেলাই হামবাই বুকুং বেলাই হামবাই বেলাই হামবাই বেলাই হামবাই দন্ডমাণিক সাবনি বসাজন কাইজাক দন্ডমাণিক সাবনি বসাজন কাইজাক তাবনে বেসাব হ্যালো দন্ডমাণিক বিহীন মং কমলাপতি আবো তো সাইমাকা সাবনি বসাজন কাইজাক হ্যালো হ্যালো অমরপুরনি সাব আব উত্তর আগে না মানে পাইখা
2: আচ্ছা আচ্ছা
0: দন্ডমাণিক বুফান ধর্মমাণিক্য হ্যালো দন্ডমাণিক সাবনি বসাজন ইসরি খেলায় দন্ডমাণিক সাবনি বসাজন ইসরি খেলায় হ্যালো সাবনি চন্তাই চন্তাইয়া সাব সাব সাব বুনন চিমি কল খালাই তোমার নিন চিনি মং সাগারে আমার কার নেছো বুঝা আঙ্কেল দন প্রতি সদা

चन्ताइनि बैसाजोगिया बेलाय हामबाय कल खालायमान बागै तेसाब दं दन्नमानिखौ साबोनि बैसाजोंनो गायजा हेलो लामसगो साबोनका हेलो खोनाय दङ सारि ताखौ बेलाय हामबाय साबोनका তাকু সত্রহ রিজামাতে লামসকো দন্ন মানিক নি ইসরি নি বো সাবো নি সাজন বো ইসরি সিনাম নি চাযাকো নং প্রশ্ন খুশ খনালি না 232-625-3 যতন রাজা সেকলাই নিয়ানি রাজা নানি সেকলাইকা পিয়া সিপাই অকরা ব রাজ পরিবার বরং রুতুখা রুতুগুই নেই চন্তাই নগ থাঙ্গি নেই ব রুতুগুই কারিখা দন্ন মানিকনু দন্ন মানিকনু রাজা সামখা আভঞ্জাকুল বসাজক বাই বন কাইরেখা সিপাহী অকরানি সেনাপতি বসাজু ইসির সামকা দন্ন মানিক কেমন তা কুক তাই বুক তাবন বেচব সাই থানাংসি নি চবা আবন যাগুলো খনাদি কাহামকে আবন যাগুলো সমুং তংনাই অচবান তৈনে সমুং তংনাই সমুং গনর সাকলাইনানি চাইতুক দিই

কেন? জবা থাকনা রেখা দাগি সাল কাহাম নাই সিপাহী রক থাঙ্কা সাল গিলামা উল থানাংচিব সগৈকা রাইবাই থানাংসি বাই কথানা নাইও থানাংসি বগরা কখনো ইয়াফাং মুফাইও সিপাই তালচার থানাংসি খন টঙ্গ হাইফান হাবুইমাইনিয়া জবাখর বিসিঙ্গ জগবাখনি খাকবরি কুচু খাসে কাসানা ফানকরি সুকমা আসে খলচাসি সুক সিপাই খরনি দগা টঙ্গ সুয়াগ মাইখাম চাউই সেং তুই ইয়াগো হাসুক সাকা সিপাই সুয়াগ ফেগুই টিপারা রত্ন কুদি হর ইয়াকুং ফুনগই সেনাপতি রায় কচাক জলি জাখা সাকনি সিপাইনো যাইখে কুতুকা খিতোপা নরক যত চখা খুল খিতোপা নরক যত চখা খোল লোপদি ববাগ্রাবাই মালাই তাম সানাই সাদি হাই সাই রায়কচাক নুকুং শিশিগ ওয়াতিনি তৈ কলায়ো নক বিসিঙ্গ তৈ শিখাই সিপাই থুই মানগলাক হাইকেনে চবা অঙ্গানে ইয়াক ইয়াক কক বিটি চাবই নাইতুকলাইখা থাইত্রে গুন্তুই মুফুক মাসা মানখা মুংসার মুংসার লগো মুফুক মুখথাম কেবেং ওয়ারুক ইয়াব রাবই খাকা মুফুকনি বসাঙ্গ ফিয়গ রেখা মুফুক সবাখর সাকাও মুফুক কামাসুক ওয়ারুক মানজুখা হাকে চবাখর সাকা কাসাকা মুফুক সিপাই সতন নাইখা বেলায় রাখসু খরনি সিকাম যত চোয়া কেফেক খুঞ্জুকাইয়া সালাইমা খক ছেড়েক হরমনাগ সিপাই ওয়ারুগ্রম কাও দায়ুং সেং তলাং কাসাকা খরক সাকাও জবা খর কাসাফুরু সেং নাঙ্গি পুংখা মশক বকরং হুলো শিকানক চংখা হর পাইনানক আইসুক আইসুকরা জরা শিকামরক চপরখা ব্যবহার টিপরা শিকামরক্ন চপরখা ব্যবহার টিপরা ব্যবহার চলা তমানো বুথার পাইখা থানাংচি খর থৈনি তৈসা ইয়রকা ব্রৈ রক্ন খলাইকা হানাং পিনাং যত আবিসা কলৈন ইয়াকারলাং সিপাইন যে ব্রৈ সংতেখা বসাই সাজু পুষি নানি লগি তুবুই ফাই আহাইকে ইয়াফা চপকা থানাংচি থানা থানা নাইকল নাই শিক্ষা তিপুরা বানা অসাতের পালাইখা রাজানি মং নাই আফরণ সিমি থানা মং তিপুরা পুরী খাই রায়কচাগ আফরু ববাগ্রানো শিখা থানাংসিনো ববাহাই খাই মেচেনখা মখনাই রাজা টংথক জাগো বেলাই রাজা হামজাকা বনো সাজলাহাই জবা যে যে মানেই কাহা মানমানি বেবা রহরকা আব ববাগ্রানি থানি রাজানো সকা রহকা গিলারি কাহাম রায়কচা গুল থাঙ্কা হাসিকাম সালকা বাবাই ইয়াফাংনি শিকাম কমাখা সাল কেপেংনি কুকিনো মেচেন তুবুখা সম্বল নগর শাক বাইথাং তাঙ্গই সাইমার সাইরেম রাইবাই রহরই

সকা সেব খামা সেব রাং রক আকরক সাকা রাংখল খামা রাংখল ডফারক গৈন্য সাকা র মং মারছিল কুকি দফা যত মজ মজা গো ত্রিপুরা রাজানি ইয়াফা রায় কচাক খনারেখা আগিনি কক অসাই ফাইসিংনি আসাই ফাইসিংনি ত্রিপুরা হানি লুকু নরক ধর্মতিয়া নরক গরং করিখ্যা আবৈন্য নরক কমল বাইনা নাইখ্যা রাজা নরক ন হরকা মতাই চিবরি অমর লগানো নংনে অবন অবনি বাকি সিপাই অজা মকক বরক ন সাকা মতাই রুমুই বরক সময় তাঙ্কা রাজানো সকাং বগবি বরক চাইয়া হায়া খাই বংনি থাং উংথুং হামিয়া সুবরাই মতাই নক তাঙ্কা সুব্রাই খুং তের খেলাইকা যত আরো বিশি বরম সিপাই অজমা যত সময় তাংরেখা বোবা গ্রাবাই মালাইনিয়া সিপাই রহকা মায়ং বোয়া মশকরং পুন দাং দোলং কসা কর্ম কুফরি কবলং কাশনি মাইরাং মাইরাং তাই মাথিয়া তামানি ওয়াবের ফ্রো মানৈর দৈয় নংমানি সিকাম দায়ং তপলনি জারি আকরক রায়দাতেই বো বাগারা ন রফায়ু বরক দালবে দাল মানে গিলামা করাই সাই সাই সিকাম ফায়ো জি কান যাই মানে খনৈ কবামা লগিত বই সেব কামর ববাগারা ন মখাং ফুনগৈ হেলি নুকুই ত্রিপুরা রাজা খাফুর জাগো সিপাই অজানো সেজাখা রাজানি সেকাঙ্গ বিছনী কাকা অজা আরো থাংবানি ফাইনা সয়া বসুং জাগো রাজা অংনানি বরওয়ানি বেবাক সাজুক নাইথক হিক মুসুঙ্গুই বরক বাই টংথক টঙ্গই আক খনাই রাজা মনিকা আফ্রু রায়কচাক সাজলাহাই টঙ্গ ফুরু ফুরু সেই হরকা রায়কচাক ন কিফিলনানি রাজাখর অজমান ডাক্তি তুবু নানি সম্বলনগর লস্কর মাসা তবুই সম্বলনগর লস্কর মাসানো কাবুই ফাইকা আফ্রু গিলামা হেলি তুবুই ত্রিপুরা রাজা সিংহাসন আসুক তংখা আফ্রু সিপাই অজায় হেলি রফাইকা গিলা রাংসা গ্রুফাই রিসুম আক নগৈ খা ফুরজাখা দন্ন মানিক রায়কচাক আফ্রু রাজান সাকা আনি উকলুগ মালাই আন সেজাখা মুসুংমা হিকনো আসু পুইতু খাই কপাল তৈলুমা হিকনো বথার পাই মনৈ রাজা বন বরম খাইকা রিসুম মায়ুং রুই নগর হরকা কামি গিলা মানখা রাজা বসলাসুক রায়কচাক রায়কসং চবা করঙ্কুক আবনি উল দন্নমানিক বোবাগ্রায়ুং চট্টগ্রাম মেসেন মেসেনখা খেলাই চবায়ুং রাচিবুরি খলচিবার শক চবা পাইখা চট্টগ্রাম মেসেন পাইরাং তাগ্রেখা গোর্নি ছিপাই চট্টগ্রাম তংজামানি দন্নমানিক রাজা বন রেখলাইমানি গোর রাজা হুসেন শাহ আক খনাই রহকাব গিলামা করাই সিপাই বার বাংলা সিপাই লগি গোর রাজানি তাই যত সিপাই বাংলানি তংবানি রঙ্গিলামা বাই গুমতি তকসাবই মায়ুং করাই আক সিপাই তৈ মেহেরকু খার পুইলা তংফাইকা আচবা খর্ণ থরুক সারক শেখা ত্রিপুরানি সিপাই চণ্ডীগড় থানা খায়ো গোর সিপাই অজা আরো শেখনা নাইও গোরমান মাসা তঙ্গ কক বিতি রনাই সোনামোরা খামা

0: सगो दिमासा राजा न अबनो सान हरमानि
1: ओ मुफुंया काहिनि कृष्ण साइखनारिना
0: आ द बेलाय हामबाय हेलो
2: हेलो
0: नै तो साखु ए खनाय दङ
2: म हुकायो खता माने आसामनि ओ जे दिमासानि जे राजा सान करो त ताको
0: ए दिमासानि राजा अबनो सान हर बेलाय हामबाय বেলাই হামবাই তাকু বুকুক সন্নমালান ডিমা সানি রাজা সানহর হ্যালো হ্যালো লামসো গো সারি মফুনি ব্যাপার তো সাইন পাইকা তাকু সঙ্গেছে তো আংতাবুক সঙ্গেছে তো সিকামরগনি বু তমুং নকুই ত্রিপুরানি যে সেনাপতি রায়কচাক জলি জাক্ষা সিকামরগনি বু তমুং নকুই নেই ত্রিপুরাহানি যে সেনাপতি রায়কচাক জলি জাক্ষা জলি জাকি নেই ত্রিপুরানি সিপাই রং কুদিকা নরক যাইখানব কুদিকা খিতপা নরক যত চবা খিতপা নরক যত চখা খুল লবদি নরক চখা খুল লবৈতং দি জলি জাগানি বনে সিপাই রং কতখা ত্রিপুরান সেনাপতি রায়কচাক ব তমন নগৈনাই ব জলি জাখা হ্যালো
2: হ্যালো তাকু আমি আম সাহের কংকুর আম সরি মালা যে ও থানি থানাং সিনি যে ও সিকাম্র মশা মু আং নং মং আমা হারং নুগুই চিটি রাইক সাক জলি যা খাব দং জল ন ও জলি নুকুর কিছি গরি খাব নুকুর কিছি গে হাইকে বর কই মাংলা খাওয়াতে রকলা ইহু তো আম তুই আম তুই বিল খাবা
0: সিকাম্র নি বত মং নুগুই দে চোয়া রং নুই তং মং নুগুই দে জল যা খা দা কনতে সাব কাহামকে সানা রং নাই 232-6253 ককডুক নাম্বার হ্যালো
3: হ্যালো
0: এ লামসগো সাবংকা তাহলে জলি জাখা
3: জলি জাগাই চিনি রাজনী রং যতন বুথারে সেবাই গাকাই জলা রং বুথারে সেবাই গাকাই
0: কাহামকে সাইবা নাই হ্যালো
4: হ্যালো
0: বরফে
4: মাই কুফুর সানাতে বরফ ঘটনায় সিকামবাই মাই কুফুর সানাকে রাজা সান হতায় সিকাম রঙে আর দেখি ঘটনা গুনগুল তার
0: আবার সান হনাই ডিমাসা রাজা সে
4: টিপরা রাজা সান হতা
0: দাখন তেসাব তো নাগে না কক দুঃখ কিসা তো চাখা তাকুনি তে কিসা শুকুর বই শাখা কেতে খুমু

0: هلو
1: هلو عن تقرر حبلق
0: كاميني
1: كاميني تم حتنغو
0: اي
1: عبد عبد خات عبد يكو رايكو تاكني جيني سخنيرو جيني سخنيرو شتا باوني ناي حنمايا اماني كاروني رايكو تاك جولي جاغو আপনি বাগৈ রাজ্যতাক বংন খালো বই তঙ্গি দি বা বংন আমি বাগৈ নাই সৈন্য বাপার না বাগৈ নাই লুকুম রক সপ্লাই থাকা আচ্ছা
0: আবহাইতা দাকান বেলাই হামবাই কিসা তো চাকা তে কিসা সুক্রবই যত বরক সামানে বিচিং কিসা কিসা কিসা মানজই থাকা কে তো যতন চাই থাকব হ্যালো টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কটুক নাম্বার নরক সাউদি ডটি ফাট ফাটকে একে আনো সাহসী নাই হ্যালো জলি সামনে সৈন্যরক জল যাকা ত্রিপুরানি নিনে বুরন সিমি কল খালাই দং আচ্ছা মান্দাই মান্দাইনি সোনামোহন নোয়াতিয়া বেলাই হামবাই তাকুন হামবাই ককে যে থানাংসি যে জায়গাও তঙ্গা আবো হাটাই কুসুক আর থানানি কাকে ইয়াং ইয়াং কাসানানি বেলাই তুগু যত থানানি বাকি কাইসানা দকলাম লাম হই মানো হাফনানি লামা কাইসানো আর লামা কাইসাবনো বড় কাসলাই দো আইনটিবো থাংমাইয়া চখা আরবো বরক চখা সাক জাক হে ইয়ং বরক আজি সিকাম রক হাটাই সাকা টঙ্গে চাক মাইকাম নঙ্গে হয় হোলা কে ইয়ং ত্রিপুরান সিপাইন চাইতো মানে বেংনাই হর বরক সাইমান ইয়ং ত্রিপুরানে আবরক তো আসে বুকুং আইথেন থেং তৈ তো কাই তো মাইয়া হাদল পাথর কাইসে গিরো গিরো হকে ন তো চবাস খালাই নাই আবাই নইও আবাই বড় ত্রিপুরানি সিপাই রং কুদি হর ইয়াকুং ফুগুই আবনে বাকিনাই সেনাপতি রায় কচাক জলি জাগু জলি জাগিনাই বিনি সিপাই রং নগদ থাঙি চখালও বৈতঙ্গই দি থা নাই নরক আরো আরাম খালাই না দাফাই হইনে বরং তাবুনি যে রি রক সিসে গেরি সেসে কানকে ওয়াতে ওয়াই তোমা ওয়াতে বিয়াং থাকছে নাই ওয়াতেও থুই তোমায়া তাবুকে যেসাফা মা চাইতুকছি নাই আজর চাই রুতুকলাই কানা হানি নাই কালাই ফেয় কানা হানি নাই কালাই ফেয় আজন ওয়াতি জরাব মফু মাসা ফাইগানকেই আ মফুকনি সাকাব দুরি দুখি খাইরি হকা মফু গায়ং সাকা থাংরে দুই গিয়াংসে ইয়াংসে থাঙ্গ বুফং বেসের বাসা থাঙ্গ দুরি খাজাকি হাইংহী থাকে আ দুরি রমুনে বরক সাকা কাসালাই জল যাকমা তো আর ছিমি জল যাগো কারণ তাকুতে বুকুছো নর খুনাই তঙ্গ এফএম উজ্জেন্ত সারা সাফেন্দ ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেগা হজ লাইভ মানে কথমা রাজমালানি কক সে লাইভ মানে কথমা রাজমালানি কক অ কক বেসব দন্ড মানে কুনি মিনি জরানি কক নাইকা খাই তো টেকিসা দখ

দণ্ডবাণীকনি যে থানাংসি চবানি ইয়াগুলো যে দণ্ডবাণীক চট্টগ্রাম ন মেসানাই নেই রাং পুসাতাক রেখা আবন ইয়াগুলো গোরনি সিপাইরংন ব মেসানখা গোরনি সিপাইর গ্রিজাখা তিপ্রা রক ফাই হুনে অবসং সাইমানকা টেকিসা জরা দং কবা অবশ্য বসং টেকিসা নাইলাইয়ানো আট কাইসা হর খরং কতর খানাখা তিপ্রা রক ফাই হুনে গোর খারকা গ্রিজাকে গোর সিপাই হাকসাল তংখা খিত পাহানে যতন রিঙ্গি কুলখা হুসেন শাহ মাল্লিক ন কুদিখা বেলাই কলিখা মলিক কিরি লাইসিমা বাই গন্য মলিক খারকা সবন ইয়াকার দনমানিক থাঙ্কা চট্টগ্রাম আওয়ার চট্টগ্রাম নিখলাইকা গুর সিফাইন আসুগ্রি ফাইও রংসাং মর্দন নারায়ণ ববগরা রানবু সত্রশিক সেগৈনাখা রংসা মেসেনে রাজা পুখরি খুরকা সিপাই অজা রসাং চবাব শেখ পাইখ্যা রসাং মর্দন নারায়ণ বিনিমুং লাইও রায়কচা রায়কসম সিপাই অজানৈ রাজা ডাক্তি খাই রহকা জলি জাগৈ রাচিব্রি খলসি সিনি সক সব চট্টগ্রাম পায়ো খনাই হুসেন শাহ জলি জাকফা লাইও চবা খলাই আসাম কোষ শেখনাখা ত্রিপুরা সিপাই রক আনি মুখাং সখা ওয়ানসগুই রহকা সিপাই কবাংমা রাঙ্গামাতি মেচেনা হয়তন খা থাঙ্কা হুসেন শাহ খা খাই সিপাই গিলা হকা রাঙ্গামতি হাওয়া ত্রিপুরা সিপাই তঙ্গ বন বথারে দার্তি সবসিদি ইয়াগ লগি মাকসাবাই করাই রাসা মায়ুং রাসাই সিপাই থাঙ্গ তুই বাদুখুং বারো বাংলা হিম হয়তন খানি লগিব কাকলাই ফুরো বরক হামারি রুব হয়তন খা থাঙ্কা হা কলৈপ্রাই রুই সাল কবংমা উল ত্রিপুরা হাওয়া সগৈ শিকাদ্রব লামা কাসু সিপাই তুবুই বিশালগর ফাইও কয়লাগর উঙ্গৈ জমিরখা গড় পাথান ফুং কাইসা ত্রিপুরান সিপাই কিসাসে হনৈ চংখা খরকবাই আকো খাই গিলামা ত্রিপুরা আ খর বরক জবা খাইখা হারো কোরা সেগৈনাকা আখর হয়তন খা অজা নকসিনী খর খারকা ত্রিপুরানী অজা রাজানে সেনাপতি গগন রায়খা মং ইয়াগ আখে নাংলাইখা আফ্রু চবায়ু দলনৈনি সিপাই থৈকা কবাংমা হাইকে দলনৈ নাংখা চবা কদরমা দিবর্ষা বাসাই চবা খালাইকা গগন গগনমা খালাংখা পাইকা হয়তন যশপুর খিবি রাজা রাঙ্গামাতি ফাইকা আলামান হয়তনখা উল বথারকা দামগাতি লামা ফাইও খিবি গঙ্গানারক হয়তনখা তংখা আর সুনাম চবাখর দিবসাও খুরকা আর খরসা পুখিরি গোমতিনী তৈ নংয়া বিথি তংনা কিরি আফুন সিমি থরুক মুং আ পুখরিনি ওল দেবমানিক বন ফোয়ারমানি রাজা ওল থাঙ্কা তৈসানো নারো কিরই যত সিপাই কলৈখারো তৈসান নারো তৈ কতাল টংমানি তৈ থেমবাই কামি টঙ্গ সাকা আবুনি হয়তনখা লগির টংমা বানিয়াম তাঙ্করং চবখর গানাব তাক রেখা

0: Raja, tamu ni biasa bawa orang thani semua. Tiada ni, lain bawa ni, kau thoma ras malah ni kau. Kau ni semua, payah semua. Je, aman ni kau sahaja kah, 40 gram ni tuh bihaji. Imanggo sahaja kah, Maharaja dorna mana kau. Boleh mungkin ni kau orang sahaja kah. 2326253 কক দুক নাম্বার মোবাইল ইউজার 0381 অক নাম্বার নানি তাপগি চট্টগ্রাম নি বো মতাইন তুবুই ফাইজাকা হ্যালো
1: হ্যালো
0: লামসগো এ সাংরমা মতাই বেলাই হামবাই সাংরমা মতাই আমা সঙ্গত্রামা জানোছং Tipurshuri ama nene sinimong tabo udipuro tongo omondiro narayoni moti khalaina hanine chongma sei moti asuruna hani pia ama bai imango sajagino oro bono asura jaka kabang ta khute bukhukchon tinin bagai sri rasmalain kothoma asungnu situng phane pandabo teusha norok bai malanya kokuchari rasmalain kothoma orono basa sinu pia gobon panda tuine gobon panda tongku Sini ya pawo kubun pandawa tong nai kena tau korang pandawa.

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর সময় এখন বেতার নাটকের। আজকের নাটক চোখে আঙুল দাদা, রচনা প্রমথনাথ ঋষি, প্রযোজনা জগন্নাথ বসু।
1: এখনকার নিবেদন, প্রমথনাথ ঋষির কাহিনী অবলম্বনে মনোজ মিত্রের বেতার নাটক চোখে আঙুল দাদা, সঙ্গীত পরিচালনা অলোকনাথ দে, প্রযোজনা জগন্নাথ বসু। অনিবার্য কারণে আজকের নাট্যানুষ্ঠান বাতিল করা হচ্ছে। এইমাত্র একটি আকস্মিক মৃত্যু সংবাদ আমাদের দপ্তরে এসে পৌঁছেছে। আজ সন্ধে 6টায় আজকের নাটকে যিনি নায়ক শ্রী চোখে আঙুল দাদা সামান্য ঝিমঝিমি রোগে আক্রান্ত হয়ে সজ্ঞানে ইহলোক ত্যাগ করেছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে অভিনয় বন্ধ করতে হচ্ছে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্যে শ্রোতাদের কাছে আমরা মার্জনা চাইছি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
2: নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে এখন শুনতে পাবেন একটি রানিং কমেন্ট্রি। পরলোকগত চোখে আঙুল দাদার স্বর্গলাভের ওপর এই ধারা বিবরণী প্রচার করা হচ্ছে। ওভার টু।

হিসাব দিতে হবে, ভাবে কি করলে করে, যাবার দিতে হবে, ভাবে কি

0: কাতলা মাছের মতন হাঁপসি কাটছে কেন? হলাটাকে
1: তাকে খানিক আগে মর্ত থেকে এক ব্যক্তি এসেছে, লোকটা স্বর্গ স্বর্গ করে একেবারে জ্বালিয়ে খাচ্ছে। ধরুন স্বর্গ না নরক কোথায় যে ব্যাটাকে পাঠায়?
0: তার কর্মাকর্ম স্থির করে দেবে স্বর্গ না নরক কোথায় যাবে। কাঁচা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে একবার দেখলেই তো পারতে নামের পাশে কি লেখা রয়েছে।
1: তাকে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না।
0: সে কি ভবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় মা নেশাটি সবই তো তোমার খাতায় লেখা থাকার কথা চিত্রগুপ্ত।
1: আগে সবারই আছে আর সকলের আছে, ধরুন শুধু এই একটা
0: ধারের একটা লোকই বা বাদ পড়বে কেন? সে কি জগৎ ছাড়া কাজকর্ম না পোষায় ছেড়ে দাও। প্রেম প্রেম একটু যে বিশ্রাম নেব অমনি কানের গড়ায় সামান্য একটু রেকর্ড তাও রাখতে পারো না।
2: কি করে রাখবো, সোজাসুজি নাম হলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম চোখে আঙুল দাদা।
0: কি নাম?
2: চোখে আঙুল দাদা, বাপের কালে শুনেছেন?
0: চোখে আঙুল দাদা বলো কি চিত্রগুপ্ত, মা বাপের দেওয়া?
2: মা বাপ কি আর সন্তানকে দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠত, দিয়েছে ওর দেশবাসী, ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ। বোধ হয় টাইটেল,
0: মহাকালে কত টাইটেল ঘাঁটলাম, এমন বিটকেল তো একটাও শুনিনি। চোখে আঙুল দাদা, ও মানে কি চিত্রগুপ্ত?
2: কে জানে, ও তো বলছে প্যাঁড়দার। হ্যাঁ, মরতে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে। ধরুন পরনে ঢলা প্যান্টালুন আর রং চকা পাঞ্জাবি, কাঁধে ঝুলি, মাথায় বটের ঝুড়ির মতো চুল, ছাগুলের দাড়ি, আর রুটি শাঁকা চাটুর মতো দু চোখে দুখানা বেগনি রঙের কাঁচ, আর ধরুন সভ্যদাই দাঁতে চুরুট কামড়ে আছে, খালি আঁতলেমি করে বাড়া। আগে হ্যাঁ, যত আঁতেলের আমদানি হয়েছে।
0: কি তেল?
2: হ্যাঁ তেল।
0: চিত্রগুপ্ত কোথেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছো বলতো?
2: আমি কোথায় জোগাড় করছি, ওরাই তো জোগাড় করে পরলোকে বয়ে দিয়ে আসছে। ধরুন নাগারে চেল্লাচ্ছে, আমি স্বর্গ দেখব, আমি আঁতেল। আঁতেল মানে ইন্টেলেকচুয়াল।
0: চোয়াল?
2: হ্যাঁ ধরেছেন ঠিক প্রভু, যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ধরুন চোয়ালে এসে বাসা বেঁধেছে।
0: কই কই সে কই চিত্রগুপ্ত, এমন অদ্ভুত প্রাণীটি বল দেখতে ইচ্ছে করছে চিত্রগুপ্ত। ও বুদ্ধি কিনা চোয়ালে, কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজই দিয়েছিলাম।
2: কিছু লোক সেটা চোয়ালে নামিয়ে এনেছে।
0: হ্যাঁ
2: আগে হ্যাঁ, এমনিতে রোগা প্যাংলা, ধরুন সভ্য শরীরে মুখ ছাড়া কিচ্ছু নেই, সারাক্ষণ খালি মুখ বাজি, চোয়াল চলছে আর ঝুর ঝুর করে জ্ঞান গর্ভ বাকি ফুল ঝুড়ির মতো ঝরে পড়ছে।
3: এই শোনো, এই ননসেন্স শোনো,
2: প্রভু এই সেই মাল
3: অসভ্য পাজি আমাকে বসিয়ে রেখে গুলদানি করছে। ননসেন্স, আমার স্বর্গের দরজা খুলবে কি?
2: স্বর্গ স্বর্গ তোমার রেলের কামরা, টিকিট থাক আর না থাক লাফিয়ে চড়ে।

0: বুঝলাম, সঙ্গ তোমার জাতীয় সম্পত্তি বেটার ডব্লিউটি, ভগবান বিধাতাকে পেন নাম করবে কে?
1: বিধাতা? Who is Bidhata? Am I standing before the Lord of Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি?
2: এসো এসো বাবা চোখে আঙুল দাদা, আমার কাছে এসো, তোমার কত সোনা অবধি চাতকের মতো হয়ে আছি বাবা, স্বর্গে যাবে না?
1: শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য, ভাবছি ওখানে থাকবো।
2: ভেবে রেখেছো? বাবা বাবা বাবা, কাজ কমিয়ে দিয়েছো বাবা। তা বাবা চোখে আমল দাদা, বড় কৌতূহল হচ্ছে আমার অদ্ভুত টাইটেলটি বাগালে কি করে, কোন মহাকর্মে ধরাধামে এমন টাইটেল পেয়েছো গো?
1: কর্ম কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুল ধরিয়ে দেওয়া।
2: বহুব্রীহি বহুব্রীহি, ওহে চিত্রগুপ্ত, এ তো দেখছি বহুব্রীহি সমার। অহো অহো, জগতের লোক আমার কাছে কত কর্মের কথা শোনায়, অফিস কাচারি চুরি জচ্চুরি কোনোদিন শুনিনি পরের ভুল ধরানোটা কারোর কর্ম। আমার পাশটিতে বসে তো বাবা কি তেল আতেল, ও আতেল আতেল, আমাদের আবার হয়েছে কি তোমার রেকর্ডপত্র ইন্দিরে খেয়ে নিয়েছে, সব ভালো করে না জেনে তো স্বর্গের দরজা খোলা যাবে না। তা বলে যা বলে ঝটপট লিখে না হয়ে চিত্রগুপ্ত, বলো ভোরবেলা উঠে কি করতে বাবা আতেল?
1: ভোর ভোর কি বলো তো, কেমন দেখতে ভোর, কাকে বলে ভোর, ভোরের সংজ্ঞা কি বিধাতা?
0: আতেল, একদিন জগতে থেকে এলে প্রভুর অত বড় সূর্যিটা রোজ উঠছে, কোনোদিন সূর্যোদয় দেখোনি?
1: আমরা চোখে আঙুল দাদারা বেলা দশটার আগে কখনো বিছানা ছাড়ি না, ছাড়লেই নিজেদের কিরকম হতাশ লাগে বিধাতা।
2: তা বেলা দশটায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা?
1: প্রথমে প্রথমে চা খেতুম, ডিমের পোচ খেতুম
0: খেতুম,
1: আবার চা খেতুম
0: খেতুম,
1: হালুয়া খেতুম আবার চা খেতুম, চুরুদ ধরাতুম আবার চা খেতুম
0: খেতুম খেতুম, কতবার খেতুম করতে পারি।
1: কেন নানসেন্স ধরতুম?
0: কি ধরতে?
1: ভুল ধরতুম, খুব ধরতুম।
0: কার খুব?
1: আমার মায়ের। বলতুম ওহে বৃদ্ধা শোনো, কি নানসেন্স এর মতো চা করো তোমরা, চা হয়েছে এটা, চা চা চা চা বানাতে শেখুনি, এদেশের কেউ কি কখনো চা বানাতে শিখবে না? রাবিশ গতি হ্যাঁ
0: বাবা, সোনার ছেলে সকাল থেকে খেটে কুটে বুড়ি এক রাস রেঁধে আনলো, আর বেলা দশটায় সহ্যে ছেড়ে সর্বস্ব ফেঁটে পুটে খেয়ে গেল তার খুঁজতে হুতম প্যাঁচাটি।
2: সাগ বাজাও চিত্রগুপ্ত, স্বর্গের মেয়েদের সাগ বাজাতে বলো, কে এসেছে গো মর্ত থেকে মহাকর্মী, ইনি ভুল ধরিয়ে এসেছেন, আমরা ফুল বিছিয়ে বাবাকে সঙ্গে তুলব।
1: এই ননসেন্স ভেঙেছো কেন?
2: তা বাবা চোখে আঙুল দাদা, মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে?
1: তারপর চুরি ধরাতো,
0: বেশ
1: টানতুম,
2: বেশ
1: আবার টানতো,
0: কলা পোড়া টানতে টানতে যে ফুঁকে গেল।
1: ননসেন্স, আর একটা ধরাতো,
0: বুষ্টির পিণ্ডি, এক কথা কতবার লিখবো, চুরুট ছাড়া আর কি ধরাতে?
1: কেন ননসেন্স, পথের ঝাড়ুদার আর ভিস্তিওয়ালাদের খুব ধরতুম। এই শোনো, এই ননসেন্স, আও আও ইধর আও, ইধর আও, এ ক্যা হুয়া, ঝাড়ু হুয়া, ইসকো ঝাড়ু বলতে হ্যায়, ঝাড়ু দেনা নাই শিক্ষা তুমি লোক, ফাঁকিবাজ, দেশ কো ডুবাতা হ্যায় বুড়বক কাকা।
2: তা বাবা তুমি অফিস যেতে কখন?
1: অফিস কোন সংকীর্ণ অফিসের চার দেয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্র সীমায়িত করে নি বিধাতা, মেডিকেল লিভ নিয়ে ভজাল রেস্তোরাঁয় বসতুম।
2: বাবা বাবা বাবা,
1: ফরেন পলিসির খুব বার করতুম।
0: প্রভু, ফরেন পলিসিও চেঁদা বার করেছে, তাও লিখব?
1: লেখো, শুধু বার করেই থামেনি নানসেন্স চিত্রগুপ্ত, রেগুলার ফাটা ফাটি করেছি, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছি, ভজার টেবিলগুলো চটিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো চা আর কয়েকটা চুরুট ফরেন পলিসিটাকে টেবিলের ওপর ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি।
0: অফিস থেকে মেডিকেল নিয়ে?
2: চিত্রগুপ্ত, বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত দাও।
1: আনো আনো শরবত, শুনলে তুমি বমকে যাবে বিধাতা, আরো বমকে যাবে, খুঁত না থাকলেও খুঁত সৃষ্টি করে আমি খুঁত বার করেছি।
2: অহো অহো, একে একে চিতু, একে প্যাঁড়দার না কাশির দানাদার।
3: চোখে আঙুল দাদা এ কেমন তরভুজ, চোখে আঙুল দাদা এ কেমন তরভুজ।

0: ব্যুটিফুল। হ্যাঁ, তারপর যা বলছিলাম, কলকাতায় যখন কাচ্চি মাটি দেখবি আয় প্রকল্প শুরু হলো, পথের জল তাড়াবার জন্য রাস্তা খুঁড়ে খুঁড়ে পাইপ বসাতে লাগলো, সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য আমি এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলাম, কিছু কিছু অঞ্চলে মাটি কাটা একটু বন্ধই হয়ে গেল।
1: বেশ, পাইপ বসিয়ে পথের জল সারাচ্ছিল, দিলে কাজ বন্ধ করে পথে জল বাঁধি।
0: নন-সেন্স চিত্রগুপ্ত, তুমি কি মনে করো জল বাধা দেখে আমি চুপ করে রইলাম?
1: নো,
0: আমি তখন তীব্র ভাষায় গর্জন করলাম, দেশটা কি নন-সেন্স, একটু মাটি খুঁড়ে পাইপটাও বসাতে পারে না?
1: ও বাবা, উল্টো গাইলে, সাঁকের করা পাইপ বসাতে গেলেও বসাতে দেবে না, না বসালেও ছেড়ে কথা কইবে না, তাকে শরবত কেন খাওয়ালেন প্রভু?
2: বাবার কাছে কারোর রক্ষে নেই চিত্রগুপ্ত।
1: বেড়ে ওস্তাদ, তুমি কি করেছো, তুমি কি করেছো, এক মুঠো ধান কি গম ফলিয়েছ? হ্যাঁ, নিজের নর্দমায় কোনোদিন অযুত অযুত ঢেলেছ? দান ধ্যান পুণ্যটুণ্য আছে কিছু? ভিকিরি টিকিরির হাতে দু পাঁচ পয়সা ছেড়েছ? সমানে চোয়াল চলছে স্পুটনিকের মতো।
0: স্পুটনিক? আচ্ছা বেধাতা, আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক, এই দুটোকে লক্ষ্য করেছ? দেখেছ আমাদের আর্যভট্ট মাত্র দু মাইল পথ গিয়ে কিরকম কুঁ কুঁ করে পাক খাচ্ছে, আর ওদের ওদের স্পুটনিক শৌ শৌ করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে।
1: কামাই নেই প্রভু,
0: আর্যভট্ট তৈরি করার সময় কি ওদের এটুকু খেয়াল হলো না, সেই যে বিজ্ঞানী যে কথা বলেছিলেন, কোন বিজ্ঞানী কি বলেছিলেন আমার ঠিক মনে পড়ছে না।
2: না না, খোকা আমার খুব লেখাপড়া করে এসেছি গো।
0: লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা।
2: কেন কেন,
0: কি পূর্ব এ পর্যন্ত জগতে যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো, বই বলো,
2: তুমি কি বলো?
0: বাউন্ডেড ইগনোরেন্স। তোমার খাতায় লিখে নাও, সুশোভন ছাপায় মুদ্রণে ঢাকা ওগুলো বই নয়, বিশুদ্ধ নিরক্ষরতা। এত কাগজ কলম ওরা নষ্ট করলো।
1: চুপ, নিজে কথা বলি লিখেছ?
0: ফাহুম, কার জন্য লিখব, কে আমাকে বুঝবে, সব তো নিরক্ষর, নন-সেন্স। চলো আমাকে স্বর্গের সিঁড়িটা দেখিয়ে দেবে।
2: একটু বাবা, একটু সবর করো। তা বাবা, নিজের দেশের কিছুই কি তোমার ভালো লাগে না? তোমার দেশে কি ভালো কিছুই হচ্ছে না? কেউ কিছু করছে না, কোনো সুকাজ? ধরো পথঘাটের একটু উন্নতি, কি গায়ের গরিবদের একটু সুবিধে, কি ধরো নদীর ওপর একখানা সেতু।
0: সেতু? ইউনিয়ন দ্বিতীয় হুগলি সেতু, তুমি কি মনে করো সেটা শেষ হবে?
2: হবে না।
0: নো, নেভার, হচ্ছে না, হবে না, হতে পারে না। বাদ পায়, কোনখানটায় সেতুটা তৈরি হচ্ছে বলো তো বিধাতা?
1: সে কি সব জানো, হবে না তাও জানো, একদিন কলকাতায় চলে এলে পুলটা যে কোথায় হচ্ছে জায়গাটাই চলো না।
2: একে একে চিতু, একে চোখে আমল দাদা না চোখে আমল জ্যাঠা, বিয়েটা হয়েছিল?
0: বিয়ে? কাকে বিয়ে করব?
1: ছেলে যখন একটা মেয়েকে করলে পারতে।
0: মেয়ে? মেয়ে কাকে বলে বিধাতা?
2: কোথায় রাখবো একে, কোন সঙ্গে তুলবো? ওহে চিত্রগুপ্ত, মেয়ে কাকে বলে?
0: কলকাতার পথে পথে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলে বিধাতা?
2: তুমি কি বলো বাবা?
0: লালিপপ, বিশুদ্ধ লালিপপ, শাড়ি আর গয়নার মোড়কে রং চঙ্গা লালিপপ, দেখলে আমার এমন হতাশ লাগে বিধাতা।
1: রামপাকা ঝুনো কোথাকার, ভগবান অন্তত বিশ্ব সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়েছেন, ধরো নারী, তাকে নিন্দে করছে?
0: ভগবান অনন্ত সৃষ্টিকর্তা, এই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে, ওই বিশ্ব সৃষ্টি দিয়ে তোমরা গর্ব করো?
1: সব কথা হাসবে না।
0: ট্রাশ ট্রাশ, ওটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে?
1: আসপত্তা, ভগবানের খুব দিচ্ছে।
0: আমি তোমার চোখে

0: ঘুরিয়ে দেখিয়ে দিতে পারি বিশ্বটার গায়ে অসংখ্য ভ্রান্তির জীর্ণ নামাবলি।
1: চিত্রগুপ্ত, সত্যি নাকি? আমি কি ঠিক মতো সৃষ্টি করতে পারিনি?
2: কে বললে পারেননি?
1: ওই যে ও বলছে,
2: ও বললেই হয়ে গেল, আপনি চেপে বসুন তো।
0: ওল্ড গড, কিচ্ছু হয়নি। সৃষ্টির আগে যদি তুমি আমার সঙ্গে একটু কনসাল্ট করতে, আমার একটা কুৎসিত বিশ্বের জন্ম হতো না।
1: সত্যি নাকি চিত্রগুপ্ত? কুৎসি?
2: প্রবল ওর কথায় আপনি কেন ঘাবড়াচ্ছেন? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, ধরুন এমন গ্রহ তারকা সাগর পাহাড়ে ঘেরা পৃথিবী।
0: কিন্তু জোনাকি?
1: জোনাকি?
0: জোনাকি? জোনাকিটা কি ঠিক মতো হয়েছে, যথাযথ হয়েছে? ওটা কি একটা জোনাকি হয়েছে?
2: কি করে হাইনি শুনি?
0: টিপ টিপ জ্বলছে, নিপছে জোনাকি। জ্বলছে যদি নিপছে কেন? এটা তোমার মাথায় এলো না? ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো, গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যা কি সহজ সমাধান হয়ে যেত।
1: চিত্রগুপ্ত, জোনাকিটা বোধ হয় ঠিক মতো গড়তে পারেনি।
2: পেরেছেন, যা করেছেন ঠিক করেছেন, আপনার ভুল হতেই পারে না।
0: স্রষ্টা হিসেবে ইউ গড, ইউ থার্ড গ্রেড গড, তুমি একটা তৃতীয় শ্রেণীর কারিগর।
1: চিত্রগুপ্ত, আমার বুকের ভেতরটা ধড়ফড় করছে।
2: না না প্রভু, প্রভু,
1: কি গড়তে কি গড়েছি চিত্রগুপ্ত?
2: শিব গড়তে পানরি গড়েছেন।
1: বাবা বাবা, চোখে আমার দাদা, একটা শুধু একটা জিনিস তুমি বলো, আমার অমন অত বড় পৃথিবীটার মধ্যে একটাও কি ভালো কিছু নেই? বাবা, এই বুড়ো তোমার মুখ থেকে খালি একটার প্রশংসা শুনবে আর স্বর্গের দরজা খুলে দেবে। বলো বাবা, আমি কি কিছুই ভালো করিনি?
0: ত্রাস ত্রাস বুড়ো ভাম, রিটায়ার করনি কেন? গো টু হেল।
1: চিত্রগুপ্ত, আমি সব ভুল করে বসে আছি।
2: ভগবান অনন্ত শক্তির আধার, বেটা চোখে আঙুল ধরো, তাকিয়ে পেরিয়ে দিলে।
3: ভাই, ভগবানকে চিনতে পারছেন না? না সখি, ও ভগবানের চেনায় কোনো ফাঁক থাকে না, উনি সব বুঝে নিচ্ছেন। কিন্তু দেখছো না ভাই, ভগবান ওর কথা তুলে দিয়েছে। না সখি, ভগবান ছল ধরেছেন, উনি কি ছলনা নয়?

0: মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। তোর আরোগ্য ব্যাধি, নির্দুর্য বুঝত না কিছু, বলতো সব, তৃণটিও স্পর্শ করেনি, অকারণ নিন্দামন্দয় দক্ষ। বুঝতে পাচ্ছি, এর এই খর জিহার তাড়নায় পৃথিবীর মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য আশ্চর্য এইসব মানুষ, যে পৃথিবী ওদের লালন করে পালন করে অকৃতজ্ঞতার একটিও গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে।
1: আমি জানতে চাই আর কতক্ষণ আমায় স্বর্গের দরজায় বসিয়ে রাখা হবে? কোথায় স্বর্গের কফি হাউস? আমি ডিম খাবো, আমি ডিমের পোচ খাবো, তোমাদের এখানে বাচ্চারা আছে কি বিধাতা? রাবিশ, এত বড় স্বর্গে একটা বান নেই, আবাসযোগ্য, একটু মদ্যপান না করলে আমি পদ্য লিখতে পারি না, ব্যবস্থা হবে?
0: হচ্ছে, চিত্রগুপ্ত একটা ধান্দা নিয়ে এসো তো।
1: বাই দা বাই, আজ কটা উর্বশী ডান্স, উর্বশীর বয়স কত হলো?
0: আর একটা করাতে।
1: তোমাদের নাচিয়ে মেয়েরা কোথায় গেল? রাবিশ, ওটা একটা নাচ হলো।
0: কয়েক ঝুড়ি মাটি, পেরেক আর হাতুড়ি, যাও যাও।
1: এই বিধাতা দা, ওকে ওসব তুমি কি আনতে বলছো?
0: মাল মশলা।
1: কিসের?
0: বলছি বাবা চোখে আউল, আমাদের গোলমালটা হয়েছে কি, তোমার মতন দেবকান্তি পুরুষকে কে অভ্যর্থনা করবে

0: হাত ধরে স্বর্গে ঢোকাবে একটা উপযুক্ত চেয়ার খুঁজে পাচ্ছি না। তাই বলছিলাম, মাল মশলা মাটি করাতি এসব দিচ্ছি, তুমি যদি একটা উপযুক্ত মানুষ গড়ে নিতে পারো।
1: সে কি আমাকে এখন মানুষ গড়তে হবে?
0: পারবে পারবে বাবা, জগতের এত লোকের সৃজনের খুঁত ধরিয়ে এলে তুমি কি একটা নিখুঁত মানুষ গড়তে পারবে না? ঠিক পারবে, বসে যাও। বাবা চোখে আঙুল, দাদা আমার চোখে আঙুল দিয়ে তুমি তো অনেকের অনেক ভুল ধরলে, এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও তো, তুমি কোন শ্রেণীর কারিগর?
2: প্রভু
0: এনেছ, দাও দাও, ওকে দাও। বাবা যদি দেখাতে পারো সর্বাঙ্গ সুন্দর, তোমার সব বাসনা পূর্ণ করব। চাই কি আমরা দুই ওল ফেলা, আমি আর চিত্রগুপ্ত স্বর্গটা তোমায় লিখে দিয়ে সোজা নরকে চলে যাব।
1: অল রাইট অল রাইট, এখনই তোমার পারফেক্ট হিউম্যান বিং গড়ে দেখাচ্ছি। তোমার মানুষ খোয়ায় কত ফাঁকি ছানিয়ে এনেছ, পাতালি কই গড, একটা ফাঁকা দেখে ঢোল নিয়ে এসো তো।
3: মানুষ গড়তে ঢোল লাগবে?
1: লাগবে, ননসেন্স, পেটটা আমি একটু বড় মাপের করতে চাই, আর ভেতরটা ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো একগাদের কিডনি লিভার ঢুকিয়ে গুদাম ঘর বানাতে চাই না। কিডনি কি কাজ করে? খালি তো ফাঁকি দেয়, আর আমার চোয়া ঢেকুর ওঠে। হাঠাও কিডনি,
3: ফটফট না করে হাত লাগাও, এই যে ঢোল
1: দেখো, দেখে শেখো মানুষ কি করে গড়তে হয়।

0: তবু আপনি এখনো কি করে সইছেন?
1: আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত।
0: বিশ্বহিন্দুটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না?
1: শাস্তি তো আমি কাউকে দিই না চিত্রগুপ্ত, যে যার নিজের অপকর্মে শাস্তি পায় ও তাই পাবে।
0: আর কখনো পাবে?
1: শিগগিরই পাবে। উহাকে রুখিবে যে গোকুলের বাড়ি শেষে।
2: I have done it!
3: হয়ে গেছে?
2: তবে একটা মানুষ তো, লুক লুক হাউ বিউটিফুল এই ল্যান্ডস্লাইড চিত্রগুপ্ত, কেমন লাগছে? পছন্দ হচ্ছে?
4: কত বড় গোড়ালি থেকে গলা অব্দি পেট।
2: এই নন্সেন্স, পেট বাজাচ্ছ কেন? জানো ফেটে যেতে পারে, কাঁচা রয়েছে না?
4: বাবা বাবা বাবা, বড় সুন্দর তোমার হাত তো বাবা, চোখে আঙুল। এবার তোমার এই মানব পুত্তলিতে আমি প্রাণ দান করি।
2: কারো কারো প্রাণটুকু দাও, প্রাণ দেহি উঠুক ও ধরাক, জীবনের প্রথম সৃষ্টি আমার, আমি ওর সঙ্গে কথা বলবো, ও আমাকে পিতা বলে ডাকবে, ও আমাকে শ্রদ্ধা করবে।

0: ওই ওই তো প্রাণটুকু সঞ্চার হচ্ছে, বুকের ধুকপুকুনি স্টার্ট করলো, এইবার চোখ মিটমিট করছে, এইবার আঙুল নাচছে নাচছে, এই এই হাতি ভাঙছে, হাতি ভাঙলো দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, আমার সৃষ্টি, আমার সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, নাটক আছে, নাটক আছে, কাটাবল কাটাবল কাটাবল, এই পিকপিক করছিস কেন, ওকে পিকপিক করছিস কেন, এই দেখ এই দেখ আমি তোর পিতা, আমি তোর পিতা,
1: শালা
0: ওকে পিতাকে শালা বলছিস, অসভ্য, এই তোকে তোকে আমি কি শিক্ষা দিলাম,
1: পিতা পিতা শালা তুমি পিতা, আমার হাতের জায়গায় পাবো খেয়েছ আর টোকের উপরে নাই কুন্ডলি, শালা এই তোমার সর্বাঙ্গ সুন্দরের নমুনা,
0: চোখে নাই কুন্ডলি, দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, নাই কুন্ডলিটা কারেকশন করে দিচ্ছি, কয় চিত্রগুপ্ত বেলচাটা দাও, ওকে আবার ফিটফিট করছিস কেন,
1: করবো না
0: ছেঁদা করি, ঘুরছিস কেন, ঘুরছিস কেন।

0: গেছের ফ্যানের বল মিয়ারিং দিয়েছে, দিয়ে বলে কিনা ঘুরছিস কেন? হ্যাঁ শালা, আমার হাত পা কোমর কিচ্ছু ঠিক রাখেনি, শালা আমাকে পিসেজ করে ঘোরে বলে আমি পড়া।
1: ওকে এই আমন করে হাত বাড়াচ্ছিস কেন?
0: আমার
1: দিকে বাড়াচ্ছিস কেন? ধরবি নাকি? এই মারব।

0: লোকের কাজে ভুল ধরা কত সোজা, আর নিজের কাজ করার কত জ্বালা।
1: ভগবানের মাল দুনিয়ার মাল।
2: আমি সবকি যাবো, আমি সবকি যাবো।
0: আগে ওর হাত থেকে রেহাই পাও, তবে তো সবকে যাবে।
3: Help!

যান্ত্রিক গোলযোগে ধারা বিবরণী প্রচার সম্ভব হচ্ছে না। যে মুহূর্তে স্বর্গের সঙ্গে কানেকশন ফিরে পাব, আবার শ্রী চোখে আঙুল দাদা স্বর্গারোহণের লেটেস্ট সংবাদ দেব। ততক্ষণ যন্ত্রসঙ্গীত শুনুন।

এতক্ষণ প্রমথনাথ বিশির কাহিনী অবলম্বনে মনোজ মিত্রের বেতার নাটক চোখে আঙুল দাদা নাটকটির অভিনয় শুনছিলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন বিধাতা গৌরসী, চিত্রগুপ্ত ভানু বন্দ্যোপাধ্যায়, চোখে আঙুল দাদা চিন্ময় রায়, চোখে আঙুলের সৃষ্ট মানব অমূল্য সন্যাল। দুই সখীর গানে কণ্ঠদান করেছেন রীমা গুহ ঠাকুরতা ও হৈমন্তী শুক্লা। আবহ সঙ্গীতের সহযোগী শিল্পীরা অমর লাহা, অমিয় মণ্ডল, মালী মিত্র, শোভেন দে, ডলি চন্দ্র, সমীর শীল, সমীর খাসনবিশ, দিলীপ রায়। শব্দ সংযোজনা সমরেশ ঘোষ, সঙ্গীত পরিচালনা অলোকনাথ দে। নাটকটি প্রযোজনা করলেন জগন্নাথ বসু।

যদিও আকাশ আজ মেঘ বাগিস, অসময়ে বৃষ্টি নামবে খুব জোর। সামলে নেব সমস্ত মন খারাপ, জল ভেজা হাত বাড়িয়ে যদি দিস তোর। রিমেক হিন্দি আজ তবে বন্ধ থাক, বন্ধ থাক বক্স অফিসের ছবিও। ঘরের ভেতর কফির পেয়ালা হাতে টিউন করা থাক ভালোবাসার রেডিও, টিউন করা থাক ভালোবাসার রেডিও। আর ভালোবাসার রেডিও বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ান্ত। আকাশবাণী এফএম উজ্জয়ান্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রবিবারের সব থেকে প্রিয় অনুষ্ঠান আজকের অতিথিতে। আজকের অতিথি থাকলে রবিবারটা বড্ড বেশি জমজমাটি হয়ে যায়। আর এই রবিবারের অপেক্ষায় যেহেতু আমরা সবাই মিলে থাকি, তাই অপেক্ষা এবারে অবসানের পালা। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের অতিথিকে সঙ্গে করে নিয়ে। আমাদের আজকের অতিথি গুণী শিল্পী সুলেখা সরকার। সুলেখা, অনেক অনেক স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে। সুলেখার সঙ্গে গল্পে আড্ডায় গানে জমে উঠবে আমাদের আসর। তাই সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা দেখছেন আমাদের ভিডিও লাইভ আকাশবাণী এফএম উজ্জয়ান্ত পেজ থেকে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর তাছাড়া যদি চান আমাদের সাথে যুক্ত হতে, কথা বলতে সুলেখার সঙ্গে, তাহলে ডায়াল করবেন 03812326253। কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানেও লিখতে পারেন, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে পড়ে দেবো আপনাদের কমেন্টগুলো। তাছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমাদের, সেখানে হোয়াটসঅ্যাপ করতে

0: পারেন 9402169965। আরও দুজন রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করা বাকি রয়েছে, তো তাদের সঙ্গে পরিচয় করে চলুন। আমাদের শুভদা রয়েছেন কিবোর্ডে আর জানুনদা রয়েছেন হ্যান্ড সনিকে। গোটা অনুষ্ঠান লাইভ সম্প্রচারের দায়িত্বে রয়েছেন কৌশিকদা, তাই সবাইকে স্বাগত আর সঙ্গে করে নিয়ে চলুন গানের দেশে পাড়ি দেওয়া যাক। গানে গানে শুরু করি সুলেখা, কি গান শুনবো প্রথম?
1: প্রথমে আমি করছি একটি বাংলা পুরাতনি
0: ভক্তিগীতিমূলক
1: ভক্তিগীতি পর্যায়ের একটি গান।
0: আচ্ছা।
1: কথা ধীরেন মুখোপাধ্যায় এবং শিল্পী দেনেন্দ্র প্রসাদ গোস্বামী।
0: বাহ, ভক্তিগীতির মধ্য দিয়ে শুরু হবে আমাদের অনুষ্ঠান। অসাধারণ লাগছে, কারণ রবিবার মানে যেভাবে আমাদের ছুটির দিন, ঠিক রবিবার ছুটির দিনে যখন একটু আমরা শান্তি পেতে বসি তখন মনটা কোথাও গিয়ে আটকে যায় সেই ভগবানের কাছে। তিনি যেন সবাইকে ভালো রাখেন, আর সেই প্রার্থনা নিয়েই আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। চলুন।

0: নাই। মন আর চোখের দ্বন্দ্ব সে তো প্রতিনিয়ত, কিন্তু তারপরেও আমরা মনের কাছেই হেরে যাই, তাই তো?
1: হ্যাঁ,
0: মনের কাছেই হার মানতে চাই, কারণ মনে হয় যে মন যেটা বলে সেটা একেবারে ঠিক, বাকি সব কিছু ভুল। আর তাই মনের কথা শুনতে শুনতেই সুলেখার কথা শুনি এবার, যে সুলেখা কিভাবে মনে মনে সেই কথাটা বেজে উঠল যে সুলেখা গান করবে, গানের জন্যই নিবেদিত প্রাণ হবে।
1: সে যদি বলতে যাই, আমি অনেক নস্টালজিক হয়ে যাই, কারণ আমি মনে করি কি আমার গান আমার রক্তে।
0: আচ্ছা,
1: কারণ যেটা আমার মায়ের মুখে শোনা, আমার মায়ের কাছে আমার গানের হাতে খড়ি,
0: আচ্ছা,
1: সেই সারেগামা থেকে শুরু করে এখন অবধি গুরুর তো সান্নিধ্যে আমার যেতেই হয়েছে, এখনও আছি। কিন্তু তারপরও যে ঘরের যে গাইডটা, সেটা আমার মা।
0: বাহ, মায়ের হাত ধরেই গানের পথ শুরু।
1: হ্যাঁ, সেই আমি কোলের শিশু থেকেই শুরু করে মা আমাকে সারেগামা শিখিয়েছেন, এখন অবধি আমাকে সেই শিক্ষার জন্য প্রেরণা দিচ্ছেন, গাইড করছেন, সব রকমভাবে মানসিক শক্তি দিচ্ছেন। আমি সেটাই বলবো,
0: সেটাই খুব দরকার, যে ঘরের থেকেই যেন শুরুটা হয়। আর যেটা সুলেখা বললো যে মা এখনও সাপোর্ট করছেন, গাইড করছেন, সেটাই খুব দরকার। আমরা যদি ঘর থেকে সেই সাপোর্টটা না পাই, তাহলে খুব বেশি দিন আমরা স্ট্রাগল করতে পারবো না। আমরা স্ট্রাগল করতে জানি, কিন্তু তারপরেও আমাদের পেছনে একটা হাত চাই, যে হাতটা আমাদের সবসময় আগলে রাখবে, ভেঙে পড়ার দিনগুলোতে বলবে যে না, তুমি পারবে, এখানেই ভেঙে পড়ো না। তো সেই হাতটা যখন মায়ের হয়, তার থেকে বড় হাত আর কিচ্ছু হতে পারে না। তো সেই গল্প আমরা আবারও শুনব, কিভাবে তার পথ চলা সামনের দিকে এগিয়ে গেল গুরু সান্নিধ্যে। কিন্তু তার আগে আবারও গানে ফিরে যাচ্ছি। সুলেখা, এবারে কি গান শুনবো বলো?
1: এবারে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা শুনে আমার স্বপ্ন কিনতে পারে।
0: ক্যা বাত! যা বলছিলাম, আমরা স্বপ্ন দেখতে পারি, স্বপ্নের জন্য খাঁটতে পারি, কিন্তু সাপোর্ট দরকার। আর ঠিক সেই সময়ই সুলেখা অসাধারণ একটা গান নিয়ে এলো, আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মিশাবে এমন অধীর কই। ক্যা বাত, অসাধারণ একখানা গান, চলো।

0: আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই। সত্যি তো তাই, আমরা যখন স্বপ্ন দেখা শুরু করি সেই স্বপ্ন যেন কারুর কাছে না বিকোয় সেটাই কিন্তু আমাদের প্রথম পদক্ষেপ থাকে। আমার স্বপ্ন শুধুই আমার, তার মধ্যে অন্য কারোর কোনো অধিকার নেই, তাই তো সুলেখা?
1: একদম।
0: তো কখন থেকে সেই স্বপ্নটা দেখা শুরু হলো যে সুলেখা একজন শিল্পী হবে? ছোট্টবেলা তো মায়ের হাত ধরে শুরু হলো যাত্রাপথ, তারপরে বিভিন্ন গুরুর সান্নিধ্যে প্রশিক্ষণ নেওয়া শুরু। তখন যখন মাধ্যমিক পেরিয়ে টুয়েলভের দিকে একটু একটু করে এগোচ্ছ, আস্তে আস্তে কলেজ চুজ করতে হবে, তার পাশাপাশি নিজের ক্যারিয়ার তৈরি করার একটা বিশাল স্বপ্ন চোখে, আর সেই স্বপ্নে যখন সামিল হলো গান, সেই যাত্রাপথটা একটু যদি গল্পে গল্পে আমাদেরকে বলো।
1: বলতে গেলে আমি দুটোকেই ব্যালেন্স করে চলেছি।
0: আচ্ছা,
1: পড়াশোনার পাশাপাশি গান, যেটা হয় যে মাধ্যমিকের যখন সময় আসে তখন গার্ডিয়ানদের বলতে শোনা যায় যে না, এখন গান বাজনা নাচ সবটা একদিকে, পড়াশোনা একদিকে, কনসেন্ট্রেট করতে হবে স্টাডিতে, কনসেন্ট্রেট করতে হবে কেরিয়ারে, ফোকাস করতে হবে। তো সেই থেকে দেখা যায় কি অনেক প্রতিভাশালী শিল্পীদের প্রতিভাটা দুমড়ি মুচড়ে শেষ হয়ে যায় সেই কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে
0: ছুটতে।
1: তো সোশ্যাল প্ল্যাটফর্মে আমি মিথ্যে কথা বলবো না, যেহেতু গানটাকে আমাদের এখানে সেরকম যেটা ট্রুলি মানে সেই ফিল্ড আমাদের এখানে নেই ততটা যে একদম প্রপারলি এটাকে নিয়েই আমি কিছু করব, সেই জন্য এটাকে আমার স্বপ্ন হিসেবে পাশাপাশি রেখেছি যতদিন আমি বেঁচে থাকব সেই নিয়েই আমি থাকব। হ্যাঁ, গান চলছে, গান গাইব, গেয়ে গেয়েই যাব, এবং আমি ভগবানের কাছে, সবার কাছে, শ্রোতাদের কাছে আমি এই আশীর্বাদই চাই, যত জানে যেন আমি মানে গান গেয়েই যেতে পারি।
0: কি আবার অসাধারণ স্বপ্ন বোনা আমাদের সুলেখার চোখে, নিশ্চয়ই তার অন্য অন্য কোনো স্বপ্ন রয়েছে।

0: এগুলো হয়তোবা কোনো একদিন সুলেখাকে এক অন্য শিখরে নিয়ে পৌঁছে যাবে, আর আমরা তখন সুলেখাকে অন্যভাবে পাবো আমাদের অনুষ্ঠানে। আর সেই সাথে বেশ অনেক কমেন্টস চলে এসছে, আমি একটু পড়ে দেই। শর্বাণী দাস লিখেছে, শুভ রবিবার, খুব ভালো হোক তোমাদের অনুষ্ঠান, শুভেচ্ছা রইল, ভালোবাসা, ভালোবাসা তোমাকেও। সৈকত সরকার লিখছেন, ওয়েল ডান। মানালি গঙ্গোপাধ্যায় লিখছেন, হাই সুলেখা, খুব ভালো লাগছে তোকে আজকে স্টুডিওতে দেখে, দারুণ হোক অনুষ্ঠান, অল দ্য বেস্ট। আর লাল নীল দুজনকেই সেই লাগছে, ধন্যবাদ মানালি দি। পুষ্পেন্দু সাহা লিখছেন, খুব দারুণ। সৈকত সরকার লিখছেন, মনে পড়ে রুবি রায় প্লিজ। আচ্ছা, রিকোয়েস্ট চলে এসছে। শঙ্কর সুন্দা লিখছেন, সুকণ্ঠী সুলেখা, অনেকদিন পর শুনলাম, দেখলাম তাকে, ধন্যবাদ শঙ্কর সুন্দা। পুষ্পেন্দু সাহা লিখছেন, রবীন্দ্রসঙ্গীত একটা। পুলক পায়েল দিয়ে লিখছেন, আচ্ছা তিনি সাপোর্ট করছেন মনে পড়ে রুবি রায়কে, তো তিনি লিখছেন রাইট। শঙ্কর সুন্দা লিখছেন, বোঝো হাম্মে তুম্মে করার থা, শুনতে চাই যদি সুলেখার মনে থাকে। অবশ্যই যদি সুলেখার মনে থাকে অবশ্যই শোনাবে। সৌমেন নাগ লিখছেন, মনে পড়ে রুবি রায় প্লিজ। আচ্ছা, অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছে সুলেখা মনে পড়ে রুবি রায়, একটু হবে না কি আজকে?
1: শেষের চেষ্টা করছি
0: একদম। সৌমেন দাস লিখছেন, আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, শর্মিষ্ঠাদি নমস্কার, যন্ত্রদাদাদের নমস্কার, আজকের অতিথি শিল্পী সুলেখা সরকার, ভালো অনুষ্ঠান শুরু হয়েছে, আমার বড় মেয়ের নাম সুলেখা হালদার, তাই সুলেখা সরকারও আমার মেয়ের মতো, সুলেখাকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম, ভালো থাকবে সুস্থ থাকবে সৌমেন দাস, কৌড়িদাস, ঠ্যাঙাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, অসংখ্য ধন্যবাদ বন্ধু। সৈকত সরকার লিখছেন, দিওয়ানা দিওয়ানা ফ্রম তেরে ইশক মে প্লিজ। অপর্ণা রায় ভালোবাসা জানিয়েছেন, লিখছেন তিনি, সঙ্গে আছি শর্মিষ্ঠা ও সুলেখা, অনেক অনেক ধন্যবাদ। ফোন আসছে, সুলেখা একটু হেডফোনটা ইউজ করতে হবে, দেখি কে রয়েছেন সঙ্গে বন্ধু। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো, না কথা বলা যাচ্ছে না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253, আর সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটাও বলে দিচ্ছি, 9402169965। তাছাড়া কমেন্ট বক্স তো ওপেনই রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করছেন, আরও করবেন আমি জানি, যারা এখনও কমেন্ট করেননি কমেন্ট করে কিন্তু আপনার শুভেচ্ছা বার্তা সুলেখাকে পাঠাতে পারেন। আর সেই সাথে সবার কাছে আবারও রিকোয়েস্ট যে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সুলেখা, আবারও গানে চলে যাই, এবারে কী গান শুনবো বলো?
1: এবার একটি নজরুল গীতি আমি করছি।
0: চলো, রবি ঠাকুর আর নজরুল, এই দুজন ছাড়া আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান অসম্পূর্ণ, তাই চলুন কাজী নজরুল ইসলামের অসাধারণ একখানা গান এবার সুলেখা আমাদের শোনাবে, তাই তো?
2: যেহেতু বাইরে রিমঝিম রিমঝিম
0: বৃষ্টি হচ্ছে,
2: হ্যাঁ কিছু বৃষ্টি হয়ে যাক আমাদের স্টুডিওতে,
0: গানে গানে
2: রয়েছে, গানে গানে বর্ষা হয়ে যাক,
0: বর্ষা হয়ে যাক, চলো।

0: chim rim chim chim rim chim rim chim একদম মনে হলো বৃষ্টিতে স্নান করে এসেছি। বলুন, আমার তো এমনটাই মনে হলো, আপনাদের নিশ্চয়ই মনে হয়েছে। তো এত এত যে ঋতুর খেলা চলছে আমাদের মধ্যে, একেবারে গ্রীষ্ম থেকে শুরু করে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, রবি ঠাকুরও নিজের কলমে নানান ভাগে এঁকেছেন। ঠিক তেমনি নজরুলও এঁকেছেন তার কলমে। ঠিক তেমনি আমাদের কাছেও কিন্তু প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা রূপ রয়েছে। তো যেহেতু সুলেখা বর্ষার গান করলো, বৃষ্টিটা তার কাছে কেমন সেটা একটু জানতে চাই। বর্ষাকে ঠিক কেমন ভাবে দেখো তুমি? বর্ষা প্রেম, বর্ষা ভালোবাসা, বর্ষা একাকিত্ব, নাকি সেই একঘেয়েমি বর্ষা?
1: বর্ষা মানে হলো নিজেকে নতুন করে চেনা, আমার কথায়। কারণ কি হয়, আমাদের কর্মব্যস্ততার মাঝে একটু বাঁক মারার সুযোগ পাওয়া যায়, এই বৃষ্টি পড়ছে কাজে যাব না, তো ওই টাইমটা নিজের জন্য দেওয়া যায়।
0: কেয়া বাদ, কারণ আমাদের সুলেখা স্টুডেন্টস পড়ায়, তাই তো? প্রচুর প্রচুর স্টুডেন্টস রয়েছে তার, তো সেখানটায় একটুখানি বোধ হয় নিজেকে ছুটি, প্লাস স্টুডেন্টদেরও ছুটি, তারাও অপেক্ষায় থাকে আজকে ম্যাম আসবে না।
1: আর জানালার পাড়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে কিছু বৃষ্টির গান মনে আসে, সেটা প্র্যাকটিস হয়ে যায়।
0: একদম তাই। আর সেই সাথে বর্ষার সঙ্গে ভালোবাসাও কিন্তু জড়িয়ে রয়েছে।
1: একদম,
0: তাই তো?
1: একদম।
0: বর্ষা মানে কি ধরনের গান? গজল, মানে শোনার মতো করে নিজে গাইবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু বর্ষাতে কোন গানগুলি বেশি শোনা হয়? ধরো বৃষ্টি পড়ছে বাইরে, হাতের মধ্যে চায়ের পেয়ালা বা কফির পেয়ালা রয়েছে, নিজেই দাঁড়িয়ে আছো জানলার টুপটাপ গ্লাস দিয়ে বৃষ্টিগুলো পড়ছে দেখছো, পাশাপাশি কি গান শুনবে তখন?
1: রোমান্টিক।
0: রোমান্টিক, আহা, বৃষ্টি আর রোমান্টিসিজম দুটো
1: মিলে মিশে একাকার,
0: দুর্দান্ত। আর সেই সাথে আরও কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। সবিতা রায় লিখছেন, দিওয়ানা দিওয়ানা সং প্লিজ দিদি। অর্পণ শিব, অপন শিব লিখছেন, রবিবারে রবি ঠাকুরের একটা হয়ে যাক। বাহ, হ্যাঁ সেটা মনে রাখতে হবে, রবি ঠাকুরের একখানা গান অবশ্যই হবে। সৌমেন নাগ লিখছেন, হ্যাঁ দিওয়ানা দিওয়ানা সংটাও প্লিজ। সবিতা রায় লিখছেন, দিদি প্লিজ দিওয়ানা দিওয়ানা সংটা। আচ্ছা, সমহিতা দাস রায় লিখছেন, খুব সুন্দর উপস্থাপনা কিন্তু সাউন্ডে একটু প্রবলেম করছে।

0: সাউন্ডে প্রবলেম করছে? আচ্ছা আমরা দেখছি।
1: অপর্ণা রায় লিখছেন, দুটো গানের অনুরোধ করছি আজকের শিল্পীর কাছে, যদি সম্ভব হয় গেয়ে দিও প্লিজ। এক হচ্ছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, আর না হয় আজই ঝড় ঝড় মুখর বাদর দিনে। যদি সম্ভব হয় অবশ্যই আমাদের শিল্পী শোনাবেন, কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে ঠিক বিকেল 5টা অবধি। আর সেই সাথে ডায়াল করতে হবে 0381-232-6253, ফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন ফোনে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, না বন্ধু কথা বলা যাচ্ছে না, হয়তো বা আজকে তো বৃষ্টি পড়ছে, একটু মেঘলা হয়ে আছে, হয়তো বা নেটওয়ার্কের কোনো সমস্যা রয়েছে। যাই হোক, আমাদের যদি ফোন করে না পান আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965, আর সেই সাথে আমাদের কমেন্ট বক্সও খোলে আছে, সেখানেও কিন্তু কমেন্ট করে আপনার কথা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আরেকজন আছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে বলছেন?
2: আমি আগরতলা থেকে পুষ্পল পাল বলছি।
1: হ্যাঁ পুষ্পল বাবু বলুন।
2: আপনাদের গান রিকোয়েস্ট বলতে গাইতে হলে
1: কি গান রিকোয়েস্ট করতে চাইছেন বলুন?
2: এই মেঘলা দিনে একলা ঘরে থাকে,
1: এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন। হ্যাঁ, অপর্ণা দিও একটাই রিকোয়েস্ট করেছেন, অপর্ণা রায়, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। আরেকজনও রিকোয়েস্ট করলেন সেই গানটা, যদি সম্ভব হয় অবশ্যই আমাদের বন্ধু শোনাবেন, কিন্তু সঙ্গে থাকতে হবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। তো এবারে গানে ফিরে যাই, আবারও কি গান শুনবো বলো?
0: বৃষ্টি,
1: আবারও বৃষ্টি।
0: হ্যাঁ
1: চলো চলুক, বৃষ্টির মধ্যে রয়েছি, বৃষ্টির গান হবে না তা হয় নাকি, তাই অসাধারণ আরও কিছু বৃষ্টির গান।
0: ওগো বৃষ্টি।

0: কি অসাধারণ এই গান! ওগো বৃষ্টি আমার চোখের পাতা ধুয়ো না। আচ্ছা, এই যে বৃষ্টিকে বলছো তুমি চোখের পাতা না ছুঁতে, কিন্তু তারপরেও বৃষ্টি তো আমাদের একদম মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি ভিজিয়ে দেয়, তাই তো? আর আমরা কখনো সেই মুসল ধারায় ইচ্ছে করেই ভিজি, তো বৃষ্টি ভিজতে ভালো লাগে বলো?
1: হ্যাঁ, ভালো লাগে, পছন্দ করি।
0: আর বৃষ্টির মধ্যে আর কি কি করতে ভালো লাগে, কি খেতে ভালো লাগে সেটা একটু বলো।
1: অবশ্যই বাঙালির খিচুড়ি, বেগুন ভাজা,
0: যাওয়া তার সঙ্গে যদি একটু চা পকোড়া হয়,
1: হ্যাঁ একদম,
0: আরো জমে বলো। তো বৃষ্টির মধ্যে আমরা সবাই খেতেও ভালোবাসি, ভিজতেও ভালোবাসি,
1: ঘুমোতেও ভালোবাসি,
0: ঘুমোতেও ভালোবাসি
1: একদম,
0: কারণ রাতে যদি একটু বৃষ্টি হয় তাহলে রাতের ঘুমটা বেশ ভালো হয়। আর আমরা বেশ আরামপ্রিয় মানুষ তো সবাই, তাই নিজের কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে চাই না। তো ঠিক একইভাবে সবসময় তো আর কমফোর্ট জোন পাই না, কিন্তু তারপরেও নিজে নিজের মতো করে একখানি শান্তির আলাদা জায়গা আমরা খুঁজে নিই। তো ঠিক তোমার মতো করে এই কোলাহল থেকে বেরিয়ে তোমাকে যদি বলা হয় যে নিজের মতো করে শান্তি খুঁজে নাও, তুমি কিসের মধ্যে আশ্রয়টুকু খুঁজবে?
1: গানের ইউটিউবে পছন্দের প্লেলিস্ট চালিয়ে কানে হেডফোন গুঁজবে, এটাই আমার শান্তি।
0: আহা, আর পছন্দের প্লেলিস্ট বলতে সেখানে কোন কোন শিল্পীরা রয়েছেন?
1: অবশ্যই নজরুল গীতি, রাগ প্রধান গান, তারপর থাকছে এই যাদের আমি গান করছি ওনারা।
0: বাহ, একদম কি বলবো, স্বর্ণযুগের গান থেকে শুরু করে রবি ঠাকুরের গান সব কিছু রয়েছে সেখানে। আর আমাদের অনুষ্ঠানেও আমরা কিন্তু আজকে সব রকম গানেরই ছোঁয়া পাবো, তাই তো সুলেখা?
1: একদম।
0: চলো তাহলে আরো একজন বন্ধু রয়েছেন, একটু দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন?
2: নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি অজিত দে বলছি, একটা লোকগান শুনবো।
0: লোকগান, তাই তো? আচ্ছা, যদি সম্ভব হয় সুলেখা লোকগান, ঠিক আছে, ভালো থাকবেন। আরো কিছু কমেন্ট চলে এসেছে। মিঠি মজুমদার ভালোবাসা জানিয়েছেন, সৈকত সরকার লিখছেন রিমঝিমে ধারাতে। আচ্ছা, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, ওই গানটি মনে হচ্ছে শোভাদা একটু বাজিয়ে দিও না হয়, যদি গান গাওয়াটা পসিবল না হয় একটু শোভাদা বাজিয়ে দেবে,
1: আমার ছোট ভাই।
0: আচ্ছা, সৈকত সরকার,
1: তাই জন্যই এতগুলো গানের রিকোয়েস্ট আসছে, কিছুটা দুষ্টুমিও আছে তার মধ্যে।
0: রিমঝিমে ধারাতে রিকোয়েস্ট এসছে, উনি আবার রিকোয়েস্ট করেছেন মোহু মোহুকে ধাগে। আচ্ছা, মাহি সরকার লিখছেন অনেকদিন পর শুনলাম গানটা, অগো বৃষ্টি, অগো বৃষ্টি আমার অসাধারণ, অসাধারণ লাগলো, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু আপনাকেও। রিক্তা দাস লিখছেন খুব সুন্দর হচ্ছে, মাহি সরকার লিখছেন হাই শর্মিষ্ঠা, দারুণ প্রোগ্রাম হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। লিলি সিনহা লিখছেন খুব ভালো পরিবেশনা, রাগ প্রধান গান একটা শোনাও। রাগ প্রধান গান, আচ্ছা ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। আর এবার কি গান শুনবো বলো?
1: মান্নাদের
0: আবারও বৃষ্টি
1: না, বেহাগ যদি না,
0: বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ই মন তুমি থাকো বন্ধু আমার কাছে। চলো

0: অসাধারণ একটা মান্নাদের গান, যেই গানটি আমাদের ভীষণ কাছের, ভীষণ প্রিয়, সেই গানটি আমাদেরকে সুলেখা শোনালো আজকের বিকেলে। আর বাইরে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, একটা মন খারাপের মেঘ কোথাও গিয়ে আকাশের মধ্যে বুনছে তার ব্যাপ্তি, তো সেখানটায় এই গানটা যেন আমাদেরকে সেই মন খারাপের সুর থেকে অনেকটা ছিনিয়ে নিয়ে এলো, বললো না থাক ওইটা থাক, এবার তুই সুরে মন দে, কারণ তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। তাই আমরা রয়েছি আনন্দ রাগেই, তো
1: একদম।
0: তো আনন্দ রাগ যেহেতু উঠলই

0: কথা, তো সুলেখা আনন্দ করতে অসম্ভব ভালোবাসে, তাই তো?
1: একদম।
0: তো সুলেখা, আনন্দ বলতে বা নিজের সেই গন্ডিটা বলতে আমরা কি বুঝব?
1: আমার গান শোনা, গান করা, রান্না করা, আমি বিভিন্ন ডিশ ট্রাই করতে খুব ভালোবাসি, নতুন নতুন।
0: আজকে রবিবার স্পেশাল কি হয়েছে
1: সে যদি বলি তাহলে এখানে বলা যাবে না, কারণ সকাল থেকেই এখানে আসার প্রিপারেশনে চলছিলাম। তো তো সেরকম বিশেষ কিছু হয়নি,
0: মানে স্পেশাল কিছু হয়নি, এটা রাতের জন্য তো লাগে, তাই তো? রাতে কি আজকে রবিবার,
1: তারপর হবে আর কি।
0: আচ্ছা, তো সেখানে আর কে কে শামিল হতে চান একটু জানাবেন? আমার ইচ্ছে করছে যাওয়ার জন্য।
1: তোমাকেও ইনভাইট,
0: একদম
1: আমার সাথেই চলে যাবে
0: আর কি। এবার ব্যাকপ্যাক করে এখান থেকে গুটিয়ে সোজা সুলেখার বাড়ি। তো সুলেখার বাড়ি যাওয়ার আগে অনুষ্ঠানে রয়েছি, তো তো আপনাদের কমেন্টগুলো পড়ে দিই। নকুলেশ পাল লিখছেন, গঠির রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, গানখানি শোনার অনুরোধ রইল। সায়ন্তিকা বণিক লিখছে, খুব সুন্দর দিদি, দিদি যদি পসিবল হয় তাহলে শুনিও রোজ রোজ আঁখো তালে। আচ্ছা, তাপস গুপ্ত, লায়ন তাপস গুপ্ত লিখছেন, শুভ বিকেল, আজকের আসর খুব সুন্দর, তাই শিল্পীর কণ্ঠে আমি এখানে লোকগীতি শুনতে চাই, ইতি টানছি। তাপস গুপ্ত দক্ষিণ ত্রিপুরা জোলাইবাড়ি থেকে। লোকগীতি যদি সম্ভব হয় অবশ্যই শিল্পী শোনাবেন, কিন্তু তার সঙ্গে অনেক অনেক গান রয়েছে, অনেক অনেক সারপ্রাইজ রয়েছে, তো সেগুলো শোনার জন্য থাকতে হবে আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন? না বন্ধু, কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা ডায়াল করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9-4-0-2-1-6-9-9-6-5 এই নম্বরে। তাছাড়া আমাদের কমেন্ট বক্সও খোলা রয়েছে, সেখানেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো সুলেখা, এই যে গানে গানে শুরু হলো আমাদের অনুষ্ঠান, সেটা তো রবিবারের জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি, তো তোমার রবিবারের অপেক্ষাটা কিসের জন্য থাকে?
1: উইকেন্ড মানে তো একটু লেট মর্নিং,
0: একটু বেশি ঘুম,
1: একটু ঘোরাঘুরি, এইটুকুই।
0: আর সেই সাথে এফএম উজ্জয়ন তো টিউন করা হয়,
1: হ্যাঁ একদম, প্রতিদিন বিকেল 3টায়।
0: কেয়া বাত, তাহলে যাই হোক না কেন, রবিবারে আজকের অতিথি চাই, তাই তো? সবাই খেয়ে দিয়ে একেবারে 3টের সময় বসে যাব আজকের অতিথি টিউন করে। আর আজকের অতিথি অনুষ্ঠানে যেহেতু রয়েছি সুলেখাকে সঙ্গী করে নিয়ে, সুলেখার অসাধারণ কিছু গান শুনছি আমরা, এবারে আবারও গানে ফিরে যাব। দেখবো সুলেখা এই মুহূর্তে আমাদের জন্য কি রেখেছে। তো কি গান আছে আজকে? এখন
1: শ্রদ্ধেয় শিল্পী নির্মলা মিশ্রের এমন একটি ঝিনুক।
0: কেয়া বাত, মুক্ত সত্যি খুঁজে পাবো কি আমরা আজকে?
1: সেটা তো শ্রোতারা বলতে পারবেন।
0: শ্রোতাদের উপর ছেড়ে দিলেন।
1: হ্যাঁ,
0: নির্মলা মিশ্রের গানে অসাধারণ একটা কথা রয়েছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে।
1: আমরা
0: চলুন আমরা চেষ্টা করি,
1: আমরা সবাই সেই মুক্তর খুঁজে থাকি, সেই সঠিক মানুষের খুঁজে থাকি।
0: একদম তাই,
1: পাশাপাশি থাকি কিন্তু সঠিক হয় না।
0: সুলেখা সব মনের কথা বলে দিচ্ছে,
1: এই গানটা, এই গানটার মানে এটাই বোঝায়।
0: একদম একদম তাই। আর সুলেখা যেহেতু আমাদের মনের কথা পড়ে নিয়ে সমস্ত গান নিয়ে এসছে, এখন একখানা অসাধারণ গান রেখেছে নির্মলা মিশ্রের, আর পাশাপাশি সে কিন্তু গানের কথাগুলো নোটিস করবেন, যেই যেই গান নিয়ে এসছে সেই গানের কথাগুলো সত্যি যেন বাস্তবতাকে ছুঁয়ে যায়,
1: একদম
0: তাই না?
1: আজকালকার অনেক যুগে অনেক গান সুন্দর সুন্দর বেরিয়েছে, এগুলো কানে শান্তি দেয়, কিন্তু সেই মনের শান্তিটা খুঁজে পাওয়া যায় না। সেই স্বর্ণযুগের গানেই কিন্তু আমাদের মনের শান্তিটা দিতে পারে।
0: একদম তাই। আর সেই মনের শান্তি এবার আমরা আবারও খুঁজবো এই গানটির মধ্য দিয়ে। চলো

0: এমন একটি মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। এমন মানুষ কি খুঁজে পাওয়া হয়েছে সুলেখা?
1: অবশ্যই, তুমি হয়তো দেখে আমাকে বুঝতে পারছো।
0: সুলেখা তো মনের মানুষ খুঁজে পেয়ে গেছে, কিন্তু এই যে মনের মানুষের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মনের মধ্যেই নেই, তাই না? সেটা পেরিয়ে বাস্তবতায় যখন আসে তখন মেয়েরা বুঝতে পারে যে কতটুকু স্ট্রাগল করতে হয়। তো সুলেখা যেটা বলছিল কিছুক্ষণ আগে যে পড়াশোনার সঙ্গে একটা স্ট্রাগল ছিল, যখন গানকে সঙ্গে নিয়ে এগোতে হবে সেটা প্ল্যান করছিল সে, কিন্তু তারপরে যখন বিবাহ জীবনে সে পদার্পণ করল তখন স্ট্রাগলটা কেমন ছিল? একদিকে সংসার, একদিকে গান, সেটা বলো। মনের মানুষ কতটুকু সাপোর্ট করছে গানকে নিয়ে?
1: বলতে গেলে আমার বিবাহিত জীবন বেশি দিনের নয়, মাত্র 4 মাস হলো।
0: আচ্ছা, বেশ।
1: হ্যাঁ, তো সেই থেকে দেখতে গেলে এখন অবধি, এখন পর্যন্ত যেহেতু করতে এখানে আসতে পেরেছি, অবশ্যই সাপোর্টটা আছে ওই দিক থেকেও, সেই জন্যই আসতে পেরেছি।
0: কেয়া বাত! আর গান নিয়ে কী কী প্ল্যান রয়েছে সুলেখা ভবিষ্যতে, একটু যদি আমাদেরকে বলো।
1: প্ল্যান বলতে সেরকম গানটাকে তো প্রফেশনালি আমার করা হয়নি, যেহেতু করা হয়নি সেজন্য গানটাকে সাথে নিয়েই যাব, যেটা বললাম এটাই আমার।
0: কোনো স্বপ্ন রয়েছে কি যে গানটাকে প্রফেশন করব? হ্যাঁ, বয়সটা এখন সুলেখার ভীষণ কম, গান নিয়ে এগোনোর একদম, কিন্তু যদি সে উদ্যমতায় এগিয়ে যায় নিশ্চয়ই পারবে, সেটা আমরা আশা করি।
1: একদম, যদি তোমাদের সবার সাথ থাকে অবশ্যই পারবো।
0: একদম, আমরা তো পুরোপুরি সাপোর্ট করব সুলেখাকে, তাই না? আপনারা কতটুকু সাপোর্ট করছেন সেটা কমেন্টে আমি অনেকটা বুঝতে পেরেছি, আর যারা এখনও কমেন্ট করেননি করে জানান তো। তো এই মুহূর্তে শর্বাণী দাস লিখছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ শর্বাণী।

0: মাহি সরকার লিখছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ইউ আর সো নাইস সং, ভেরি প্র্যাকটিক্যাল সং, সো মাই বেস্ট উইশেস ফর ইউ অ্যাজ দেন নাইস ইনস্ট্রুমেন্টাল পারফরমেন্স, থ্যাংকস ফর আকাশবাণী, থ্যাংকস আকাশবাণী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকেও মাহি সরকার, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন, আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন। আর একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের উপরে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ বিকেল,
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: শ্যামল বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
1: হ্যাঁ, শিল্পী সুলেখা সরকারের গানগুলি শুনছিলাম প্রথম থেকেই।
0: হ্যাঁ,
1: বিশেষ করে আমার প্রিয় শিল্পী নির্মলা মিত্রের যে গানটা গাইছে,
0: ঠিক এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। হ্যাঁ,
1: আমার আরেক প্রিয় শিল্পী হচ্ছে হনুমন্তী শুক্লা।
0: আচ্ছা,
1: তো তার গান যদি একটা জানা থাকে রিকোয়েস্ট করব শোনাবার জন্য।
0: হনুমন্তী শুক্লার গান
1: খুব ইচ্ছা, আশীর্বাদ রইল।
0: এইভাবে
1: গানকে আমার মন জয় করু, খুব ভালো গাইছে।
2: প্রণাম আপনাকে, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন শ্যামল বাবু, সঙ্গে থাকবেন আমাদের হৈমন্তী শুক্লার কোন গান। আচ্ছা সুলেখা, হলো
3: হৈমন্তী শুক্লার এই যে ওগো বৃষ্টি,
0: ওগো বৃষ্টি আমার চোখের পাতা ধুয়ে,
3: ঠিক আছে করব।
0: আরো একখানা রিকোয়েস্ট চলে এসেছে, যাই হোক, এমন অনেক অনেক রিকোয়েস্ট আসছে। পাশাপাশি সুলেখার নিজের পছন্দেরও নানান গান রয়েছে, তাই তো? তো সুলেখা, শুরুটা কিভাবে হয় শেখারটা, রাগ প্রধান গান দিয়ে, ক্লাসিক্যাল দিয়ে?
3: হ্যাঁ, যেটা বেসিক সেটা তো করতেই হবে। যেরকম আমাদের পড়াশোনার ক্ষেত্রে ABCD অ আ ক খ না শিখলে ওয়ার্ড সেন্টেন্স করতে পারবো না, বেসিক্যালি সেমভাবে গানেরও তো সেই স্বর সাধনা করতেই হয়।
0: একদম তাই,
3: সেটা
0: ক্লাসিক্যালের মধ্য দিয়ে শুরু হয়েছিল।
3: তারপর নজরুলে বিশারদ করা হয়েছে পাশাপাশি ক্লাসিক্যালের সাথে।
0: যা বাত! তো এভাবেই সুলেখার যাত্রা চলছে সঙ্গীতকে সঙ্গে করে নিয়ে। আর সে বারবার একটাই কথা বলছে যে আমি যতদিন আছি সঙ্গীতকে সঙ্গে করে নিয়ে থাকব, আমরা চাইব সঙ্গীতময় হয়ে উঠুক তোমার জীবন। তো এই মুহূর্তে আবারও গানে ফিরে যাই, বলো কি গান শুনবো?
3: বৃষ্টি রোমান্টিক তো বললামই, তো আরতি মুখোপাধ্যায়ের একটি রোমান্টিক গান হয়ে যাক।
0: ক্যা বাত, অসাধারণ কিছু গান নিয়ে এসছে আজকে সুলেখা। প্রত্যেক শিল্পীর গান আমাদের মন ছুঁয়ে যাওয়ার, কারণ আমাদের ভীষণ ভীষণ কাছের শিল্পীদের গান ও নিয়ে এসছে, আর সেই সাথে বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে। এবার বুঝতে পারছেন, একদিকে প্রিয় গান, একদিকে প্রিয় শিল্পী, সেই সাথে প্রিয় সিচুয়েশন বৃষ্টি। কেমন ম্যাজিক ম্যাজিক লাগছে না ব্যাপারটা? চলুন এই ম্যাজিক ব্যাপারটাকে আর একটু রিয়েল টাচ দিতে গানে চলে যাই, তাহলেই বুঝতে পারবো কেমন ম্যাজিক হচ্ছে। চলো

0: অসাধারণ অসাধারণ অসাধারণ কিছু কিছু গান আছে না, শুনলে পরে আমরা মনে হয় যে একটুখানি চুপ করে বসি, কিন্তু এই গানটি শুনলে মনে হয় যে সবাই মিলে চলুন এসে গল্প করি, তাই না? গানের মধ্যেই এত সুন্দর একখানা কথা রয়েছে, নিজে থেকেই যেন ডাকছে এসো না গল্প করি। সেই গান অসাধারণভাবে আমাদেরকে আবারও গল্পের মধ্যে ঢুকিয়ে দিল, তাই না? তো গল্পের মধ্যে যখন ঢুকেই গেছি, চলুন একটু আমাদের সুলেখার কলেজের দিনগুলো বা স্কুলের দিনগুলো থেকে একটু ঘুরে আসা যাক, যেখানে খুব বেশি আমরা গল্পে জড়িয়ে যেতাম, তাই তো সুলেখা? স্কুল বলো আর কলেজ, কখন সেই ঘন্টাটা বাজবে ছুটির ঘন্টা, আর কখন সেই বন্ধুরা সব একজোট হয়ে সারাদিনের গল্পের ঝুলি খুলে বসবো, সেই অপেক্ষায় আমরা সবাই থেকেছি। কারোর জীবনটা কিন্তু এর থেকে ব্যতিক্রম নয়, তাই তো? তো তোমার স্কুলের দিনগুলো কেমন ছিল সেটা যদি একটু বলো আমাদেরকে।
1: সেই আমাদের সময় তো স্কুল থেকে এসে মাঠে ঘাটে গিয়ে খেলাধুলা করা, গোল্লা ছুট খেলা, তারপর আরও ছিল, আমি ভুলে গেছি ঠিক খেলাগুলোর নাম। আমাদের বাড়ির পাশে একটা মাঠ ছিল, ওখানে গিয়ে খেলতাম বিকেল হলে বন্ধুরা মিলে, পাড়ার যে কয়েকজন থাকতো সবাইকে নিয়ে। তারপর একদম ছোটবেলার কথা মনে পড়ে যে কি বাড়ির পাশে সবাই মিলে বসে রান্নাবাটি খেলতাম, পুতুলের বিয়ে দিতাম,
0: পুতুলের বিয়ে।
1: হ্যাঁ, সেসব তো এখনকার বাচ্চাদের কাছে সেগুলো গল্প।
0: একদম, একটা সময় ছিল আমাদের কাছে সেই পুতুল খেলা, পুতুলের বিয়ে, সেটা নিয়েই আমরা মগ্ন থাকতাম। আর এখনের বাচ্চারা পুতুলটা বদলে গেছে হয়তো বা টেডি বিয়ার, আর পাশাপাশি এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, আর কিছু বললাম না, সেই যন্ত্রের মধ্যে নানান গেমস রয়েছে, একটা তাদের আলাদা গেমের ওয়ার্ল্ড রয়েছে, তো তারা সেই ওয়ার্ল্ডেই ডুবে আছে। আর আমরা সেই ছোট্টবেলায় পুতুল খেলা, কানামাছি, এই সবের মধ্যেই মগ্ন থাকতাম। তো সুলেখা, স্কুল জীবন বা কলেজ জীবনের এমন কোনো স্মৃতি যেই স্মৃতি মনের মধ্যে গেঁথে থাকবে আজীবন?
1: সেরকম কিছু নেই স্কুল জীবনের। আমি বলতে পারি কি, আমার প্রাইভেট টিউশনের কিছু স্মৃতি আছে। আমি ছোটবেলা থেকে যেমন বললাম মায়ের কাছে গান শেখা, তেমনি আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, পাশাপাশি আমি কম্পিটিটিভ এক্সামের জন্য আমি এখনও ট্রাই করছি বিভিন্ন গভর্নমেন্ট, তো যখন বাড়িতে থাকি মা এখনও আমার সেই পড়াগুলো তদারকি করেন।
0: আচ্ছা।
1: হ্যাঁ, আমি আমার মায়ের কাছে কলেজের বলতে গেলে কি তোমার অনার্স পেপার থাকে না, সেই অনার্স পেপারের পড়াও আমি শিখে মার কাছে দিয়ে স্যাটিসফ্যাকশন এনেছি যে না, আমার পড়াটা এবার শেখা হয়েছে। মাকে যতক্ষণ না দিচ্ছি আমার ততক্ষণ মানে একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে মনে, যে হয়তো আমার কমপ্লিট হয়নি কাজটা, মানে গানের মতোই পড়াশোনাটাও পাশাপাশি। তো আমি ছোটবেলা থেকেই মায়ের কাছে পড়ার জন্য খুব আগ্রহী। আমি মানে প্রাইভেট টিউশন ততটা পছন্দ করতাম না, এখনকার বাচ্চাদেরকে তো আমি থ্যাঙ্কস বলি যারা আমার কাছে পড়ে, যে না যাওয়ার আগেই টেবিলে বসে থাকে। আমার তো যখন টিউটার আসতেন তার আগে থেকেই আমি হয় খাটের নিচে নয়তো দরজার ফাঁকে আমি দাঁড়িয়ে থাকতাম। আমার ঠাকুমা আসতো, এসে বলতো বোনু একটু পড়ে নে পড়ে নে, আয় স্যার এসেছে, বেশিক্ষণ পড়াবে না, তুই একটু পড়ে নে। এরকম করে আমাকে ক্লাস ফাইভ অবধি টেনে ঠিচড়ে টেবিল এনে বসাতে হয়েছে পড়ানোর জন্য। আমি প্রাইভেট টিউটারের ঘোর বিরোধী ছিলাম, মানে মায়ের কাছে পড়বো এটা আমার
0: মানে দস্যিপানা ভরপুর ছিল তার ছোটবেলাটা, সেটাই বুঝতে পারছি
1: একদম।
0: তো সেই দস্যিপানা আজকে আমাদের এখানে এসে একটুখানি চুপ হয়ে গেছে, একটুখানি সে কতটা ম্যাচিওরড হয়ে গেছে সেটা আমাদেরকে বোঝাচ্ছে, তাই না? কিন্তু এই যে ছোটবেলার কথাটা বলতেই সেই আমি যে ফিরে গেছি, যে
1: বাবার কাছে অনেক মার খেয়েছি, এই

0: দরজার সামনে দাঁড়িয়ে আছি, বাবা বেধড়ক মারছে, মেরে বলছে এই তুমি চলে যাও আর আসতে হবে না, তোমার এই মাসের মাইনেটা আমি দিয়ে দেবো তোমাকে, পড়াতে হবে না ওকে।
1: এরকমটা হয় ছোটবেলার অনেক অনেক গল্প আমাদের কিন্তু এরকম রয়েছে। যাই হোক, আর এই মুহূর্তে যেহেতু সময় প্রায় এক ঘন্টা চলে গেছে আর কমেন্ট চলে এসছে, কমেন্টগুলো পড়ে দেই। শ্যাম সুন্দর দাস লিখছেন খুব ভালো গান হচ্ছে, মাহি সরকার লিখছেন সো প্রিটি সুলেখা, ভালোবাসা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর সময় দেখুন এভাবেই টুকটুক করে বেড়ে চলেছে, আমরা তাকে আটকাতে পারি না, সে তার নিজের গতিতে ছুটছে। তো যেহেতু সময় ছুটছে আমরাও সময়ের সঙ্গে ছুটে ছুটে বেড়াই সুরকে সঙ্গে করে নিয়ে। এই মুহূর্তে চলুন আর একখানা গানে ফিরে যাই। তো যেহেতু সুলেখা রয়েছে সঙ্গে, গানে গল্পে আড্ডায় থাকবো আমরা আরও এক ঘন্টা, তো গল্প তো চলবেই, পাশাপাশি গানটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো চলুন এবারে কি গান শুনবো সুলেখা?
2: নজরুল গীতি করি
1: আবারও।
2: হ্যালো,
1: আরও একখানা নজরুল গীতি
2: সামনেই ঝুলন আসছে। কাজী নজরুলকে তো শুধু আমরা বিদ্রোহী হিসেবে চিনি, কিন্তু না, উনি প্রেমের কবি,
1: একদম প্রেমের কবি, তিনি ভক্তির কবি,
2: ভক্তির কবি। একজন জাতিতে মুসলিম হয়েও যে হিন্দু দেবদেবীদের ওনার লেখা লেখনীতে ওনার গানের সুরে এত এত রকমভাবে প্রকাশ করেছেন, মানে সে বলে বোঝানোর নয়।
1: তার এক হাতে ওনার সৃষ্টির বাঁশুরি, আরেক হাতে রণতূর্য, আর কলমে কখনো বিদ্রোহের স্বর ঝুলছে আর কখনো ঝরছে প্রেমের বাণী। আর পাশাপাশি একটাবার ভেবে দেখুন, যেটা সুলেখা বলল, জাতিতে তিনি মুসলমান, যেমন কোরআনের জয়গান গিয়েছেন তেমন জয়গান গিয়েছেন আমাদের শ্যামা মায়ের, তেমন জয়গান গিয়েছেন আমাদের শ্রীকৃষ্ণের। কত কত গান, কত কত ভক্তিগীতি তার লেখা, কত কত শ্যামা সঙ্গীত তার লেখা, তা অগণিত। তো সেই ভক্তির কাছে মাথা নত করব আবারও, তারই সুরে তারই লেখায়, অবশ্যই সুলেখার কণ্ঠে। চলুন, অসাধারণ একখানা ভক্তিমূলক গান হয়ে যায় নজরুলের, তাই তো? চল।
3: স্টার্টিং থেকেই বাজে।

0: क्या बात আবারও প্রমাণিত হচ্ছে যে ভক্তির কাছে আর কিছুই দাঁড়াতে পারে না। আর সুরে সুরে যখন সেই ভক্তি পৌঁছে যায় ঈশ্বরের কানে, তখন কিন্তু সেই সুর সর্বশ্রেষ্ঠ হয়ে দাঁড়ায়, সেই হয়ে যায় সর্বশক্তিমান, তাই তো?
1: একদম।
0: আর এই যে বলো, নানা রঙের গান তো আমাদের রয়েছে, কিন্তু যখনই এই ভক্তিমূলক গান আমরা শুনি বা গাই, তখন কিন্তু মনটা পবিত্র হয়ে যায়, বলো? আর মনে হয় যত সব ভুল আছে, যত সব জীবনের না পাওয়া, হতাশা, ক্লান্তি, বিষাদ, কান্না, সমস্ত যেন সেই সুরে ধুয়ে যায়। আর এটাই বোধ হয় ভক্তিগীতির ম্যাজিক, আমাদেরকে একটু করেও শান্ত করে দেয়, একটু হলেও আমাদেরকে ভাবতে শেখায় যে সমস্ত ভুল পেছনে ফেলে এবার তুমি আবারও সামনের দিকে এগিয়ে যাও। আর এটাই ম্যাজিক। আর একটু একটু করে আমরা কিন্তু অনেকটা সময় পার করে ফেলছি, সেই সাথে কমেন্টও চলে আসছে আপনাদের অনেক অনেক। অর্জুন সিং লিখছেন, লাইভের সঙ্গে যুক্ত রয়েছি সরাসরি তামিলনাড়ু থেকে, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, স্বাগত আমাদের অনুষ্ঠানে। এস কে আজাদুল ইসলাম তিনি লিখছেন, অসাধারণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মন মুগ্ধ হয়ে যাচ্ছে, শেখ আজাদুল আকড়া, কৃষ্ণনগর, শেখপাড়া, সুলেখা দি ভাইকে খুব খুব মিষ্টি লাগছে দেখতে, অসংখ্য ধন্যবাদ বন্ধু। মাহি সরকার লিখছেন, কেয়াবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো
2: হ্যালো,
0: কে বলছেন? অবশ্যই, যদি সঙ্গে থাকেন আর শুনতে থাকেন এই মুদ্রান তো হয়তো বা আপনাদের পছন্দের গানগুলোও কিন্তু বেজে উঠতে পারে, তাই না? আর এই মুহূর্তে

0: আচ্ছা
1: আমি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে চলো আরো একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলা যাক। হ্যালো,
2: হ্যালো দিদি, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: মধুসূদন বলছিলাম।
1: হ্যাঁ বলুন বন্ধু।
2: হ্যাঁ দিদি, খুব অতি সুন্দর গান শোনাচ্ছেন আমাদের সুলেখা দিদি।
1: হ্যাঁ,
2: এবং সুলেখা দিদিকে শুভ বিকেল বেলার অভিনন্দন আর নমস্কার। আর সুলেখা দিদি দিদির কাছে আমি একটি অনুরোধ জ্ঞাপন করছি।
1: হ্যাঁ,
2: একটি নজরুল গীতি গান শুনতে চাই, রুমো জুমো নপুরুয়াজে, আসিল রে প্রিয় আসিল রে প্রিয়।
1: আচ্ছা
2: ঠিক আছে দিদি, নমস্কার।
1: নমস্কার বন্ধু, যদি সময় হয় অবশ্যই সুলেখা শোনাবে, তাই তো সুলেখা? শুনবো তো আমরা,
3: একদম একদম।
1: আর পাশাপাশি সুলেখা, আরো কিছু গল্প তো নিশ্চয়ই হবে আজকে আমাদের, তো এই যে বলো, তুমি কিছুক্ষণ আগে বলছিলে স্কুল জীবন, কলেজ জীবন, সাংসারিক জীবন, সমস্ত কিছুতেই মিলেমিশে একাকার হয়ে আছে মা, তাই তো? একেবারে ছোট্টবেলা থেকে শুরু করে এখন অবধি মাই কিন্তু সঙ্গে রয়েছে, তাই তো? তো এই মুহূর্তে যেটা জানতে চাইব, যে অনেক সময় যেটা হয় আমাদের জীবনে, আমরা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো কোথাও গিয়ে মায়ের স্বপ্নের সঙ্গে মিশে যায়। মা আমাদেরকে ঠিক তেমনটা তৈরি করতে চান যেমনটা মা নিজেকে তৈরি করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, সেটা হয়। আর সেই হিসেবেই যদি একটু তোমার স্বপ্নের সঙ্গে তোমার মায়ের স্বপ্নের মিল খুঁজতে চাই, তাহলে সেখানে কি পাবো বলো তো?
3: আমার মায়ের স্বপ্নই ছিল কি আমাকে ওই শিখরে দেখবে,
1: গানে গানে
3: গানে গানে। তো সেটা এখন অবধি আমার করা সম্ভব হয়ে ওঠেনি, যদি হয়তো এ জন্মে যদি পারি তো পারবো, না হলে আমি ভগবানের কাছে এটাই বলবো যে পরের জন্মে যাতে আমরা আবার মা মেয়ে রূপে আসতে পারি, আর আমার যাতে আমি ওই জায়গাটাতে যাতে আমি যেতে পারি।
1: আজকে যদি এই মুহূর্তে মাকে এমন কিছু বলতে চাও যে কথাটা হয়তো বা মাকে কখনো বলা হয়নি, অনেক কথাই তো আমরা বলি না কিন্তু মনের মধ্যে থাকে, কখনো মাকে বলা হয় না যে মা আমি তোমায় ভালোবাসি, কখনো বলা হয় না যে আমি তোমার পাশে আছি, কখনো বলা হয় না আমি তুমি ভয় পেও না আমি তোমাকে আঁকড়ে ধরে রাখবো, তো আজকে এই মুহূর্তে হয়তো তোমার মা এই অনুষ্ঠান দেখছেন, তোমাকে দেখছেন, তুমি গান করছো, এমন কোনো কথা যদি মাকে বলতে চাও?
3: এটুকুই বলবো,
1: ওই দিকে তাকে।
3: হ্যাঁ এটুকুই বলবো, আমার মা আমার বাবা কখনো আমাকে সাপোর্ট করেছে মনে মনে, কিন্তু যে হয় না চিয়ার আপ করাটা, যেটা
1: বাচ্চাদেরকে,
3: হ্যাঁ তুই ভালো গান করছিস, হ্যাঁ অনেক ভালো হয়েছে গানটা, না কখনোই বলতে শুনিনি। এটাই যাতে আমি যতদিন গান করে যাব ততদিন যাতে ওনাদের থেকে আমি এটাই পাই, আমি এটাই বলতে চাই, তাহলেই আমি নিজেকে রেক্টিফাই করতে পারবো।
1: একদম একদম একদম, সবসময় কথা দিয়ে সমস্ত কিছু প্রকাশ হয় না, কিছুটা থাকে মনের মধ্যে, কিছুটা থাকে আশীর্বাদের হাতে, কিছুটা থাকে সেই কিছু না বলে চুপটি করে সাপোর্ট করে যাওয়ার মধ্যে, সেটা বুঝে নিতে হয়। আর মা বাবা বোধ হয় এমনই হয়, সবটা মুখ খুলে বলেন না কিন্তু সেটা বুঝিয়ে দেন যে তাঁরাই রয়েছেন আমাদের পেছনে, একেবারে আগলে রেখেছেন আমাদেরকে। আর তাই এই মুহূর্তে সুলেখা যেটা বলল, সুলেখার বাবাকে সুলেখার মাকে, যে তোমরা এভাবেই থেকো, আমাদের তরফ থেকেও সেটাই বলার, আপনারা এভাবেই থাকবেন, ভালো থাকবেন, আর সুলেখাকে আরও আরও বেশি করে সাপোর্ট করবেন। তো সুলেখা, একখানা গান মা বাবাকে ডেডিকেট করে হয়ে যাক এবার।
3: তার আগে একজন বন্ধু অনেকক্ষণ আগে গোঠের রাখাল বলে দেরে বলে একটা গান রিকোয়েস্ট করেছিল, আমি জাস্ট দু লাইন আমি শোনাতে চাই।
1: একদম একদম, চলো চলো তাহলে। যিনি রিকোয়েস্ট করেছিলেন গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, লোকুলেশ পাল, তার পছন্দের গানটি।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ, দুকলি গানের মধ্যেও কতটা শান্তি, তাই না? আর এবার মাকে ডেডিকেট করে, তাই তো? মায়ের প্রিয় গান বা মায়ের পছন্দের গান, কোন গানটি শুনতে ভালোবাসেন? কখনো তোমাকে বলেন কি যে এই গানটি একটু কর তো শুনি?
1: হ্যাঁ,
0: কোন গানটির কথা?
1: সেটা তো আমার প্রিপারেশনে আনিনি, লিস্টে আনিনি, কিন্তু তুমি বলছো তাও আমি করছি, তাও নজরুলের একটা, নজরুল আগমনী শ্যামা ওই টাইপের।
0: আচ্ছা চলো তাহলে, এবারে কথায় কথায় যখন চলে এলো যে আমাদের সুলেখার মা, যিনি তাকে ছোট থেকে সাপোর্ট করে আসছেন, তার পছন্দের একখানা গান শোনার, তাহলে চলুন একটু শোনা যাক সেই গানটি, দুকলি।

0: আর বলতে গেলে কি মা আমাকে আনন্দিনী উমা বলেই ডাকে। এই গানটা যখন গাই, এই গানটা যখন আমি করি, তখন বলে তুই তো আমার আনন্দিনী উমা।
1: ক্যা বাত! মা মেনকা যেভাবে আনন্দিনী উমাকে একেবারে কাছে আনার জন্য আগলে রাখেন, অপেক্ষায় অধীর হন, আমাদের এই আনন্দিনী উমার জন্য কিন্তু তার মা মেনকা অপেক্ষা করছেন।

অসাধারণ। আর অপেক্ষা শব্দটা আমাদের বাঙালির কাছে একটা অন্য মাত্রায় চলে যায় যখন তা মা দুর্গাকে নিয়ে হয়। দুর্গা পুজোর জন্য আমরা ভীষণভাবে অপেক্ষা করি, কিন্তু কখনো কি আমরা সেই ভেতরে ঢুকি বলুন তো? সেখানে কিন্তু এক মায়ের

0: অপেক্ষা সারা বছর ধরে চলছে। কখনো তিনি বলছেন তার কন্যার বাবাকে, গিরিরাজকে, যে যাও যাও গিরি, আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। আবার কখনো সেই আমাদের আনন্দিনীর সুরে তাকে ডাকছেন। সেই অপেক্ষার কাছেও কিন্তু আমাদের মাথা নত করতে হয়। ঠিক একইভাবে আমরা যারা মেয়েরা বা ছেলেরাও বলবো বাইরে থাকি, কাজের থ্রোতেই বলুন বা বিভিন্ন কাজের মধ্য দিয়ে বা বিভিন্ন কারণে বাড়ি থেকে যারা দূরে থাকেন, তাদের পরিবারের মানুষেরা, বিশেষ করে মা, অপেক্ষায় অধীর থাকেন। তার অপেক্ষার কোনো ডায়েরি লেখা বা ক্যালেন্ডারে দিন গুনে কিন্তু শেষ হয় না। তার অপেক্ষাকে শেষ করা যাবে না, বা সে দু এক কথাইও ডিসক্রাইব করার মতো নয়। অপেক্ষা এমনই এক শব্দ, অপেক্ষা এমনই এক অনুভূতি। আর তাই যে সমস্ত মা অপেক্ষা করে আছেন এখনও তাদের সন্তানদের জন্য, তাদের কাছে আমরা মাথা নত করি। ভালো থাকবেন আপনারা, কারণ আপনারা ভালো না থাকলে আমরা যারা বাইরে আছি সন্তানেরা, তারা কখনো ভালো থাকব না। এই মুহূর্তে আরও কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দিচ্ছি। মাহি সরকার লিখছেন কিয়াবাত কিয়াবাত। এস কে আজাদুল ইসলাম লিখছেন অতিথি দিদি ভাইয়ের গানের গলা আমার মন ছুঁয়ে যাচ্ছে। শেখ আজাদুল আঁকড়া কৃষ্ণনগর শেখ। দেবলীনা সাহা লিখছেন খুব ভালো লাগছে প্রোগ্রাম, শর্মিষ্ঠা দাস দিদি খুব ভালো লাগে তোমার কথা, আর শিল্পী সুলেখাদির গান খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ বন্ধু। ঋতিকা লিখছেন দারুণ, ভালোবাসা জানিয়েছেন। বর্ষা সাহা তিনি লিখছেন বৌদি নাইস পারফরমেন্স, আই হ্যাভ এ রিকোয়েস্ট ফর ইউ, কুড ইউ প্লিজ সিং মাই ফেভারিট সং ফেরারি মন বাই শ্রেয়া ঘোষাল, আই উড লাভ টু হিয়ার ইট ইন ইউর ভয়েস। আচ্ছা, আজও আছে গোপন ফেরারি মন। মিঠুন সাহা লিখছেন অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আজকের যিনি অতিথি শিল্পী এসেছেন ওনাকে ধন্যবাদ, গান খুবই ভালো হচ্ছে এবং আরও বেশি ভালো লাগছে। উনি নজরুল সঙ্গীত নিয়ে অনেক চর্চা করেছেন, ওনার ডিগ্রি রয়েছে, তাই আমি আশা করব যত বেশি সম্ভব নজরুলগীতি যাতে উনি পরিবেশন করেন। রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি, এই দুই সঙ্গীত হচ্ছে আমাদের শিকড়, আমাদের জাতিসত্তার প্রকাশ, আমাদের চিন্তনে মননে সাধনে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি। শর্মিষ্ঠা দিকে কি বলবো, উপস্থাপনা প্রতিবারের ন্যায় এবারও খুবই ভালো হচ্ছে। সঙ্গে যারা যন্ত্রে এবং সঙ্গীতে আছেন, যন্ত্রসঙ্গীতে আছেন, তাদের কথা কি বলবো, এক কথায় খুব দুর্দান্ত। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সত্যি আমাদের শুভদা আর জানুমদা কিন্তু ম্যাজিক করছে তাদের যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে। মাহি সরকার লিখছেন ওয়ান্ডারফুল সং, টুডে ইজ ইউর বেস্ট পারফরমেন্স, দিস সং লাভ ইউ টু অল মাই মাদার, থ্যাংকস ফর এভরিথিং। আচ্ছা মাহি সরকার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু ফোনও করতে পারেন, ডায়াল করতে পারেন 0381232623। বলতে না বলতেই একজন বন্ধু চলে এসছেন ফোন লাইনের ওপারে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কি বলছেন বন্ধু? অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। আর এভাবেই টুকটুক করে সময়ও কিভাবে পেরিয়ে যাচ্ছে না সুলেখা, আমরা প্রথম ভেবেছিলাম দু ঘন্টা সময় অনেকটা সময়, কিন্তু কিভাবে যে চলে যায় আমরা বুঝতেও পারি না, তাই দেরি না করে আবারও গানে ফিরে যাই। এবারে কি গান শুনবো বলো?
1: ফিল্মের একটা গান করি, হারানো সুর।
0: চলো,
1: হারানো সুর সিনেমা থেকে, সুর করেছেন হেমন্ত মুখার্জি, কথা গৌরীপ্রসন্ন ঘোষ, আর গানটি গেয়েছেন প্রখ্যাত শিল্পী গীতা দত্ত।
0: গীতা দত্ত, বুঝতে পেরে গেছি কোন গান। চলো, ভালোবাসা একেবারে ছুঁয়ে ছুঁয়ে যাবে এবার, চলো। তুমি জানো

তুমি যে আমার, ওগো তুমি যে আমার। নিজের ভালোবাসার মানুষকে ডেডিকেট করে আমাদের বন্ধু এই গানটি করলো ঠিকই, কিন্তু সেই সাথে যারা এখনও মুখ ফুটে বলা হয়নি যে তোমায় ভালোবাসি, তারা কিন্তু এই সুরে সুরে সেই গানটি পৌঁছে দিতে পারেন সেই ভালোবাসার মানুষটিকে যাকে এখনও বলা হয়নি ভালোবাসার কথা। তো সব কথা তো আর মুখে বলে হয় না, কিছু কিছু বুঝিয়েও দিতে হয়, সেখানেই হয়তো বা বলে যে চোখের ভাষা। তো একেবারে চোখের ভাষা যেমন রাগকেও বোঝায় চোখ রাঙানি দিয়ে, ঠিক তেমনি ভালোবাসাও বোঝানো হয়। তো যেহেতু সুলেখা রয়েছে সঙ্গে আর এত সুন্দর একখানা ভালোবাসার গান বললো, তো এবার একটু জানতে চাইবো সুলেখার কাছ

0: অনুষ্ঠানকে। তো এই যে বৃষ্টির তো অনেক অনেক গান হচ্ছে, বৃষ্টি নিয়ে কথাবার্তাও হচ্ছে, কিন্তু বৃষ্টি মানে মেঘের খেলা, আর মেঘের দেশে যেতে আমরা খুব ভালোবাসি। তো এই মুহূর্তে জানতে চাইব সুলেখার কাছে, সে কি মেঘ ভালোবাসে নাকি জল ভালোবাসে, পাহাড় না সমুদ্র?
1: পাহাড়।
0: পাহাড় কেন পাহাড়?
1: নির্জনতা, একাকীত্বে নিজেকে খুঁজে পাওয়া যায়।
0: কোলাহল তো বারণ হলো, এবার হবে প্রাণের আলাপ। সেই প্রাণের আলাপের জন্যই পাহাড়ের কাছে ছুটে যাওয়া, তাই তো? বাহ, আর এই মুহূর্তে আরও কিছু জানতে চাইব আমাদের বন্ধুর কাছ থেকে, যেহেতু আমাদের একটুখানি সময় রয়েছে। তো তুমি বললে কিছুক্ষণ আগে রান্না করতে ভালোবাসি, তারপর বললে আমি না গান শুনতে ভালোবাসি, হেডফোন লাগিয়ে এভাবেই বৃষ্টিটাকে এনজয় করতে খুব ভালোবাসি, আমাদের সুলেখা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোবাসে, বেগুন ভাজা খেতে ভালোবাসে। তো এই মুহূর্তে সুলেখার কাছে জানতে চাইব আর কী কী ভালো লাগে সুলেখার। তো সুলেখা, ছোট্টবেলা আমাদেরকে সবাই প্রশ্ন করতো একটা কথা, যে বড় হয়ে কী হতে চাও? আমরা নিজের মনের কথা বলতাম। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বাই প্রফেশন আজ থেকে 10 বছর পরে নিজেকে কী হিসেবে দেখতে চাও, কী উত্তর দেবে সেখানে?
1: মিউজিক নিয়ে।
0: মিউজিক,
1: সে হোক ভোকালিস্ট, সে হোক টেকনিক্যালি কিছু, ওইটা কিছু করারই মাথায় চিন্তাধারা ঘুরছে, কিছু করতে হবে। ভোকাল তো আছেই সাথে, পাশাপাশি দেখছি মিউজিকটাকে অন্যরকমভাবে কীভাবে নিয়ে অ্যাস্টাবলিশ করা যায়।
0: হয়তো আমরা নতুনভাবে দেখবো সুলেখাকে, আর নতুনভাবে আপনারাও দেখবেন তাকে। কিন্তু এই মুহূর্তে বন্ধুরা ফোনের উপারে চলে আসছেন একের পর এক, সময় হাতে খুব বেশি নেই, তাই আচ্ছা এখন ব্লিঙ্ক করছে না যদিও লাইন, তবুও যদি মনে করেন ফোন করবেন, করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3 নম্বরটি। আর সেই সাথে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অনুষ্ঠান। আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চেষ্টা করব, যদিও হাতে আর 15 মিনিটসের মতো সময় রয়েছে, 15 মিনিট আছে। কে রয়েছেন সঙ্গে একটু দেখি। হ্যালো, কে আছেন? হ্যালো বন্ধু, হ্যালো, না ফোনটা বোধ হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। যাই হোক সুলেখা, চলো খুব বেশি সময় হাতে নেই আর, গানে গানে কাটাই কিছুটা সময়। এবার কি গান শুনবো বলো?
1: এবার শ্রদ্ধেয় শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান করছি,
0: চলো।
1: ডি

0: क्या बात क्या बात क्या बात, অসাধারণ অসাধারণ গান খেয়ে আর এই যে একের পর এক গান শোনাচ্ছে সে আমাদেরকে, একটা কথা বলুন তো, আমাদের রবিবারটা জমজমাটি হয়ে একেবারে ভরে গেছে না? আমার তো মনে হচ্ছে যে রবিবারটা একদম সাকসেসফুল। আর আজকের অতিথির জন্য আমরা অপেক্ষা করে বসেই থাকি, নতুন কোন অতিথি আসবে, তার গানই গল্পে আড্ডায় আমাদের রবিবারটাকে জমজমাটি করে তুলবে। কারণ প্রত্যেক দিনের এই একই রুটিন, একই অফিস, একই সেই সকালের অ্যালার্মে ঘুম ভাঙা, আর ভাল লাগে না বলুন? তখন আমরা অপেক্ষা করে থাকি কবে সেই আমাদের একটাই রবিবার, যে রবিবারে আমরা কিন্তু বেশ অনেকটা নিজের মতো করে কাটাতে পারি, কোনো রুলস থাকবে না সেখানে, আমরাও সেই অ্যালার্ম ক্লকটা বন্ধ করে রাখতে পারবো, আর পাশাপাশি থাকবে অনেক অনেক অনেক বেশি নিজের ভালো লাগার মুহূর্ত তৈরির স্কোপ। তো সেই রবিবারটা যখন এসে ধরা দেয়, এখন তো রবিবার মানে আরও একটা বিষয় চলে এসছে যেটা খুব বেশি ম্যান্ডেটরি আমাদের জন্য, সেটা হচ্ছে আজকের অতিথি। তাই আজকের অতিথি মানেই রবিবারের একটা অন্য আমেজ, ঠিক বেলা তিনটে থেকে পাঁচটা অবধি অসম্ভব ভালো লাগার কিছু মুহূর্ত তৈরি হয়, আর সেই মুহূর্তে গা ভাসিয়ে আমরা পাড়ি দেই সুরের আকাশে। তো এভাবে আমরা তো আমাদের রবিবারটাকে ভালো করেছি, সুলেখার রবিবারটা কেমন কাটলো সেটাও তো জানা দরকার। সুলেখা কেমন লাগলো বলো?
1: অসাধারণ ভালো। প্রিয় জিনিসকে সাথে নিয়ে, প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে, এবং অবশ্যই শ্রোতা বন্ধুদের এত এত ভালোবাসা, আন্তরিকতা, আশীর্বাদ আমার জীবনের পাথেও হোক, সেটাই বলবো। সবাই ভালো থাকবেন।
0: আর এই যে দেখো, প্রত্যেকটা রবিবার আমরা তো মনে করি যে আমরা কিন্তু নতুন একজনের সঙ্গে পরিচয় করে ভীষণ ভালো থাকতে পারি। তো পাশাপাশি এই যে ধরো নতুন নতুন মানুষের সঙ্গে কথা দেখা, সেটা তোমার কেমন লাগে বলো তো?
1: ভালো লাগে, আমি মানুষের সাথে মিশতে খুব পছন্দ করি। এই যে দেখছো না, আমি স্টুডিওতে এসেই তোমার সাথে কতটা ফ্রেন্ডলি হয়ে গেলাম।
0: একদম একদম,
1: মিশে যাওয়াটা আমার এটা একটা মানে ধাতে আছে যে হ্যাঁ, চট করে কারোর সাথে মিশে যেতে পারি আমি।
0: ঠিক ঠিক ঠিক। পাশাপাশি সুলেখা, এই যে দেখো, প্রত্যেকটা রবিবার আমরা যেভাবে ভালো করে তুলি, আজকের রবিবারটা অন্যরকম, কিন্তু সেখানেও কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে। আমরা চার দেয়ালে বন্দি রয়েছি। তোমরা যারা গানের সঙ্গে সরাসরি যুক্ত, তারা মঞ্চ ভীষণভাবে ভালোবাসো, কিন্তু এটা একটা অন্য মাধ্যম। সেই মাধ্যমটা কেমন লাগছে বলো? সেখানে তুমি কাউকে দেখতে পাচ্ছ না, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে স্ক্রিনের ওপারে, কিন্তু পাশাপাশি তুমি সেটা বুঝতে পারছো এত এত কমেন্টস পড়ে যে এত এত মানুষ আমার সঙ্গে রয়েছে, এত এত ফোন আসছে, ফোনের মধ্য দিয়ে বুঝতে পারছো যে এত এত লোক আমার সঙ্গে যুক্ত রয়েছে, এতজন মানুষকে তুমি গান শোনাতে পারছো, শুধুমাত্র ত্রিপুরা নয় বরং বহির রাজ্য বহির রাষ্ট্র থেকে ফোন আসছে, শ্রোতা বন্ধুরা তোমাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে, সেই মাধ্যমটা তোমার কেমন লাগছে?
1: বেশ ভালো লাগছে। আর আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্তকে অনেক ধন্যবাদ যে আমাদের মতো শিল্পীদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য।
0: তাহলে চলো আরও একখানা গান হয়ে যাক।
1: একদম, একজন শ্রোতা রিকোয়েস্ট করেছিলেন যে হৈমন্তী শুক্লার একটা গান, যদিও এটা আমার আগে থেকেই লিস্টে ছিল।
0: আচ্ছা,
1: চেষ্টা করছি,
0: চলো। হ্যাঁ, বন্ধু একজন অনুরোধ করেছিলেন হৈমন্তী শুক্লার গান। খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, উদয়পুর থেকে শ্যামলবাবু ফোন করেছিলেন, তিনি বলেছিলেন হৈমন্তী শুক্লার গান শুনতে। তাহলে শ্যামলবাবু, আপনার পছন্দের শিল্পীর গান এবারে শুনতে পাবেন, পাশাপাশি আমরা সবাই শুনতে পাবো, কারণ হৈমন্তী শুক্লা আপনার পাশাপাশি আমাদেরও ভীষণ প্রিয় শিল্পী। তাহলে চলুন, অসাধারণ একখানা গান অপেক্ষা করছে আমাদের জন্য এবারে সুলেখার কণ্ঠে, সেই গানটি।

0: এখনও সারেং গিটা বাজছে। হৈমন্তী শুক্লার অসাধারণ একটি গান আমরা শুনলাম, আর সেই সাথে সময় বলছে এবারে কিন্তু আস্তে আস্তে আমরা শেষের দিকে এগোব, কারণ ঘড়ির কাঁটা বলছে সময় এখন বিকেল 4:55 হয়ে 54 সেকেন্ড। খুব বেশি আর হাতে সময় নেই, তাই চলো সুলেখা শেষ গানে আমরা যাই। শেষ গানের মধ্য দিয়েই অনুষ্ঠানের একেবারে ইতি টানবো। চলো কি গান শুনবো আজকের অনুষ্ঠানের শেষে?
1: শেষ গানটিও হোক আমার প্রিয় কবির কথায় গানে লেখায়,
0: আবারও
1: তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো প্রভু,
0: আবারও একখানা নজরুলের গান, অসাধারণ একখানা গান, তোমার মহাবিশ্বে কভু হারায় না কো কিছু। চলুন অসাধারণ একখানা গানের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ।
1: সুন্দর পৃথিবী সুন্দর থাক।

0: তোমার মহাবিশ্বে কভু হারায় না কো কিছু, যা কিছু আছে এই মহাবিশ্বে সব কিছুই যেন সুন্দর থাকে, ভালো থাকে, এই প্রার্থনা রেখেই আজকের আজকের অতিথি থেকে বিদায় নেব। এবার অনেক অনেক ধন্যবাদ সুলেখা, তোমাকে
1: ধন্যবাদ, তোমাকে এবং যন্ত্রণের সঙ্গে দাদাদের অনেক ধন্যবাদ,
0: খুব ভালো থেকো, সুরে সুরে থেকো সবসময়, এই প্রার্থনা থাকবে। ধন্যবাদ জানাই শুভদা আর জানমদাকে এত সুন্দর করে সঙ্গ দেওয়ার জন্য, সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ প্রত্যেকটা শুরু প্রত্যেকটা শেষ আপনাদেরকে সঙ্গে করে নিয়েই, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, সাহস দেবেন, আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবারও দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক বেলা তিনটে নতুন কোনো অতিথিকে সঙ্গে করে নিয়ে। নমস্কার। আবারও দেখা হচ্ছে।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 MHz আকাশবাণী এফএম উচ্চারিত। আর যে অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে রয়েছি সেই অনুষ্ঠানের নাম আপনার পছন্দ আমার গান, যেখানে পছন্দ আপনাদের থাকবে আর গান শোনানোর দায়িত্ব আমার থাকবে। তাই আপনার পছন্দ আমার গানে অনুরোধ করতে ডায়াল করবেন 0381-232-6253 অথবা 9485-000-7172 9485-000-7172। আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, সেখানেও আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার অনুরোধ আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402-169965। আর ইতিমধ্যেই একজন বন্ধু চলে এসেছেন আজকের আপনার পছন্দ আমার গানের প্রথম অনুরোধ কার থাকছে চলুন দেখা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো ম্যাম, আমি সুমন বলছি মিনাসংঘ থেকে।
0: হ্যাঁ সুমন বাবু বলুন।
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল, কি গান শুনতে পারবেন?
1: বিজয় পথ থেকে রাহু মে উনসে গানটা শুনবে।
0: বিজয় পথ থেকে রাহু মে উনসে, ঠিক আছে।
1: নমস্কার,
0: অবশ্যই ভালো থাকবেন আপনিও বন্ধু। আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার,
2: আমি টিংকু বলছি।
0: কে বলছেন বন্ধু?
2: আমি টিংকু বলছি।
0: হ্যাঁ টিংকু বাবু বলুন।
2: যে কোনো গান শুনতে পারবো?
0: হ্যাঁ যে কোনো গান শুনতে পারবেন।
2: আর তাহলে আমি শ্রী রবীন্দ্রসঙ্গীত শুনবো, মনে মনোমোর মেঘেরও সঙ্গে।
0: মনোমোর মেঘেরও সঙ্গে, ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 9485-000-7172 9485-000-7172। হ্যালো, কে রয়েছেন? হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
3: আমি সুমিত্রা বলছি।
0: কে বলছেন?
3: সুমিত্রা সরকার।
0: সুমিত্রা দেবী, কোথা থেকে বলছেন বন্ধু? আচ্ছা বলো বন্ধু, কি গান শুনতে পারবেন? তোমায় রীত মাঝারে রাখিবো, ছেড়ে দেব না, তাই তো? ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253 অথবা 9485-000-7172 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402-169965 এই নম্বরে। আর পাশাপাশি যেহেতু আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে শুরুই করব, তাহলে আমার একখানা প্রিয় গান দিয়ে শুরু করি, শুনে দেখুন তো ভালো লাগে কিনা, অনেকটা গল্পের মতন ভালো লাগতেই পারে। লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে আপনাদের জন্য রইল এই গানটি।

শ্রোতা বন্ধুরা, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি আমরা শুনলাম বিজয়পথ ছবি থেকে, এবং যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু সুমন বাবু, তার পছন্দের গান আমরা শুনলাম। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে।

0: শ্রোতা বন্ধুরা, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি আমরা শুনলাম বিজয়পথ ছবি থেকে, এবং যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু সুমনবাবু, তার পছন্দের গান আমরা শুনলাম। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, আর আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যেই অনুষ্ঠানে রয়েছি সেই অনুষ্ঠান আপনাদের ভীষণ মনের কাছের অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানেই আপনারা শুনতে পান আপনাদের পছন্দের গান। আর সেই পছন্দ আমার কাছে পৌঁছে দিতে আপনাদের ডায়াল করতে হবে 0381232623 অথবা 9485007172, অথবা আরও একটি অপশন রয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আপনি রিকোয়েস্ট করতে হোয়াটসঅ্যাপ করবেন যে নম্বরে, সেই নম্বরটি হচ্ছে 9402169965। রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, বন্ধু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, না বন্ধু কোনো কথা বলছেন না। যাই হোক, আরো একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি, শুভ বিকেল।
0: নমস্কার, শুভ বিকেল, কে বলছেন?
1: আমি উত্তর পাড়া থেকে রবীন্দ্র দেবরুমা দিদি।
0: হ্যাঁ রবীন্দ্র বাবু, বলুন।
1: গান শুনবো দিদি।
0: কোন গানটি শুনতে চাইছেন?
1: গান
0: সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 9485007172 অথবা 0381232623, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটাতে ফোন করতে পারেন, জানাতে পারেন কোন গান শুনতে আপনার ইচ্ছে করছে, পাশাপাশি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
2: আমি নবনীতা বলছি।
0: কোথা থেকে বলছেন নবনীতা?
2: আমি হাঁপানিয়া থেকে বলছি।
0: আচ্ছা বলুন, কি গান শোনাতে পারি?
2: আই কুকুয়াই।
0: আই খুকুয়ায়, এটা কি বাবার উদ্দেশ্যে? বাহ, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। তো শ্রোতা বন্ধুরা, এবারে যে গানটি আমরা শুনবো সেই গানটি কালকুট ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে, শুনতে চেয়েছেন বাদল খুঁটিয়াল পশ্চিমবঙ্গ হাওড়া থেকে। তাহলে চলুন তার পছন্দের গান এবারে শোনা যাক, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম।

0: শ্রোতা বন্ধুরা, যে গানটি আমরা শুনলাম রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, সেই গানটি অনুরোধ করেছিলেন টিঙ্কুবাবু, মনোমোর মেঘেরও সঙ্গী। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন, তার অনুরোধ কি রয়েছে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ, আমি রেখা রায় বলছি, নাগরদোলা থেকে।
0: রেখা রায়, হ্যাঁ রেখা দিদি, বলুন কি গান শুনবেন?
1: ছবি থেকে, কোহক কোহক ছবি থেকে, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি আছো ঘুরে ঘুরে আমি চলে যাই, এই গান হবে?
0: হবে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শান্তি শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে যে অনুষ্ঠানে আমরা রয়েছি সেই অনুষ্ঠানটির নাম আপনার পছন্দ আমার গান, আপনার পছন্দ আমার গান। এই অনুষ্ঠানে আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে আপনাকে ডায়াল করতে হবে ছোট্ট দুটো নাম্বার, একটা হচ্ছে 9485007172, আরও একটি নাম্বার হচ্ছে 0381232653। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো,
2: নমস্কার, শুভ বিকেল।
0: নমস্কার, শুভ বিকেল, কে রয়েছেন?
2: আমি উত্তর কলকাতা

0: আমরা মানিকতলা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে অমিত বন্ধু ঘোষ বলছি।
1: অমিত বন্ধু, তাই তো?
0: হ্যাঁ, অমিত বন্ধু ঘোষ। অমিত,
1: আচ্ছা আচ্ছা, বলুন বন্ধু।
0: তো আমাদের হুগলি জেলার তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরু হচ্ছে 40 দিন যাবৎ।
1: আচ্ছা,
0: সমগ্র ত্রিপুরাবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।
1: বাহ বাহ।
0: সেই উপলক্ষে ছবির নাম হচ্ছে ইয়ারানা, শিল্পী কিশোর কুমার, ভোলে ও ভোলে।
1: ভোলে ও ভোলে, তাই তো?
0: ঠিক আছে, কোনো অপশন দেবো যদি
1: দিতে পারেন বলুন, আর কোনো গান যদি আপনার তালিকায় থাকে।
0: ছবির নাম হচ্ছে আপনাদের, যে ফেভার শঙ্কর।
1: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। ভালো থাকবেন বন্ধু, আপনিও। তো শ্রোতা বন্ধুরা, চলুন আবারও গানে ফিরে যাই। এবারে যার গান শুনবো, তিনি হচ্ছেন লালন ঘরামি, হাওড়া পশ্চিমবঙ্গ থেকে। তিনি শুনতে চেয়েছেন ফুল বনে পাথর ছবির একখানা গান, অনুরাধা পাড়োয়াল এবং উদিত নারায়ণের কণ্ঠে। এই গানটি রইল আপনার জন্য বন্ধু, শুনতে থাকবেন।

0: তোমায় রীত মাঝারে থাকবো ছেড়ে দেবো না দোহারের কণ্ঠে। এই গানটি আমরা শুনলাম কালিকাপ্রসাদ মুখোপাধ্যায় আর তার দলের অসাধারণ যুগল বন্ধুতে। আর এই গানটি শুনতে চেয়েছিলেন সুমিত্রা দেবী, তার পছন্দের গান আমরা শুনলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন কোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ, পূর্ণিমা বলছি।
0: হ্যাঁ পূর্ণিমা, বলুন।
1: হ্যালো ব্রাদার।
0: হুম,
1: গানটা হলো সর কি জো সর সে। গানটা
0: সর কি জো সর সে, ঠিক আছে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, ধন্যবাদ। এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি প্রতিমা বলছি।
0: প্রতিমা দেবী, কোথা থেকে বলছেন আপনি?
2: বনমানিকপুর থেকে বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
2: আমি প্রতিদান ছবি থেকে শুনতে চাই।
0: প্রতিদান ছবি থেকে কোন গানটি শুনতে চাইছেন? আচ্ছা, গানটি শুনতে পেয়েছিলেন তো?
2: হ্যাঁ পেয়েছিলাম, আমি খুশি হয়েছি, ভুল নাম বলার কারণে ঠিক গান শুনেছিলেন।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সন্ধে 6:11 আর আমরা রয়েছি আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে। 6:30 পর্যন্ত আমি থাকবো আপনাদের সঙ্গে এবং বাকি সময়টুকু আপনারা থাকবেন আর জি গোপার সঙ্গে। আর এই মুহূর্তে চলুন আবারও গানে ফিরে যাই। এবার যার পছন্দের গান শুনবো, তিনি কণিকা দেবী, টাকার জলা থেকে। তিনি শুনতে চেয়েছেন আন্ধা কানুন ছবির একখানা গান, আশা ভোসলে এবং এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে। সেই গানটি রইল তার জন্যে, সেই সঙ্গে আপনাদের সবার জন্যেই।

হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে অসাধারণ এই গানটি আমরা শুনলাম, যার পছন্দের তিনি তার বাবাকে ডেডিকেট করেছিলেন, আমাদের শ্রোতা বন্ধু নবনীতা ঘোষ। তার পছন্দের গান আমরা সবাই মিলে শুনলাম। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সন্ধে 6:21, তার মানে আমার বিদায় নেবার পালা। পরপর দুটো গান শুনি, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। প্রথম গানটি যিনি রিকোয়েস্ট করেছেন তিনি হচ্ছেন টাকার জলা থেকে বিধান দেববর্মা। আচ্ছা হ্যাঁ, বিধান দেববর্মা। তার পছন্দের গান সর্দা ছবির থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবং দ্বিতীয় গানটি অনুরোধ করেছেন রেখা রায়, কুহক ছবি থেকে বিষ্ণুপ্রিয়া গো। তো তাদের পরপর দুটো গান শুনিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে, কিন্তু টিউন করে রাখবেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত, কারণ বাকি অনুষ্ঠানটুকু নিয়ে আর যে গোপা আপনাদের সঙ্গে থাকবেন ঠিক রাত্রির 11টা পর্যন্ত। তাই স্টে টিউন্ড।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
1: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
1: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
1: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

আপনারা রয়েছেন 101.6 MHz FM উজ্জ্বলতে। এই মুহূর্তে আপনারা রয়েছেন যে অনুষ্ঠানে, সেটা আপনাদের অত্যন্ত পছন্দের একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের নাম অবশ্যই আপনার পছন্দ আমার গান। তা আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে এবারে আমি এসে গেছি আপনাদের সঙ্গে। আমি গোপা রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, আর আপনারা আপনাদের পছন্দের গান শোনানোর জন্য যে ডিজিটগুলো আপনাকে ডায়াল করতে হবে সেগুলো হলো 2326253 এবং 9485007172, এই দুটো নাম্বারের যে কোনো একটি। তো ইতিমধ্যেই তিনজন রয়েছেন কিন্তু কিউতে, যারা শুনতে চেয়েছেন ভোলে ও ভোলে এই ছবির এই গানটি, তারপরে সার্কি জো, আরেকটা হলো জানো নাকি। তো যাই হোক, তিনটে গান আমরা পছন্দের, আপনাদের পছন্দের গান আমাদের হাতে রয়েছে কিউতে। তো প্রথমে আমরা আপনাদের শুনিয়ে দিই অমিত বন্ধুবাবুর পছন্দের গান ভোলে ও ভোলে।

এবারে শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছিলেন পূর্ণিমা দেবী, ওনার পছন্দের গান সর কি জো সর সে ও ধীরে ধীরে এ গানটি। তো চলুন হ্যালো ব্রাদার ছবির এই গানটি পূর্ণিমা দেবী আপনার জন্যে।

0: হ্যালো,
1: হ্যালো
0: শুভ সন্ধ্যা রূপালি।
1: হ্যালো
0: হ্যালো
1: নমস্কার, কে রয়েছেন আমার সঙ্গে? হ্যালো
0: রূপালি, শুভ সন্ধ্যা।
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
0: মিষ্টি বলছি,
1: মিষ্টু? হ্যাঁ, কি গান শুনতে চাইছো?
0: মিষ্টি বলছি, শুভ সন্ধ্যা।
1: মিষ্টি শুভ সন্ধ্যা বলো, কেমন আছো?
0: হ্যাঁ ভালো আছি, তুমি?
1: একদম ভীষণ ভালো,
0: অনেকদিন হলো তোমার সঙ্গে কথা হয় না।
1: ঠিক ঠিক ঠিক, তো আজকে কি গান শুনতে চাইছো?
0: হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারতাম, বাট তোমার সঙ্গে তো কথা হয়নি বলে ফোনটা করেছি।
1: ধন্যবাদ ধন্যবাদ, বলো বলো বলো।
0: কাজ কুমার গৌরবের জন্মদিন গেল, তো ওই সুবাদে তোমার পছন্দের যে কোনো ফিল্ম থেকে গান শুনে।
1: ওরে বাবা, না না বললেই ভালো, আমার পছন্দের গান পছন্দ হবে কিনা কে জানে।
0: আরে পছন্দ হলে হবে হবে হবে, ফ্রিকোয়েন্সি মানে পছন্দ হবে, সবাই গান শুনেন তাই না? তারপরে ফ্রিকোয়েন্সিতে মজাটাই আলাদা
1: আলাদা। একদম একদম, ভালো থেকো, ভীষণ ভালো থেকো, শুনিয়ে দেবো তোমার পছন্দের গান।
0: ধন্যবাদ।
2: আমার পছন্দের গান শুনতে চেয়েছি মিষ্টি, কিন্তু তার আগে প্রতিমা দেবীর পছন্দের গান আমি শুনিয়ে দিই। জানো না কি

এবারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রথীন্দ্রনাথ বাবু শুনতে চেয়েছেন নমকিন ছবির একখানি গান কিশোর কুমারের কণ্ঠে। তাহলে চলুন গানটি শোনা যাক।

0: राहों पे रहने वाला ये मुसाफिर गेरूलाल सफर करते करते एक बार दूर दराज के पहाड़ों में जाकर रुक गया।
1: এবারে মিষ্টির পছন্দের গান কুমার গৌরব অভিনীত কোনো ছবি, তাহলে চলুন লাভ স্টোরি ছবির এই গানটি শুনিয়ে দিচ্ছি মিষ্টিকে। মিষ্টি, তোমার জন্যে এই গানটি।

সেই গানটির সঙ্গেই শেষ করতে হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান, আপনার পছন্দ আমার গান। আপনারা রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জ্বলতে। এবারই শুনুন ককবরক অনুষ্ঠান।

0: 산자카함 아가즈바니 아그르톨라 타북생자고 시니티니니 샤릭조라니 콕브룩 아와이판다 어저라 뿔려노 카나바디 톰녹 톰녹니 몽카 샵슈트라 테오 톰녹노 시네인카 루히 찬드로 데브르마
1: খলা ফাদা ফারবাই কিয়া বুকো বেং থাকা
2: তামুহনো আসুক দা মখল নংলিয়া বানিনি
1: অ আঙ্গায়ং না সিজাগলিয়াবলা নখলা দা ফারবাই কিয়া হনেই সঙ্গনা নাইমাতা
2: নখলা খাইতো ফারবাই কিয়া তাবুং নক বারি ফারেই ইরিবাই খায়ু গাতি লামন খে ফারানো
1: ফারবাই কিয়াই ফুংনি মাই জালাই সিনা দা হনেই সঙ্গনানি নাইমাতা
2: আং তে ছেলেরানে সামা খনে দে তাবুং নক বারি ফারবাই কিয়াই আইনি গাতি লামার কিছ ফারবানি নাঙ্গো
1: দা কন ফানাকে ফারি পাই বাইগ্রা দি হাইকে আংব ইয়াংগো নক নি মানে খাতি বাইমানি পাইসু গিয়াখু তাই কিসানি বাকি খাতি ওই পাইগ্রা সিন
3: এই আজলাই বথাগ্রা দি
4: তা মঙ্গ যা খাসে
3: নিনি বেগ নি রেজিস্টার কা

0: আরা গানা গেনি ন মাজি লতনি বুদুক তং না আটা কং জিপ জিপ মতম গেরাব সাই তঙ্গু হাইলে
1: আবু ফংতলানি আয়াং তলাদ্রব হাসু খাকুচুর ন মাজি লতা বসং সংসা কতর মা তঙ্গু আব তাবু ইয়া সুসুই সুসু সংনি জরানি সিমে নুগুই ফাইমানি বিশিব্রুম ন আং হগৈ সাপ সুত্রাকে রইবাইতে আবরং ন
2: বারমা বইন সহলিয়া বেলাইখাই ন বারো কামিনি শিকলা শিকলি রকবা সাল ফাইকাই আরো মাং নতা
3: সাপ সুতরাতে মতম সতম রকব বরনে বখান তমা বখাই কিবি
0: আবনি বাগন্য তাবুকনি সৈসীমা লামাতেই সাপ সুতরাতে মতম সতম নতই নাই উরাম উরাম ন সাকলাই তংমানি খনায়া দাসা
2: জেসক পান আবাই ইংই তংথুং চিনি বরক রক আবন খুব খনায়া তমং ব সলাইয়া গজাতা
1: এ হাইনি বাগন্য বংনি বখা রকব সিতরা তাই পদ্রে পটনি বেমার রকব সাগ গফাজাগি তংবাই
0: আতা গজং নংসন সাকা যে সাপ সত্রা গ্রই সিতরা তংাই রক্ষে বখাব সিতরা তেই হামিয়া চাই রকব কাতি উইমাইয়া
3: আবখাই সৈকক ন তাবসুক জরাজং আসুক কামি কামি নক থগৈ সামুং খাই ফাইমানি নক সাপান সাপ সুতরা নুখুং মালাইয়াখু ইগো তাবুক নি নুখুং সিমিছে সাপ সুতরা তৈ তংথত মালাই ফাইগ্রাখা
0: কুবি কগ্ন সানানি থাকে তুই রক সুতছে নংনানি তমাব হাই রকুঙ্গু লতারক বসুকনি হুজাগিয়া বালুকজাক উংবাই খানা সমতিক বাইতিকনি তক বুলুক বুতি হাই অঙ্গৈ খারসাই টংবাই উক্তা হনো
3: আবো তাবু নকনি বসাঙ্গ হিনৈ সামাইয়া দো আতাতে বাসৈ ই ক তাবুক জং তৈনংমানি লুতারকাই তামো বাই জানিব হুগুনা কসংনি মতম হুসেঙ্গুই টংখা
0: লতারক কসং কুপুর হুজাক হংকাই তুই রক থকমানি সুতছে জুদাতা
2: আংখাই মুখিবাইন মানেরক হুজাগো ফাইখাই পুইলা মাইতক মৈতক তাই মাইরং লতারক ন সকাং হুই সুই মা পাইগ্রাও আবনি উলসে তাই জে বাজে নুখুংনি সামো
1: আঙ্গো তাবুক নিন বাসেনি কংন সরংজাকতৈ ফাইখাইন সকাং নখলা নক বাড়িতে লামা রং ফারিমা পাইগ্রাও হাই একাই সামুন বুমাসে মানিয়ে
3: আংখাই যে সেন থাকাই বতুই রং ন সকাং নাইজাগ্রাও আতা নকনি ফার্মাসিমা রং কারিব নকনি নকনি দি রক খাতিমাব মকল ক্লাইতা
0: মাইরং লকতা মাইটুক মুটুক রকব বেবাক ন বংনি খে কসং কসং তৈ যাই যাই খে নিসাওই খাদিজাং মাংতা
3: আবো হাই সাপ সুতরা নুখুং রগখাই যা থানি নংথানি রগব মংসাং ইয়ে বখানো বথারি ন নঙ্গি চাওই তঙ মানুতা
2: হাইকে বাতিনি চিনি নগন দীপনি মাইরক সালাই সিদিতা
0: আবইয়া বাসই কংনি কক্স আবো চিনি সামুংনি বাকি সে চা ফায় বড় মাইরক চাউই টংলাইনা হংখা
1: ও যা খাইলে তাম ওংখাবা
3: আতাকসে নরকটি বরক বাই হিংকাই যে কংন সালে বজরা সালাইও
0: সৈ কক আব হাইকে আতাকসং সং ফাইমানি সামুং নেঙ্গি লাইসিনে তাম হিন
1: চেঙ্গিতা তাম তামরক খাইনি নাং
0: নরকনি মূসা খাইনরক গ্রী সঙ্গে সিমি ন সানে নাই আশোকনু
2: কুবিদা নরক মাইচালিয়া হাই একেবা মামুই খাইনাতা
3: নাইগাবাসেই যাইয়া যাইয়া মূসা খাইনারক নাইয়া আবো হাইন সামানি ককসে নাংখাই উলতে সালচা ফাই জাফাইনাইতা
0: দহাকে আজলাই নিনি কক রগ্ন মুথাগ্রা সিদি রেজিস্টার খাতা কারিদি তৈ আং আতা সংন সুখে নামকে রেজিস্টার বকসারি
3: দিতা আনিবা তেয়ার ন তৈ তামসা
0: হাইকে আতা কসং পুইলা সাগ্রা দিখে তাবুক নিনি নগ বেবাগৈ বরক খরক বুসুক তং
1: বরক বা চিন বেবাগৈ খরক সিনিতা
0: আচ্ছা সাব সাবরক আ খরক সিনি রক
1: আমা আফা বুড়া বুড়িসে বরক বুখুংনি ইক তাবুক আংবাই নিনি বাসৈ তৈখেবা বুসারক খরক তামতা
0: বাসৈ ওয়াইসা সাসিদি বুসারকনি বিসিঙ্গ বুড়ি খরক বুসুক তৈ চলারক খরক বুসুক
2: বুড়িমা অকরা খরকসা চলারক তাকুক নই আসুক নতা
0: আতা কসং নংনি মুসুক পুন তৈ তগ্রক বুসুক তং
1: অ মুসুক মাকবা পুন মা দ তৈ হংকাই টংমা টকলা খবৈ বেবাগৈ মাকচি দক আসং নো
0: বেলাইকে হামবাই হাইকে আজলাই রেজিস্টারও বক্সা পাইখানা বোলে
3: আবো দ কক্সা পাইকাই থাঙিছে মালাইখা বোলে
0: পাইখা নতা হাইকে বেলাইকে হামবাই আতাতেই বাজৈ নংনি সাপ সুতরা নতে পগুই মানগলাখা
3: আংখাই উ বুফাং তলা বাই মাজিলতা বাহাইন বুকুং বাই মকলক গদালৈন তংসিনাইখা
2: আকন সালচা জরা রক খাইয়ে फाइलै दिता।

0: 덕덕이야 파노 마이 파이샤 살아야네
1: 파기 팔레지 대샤 파이프로 헝까 삽수드라노 뚜이 떼이보까 함까이 살아야네
2: 파냐야다 제스케이 파노 파냐이 니니 타니 삽수드라노 뚜이 그방마 스릉나룩 동구 하이께 아수는 꼭다 증 바슬라이 그라카 힘디야즈라이 더 라마소디
3: 아 하이께 증 힘레 그라카타 바슬
1: 더 아콘 팔레피도
3: 응 더
0: 아 마 팔레니 피야
2: 파냐이 바슬이 파냐이
3: 아 파요 파요 바슬
4: Musukle o boribele angtai palelia o mono gandino da solui tongsi se bian thangke ei dangi rusrui ha bian thangke
5: tamo ngi tong phaja o kho tamo
4: no gandino da solui tongsi ha o mo borok munsuni gandino dangi tongha nai nai ne
5: bunyu simita kuduk di nini nokhla nokbari rokhai Abu bisi besik ni, wapra nanyang kena.
4: Nok kala nok bari bai ganti nok no ta surca di. Umu sik luturu putru ligi laga yo. Buirok bai ke mai totra. Thangzak banyan ne.
5: Nini nok kala bai nok bari no. Buirok bai nuk bai khai. Leng bada pokzak bai no sa. Bunyi no simi no nuk sinai neng. Sak ni nok hai nai klai nai ya.
4: Kog no hai ke sabang ya woy. Mani rok khati woy. Kisa pari ribai gira di. Buirok sok bai bai na dabu no.
5: নংখাই দিনি নগো বরক ফাইনানি ছাল রগো সিমি ফানো নখলা নক বাড়ি রক ফারে মালি হাইদা হানতানি গরে দাং ফালি মত
4: এই দাঙ্গি রুসুরু আসু খুকতা লাগে বাইক কাং করা পেখক তুই কে পেখরু বিরু জাগান ন
3: হাই তু নারাসিং দামন তুই আবো বাইক কাং করা পেখক তুই পেখক রি জাগান হিনে টং লাইক বাস
5: বাইক কাং করা পেখক তুই পেখক রে রে জাগান হনাঞ্জ সঙ্গীতা তা মানো বা সঙ্গী টং ফাই
3: আতা থারা তা মং লাইক বাসি বা আখিনি সঙ্গে টং হাবলাসা
4: নং সক পাই স্লাবিয়া খাই বতিনি সিদ্ধ পেন অপেক্ষা কামু
3: দোয়া ক তামনি বাঙালি তিনি তুই সাল রগ আমো হাই উংলাই কাহিন
4: নিনি বাসি অংখা হানি মুথাক যা রুবৈরা বাই তাই চেদ্রা মুথাক যা নং থাইলা ন গান্তি ও কিসা থাঙি নাইলা আবু ন গতিনি তো সলি দংসি
5: হ্যাঁ নাই কে তামনি বাকি নগ বরক গজার সলা বুমুং বথারা নং বরক পাথরা ন
3: আহা হাইর গেখো আতা থারাতে বাসে তাইসাকাই আবর সকাইবাইনাইছে
4: সুরনকাই ফায়াকো
3: ভাইতংফু সকাইনাই আতা থারা তামো নিনি নখলা নকবাড়ি রক ফারচাইয়া বুসুক বালখনে
5: সিংদি তেসা কাহাম খাই সিংই নাইগ্রাদি কিয়া জলাই নিনি নিতা সাপ সুত্রা দংনাইন
3: আমো তামোনি বাগিয়াসকাই পুংখি টকি ওয়াকিতে মিছকুর রজাথাই তমাইখাবা নি নামো বা মোসাং সুকলিয়া বলাসে
4: নখলা বিনি বুমুং সে নখলা নখলা বা কুরুং নাই নুতা আর মোসাং না মোসাংয়া ক কাসাইছে মাইয়া
2: আতা থারা নিনি নখলা নক বাড়ি রক বা আমো তামং মানিক লাইখ্যা ও অমলে কিসাইয়াক লাইখ্যা
3: হাইপা ন আব তামনি বেয়াং নিয়া সুক বাই সিদ্রা ফাইকেবা
4: ইম খনাতো গিয়া কক রক নংনি নখলা রকলে বুমতি জানি বঙ্গি তংবাইখ্যা অর ফাই আথার পাথার কক সাউই তংপায় হা
2: তংরা দি আতা থারা চিনি নখলা রক জেসপান অঙ্গি তংরাথং তাবুক সিনি সুপারভাইজার সং ফাইনাই ফাইকে বরক ন বড় আসুক নাই আবস সকাং সাকরা দি
4: ইকুলে চের খুনি কারজং নুগেদা ফাইকে অর ন আসুক রিও নতা অংলক দিবা
3: নি নি আ চের লগলে ইংয়াতা আবু চের ন সলুই টকা হাইদা আমর তাম নাংবাই খে থাইবং বেলং তুইদা তামর নাংবাই খাবো আবর জেসু খুপা ন কাক রুই মানছি নে হাইদা
2: হাই পালে আবু তামনি আসুকে কসম বাই কসাক বাই ব্লাব ব্লাব চাহুই মেরেং খেরাং অঙ্গই সিমুক গসগৈ তংবাই খাবা
3: সিমুক গসগৈ মেরেং খেরাং উংমা সিমিয়া নরক বিনে আসিয়ার ন তাঙি জানাই বিখা তাঙি সেনাই বেগ্রাদি থাংলি দাম জানিব সেরাবে সেরাবে রক বংজাক
2: হাইপানো আতা থারা নি নম বুঞ্জ সলিয়া কিসে ইয়াক ন লাইমানি ক্লাই খাফিয়া নি নি নগো লামথাই রক কাংসানো করে দিয়া
4: টঙ্গ লামথাই বা তামো করি না সা আংখাই অফিসার রক বা চেয়ার ন আসুকথু হনি সামানি তা তামো চায়াদি বা চেয়ার আসুক আসুক রেখা
5: বিন আলাম থাইব নাইথকলাংমানি কিজি গুপলারি রক বাই থাপজাক মানসি নর কিসা কারি উইনাই বেগেনারবা সাইমানবাইয়ান
3: অ গুপা ই ক আবর সব পাইবাই সে তংবাই খেবলাস বিনি লগি না বখাই বিগ দাং খানা তাম
4: বিহিং ন বরক বুকুং ন ফাইনানি ক
2: রিগ নাই কানে ফাইমানি আবলে মোসাং সুকমানি নকলাইখ্যা

0: có trả ra giáp phù, áo đó cứ xưng nỉ nó có xe, à xúc lại xin áp phù, hôm nay tiếp theo mà nỉ đó, cho nó mung sát cái tí gì, hôm nay.
1: Bui là phù rồi, chỉ nỉ nó có nó à xúc lại nha nỉ có tông mà nỉ ứng khăn bả ha, ta bu khai ta mua cái cứ xưng xong nỉ nó có bả ứng lại giao khá.
0: Có ta bang đi, hôm nay, mà nỉ đọc xe tiếp theo gì, đặt đi hôm nay, nỉ nỉ bác ấy nóng ngục.
1: Ê, ôl ta kiên cho ta khi đi, anh bác ấy nhá nỉ bác ấy.
0: Nỉ nỉ à lọt ta nỉ bác ấy xin ngồi lọt ta nỉ bác ấy. Nini a lo tani bagi no madam tazag liya buji khata
1: nini nokhla nok bari ni bagi khi ingliya
2: ongkha basa ingkha kok sakai kok banglai si siring siring nong ni mani dok se tinya ni khai baji tu budi ano tamo tinya ni tong rohor baji jati leru
0: iko nungo borong no tuisuk di angom borong no ti basi nu nini basi khe oborong no tup situn hindi tam blang blang tong tong thok
1: angle tini do
2: hayako basa hayako ulo je ngmani ngi tongla di tabuk siring khai tibegra di hindi
1: nukla ya enta tini
0: kokta bangde siring siring hindi je angtu yongla na hma
3: tini ni mamiro thokba kyanu supervisor sir tei madam norokle bahirok ungjak ba kya
4: really mui rokhai thokchok bai mani nu klai khe
5: mui rokhai thokbai khano phiaba onok belai ke sap sutra angmani bagai teibo thokma hai ingja khata angkhai
4: hai ni baginyo nok phangtei nok phangjigno belai ke pai phlebe hambai nok khongke amo hai rokno angnani nangu
5: nok simiya nok phangnuk sukang nok khlabari bebak no phajak sipjak sap sutra kosang thothorungai tong thok sugui tongkha
4: bini nok malanya sukang asuk ni kolokma lama yaksi yagra বেবাগ ন হকজাক সিরং সিরং তোমা খুমরকব আশিক্ষে মতং কুবুকসাই তংখাবলে
5: খুম নিবিসিংগ মাজি লতানি বাহাইব তঙ্গু মতম নিবিসিংগ মতম তৈলুলু কুবুই ন বেবাগ ন তৈ ন তংথক সুকমানি ন কলাইখা
4: হামবাই ন ফাংতৈ ন ফাংজিক ন তিনি নিনি নগ ফাইয়ৈ বেলাইখে খাকসামা মান ফাইকা আতা নং ট্রাইবেল ফেনি মুংসাসিক রুন্দক দা মানখে
6: ও তাও সাক জরালে মুসানি লোন ডকফান মাইয়া খুসা
4: হাই কে আতা নং সালজাস বাসি নতু বই আন অফিস ফাইদি মুসা সিগ্রক দা রিমান নায়ান তা
5: বাসই নক নি নক ন আং তা মুসক টং থক জাখা মতে হিনই সাউই মানলিয়া অমো হাই সাপ সুত্রাতে হামু সিনিয়া খুম নি বাহাই বয়ার বাই গদাল জাক আগুলি দুলি র গফানসি অমো হাই সাপ সুত্রা নক র কৰি খু হুনি মানো নুখুং খানা রক আং তিনি নরক নি থানি সিরঙ্গই মালাংখা বেলাই ন হামবাই আতাতে বাচই নরক নি অনক ন জেফ্রুফা ন মুইতু তংসি নাই
4: আতা থারা তৈ বাচই নরক নব বেলাই কে হামবাই নং নি মামুই রক থগুই মানি বাগই হাইকে সরন আজলাই নরক নব বেলাই কে হামবাই সং তাউ মা হিমলা গ্রাসনাইতা খুলুমকা খুলুমবাই খা
0: দ
5: বেবাক ন ন হামবাই তৈ খুলুমবাই খা
7: খুলুমকা
2: খুলুমকা খুলুমকা
1: ও তাবু খাই হামসু খাতা সারি ফাংনি সিমি জোগালি নাই খাই ওফিলি কলাংজা খা আইসুনি সিমি জোগালি নাই খাই রাংসাকনি সুসি মান খা চিনি নগ সে গজার জাগৈ ফাইমানি তাবু খাই অরমা ফাইলে খেনালা
0: কক বাবো নতা অর খাই গসুনি চুকলি তং নাই আং খাইবা কবগুই তুবু নাই গসুনি খাইবা বুমুং থাং নাই তাং নাই খাইবা অকলা সানাই খাইবা পক থাং কথা
1: সং খাইবা তুই সারগা কসং সংখাইবা আরম খা আ কসং বাই কসং নি বিহি থঙ্গি টমানি ইয়া হাইলে এই বাছই কক ন হাই রখাই তা সাদি ফিয়া নং নি কসার জাক বড়ক ন সং দা তুবু
0: নরক থাঙ্গি তুবিয়া ফান বেলু গুই তুবু খাতা এ আতা থারা নি নি নগরাইন নং নারেগি মাইয়া অং মান এরেং এরেং বুঞ মাদার তা বেদ দি ফিয়া
2: আতা থারা আতে বাছই খনা দি হিঞ্জাক তিঙ্গু তিনি ফুঙ্গা আং নং নি নগর থাঙ্গি সকই খাই নরক বুখং নই ওয়ালাই টংলাই মানে নুগি দি খেনা বলে
0: তামনি বাগে আবো
2: লিগি লাগাইতে সাপ সুতরা টংলাই নি বাঙ্গি তা
3: আবো খে সুঙ্গ আজলাই বাই কনই থাঙ্গি নুগি খে লুত্র পুত্র খাদ্রং বাদ্রং আবো বরক টংমান সলি টংলিয়ানু
2: আচ্ছা রক লামথাই রক তে নসিং নি খরমা রক আবো রক কিসানি দঙ্গি টংখাবো জংসে সয়মান ইয়াঙ্গি টংখনা বলে
0: দিলে ফয়জা অববা নরনি টংসি বলে
3: আতা থারা বিয়াং বিয়াং হদাবা বারনানি তানা জিফিয়া
1: তাম হদাবা বারনানি হা তাম দ হদাবা বারনানি হনি সাইদ
2: খনা দে বাসি তে আতা থারা নর নি নক লিগে লাগাইতে মুনাম সনাম সাব টংই মান নাই জেন সে সইগ্রাইয়া অফিসার অফ সই মানন হাইজা মাইমি চাল

0: ইয়া থানিনে হিনিসে টংমানি জংসে সালাই খুগলাইয়ই আতা কজংনি নগো ফানো সারিওয়ান হিনই তুই ফেমানি তা মাবা উল্টা চংনো বা মাজরা বেরি টংলাই
1: তাবু খনা কানাপলা আতা থারা ধীরে আমনরক বেবাঙ্গো করংলাই জাক
2: বেথায়ারক বড় খাইবা থাংবো থাংগিয়া হিমনাবো নাংলিয়া থারা বুটো খাইবা অফিসারক ন গসারি টুবু খা গসং খাইবা সংক্রব খাতা তাবু
3: বাসিনি নাবো বেলেঙ্গ চাইয়া কক নংবু ফুরতে তামনি বাগৈ সুপারভাইজার সঙ্গ গসারি টুবু আ কক ন তো গসং সাইমানা কগিয়া
1: আ কোন আসুম সাসে সুরন সং ফাইয়েই সাপাইখা চিনি নগ অফিসার রকন কিসা মাইসার নানি মাইমুই রক্ষায় বেবং ন সংজাগা কুজাকফু মুংসা খাইনে রক নাংলিয়া হানে হাইকে বা সালাই ফাইজিতা হানে মা সাকাবলে আবো সে তামনি বাগাই আনো মাজার পেরে মা তংবা এই ফৈসল আসুকে সানানে নাইয়া টাংনা খেবা অগলা চানা খেবা পকথা বড় না সুর নুন ফৈসল সুরকা ওয়াশনা গুদানা মঠরুই খাই তামংস
3: নরকাবুদিজা
2: এই নিঙা আর তামো কেবেন কেবেন গিত হা কর আশা নন রাঙ্কিনি
0: হায় কো বাসে হায় কো তং হুদে হাই নর গামো তামুং লাইম কলাই খা হা
2: কোনদি আর টাকা সুদি আং খাইবা আইসুক বাসা ওই মাইমু সং না নর খাই লাইতে সেকি লুন রিজাক নাই
4: তামুং লাই কা বর তামুং কি তং বা গাড়ি তামো কেব ককতে ছাড়ি সুরন নং সিমিন সাউ খনার গাড়ি আনো তামুং লাম নি কক খাব
5: দা মাস্টার কক ন ফলা গে ওই নাং মানি কক ন সাইসিনে
4: সাদি নামনি কক ন সাবি খনার গাড়ি
5: ককে তিনি ক চিনা থা থারানি নগ সুপারভাইজার ফাইমানি ন তুই ন কক বাংলাই মা কালাইও
4: সুপারভাইজার ফাইমান তুই তাঙ্গি কক বাংলাই কালাইখা
5: আতা থারানি নগ মাইমুই রক সঙ্গই তিয়া রংজাক আবসে বিনি নক বেলাই খে রুবুরা বাইতেই বাহেরক খাদ্রং বাদ্রং উংজাগৈ সুপারভাইজারনি বিহিক বাই সুপারভাইজার মাইরক চানাসে সৈলিয়া
4: উলকে
5: সঙ্গে পাইজাক তিয়ারসে হিংকাইবা জং ন ওয়ান সুক লাই ই কতাবু আতা কসুনি নকলে বেলাই কে সাবসুতরা হিংকাইবা বিনি নকফান সার ওই রহরসিন হুনিনাই অরন সার ওই রহল লাইকেতা
0: ই হাইন সুপারভাইজার সার ব আতা কসুনি নগ্ন বেলাই কে সাবসুতরা তাই খুমনি বাহির জিব জিব অংজাগৈ বুহুং নই বেলাই কে বলাই লাংহাতা
5: বলাই মানে সিমিয়া থাংমানি সগাং আতা কসং বাই বিহিক বাসিন বং নি অফিস নি সাবসিটি গনাং মূসা সুত রুনানি হই সাউই কলামানো তুই ন তাবুক ইক আতা থারা ভাই বিহিক বরক বুখুং নই জলি জাগৈ অকক বাংলায় তা দা মাস্টার
1: আং সে সুবার বাই জন্য কসারই তুব নাই মূসা সুক রকদা সালই মানলাইনো হনই আবো বা আনি বাগিয়া আনি সাইসুনি বাগিয়া কামি লোক হামকারনি বাগিছে
2: হাইনি বাগিন আংখাই আইচুক বাসাউই সঙ্গে সুগৈ বেবাক নতিয়ার খাই তংবাই মানিতা আবো সে হাপাই লাইদ্রব শিকো তোমাবো অংলাই আরলিয়া গজং সঙ্গে নগসে মাইসালা সিনাই হেনই আসুক নি মাইমুই রগ্ন তুবই মা ফাইলাই খাতা
4: হংখা হংখা নরক তাই কেব সারে নাংলিয়া আং কাহাম খেন বুঝি পাইখা তাবং নরক বেবাং ন কাহাম কে খনাবাই দি লামাও আং সুপারভাইজার বাই মালাই বুখা মালাই বিনি ফাইমানি কক রগ্ন বেবাক ন সাউই খনারি বাইখা
1: তামরক সালাংখাসা মাস্টর নন
4: সালাংখা নং নিনি কামিনি বাগৈ যে এপ্লিকেশন রিমানি আবার রকম ই খেবে ন ক্লাই রিজেকশনা হই সালাঙ্গো
1: কাম কক
4: তাই কাইসা হংকাঙ্কে ই ক থাইসিঙ্গ নরক যে সামানি কসংনি নক নি কক আবন সাগাতা
2: কসংনি নক নি কক নক তাম সালাংখাসা মাস্টার
4: কসং সংনি নক ন বেলাই কে সাবসুতা তাই মতম সতম অংজাগৈ বন সাবসিটিনি মূসাজগ মানে রেসিনা হই আনো সাই কালাংখা
5: আংব গসং সংনি নক ন জরাতই তংথক জাক সুকানো
0: আতা থারানি নক আং ফুঙ থাঙ্গি নুগুই খাইন মাসে মাস হাকা বরং ন বরগ বুকুং ননই লিগি লাগাইতে মুনাম সনাম ন তুই ন কক বাংলাই টংলাইউ আং সগুই দ্রব
5: যতনি সাইলে সুপারভাইজারনি বিহি তুই নংনানি নাইফুরু বংনি আ লতানো নুগুই তেই বং জাখা লতা হনই বা আবো লতানো তো সই টংসিবা
0: হুম বং না লতা হোজাইয়া বিসি বুসুক সিং খনা

0: মূলক খাম ত্রিবুতি সলুই তো হাতা
1: এই আবনু আতারা খানাদি হজতিনগু
2: দাদি
1: বড় কিলাম সাপ সুত্রা বেলাইন দরকু সাপ সুত্রা তংকাঙ্কে বখা তংথমা মানু বখা তংতখে ন সামু কাহাম উঙ্গু ওয়াংসমা কাহাম ওয়াংসুক জাগু বখা স্রাই স্রাই ইংখায় বেবাক স্রাই স্রাই নাই হানি বাকি সুপারভাইজার নি নগ খা বাথা জাগলিয়া গজংনি নগকে খাসংমা মানজাগৈ থাকা নখলা নকবারি নক সিং তাই মানেখনি রগ্ন সালব্রুম নকজং কুফুর খাই খাতিউই থেবৈ তনিনা খাইদি নগানা রগ হামুং সিনিয়া খুম্র কাইদি খুমনি বাহাইবাই মতম্পিরি তন্ডি হাকেসে জেসা বরক ফানো জেসুক ল্যাংমা ল্যাংসা ফাই হাফাইকে খাসংমা মামফায়ু নং আং মনল্যাংমা রক বগৈ তাই বখা হেলেংসাই তংনাই নরক আবাকে ওয়ালানে ককরই যে উমানে কাহাম নংখা নরক ব্যাগবাগ ন তিনি সিমি সমাইছে তাংসিদি সাফ সুত্রা মতন সতংখে তঙ্গই বাইথিং বসাক তাই বখানো কাহাম তনিদি আবাহে ন থিনা নিলামনব তং কলক খাইদি ওখা গদগমা সালরমই নরক বাই অক রকন সানানি হই তংমানি তিনি জরা মানখা সাবৈ খনারুই মানখা আসুক ন আংতাবো হিমরাকা নাকাঙ্কে উলগ তাইসা সালাইফিয়ান থাকা খুলমবাইকে দো
2: মাস্টর সাহেব নামান কক সাইট লঙ্কা
3: আশিক জরা তৈ চিনখানালাখ্যা থমনক থমনক নি মুংখা সাপ সুত্রা ও থমনক সৈনাইখা রোহি চন্দ্র দেব বর্মা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা চিনি দিনী শারিক জরানী ককবরক আবাই পান্দা যদানো হামবাই দেখলাম পাইখ্যা

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আগামীকাল এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির অমৃত মহোৎসব উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। দেশের সাতটি জায়গায় আগামী মঙ্গলবার ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু। ঢাকা শহরে জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং তিনজন আহত, পাল্টা হামলার দাবি রাশিয়ার। লর্ডসে মহিলাদের ক্রিকেটে চার দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচি সূচনা করেন। শ্রী শাহ তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি এপিএমসির অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং এপিএমসির একটি

স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। অনুষ্ঠানে শ্রী শাহ দাহেগম এপিএমসি বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আগামী মঙ্গলবার দেশজুড়ে প্রায় 700 কোটি টাকা মূল্যের 7টি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শ্রী মান্ডাভিয়া তেলেঙ্গানার সনৎনগরে ইএসআইসি হাসপাতালের নতুন ওপিডি ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাকি 6টি জায়গায় তিনি ভার্চুয়ালি প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে আসাম, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের 2টি জায়গা। এই প্রকল্পের ফলে প্রায় 53 লক্ষ উপভোক্তা চিকিৎসা পরিষেবা পাবে। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী মাওলাভি আতাউল্লাহ ওমারি তাঁর 6 দিনের ভারত সফর শেষে আজ সেদেশে ফিরে গেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের পক্ষ থেকে ভারতে এটি 4র্থ মন্ত্রী পর্যায়ের সফর। সফরকালে আফগান মন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং কৃষি, সেচ, প্রাণিসম্পদ, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ তুলে ধরার বিষয়ে আলোচনা করেছেন। আফগান মন্ত্রী ওমারি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটার সঙ্গেও সাক্ষাৎ করেন। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য ছবি সহ সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট আরও জানায়, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তেল বিপণনকারী সংস্থাগুলির ইথানল মেশানো E20 পেট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি, যার ফলে ইথানল ও পেট্রোল একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে তার স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWD-র সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানানো তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। এর ফলে ওই সমস্ত অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় 1 জন নিহত এবং আহত 3। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেসলাভ ফেদোরিশচেভ বলেছেন, এই হামলায় আবাসিক বাড়ি ও ভবনসহ একটি শিল্পাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে রাশিয়া ইউক্রেনের ওডেসা অঞ্চলের ওডেসা এবং চোরনোমর্স্ক বন্দরে হামলা চালিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ইউক্রেনের আধিকারিকরা যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, 1 জন ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের

কাছে আহ্বান জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সংবলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ এক ডজন পশ্চিমী ও এশীয় দেশ 2016 সালের এক সালিসি রায়কে তুলে ধরে দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণমূলক দাবিগুলি অবৈধ বলে জানিয়েছে। এই 14টি দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা বিতর্কিত জলসীমায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারী কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে ওই অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীন এই রায়কে বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই বলে পুনর্ব্যক্ত করেছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামে

একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে ওই অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীন এই রায়কে বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই বলে পুনর্ব্যক্ত করেছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি যত দ্রুত সম্ভব এদেশে পাঠানো হবে। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 উইকেটে 341 রান করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে। যস্তিকা ভাটিয়া 113 ও স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। সোফি এক্লেনস্টোন 4টি উইকেট নেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 170 রানে শেষ হয়। 5 উইকেট নেন ক্রান্তি গৌর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত করে 285 রান। উইম্বলডন টেনিসে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোসকিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হানিউ মলাদেনোভিচ জুটি 6-3, 7-5 সেটে স্তেফানি দাব্রোস্কি জুটিকে হারিয়ে দেয়। এদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই সিনারের কাছে ক্যারিয়ারের 5ম গ্র্যান্ডস্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে দ্বিতীয় বাছাই জেরেভের কাছে প্রথমবার উইম্বলডন খেতাব ও তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের সুযোগ রয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদের পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বাংলাদেশে গত 1 সপ্তাহে বন্যা ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জ্যানিক সিনার আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খবর শেষ হল, এরপরের খবর শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা, কক্তমা পুরী ও নির্মলেন্দু আচার্য, তিনি কক্তমা ভূভাগরা গুঙ্খা সালদগ্নি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াই মান উল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লিকে তালক কেফেলি ফেকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি থৈয়ান বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল শাখাম নগ্ন চেঙিরেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা উদয়পুর গুমতি হাঁকুরনি চুকুচি থাম রাজাক নৈচি ব্রুই রাসাই রাংনি হামক্রাই গনাং সামুং বুতাং কাইচি ন চেঙিরেওয়ান তাই কনালা কায়ান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকল জাক অরণি সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইমুং তিনেন সিমি আগরতলা ও চ্যাংখা তাবুক কক্তমা সক্রবুই সালদগ্নি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াই মানি উল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল কেফিলি ফাইকা ও হাকতর কাইথাম বেড়াই মান পুইলা বেরম মন্ত্রী বক্রক ইন্দোনেশিয়ানি রাষ্ট্র বক্রক প্রভু সুবিয়ান্তনি কবকমুং বাই ইন্দোনেশিয়া বেড়াইখা বেড়াইফ্রু বাবাইনুনি হালকন তাইব রাগ রান বাগৈ হাকতর কাইনুনি বিসিং সুক্রবুই কগলাম সালাইজাখা উলমুই বেরম মন্ত্রী বক্রক মুচাং মোদী অস্ট্রেলিয়ানি মেলবোর্ম থাঙ্কা আরো ভারত অস্ট্রেলিয়া বিশিনি উলথাম কুজুকবিরমনি কক মালাই মুঙ্গ অস্ট্রেলিয়ানি মন্ত্রী বক্রক এন্থনি আলবানিজ বাই কক সালাইখা পাইথাক বেরম মন্ত্রী বক্রক নিউজিল্যান্ডনি মন্ত্রী বক্রক ক্রিস্টোফার লুকসননি কবকমুং বাই অকল্যান্ড বেড়াইখা বিসি ব্রিচি উল তাবুগ্ন পুইলা ভারতনি খরকসা মন্ত্রী বক্রক নিউজিল্যান্ড বেড়াইনান থাঙ্কা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মঙ্গনাং প্লেব্যাক রিজার্ভ করং এস জানকি আম্মা থিজামা বাই বেলাই খা খামানি কক সাকা হদানি আওয়াই লাম কক কচার মুং কাইসাব ব সাকা এস জানকি আম্মা থিজামা বাই রিজার্ভ মুং তাই হুকুমু দিখল সুবুং জাগিয়া ক্ষতি অংখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি থৈয়ান বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল শাখাম নগ্ন চেঙিরেখা আগরতলা আউলি তাই আবুনি গানা গানি আমচাইনি লুকুরকনি থানি শাখামনি স্যাপসাপ তুনি থানি ও শাখাম নগ কাহাম সামুং তাঙানো হিনই ব খাকলাইমানি কক সাকা মহারানী তুলসীপতি বুড়িরগ্নি রুংনগ্নি নকলা ও সংসার জাগ মিল কাইসাব ব সাকা

অসাখাম নগ সানজাফরু ওপিডি সেব সাব তগান পাইলট প্রজেক্ট হিনুই অসাখাম নগ্ন চেঙ্গিরেজাখা অমেডল কাহামকে চাষারি মানখে কুবুনি কাই চি চুকু আউলি মথাওব অমতুই চেতন নাহার জাগান পান্ডব কুবুন রগ্নি বিশিং মানজাখা এমএলএ দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকো সং আগরতলা আউলি নাইখ্রাইনি ওয়ার্ড কাইচিসার নম্বর আমচাইনি অবরনগর হাতি ও তাংজাগুই তংনাই লেক তাংবুতংনি সামুং গুরি নাইখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার বসাকা হাস্তে হাফাংনি নাহারমুং কতরংখা লুকরংনি হামক্রাই তাই কোতালকু বেখ্রেপ সানমনানি আবুনি বাগুই রাং খক ব্রুই রুজাক সবাই জাগানো বতাই বসাকা বুসকাং সালকিসারনি বিসিংন অবরনগর হাতিনি লেক তাংবুতাং চেঙ্গিরওয়ান মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক শাহ মেয়রনি লগি টঙ্কা আমচাইনি কর্পোরেটর তাই মেয়র ইন কাউন্সিল হিরালাল দেবনাথ তাই কুবুনি অফিসার রক ত্রিপুরা ইউনিভার্সিটিনি ভাইস চ্যান্সেলর ডক্টর দেবব্রত দাস তিনি মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক শাহাবাই মালাইখা মন্ত্রীকরানি হাফাং টংথাইও মালাইফ্রু ত্রিপুরা ইউনিভার্সিটিনি যত বাবাইনি হামক্রাই কুজুগ্রুংনি ফুয়ারমুং আমজুগমুং বেখ্রেপ খামক্রাই তাই ইউনিভার্সিটি বাই করিংজাক জুদা জুদা বাবাই নতুই বরফনি বিশিং ককলামংখা বুসকাং রথযাত্রা নরগৈ তিনি আগরতলানি জগন্নাথ জীব মোতাইনগ সাখাম শিবির থুইরিমুং তাই মাগনা বিথিপ্রায় বাগমান তের যোগালে যাখা ও তাংবুতাং চেঙ্গিরেখা আগরতলা আউলি নেখ্রাইনি মেয়র দীপক মজুমদার আরও কুবুন্দকনি বিশিং মানজাখা মেয়র ইয়াকচু মনিকা দাস দত্ত সালথাং ত্রিপুরা জিলা পরিষদনি কাসকুয়াকরা বিশুদি ছিল কর্পোরেটর রত্না দত্ত আকসং আগরতলানি সুকান্ত একাডেমিও তিনি কল্যাণ আশ্রমনি চেতনবাই পদ্মশ্রী বরম মানজাক রুংকরং নরেশ চন্দ্র দেববর্মানো বরম ইয়াফার জাখা মেইলো আগেনি এমএলএ ডাক্তার অতুল দেববর্মা বতংব্যাখ্যা ব নরেশ চন্দ্র দেববর্মা বাই জনজাতি হতানি হুকুমু তাই দফা হামক্রাইও তাং কাহাম তাংমানি ন বলাইখ্যা মেইলো নরেশ চন্দ্র দেববর্মা হতানি হামক্রাইও থিনাঙ্গব সামুং তাঙ্গুই তঙানো হিনই সুমাই তাংমানি কক সাকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ কক তুমা খনাই তংবাই আকাশবাণী কক্তুমানি আপডেট মানান বাকে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এআইআর অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তুমানি আপডেট মানান খে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা উদয়পুর গুমতি হাঙ্কুরনি চুকু চিথাম রুজাক নিচি ব্রুই রাসাই রাংনি হামক্রাই গনাং সামুং বুতাং কাইচি ন চেঙ্গিরওয়ান তাই কনালা কায়ান আবুনি বাগুই উদয়পুর নাইকল সংনি তিয়ারুংনান সামুং চলিতংখা উদয়পুরনি রাজর্ষি কলাক্ষেত্র ও যোগালে যাক মেইল খনা সাখাম রুং তুমুং অল কামি হামক্রাই তাই তাং নাইখুংন খবুই যতই কাইচি তাং বুতাং ন চেঙ্গিরনানি তাই কোনালা কাইনানি কক্তং মেইলো হাস্তেনি রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শিখলা তাই থুমুং মন্ত্রী টিঙ্কু রায় তাই এমএলএ অভিষেক দেব রায় সং মাঞ্জাগান ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা বেরেমনি কমিটি পুইলা পান্ডা তিনি বিজেপি খোয়াই হাঙ্গর তাং নগ সংসার রাখা পান্ডব বিজেপি প্রদেশ তাংফাং এমএলএ ভগবান দাস বিধানসভা চিফ হুইপ কল্যাণী রায় বিজেপি খোয়াই জেলা কমিটি কাজকু সমীর কুমার দাস তাই খোয়াই জেলা পরিষদ নিয়ে কাজকু ওকরা অপর্ণা সিংহ রায় সং মাঞ্জাখা প্রদেশ কংগ্রেস তাংনগর তিনি শিখলা কংগ্রেস স্টেট এক্সিকিউটিভ কমিটি পান্ডা কাইসে অংখা পান্ডা ও আজফ্রং অংখা শিখলা কংগ্রেস কাজকু নীলকমল সাহা বসাকা ও জুলাইতাল বুসকাং সাল চিসনি ও দেরাদুন ছাত্র কি গুঞ্জ মুঙ্গুই মিল কাইসা ও ব্যবাক ভারত কংগ্রেস অজা রাহুল গান্ধী মানজাগান বরক লেখা মুং সামুঙ্গ কবাং মা রুংনক ফুরনাই রগ্ন সামুঙ্গ ফুনাংনানি ককচাব ন মার্খে সেজাকা সেরুনাই রগ্নি মথা এসএফআই মথানী তাংগ্রা সৃজন দেব ককুং কাইসা ও সাকা হাস্তেনি হাফাংনি রুংনক রগ ফুরুনাই রগ্নি বিয়াল তঙ্গ আমতুই হালক বরক বরক লেখা মুংনি সামুঙ্গ ফুরুনাই রগ্ন ফুনাংখে চেরাই রগ্নি পড়া লেখা ধারওয়ান মিসাইড নিচিদক হায়ঙ্কা ফুটবল সেমি ফাইনাল ইংল্যান্ড তাই আর্জেন্টিনা থাইলাইয়ান উলথাম কোয়ার্টার ফাইনাল নুই সা গোল নি ফেরবাই ইংল্যান্ড নরওয়েন মেচানখা তাই তিনি ফুঙ্গ পাইথা কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা কাইথাম কাইসা গোল নি ফেরবাই সুইজারল্যান্ড মেচেন খা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরুণ সেকেন্ড ডিভিশন লিগ ফুটবল বাতিল লেমু তিনি সিমি আগরতলা বত চেংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাদাক চেংসামা থুমাব বিবেকানন্দ ক্লাব কোপলাইংখা বিবেকানন্দ কাইথাম কাইসা গোল নি ফেরবাই বীরেন্দ্র ক্লাব ন মেচেন খা অ থুমুং

নিরীক্ষা এমপি রাজীব ভট্টাচার্য বেবাগুই বদল কাইচুকু নতুই সিঙ্গেল লিগ নরগুই চ্যাম্পিয়নশিপ নি কক চর জাগানা বয়ার খোক নি কক্তমা বুসকাং দাম নইচি ব্রি ও হাস্তে নি যত হাঙ্গর ফেরাঙ্ক গুই ওয়াতি ওই মানু হিনুই হজাক লাইকা নবর্তি বা নাইকং খনা সাল নি সাকানি তুমারি থামচি নুই ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুমারি নইচি দশ ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি অতঙ্গুই মানু তিনি সাল নি সাকানি তুমারি তংমানি থামচি সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নুইচি দশ দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বাতামুই সতি থামচি জরা ওয়াতি ওয়াখা নুই দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড দ্বারাই মানি উল মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদি তিনি দিল্লি কথা লক্ষ্যে ফিলি ফেকা মন্ত্রীপক্ষের প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি থিয়ান বাচি গুণাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল শাখা নগ্ন চেঙ্গুরেখা মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা উদয়পুর গুমতি হাঙ্কর চুকু চিতাম রোজাক নিচিব্রী রাশাই রাংনি হামক্রাই গনাং সামুং বুতাং কাইচি ন চেঙ্গিরওয়ানো তাই কোনা লাকায়ানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি সেকেন্ড ডিভিশন লিগ ফুটবল বাতালেমু তিনিন সিমি আগরতলা বচ্চাংখা কক্তুমা তিনিন বাগি অরণ পাইখা উলনি কক্তুমা আওয়াজ ইঙ্গানা খনা ফুং দামসনি তামুই ছতি ব্রিচিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফর শেষে আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী আগামীকাল গোমতী জেলার 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। সমগ্র আগরতলা সহ শহরতলির বিভিন্ন এলাকার জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই হাসপাতাল অন্যতম ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে এক অনুষ্ঠানে হাসপাতালের উদ্বোধনের পর তিনি বলেন, সান্ধ্যকালীন ওপিডি পরিষেবাও চালু থাকবে এই হাসপাতালে। পাইলট প্রজেক্ট হিসেবে এই হাসপাতালের সূচনা হয়েছে। এই মডেল সফল হলে বাকি 19টি নগর সংস্থায় এই উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, প্রাথমিক স্তর পর্যন্ত উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক সুবিধাযুক্ত এই হাসপাতালে প্রতিটি বেডের সাথে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর আমন্ত্রণে সেদেশ সফর করেন। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছান। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসানের আমন্ত্রণে অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত প্লেব্যাক সঙ্গীত শিল্পী এস জানকি আম্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এস জানকি আম্মার প্রয়াণ সঙ্গীত ও সংস্কৃতি জগতে এক অপূরণীয় ক্ষতি। বিভিন্ন ভাষায় তার গাওয়া গান প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয় এবং তিনি অনন্য দক্ষতা ও সাবলীলতায় প্রতিটি অনুভূতিকে কণ্ঠ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তার সুরেলা গান আগামী দিনেও শ্রোতাদের মুগ্ধ করে যাবে। এই শোকের মুহূর্তে তিনি তার পরিবার, অসংখ্য অনুরাগী এবং সমগ্র সঙ্গীত জগতের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল উদয়পুরের গোমতী জেলায় 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর জন্য উদয়পুরের প্রশাসনিক স্তরে ব্যাপক প্রস্তুতি চলছে। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উদয়পুর মহকুমা

হাসপাতালে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আজ পশ্চিম জেলার কাঁঠালতলি এবং মলয়নগর গ্রাম পঞ্চায়েতে 1034 জন উপভোক্তার হাতে ঘরের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। দুই গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠানের মাধ্যমে এগুলি তুলে দেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শ্রী পাল জানান, কাঁঠালতলি গ্রাম পঞ্চায়েতে 670 জনের হাতে এবং মলয়নগর গ্রাম পঞ্চায়েতে 364 জনের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। আগরতলা পুর নিগমের 11 নম্বর ওয়ার্ড এলাকার অভয়নগর বাজারে নির্মীয়মান লেক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন ও নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লেকটির সংস্কার শুধু এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে না, পাশাপাশি এটি স্থানীয় বাসিন্দাদের বিনোদন এবং অবসর কাটানোর একটি আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। ভারতীয় জনতা পার্টির খোয়াইয়ের নবগঠিত পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রথম সাংগঠনিক সভা আজ বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস প্রমুখ। সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আজ আগরতলার জগন্নাথজিউ মন্দিরে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন প্রকল্পে কৈলাসহর মহকুমার 606 জন জনজাতি মহিলাকে বিনামূল্যে সুতো দেওয়া হবে। মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা আজ জানান, প্রত্যেক সুবিধাভোগী মহিলাকে 1.5 কেজি করে সুতো দেওয়ার লক্ষ্যে সুবিধাভোগী নির্বাচনের জন্য যথাযথ প্রক্রিয়া চলছে। রিগনাই বা পাছরা তৈরির জন্য সুতো দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগরতলার সুকান্ত একাডেমিতে আজ কল্যাণ আশ্রমের উদ্যোগে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেববর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা। তিনি সমাজ, সংস্কৃতি ও জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে নরেশ চন্দ্র দেববর্মার অবদানের ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে নরেশ চন্দ্র দেববর্মা এই সম্মানকে সকলের ভালোবাসার স্বীকৃতি বলে উল্লেখ করেন এবং সমাজের কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর দেবব্রত দাস। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, উচ্চশিক্ষার প্রসার, গবেষণা, পরিকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ নিজ বিধানসভা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে জনতার দরবার কর্মসূচিতে অংশ নেন। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। জনগণনার কাজে ব্যাপক সংখ্যায় শিক্ষকদের নিয়োজিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের সম্পাদক সৃজন দেব এক বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংকট রয়েছে। এই অবস্থায় জনগণনার কাজে শিক্ষকদের যুক্ত করা হলে ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হবে, এতে পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি বলেন, আগামী 17 জুলাই দেরাদুনে ছাত্র কি গুঞ্জ নামক একটি অনুষ্ঠানে যোগ দেবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সে অনুষ্ঠানটি রাজ্যের বিভিন্ন কলেজের সামনে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বৈঠকে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে তিনি জানিয়েছেন। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিবেকানন্দ ক্লাব জয়লাভ করে। বিবেকানন্দ ক্লাব 3

গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। খেলা শুরু হওয়ার আগে সাংসদ রাজীব ভট্টাচার্য আসরের সূচনা করেন, মোট নটি দলকে নিয়ে সিঙ্গেল লীগের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপের ফয়সলা হবে। 2026 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হবে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 ব্যবধানে পরাজিত করে ইংল্যান্ড, আর আজ সকালে শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। উভয় ম্যাচই নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়ে মীমাংসা হয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফর শেষে আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী আগামীকাল গোমতী জেলায় 93.24 কোটি টাকার 10টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফ এম জয়ন্ততে। এই মুহূর্তে আমি গোপা রয়েছি আপনাদের সঙ্গে, আর সঙ্গে যে অনুষ্ঠানটি নিয়ে এসেছি সেটা অবশ্যই আরও একটা আপনার পছন্দের গান বন্ধু, এই সময়ের গান। এই সময়ের গান, এই অনুষ্ঠানে আমরা আপনাদের এমন গান শোনাই যে গানে প্রেম আছে, বিচ্ছেদ আছে, স্বপ্ন আছে, আবার সেই সব গানও শোনাই যেখানে হতাশা, একাকিত্ব, বন্ধুত্বের কথাও বলে। আর এইসব গানের সুরে হারিয়ে যেতে ভালোবাসেন অনেকেই, কেউ আবার ব্যান্ডের গানে খুঁজে পান প্রতিবাদের ভাষা, আবার কেউ সিনেমার গানে খুঁজে পান নিজের অনুভূতির ভাষা। আজকে শ্রোতারা ভাষার সীমানা মানেন না, সব ভাষার গানেই খুঁজে পান মানসিক তৃপ্তি। একটা ভালো সুর, সুন্দর কথা আর আন্তরিক পরিবেশনা ভাষার বাধা পেরিয়ে একেবারেই সবার হৃদয়ে পৌঁছে যায়। চলুন আজকের অনুষ্ঠানে শুনি সেই এই সময়ের কিছু জনপ্রিয় এবং হৃদয় ছোঁয়া গান, যে গান শুনে আপনার মনে হতেই পারে এই কথাগুলো তো আমারই মনের কথা। তোমাকে এতটাই ভালোবাসবো যে তুমি সব দুঃখ ভুলে যাবে, আমার হৃদয় জুড়ে থাকবে তুমি আমার সুখ হয়ে। ঠিক এরকমভাবেই এক প্রেমিক তার প্রেমিকাকে বলছে অনুষ্ঠানের প্রথম গানে।

ভালোবাসার বিভিন্ন রূপ ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়, আর সেই রূপই গানে গানে আপনার হৃদয়েও পৌঁছে যায়, ছুঁয়ে যায় আপনার মনকেও। বলছিলাম ভালোবাসার বিভিন্ন রূপ আমরা আপনাদের শোনাব, বিচ্ছেদ, বন্ধুত্ব, একাকী, হতাশা, স্বপ্ন, আরও অনেক কিছু, আর সেই সঙ্গে প্রেমের কথাও আমরা শোনাব। চলুন এই সময়ের গানের শুনি পরের গান, যে গানই বলছে এই শহর আজও তোমায় খুঁজে চলে, ফেলে আসা ভালোবাসার কথা বলে, আলাপে যেন শব্দের কারসাজি, তুমি ছাড়া যেন মিথ্যে আতশবাজি।

আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে আর শুনছেন এই সময়ের গান, এই সময়ের গান অনুষ্ঠানে। হ্যাঁ ঠিক, যখন ভালোবাসা দীর্ঘ ক্ষণ ধরে চলতে থাকে, দীর্ঘ দিন ধরে চলতে থাকে, একটা বিশ্বাস জন্মায়। কিন্তু তারপরেও অবিশ্বাসী মন মাঝে মাঝেই মাথা চাড়া দিয়ে ওঠে আর মনে হয় তুমি মনে হয় চলে যাবে। কেননা এমনও দিন ছিল সব ফেলে ছুটে গেছি কত, কিভাবে বলো ফের সব কিছু করব ঠিক আগেকার মতো। মনে হয় এখন বোধহয় ভালোবাসাটা একটু কমে গেছে, ভালো লাগা যে মুহূর্তগুলো সে মুহূর্তরা ধীরে ধীরে চলে যাচ্ছে অন্য কোথাও, ভিড় বাড়াচ্ছে মানুষের ভিড়ে। ঠিক তখনই মন এই কথাটাই বারবার বলে ওঠে, তুমি মনে হয় চলে যাবে। আর ঠিক তখনই তৈরি হয় ভালোবাসার অন্য রূপ, অবিশ্বাস এবং হারিয়ে ফেলার যে অবস্থা সেই অবস্থাটুকু। চলুন তাহলে এই যে ঠিক ওই অবস্থানে গিয়ে আমাদের হৃদয় কেমন ক্ষত বিক্ষত হয়ে যায় তার বর্ণনা রয়েছে এ গানে। এ সময়ের গানের এটাও কিন্তু আমাদের জীবনের অন্য আরেক রং। চলুন শুনি পরের গান, এই সময়ের গান অনুষ্ঠানে।

এই সময়ের গানে কিন্তু ফিরে আসার কথাও বলে। বিচ্ছেদ হতাশা পর ভালোবাসার আলো নিয়ে আবার ফিরেও আসা যায়, সে আস্থাটুকু আবার ফিরেও পাওয়া যায়, আবার ভালোবাসার বাঁধনে বাঁধাও যায়। সে এক অন্য রূপ জীবনের, শুধুমাত্র দুজন প্রেমিক প্রেমিকা নয়, বাবা তার সন্তানের সঙ্গেও বা সন্তান তার বাবার কাছেও ফিরে আসে। মায়ের কাছে তার সেই ছোট্ট আদুরে মেয়েটাও আবার ফিরে আসে। ফেরার গল্প আমরা শুনব এবারের গানে গানে, এই সময়ের গানের অনুষ্ঠানের। শুনুন পরের গান।

এই সময়ের গান অনুষ্ঠানে। এই সময়ের গানে আমরা বলেছিলাম বিভিন্ন রঙের গান আমরা শোনাবো। হ্যাঁ, অবশ্যই রাত্রের একটু মজা হবে, সেটা তো হবেই, এবং সেটা ছাড়া একটু যেন কেমন নুন ছাড়া যেমন রান্না ঠিক সেরকম লাগছিল, তাই না? চলুন আরও একটা মজার গান শুনি, তারপর আবার ফিরে আসছি এই সময়ের গানের জীবনের অন্য রং নিয়ে। এই রংটা অবশ্যই আমরা আমাদের জীবনে খুব প্রয়োজন বোধ করি, যখন বেশ খানিকটা সময় ঘরের কাজ বলুন বাইরের কাজ বলুন একঘেয়ে জীবন যাপনে আমরা অভ্যস্ত হয়ে যাই, ঠিক তখনই এই একটু আধটু মজার গানগুলো অবশ্যই আমাদের জীবনে একটা নতুন মাত্রা এনে দেয়, নয় কি? চলুন তাহলে শোনা যাক পরের গানটা।

চলুন এই মাসের গান শুনি। জুলাই মাস, বৃষ্টির টুপুর টাপুর শব্দ তো হয়েই চলেছে। এই কদিন শুধুমাত্র বৃষ্টির স্নাত হচ্ছে আমাদের এই ধরত্রী। আসলে এই সময়টা আমরা বর্ষার গান শুনতেই একটুখানি বেশি আগ্রহী, তাই না? টুপটাপ শব্দে মনকে ভিজিয়ে, একটুখানি মনকে ছুঁয়ে বেরিয়ে যায় এই সময়ের গান। চলুন এই সময়ের, এই জুলাই মাসের গান নিয়ে আসছে অনুপম রায়। অনুপম রায়ের এই গান চলুন এবারে শুনি এই সময়ের গান অনুষ্ঠানে।

গানে গানে বেশ খানিকটা পথ পেরিয়ে এলাম, আর এ সময়ের গানের অনুষ্ঠানের যে মূল কথা ছিল বিভিন্ন রঙের গান, জীবনের বিভিন্ন রঙের গান শোনানো, তার মধ্যে ভালোবাসা, ভগ্নতা, বিচ্ছেদ, আনন্দ, একটুখানি অন্য রকম ছন্দ সব মিলিয়েই ছিল এই সময়ের গানের ডালি। আসলে ভালোবাসার কথা বলা যত সহজ হয়, ভালোবেসে ভালো রাখা কিন্তু ততটা সহজ হয় না। ভালোবাসলে ভালোবাসায় সময় দিতে হয়, ভালোবাসলে ভালোবাসার যত্ন নিতে হয়। চলুন আমরা এই ভালোবাসার বিভিন্ন রঙে মাঝেও ভালোবাসাকে যত্ন করে গুছিয়ে রাখি।

গানে গানে বেশ খানিকটা পথ পেরিয়ে এলাম। আর এই সময়ের গানের অনুষ্ঠানের যে মূল কথা ছিল বিভিন্ন রঙের গান, জীবনের বিভিন্ন রঙের গান শোনানো, তার মধ্যে ভালোবাসা, ভগ্নতা, বিচ্ছেদ, আনন্দ, একটুখানি অন্য রকম ছন্দ সব মিলিয়েই ছিল এই সময়ের গানের ডালি। আসলে ভালোবাসার কথা বলা যত সহজ হয়, ভালোবেসে ভালো রাখা কিন্তু ততটা সহজ হয় না। ভালোবাসলে ভালোবাসায় সময় দিতে হয়, ভালোবাসলে ভালোবাসার যত্ন নিতে হয়। চলুন আমরা এই ভালোবাসার বিভিন্ন রঙে মাঝেও ভালোবাসাকে যত্ন করে গুছিয়ে রাখি। কেননা দিনের শেষে একটু ছোট্ট ভালোবাসাই ভরিয়ে দেয় আপনার জীবন। যাই হোক, শেষ করছি আজকের এই সময়ের গানের অনুষ্ঠান। আপনারা রয়েছেন 101.6 MHz FM উজ্জয়ন্ততে। এবারে শুনুন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

আপনারা রয়েছেন 101.6 MHz FM উচ্চান্ততে। এবারে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে FM নিউজ হেডলাইন্স। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। সমগ্র আগরতলা সহ শহরতলির বিভিন্ন এলাকার জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই হাসপাতাল অন্যতম ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে এক অনুষ্ঠানে হাসপাতালের উদ্বোধনের পর তিনি বলেন, সান্ধ্যকালীন ওপিডি পরিষেবাও চালু থাকবে এই হাসপাতালে। 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবাও সুবিয়ান্তোর আমন্ত্রণে সেদেশ সফর করেন। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল উদয়পুরে গোমতী জেলার 93.24 কোটি টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরে রাজস্ব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন এবং শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। আগরতলা পৌর নিগমের 11 নম্বর ওয়ার্ড এলাকার অভয়নগর বাজারে নির্মীয়মান লেক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন এবং নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ নিজ বিধানসভা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে জনতার দরবার কর্মসূচিতে অংশ নেন। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। আসন্ন রথযাত্রা উপলক্ষে আজ আগরতলা জগন্নাথ জিও মন্দিরে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা সুকান্ত একাডেমিতে আজ কল্যাণ আশ্রমের উদ্যোগে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেববর্মাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা। তিনি সমাজ, সংস্কৃতি এবং জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিভাগ

বিবেকানন্দ ক্লাব জয়লাভ করে। 2026 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হবে। আগামী 24 ঘণ্টা রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম এই মুহূর্তের এফএম নিউজ হেডলাইন্স।

হাত বাড়ালে বন্ধু। এই অনুষ্ঠানটি মূলত আমরা কিশোর কিশোরীদের নিয়ে কথা বলি এবং তাদের যে সমস্যা বা তাদের চাহিদা এসব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলি। হাত বাড়ালেই বন্ধু কথার অর্থটাই হলো আপনার কিশোর বা কিশোরী সন্তানটি যাতে ভালো থাকে সে বিষয় নিয়ে আমরা কথা বলি এবং কি করলে পরে আমরা যারা অভিভাবক রয়েছি তাদের দায়িত্বটাই বা কতটুকু বা কি করলে পরে আমরা আমাদের কিশোর কিশোরীদের সন্তানদের প্রকৃত অর্থে মানুষ করে তুলতে পারবো সে বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কথা বলি। আপনারাও কথা বলতে পারেন 2326253 এই নম্বরে ফোন করে। আজ যেটা বলার কথা ভাবছি সেটা হলো কিশোর কিশোরীদের এই সময়ে কি প্রয়োজন হয় সে বিষয়ে অবশ্যই আমরা আলোচনা করব। যে প্রয়োজনের কথা আমরা বলছি তার প্রধান কিন্তু চারটি প্রয়োজনের কথা আমাদের না বললেই নয়। প্রথম যেটা হলো সে চায় ভালোবাসা আর পাশাপাশি নিরাপত্তাও, সে চায় প্রশংসা আর স্বীকৃতি, তৃতীয় সে চায় দায়িত্ব এবং নতুন নতুন অভিজ্ঞতার অংশীদার হতে। আর এই যে বিষয়গুলো সেগুলোর প্রয়োজন মেটানোর দায়িত্ব শুধু কিন্তু একা বাবা মা এবং শিক্ষকের নয়, সমস্ত সমাজ তাকে সাহায্য করতে পারে। কিভাবে? সুস্বাস্থ্য, গৃহশিক্ষা, ভবিষ্যৎ জীবনে যোগ্যতা মাফিক জীবিকার নিরাপত্তা দিয়ে। আপনি কি ভাবছেন সে কথা অবশ্যই জানান আমাকে। একটা কথা অবশ্য করেই বলতে হয়, সংসারের ঝগড়াঝাটি বা অশান্তি ছেলে মেয়েদের মনে উদ্বেগ, অশান্তি, বিরূপতা বাড়ায়। কাজে সংসারে যতই সমস্যা থাক তা নিয়ে অহেতুক মাথা গরম করে পারিবারিক শান্তি বিঘ্নিত করা মোটেই কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। বাবা মাকে এসব ছোটোখাটো নানা ব্যাপারে কিন্তু সতর্ক থাকাটা খুব জরুরি, ধৈর্য এই সময়ে রাখাটা অত্যন্ত জরুরি। সবসময় ভাবতে হবে সব কিশোর কিশোরীর প্রয়োজন কিন্তু এক নয়। যে প্রয়োজনের কথা বললাম সেটা হয়তো সবার ক্ষেত্রে হয়, তারপরেও প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আর প্রত্যেক কিশোর কিশোরীর আলাদা চাহিদা বা প্রয়োজনীয়তা থাকে। তাই বয়ঃসন্ধির গঠন পর্বে প্রত্যেকের সমস্যা নানা রকম রূপ নিয়ে আসতে পারে, এ বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা, সমস্যাগুলি সমাধানের জন্য আন্তরিকভাবে কিন্তু বাবা মাকে কিশোর কিশোরীর কাছে পৌঁছে যেতে হবে। তাহলে এবারে জানাটা দরকার যে কিভাবে আমরা তাদের এই চাহিদা আমরা পূরণ করব, নাকি তাদের চাহিদাটুকুকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সে বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। তো যেটা বলছিলাম ভালোবাসা এবং গ্রহণযোগ্যতার যে চাহিদা সেটার ক্ষেত্রে যদি বলি, এ সময় আসলে তাদের শারীরিক, মানসিক, আবেগগত এবং এই যে সামাজিক জীবন সেটাতে কিন্তু দ্রুত পরিবর্তন আসে, সেই জন্যই কিন্তু তাদের চাহিদাগুলো তার পরিপ্রেক্ষিতে বেড়ে ওঠে। এই সময়ে নতুন নতুন চাহিদার জন্ম হয়, তাদের কৌতূহল জন্মে, স্বপ্ন আরেকটা যেটা আকাঙ্ক্ষার কিন্তু তাদের এই বয়সে জন্ম হয়। তাই কিশোরদের এই চাহিদাগুলোকে আমরা অনেক সময় কি বলবো অস্বাভাবিক ভাবতে শুরু করে দিই, সেটাই কিন্তু সবচেয়ে বড় ভুল আমাদের হয়ে যায়। সেটাকে যদি অস্বাভাবিক না ভেবে বা ভুল না ভেবে সেটাকে ভালো করে বুঝি এবং সঠিকভাবে পরি

পরিচালিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিশোর বা কিশোরী ছেলে বা মেয়েটি কিন্তু তার প্রয়োজনটুকু সে পূরণ করতে পারে। তাদের চাওয়াটার মধ্যে যেটা প্রধান চাওয়া হয়, সে চায় পরিবার, বন্ধু, শিক্ষকদের কাছ থেকে ভালোবাসা, সম্মান এবং স্বীকৃতি পেতে। তারা চায় তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা হোক। স্বীকৃতি আর সম্মান, এই দুটো জিনিস আমরা কিন্তু ইগনোর করি বেশিরভাগ ক্ষেত্রে। সে বাচ্চা, তার বয়স এখনও এতটাও বড় হয়নি যে তার যে মনোভাবটুকু তাকে স্বীকৃতি দিতে হবে এবং তাকে সম্মান জানাতে হবে, এই বিষয়টুকু আমরা ভাবতে শুরু করে দিই। কখনো কখনো বলি, তুই তো এখনও বাচ্চা রয়ে গেছিস, তুই কি ভাবতে পারিস, তোর যে ভাবনাটুকু সেটুকু আমরা কীভাবে সেটাকে সঠিক বলে মেনে নেব। এই বিষয়টা যদি আমরা বলি, তাহলে কিন্তু তার যে আত্মসম্মান বোধ এই সময় যে গড়ে ওঠে, সেই আত্মসম্মানকে কিন্তু আমরা অস্বীকৃতি দিই, মানে তাদের আত্মসম্মান বোধে কিন্তু আঘাত আমরা লাগিয়ে ফেলি এবং সেখান থেকেই কিন্তু কিশোর বা কিশোরীটি তার বাবা মা মায়ের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে দেয়, সেখানেই সে ভুল পথে পরিচালিত হয়। তাই জন্যে এই বিষয়টা আমাদের মাথায় রাখাটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কী কী করা উচিত সেটুকু যদি আমরা একটু বলি, অধিক শাসন নয়, আবার অধিক স্নেহ নয়, ব্যালেন্স থাকাটা জরুরি। আমরা আগে যেরকমভাবে চলতাম সেই বিষয়টা কিন্তু যত কিশোর কিশোরীর দিকে এগিয়ে যাচ্ছে আপনার ছেলে বা মেয়ে, সেক্ষেত্রে কিন্তু নিজেকে পরিবর্তন করে নিতে হবে এবং পরিবর্তনের শিক্ষাটাও দিতে হবে ছেলে মেয়েদের। সেখানে দেখা যায় যে ছেলে মেয়েরা বা কিশোর কিশোরীরা অতিরিক্ত শাসন বা নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখার চেষ্টা, যেটা আমরা সাধারণত বেশিরভাগ বাবা মায়েরই করে থাকি, তাদের কোনো রকম স্বাধীনতা দিতে কিন্তু আমাদের ভীষণ আপত্তি থাকে। বাবা মায়ের পছন্দ মতো গোলগাল লক্ষ্মী ছেলে হিসেবে তারা বড় হলেও মনের মধ্যে কিন্তু তারা লালন করে নানা রকম ভয়, ভীতি, পরনির্ভরতা, আনুগত্য এবং অবদমিত আক্রোশ। সেটা মনের ভিতরে জমতে জমতে এক সময় কিন্তু তার ব্যাপ্তি ঘটে এবং বাবা মায়ের শাসনের চোটে ভয় পেতে পেতে তাদের স্বাভাবিক বুদ্ধির বিকাশই কিন্তু শেষ পর্যন্ত হয় না, অথবা বয়ঃসন্ধির সময় এরা হঠাৎ বিদ্রোহ ঘোষণা করতে পারে। আবার অন্যদিকে যদি বলি, ছেলে মেয়েদের অতিরিক্ত চাহিদা মেটানোর অভ্যেসটা কিন্তু আমাদের মাঝে অনেকটা বাবা মায়ের ক্ষেত্রে দেখা যায়। একটা মাত্র ছেলে বা মেয়ে, সে কিশোর কিশোরীতে যখন সে পরিণত হয়, তখন তাদের অতিরিক্ত চাহিদাটা আমরা মিটিয়ে ফেলি, তার ফলে যেটা হয় এই অভ্যাস তাদের আরও লোভী, স্বার্থপর এবং অসামাজিক কিন্তু গড়ে তোলে। আর অসামাজিক পথে হেঁটে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সাহায্যই আমরা করে থাকি। তো অল্প থেকে শুরু করে করে তাদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো মেটাতে আমরা চেষ্টা করি, এবং এরকম আকাঙ্ক্ষা মেটাতে মেটাতে যখন তার প্রয়োজন অনেক বড় হয়ে পড়ে, তখন যদি তার সে আকাঙ্ক্ষাটা আমরা মেটাতে অক্ষম হই, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মায়েরা তার আক্রোশেরও কিন্তু শিকার হন এবং অনেক ক্ষেত্রে নানাভাবে অসম্মানিত হতেও কিন্তু দেখা যায়। তাহলে কী করা উচিত? ছোটোবেলা থেকে বাবা মায়ের কাছে তাদের ইচ্ছের কথাটা বললে পরেও তাকে এই বিষয়টা মনে করিয়ে দিতে হবে যে স্বাভাবিকভাবে তাদের যে রোজগার কতটুকু বা তাদের আয় কতটুকু, সেই আয়ের অনুযায়ী তাদের ব্যয় করতে হবে, সেই বিষয়টা তাদের ছেলে মেয়েদের প্রথম থেকেই যদি শেখানো হয় এবং অহেতুক বিলাসী সাজ পোশাক বা খরচ করার প্রবণতা তাদের মধ্যে যদি থেকে থাকে, তাহলে তাদেরকে তখনই বোঝাতে হবে যে তাদের আয় অনুযায়ী ব্যয়টা করা হবে। আর তাদের এটাও বোঝাতে হবে সংসারের বাইরেও একটা বড় পৃথিবী রয়েছে, সেখানে কিন্তু নিজেকে রোজগার করেই খেতে হবে এবং সেটা কিন্তু অত্যন্ত কঠিন। সেই বিষয়বস্তুগুলো যদি আমরা বোঝাতে পারি, তাহলে

0: কিন্তু আপনার কিশোর বা কিশোরী সঠিক পথে পরিচালিত হবে। একজন বন্ধু এসে গেছেন লাইনে, দেখা যাক উনি কি বলেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমার সঙ্গে? আপনার কি অভিমত, কিশোর কিশোরীকে যা চাইছে সেটা কি দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে উচিত, নাকি অন্যভাবে তাকে বুঝিয়ে তার যে বলেছিলাম যে আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করার বিষয়টাকে তাকে বোঝানো উচিত, যেটা সাধারণত বাবা মায়েরা করেন না আজকাল?
1: আপনি যে প্রশ্নটা করেছেন না দিদি, একটা গুরুত্বপূর্ণ আছে। বাবা মা কাছে কিন্তু সবকিছু চাইলেও কিন্তু বাবা মা দিতে পারে না।
0: নিশ্চয়ই
1: ওরা চেষ্টা করে যে ওনাদের সন্তানকে একটু অন্যরকম ভাবে একটু মানে শক্ত করার দরকার আর কি, বাংলা কথা বলছি আর কি, তুলিত ভাষা বলছি। কিন্তু আমার আমার ফ্যামিলির কথা একটা কথা বলছি আপনাকে, যে আমার দুইটা ভাই মারা গিয়েছে, ঠিক আছে? দুটা ভাই আমার চাকরি করে গোপন চোখ।
0: আচ্ছা,
1: তারপর আমার দুটা ভাতিজা একটা ভাতিজি, ভাই তো নেই কিন্তু মা তো অফিসে বাইরে থাকে, গিয়েছে অফিসে চলে যায় সারাদিন, তো ওর বাড়ি থাকে, আমিও বাড়িতে, আমি একটু মানে কৃষিকাজ করি। আর
0: এটা নয় আমার বক্তব্য হলো যে এই যে মায়েরা বাবারা যে দিয়ে দেন যা চাইছেন সঙ্গে সঙ্গে, সেটা কতটুকু ক্ষতি করছে আমাদের আজকের কিশোর কিশোরীদের, সে নিয়ে আপনি কি বলবেন?
1: তো অত্যন্ত আমি আপনার কথাটা একমত হয়েছি, কিন্তু বাবা মা অনেক বাবা মা মানে আমার ফ্যামিলির বিষয়টি মানে বলছি আর কি, অনেক সময় আমার বাতিজি যদি আমার বৌদিকে চায় যে ওটা লাগবে, কিন্তু আমার বৌদি অনেক সময় মানে না করে, এটা লাগবে না, এটা দিয়ে কি করবে তুমি? তারপর ও মনটা একটু ডিপ্রেশনের মধ্যে চলে যায় যখন আমি এই কথাটা শুনি, আমার সামনেই বলে, যখন এই কথাটা শুনি যে ভাতিজি একটা জিনিস চেয়েছে মা দিতে পারে না, কিন্তু পয়সার জন্য না, কিন্তু মা চেয়েছে অন্যরকমটা, কিন্তু যখন মার কাছ থেকে ও চলে এসে বলে কাকা এই জিনিসটা আমার লাগবে, তখন আমি বলি মা এটা এটা দিয়ে এখন তো তোর এটা সময় না, এটা দিয়ে তুমি এখন কি করবা, এটা তুমি এখন নিলে মা এটা তো তোমার কোনো কাজে আসবে না, মা এখন না এটা না, তুমি আরো কয়েকদিন পরে নাও এটা, কাকা কিনে দিবে তোমাকে।
0: ঠিক, তার মানে কিছুদিন বাদে বুঝিয়ে দেওয়া, তাই তো? যে এখন নয়, সবটুকু দরকার নেই, তাকে বুঝিয়ে বলা, তাই তো?
1: এরপর মাকে গিয়ে বলে তুমি কিনে দেবে না, আমার বাবা চাকরি করতো, এখন তুমি চাকরি পেয়েছো, বাবার চাকরি, বাবার পেনশন রয়েছে, তোমার কি টাকা নেই? টাকার তো টাকা টাকা না থাকলেও টাকা বলেছে কিছুদিন পরে ওটা কিনে দেবে। তারপর আমাকে আমার বৌদি বলে যে হ্যাঁ তুমি তোমার বাতিজিকে ভাই বাতিজাকে তুমি এই কথা বলো, আমি কেন ওরা একটা জিনিস চাইছে আজকে দিতে পারো না, তুমি বলো না কেন যে কিছুদিন পরে নাও না?
0: ঠিক ঠিক ঠিক, তো একদম আপনি ঠিক কথা বলেছেন যে তাকে বুঝিয়ে বলা যে আজকে নয় কিছুদিন পরে তুমি থাকো। অনেক অনেক ধন্যবাদ, এভাবেই কিন্তু আমরা কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। তো যেটা বলছিলাম, হ্যাঁ নিশ্চয়ই, তো একটা গান শুনে নিয়ে আবার ফিরছি এক্ষুনি।

হ্যাঁ, যেটা একটা গুরুগম্ভীর বিষয় নিয়ে কথা হচ্ছিল, কিশোরদের যা প্রয়োজন সেটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব এবং সেটা কিভাবে পূরণই বা করব, যেটা বলছিলাম যে বাবা মাকে কিন্তু আক্রোশের শিকার হতে হয় যদি প্রয়োজনের অতিরিক্ত বা যখনই যে চাইছে সেই জিনিসটা যদি বলার সঙ্গে সঙ্গে আমরা দিয়ে যাই, ছোটোবেলা থেকেই যদি সে অভ্যাসটা করি এবং বড়ো হলে পড়ে যখন তাদের চাহিদার মাত্রাটা বেড়ে যায় তখন যদি আমরা কিছু দিতে না পারি তখন কিন্তু আক্রোশের শিকার হতে হয় সেই

কিশোর কিশোরী সন্তানটির। তবে এই সময়টা চাওয়াটা কিন্তু বেড়ে যায়, যাকে প্রত্যাশা বলা হয়। আসলে আবেগে তাড়িত হয়ে কিশোর কিশোরীরা অনেক কিছু একসাথে এবং তাড়াতাড়ি গ্রহণ করতে চায়। অনেক সময় নিজেও জানে না সঠিক চাহিদাটা কী, ফলে নিজেও বিব্রত হয়, অন্যকেও বিব্রত করতে থাকে। আর এর ফলে কী হয়, এরা লক্ষ্যহীন হয়ে যায়, অন্যের কাছ থেকে সেই চাহিদা পূরণ করতে ইচ্ছুক হয়। এজন্যে অন্যায় কাজ করতে যেমন দ্বিধাবোধ করে না, তেমনি মানসিক চাপের কাছে হারও মানতে হয় তাদের। যেটা করতে হয়, সামাজিক কিছু রীতিনীতি সংস্কার আছে, যা কিছু কিছু ভালো করে তেমনি কুভাবে আবার চালিতও করে। এই সব কিছুর মধ্যে থেকে লড়াই করে এগিয়ে যাওয়ার যে শিক্ষা, সেটাই কিন্তু বাবা মায়েদের করতে হবে। জীবনের অভিজ্ঞতাটুকু কিন্তু এভাবেই বেড়ে ওঠার সময় তাদের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে। আসলে জেনারেশন গ্যাপ বারবার উত্থান পতনের মুখে কিন্তু তাদের নিয়ে যায়। তাই যেটা করতে হয়, পরিবর্তনকে মেনে নিয়ে নিজেকে খানিকটা পরিবর্তিত করে নিতে হয়। তবে মূল্যবোধটুকু যেন তাদের মাঝে হারিয়ে না যায়। মূল্যবোধ হারিয়ে গেলে বাঁচার অর্থ কিন্তু হারিয়ে যায়। জীবন মূল্যহীন মানে সমাজে অপাঙ্ক্তীয়। এর দায়বদ্ধতা কিন্তু নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কিন্তু মূল্যবান। এক কথায় আছে না, ভ্যালু মেক্স এ ম্যান ভ্যালুয়েবল। নিজে যদি মূল্যহীন হয়ে যাই, তাহলে অন্যরা কে কী মূল্য দেবে? আমাদের সম্মান চাওয়া নয়, পেতে হয়। তো সেক্ষেত্রে যেটা হয়, ধৈর্য, সহনশীলতা, সহিষ্ণুতা, নম্রতা, এসব গুণগুলো বাবা মাকে অনেক বেশি করে তখন ফলাতে হয় বা যেটা বলবো প্রয়োগ করতে হয়। তো নিজের অভিজ্ঞতাকে কিন্তু কাজে লাগানো দরকার। যে প্রত্যাশা আমার পূরণ হয়নি, তা সন্তানের কাছ থেকে জোর করে আদায় করা ঠিক নয়। ওকে ওর মতো করে গড়ে উঠতে দিতে হয়। খেলাধুলা করুক, সঙ্গে মেডিটেশন অভ্যেস করুক, শরীর এবং মনের সুবিকাশের জন্য কিন্তু এই দুটোই জরুরি। কৈশোরকালে শারীরিক সমস্যা হয় তাদের, সেই সমস্যাগুলো আপনি বুঝুন এবং তাদের বুঝিয়ে দিন। অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিন। আর যেটা বলছিলাম, যা চাইবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে না দিয়ে তাকে বুঝিয়ে দেওয়াটা জরুরি, যে না, তুমি যেটা চাইছ সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া সম্ভব নয়। যা চাইবে তাই দেবেন না, বরং রয়ে শুয়ে বুঝিয়ে তারপর এগুন। আর জীবনের লক্ষ্য, দর্শন, পারিবারিক ঐতিহ্য তুলে ধরুন, যাতে মূল্যবোধ জাগ্রত হয়। নিজের কাজ নিজে করতে শেখান, সাহায্যকারী হতে পারেন, কিন্তু পরনির্ভরতা শেখাবেন না। বাবা মায়ের চরিত্র, স্বভাব, আচরণ ছেলে মেয়েদের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ যেটা বলার, মা বাবার সংস্কার সন্তান কিন্তু ধারণ করেন। তাই মা বাবাকেও মেডিটেশনে সাহায্য নিতে হবে, আধ্যাত্মিক হওয়া দরকার। আরেকটা কথা, যেটা মা বাবারাই অনেক সময় ছেলে মেয়েদের সাজ পোশাক ঠিক করে নেন অন্যের কাছে প্রশংসা আদায়ের জন্যে, কিন্তু এক্ষেত্রে নিজেরাই একবার ভাবুন কী করা দরকার কী নয়। মনে রাখতে হবে, প্রতিটি কিশোর কিশোরীর যে প্রয়োজনগুলো সেটা কিন্তু মেটানোর দায়িত্ব বাবা মা, কিন্তু সেই মেটানোটা যেন হয় পরিমিত, ওদের দোষ না দিয়ে। আমরা যে অবস্থায় থাকি না কেন, তাদের সুস্বাস্থ্য, সুচরিত্র, সুজীবন গড়ে তোলার ক্ষেত্রে যেন সহায়ক ভূমিকা নিই। সে কথাটা মাথায় রেখে আমরা এগিয়ে যাবার কথা বলবো। তাহলে চলুন এবারে আমরা আরও একটা গান শুনে নিয়ে তারপর শেষ করব আজকের এই হাত বাড়ালে বন্ধু সেই বিষয়টা।

নমস্কার শ্রোতা বন্ধু, চলে এলাম পরের অনুষ্ঠানে, যে অনুষ্ঠান নিয়ে যায় আপনার একদম কাছাকাছি, যে অনুষ্ঠানে আপনি অবশ্যই কথা বলেন আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে। তো অবশ্যই আমরা আজকে আপনাদের জানিয়ে দেব কি বিষয়ে আমরা কথা বলব। যখন আধার নামে নীরব রাতের শেষে স্বপ্নগুলো হারিয়ে যায় অচেনা পরিবেশে, মনে রেখো পথের শেষে জলে নতুন আলো, হাত বাড়ালেই দেখবি কেউ আছে তোমার ভালো। একা নও একা নও, হাজার প্রাণীর ভালোবাসা আছে তোমারও, হাসির মাঝে কান্নার সুরে পাশে আছি হাতটি ধরে। একা নও একা নও, আশার আলো জ্বালিয়ে রেখো অন্তর জুড়ে। আজ রাতে অনুষ্ঠানে বন্ধু আপনি স্বাগত। আর আজ 12 জুলাই আন্তর্জাতিক আশা দিবস, এ দিবসে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা এই ছোট্ট শব্দটাই কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় চারপাশে কেউ নেই, পথ জুড়ে একা একা ছায়াহীন পথ চলা, হতাশায় ভরে ওঠে বুক, এক পৃথিবী মেঘ জমা দু চোখে, কোথাও কেউ নেই সবশেষ। আর ঠিক তখনই যদি খানিকটা মমতার স্পর্শ, খানিক নরম গলার আদুরের ডাক, একটু গভীর চোখের দৃষ্টি অথবা পাশে থাকার প্রতিশ্রুতি আসে জীবনে, তখন মনের আড়ালে আপডালে জমে থাকা হতাশা, একা থাকার ভয় এক নিমিষে উধাও হয়ে যায়। আর তখনই খোশ মেজাজের গন্ধে পুরো ঘর মেতে ওঠে, মন বলে ওঠে অনেক হলো ট্র্যাজেডি, এবার পথে নামো, ভালো মন্দ যা আসুক এসবেই আজ ভাবতে ভালো, একটু আমার হাত ধরে নে তোর সঙ্গে হাঁটি। বন্ধু তুমি একা নও, পাশে আছি আমি এবং আমরাও, এই ভরসাটুকু থাক বন্ধু আপনার জন্যে। চলুন কথা বলি আজ

আজ রাতে অনুষ্ঠানে একা নও এই প্রসঙ্গে। আমার সঙ্গে কথা বলতে ডায়াল করুন 232-6253 এই নম্বরে অথবা 9485007172 এই দুটি নম্বরে। প্রসঙ্গ একা নও। অবশ্যই বন্ধু, এই মুহূর্ততে আমি আর আপনি দুজনেই রয়েছি, তাই অবশ্যই আমি আপনি কেউ এই মুহূর্তে অবশ্যই একা নই, তাই না? তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে একা নও এই কথাটা বলার প্রসঙ্গ আমরা কেন রেখেছি এই মুহূর্তে। 2026 সালে দাঁড়িয়ে মানুষের মধ্যে কিন্তু হতাশা, একাকিত্ব, ক্যারিয়ার করার চাপ, সম্পর্কের টানাপোড়েন, এসব প্রায় প্রত্যেকের সঙ্গে। পৃথিবীরই জটিল হিসেব পাশ কাটিয়ে সহজ হওয়াটা সবার হয়ে ওঠে না। প্রতীক্ষা, প্রত্যাখ্যান, অবহেলাকে দুহাতে সরিয়ে রেখে সতর্ক পা ফেলে হেঁটে যাওয়া কিন্তু সহজ নয়। প্রয়োজন কাঁধে হাত রেখে একটু সাহায্য, একটু আশা, একটু ভরসার। পরিবার, বন্ধু, সমাজ যদি তাঁর পাশে দাঁড়ায় তবে রচিত হতে পারে এক অন্য ইতিহাস। জমাট অন্ধকারে এক টুকরো আলো কিন্তু জ্বলে উঠতে পারে, সেই ছোট্ট একানো পাশে আছি এই কথাটায়, নয় কি? চলো বন্ধু আমরা কথা বলি এই প্রসঙ্গে। ফোন করুন 232-6253 এই নম্বরে অথবা 9485007172 এই নম্বরে।

0: ঝড়ের শেষে পৃথিবী শান্ত হবেই, আর ঠিক আশাটুকু সেটাই থাকে প্রত্যেকের জীবনে। একজন বন্ধু এসে গেছেন লাইনে, দেখা যাক তিনি কি বলেন। হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন আমার সঙ্গে?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন বলুন দিদি।
1: হ্যাঁ দেখুন দিদি ভাই, একা বিষয়টা দিয়ে দেখুন, একা একা থাকা কিন্তু মানুষ বা যে কোনো প্রাণী বলুন কারোর কিন্তু সম্ভব নয় একা থাকা। হ্যাঁ, আর আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা তো একা থাকতেই পারি না। হ্যাঁ, আর পারবেও না একা থাকতে। একা এই মুহূর্তে আপনি যেমন বললেন যে আমি একা নয়, আপনারা সবাই সঙ্গে আছেন, তো সেই রকমই দেখুন আমাদের তো তাই একা নই। এ কারণে কারণ আমার সঙ্গে আমার পরিবার যেমন আছে তেমনি আমার সঙ্গে আমার এই রেডিওর বা FM এর বলুন অনেক বন্ধুরাও কিন্তু আমার সঙ্গে সব সময় আছেন। হ্যাঁ, আমার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই মুহূর্তে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা কিন্তু আমার পাশে ছিলেন, মানসিকভাবে ছিলেন, শারীরিকভাবে হয়তো থাকতে পারেননি, কিন্তু মানসিকভাবে যে পাশে থাকা সেটাও মানে আমার কাছে অনেক পাওয়া, চরম পাওয়া। হ্যাঁ, আর একা একা

0: আমরা কখনোই থাকতে পারবো না, পারি না, বিশেষ করে আমি তো পারিই না। চেনা অচেনা মানুষকেও আমি বাসে ট্রেনে যাবার সময় আমি কথা না বলে থাকতেই পারি না, অতএব তাদের সঙ্গে সম্পর্ক আমি কিছুক্ষণের জন্য হলেও আমি কিন্তু বন্ধুত্ব একটা সম্পর্ক কিন্তু আমি গড়ে তুলি খানিকক্ষণের জন্য, কারণ একা একা খুব বোরিং লাগে। হ্যাঁ, এইটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি, অনেক অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম, একা নও, এই কথাটা কিন্তু একটা শক্তিশালী জীবন দর্শন। এটা আমাদের শেখায় যে দুঃসময় জীবনেরই অংশ, কিন্তু এই সময়ে আমরা একে অপরের সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমে নতুন শক্তি কিন্তু খুঁজে পেতে পারি। ঝড়ের পরেই পৃথিবী যেমন শান্ত হয়ে যায়, ঠিক তেমনি দুঃখের পরেই সুখ আসে। একাকিত্বের পরে যে হতাশা বা বেদনায় আমরা নিজেদের আবর্তের মধ্যে ঢুকিয়ে ফেলি, তারপরেও কিন্তু আসে একটা পাশে থাকার প্রতিশ্রুতি, সঙ্গে থাকার আহ্বান। সেটা পরিবার, সমাজ বলুন, পরিবার বলুন, বা পাশে যে রয়েছে তার যে সঙ্গ সেটাই বলুন। এভাবে কিন্তু আমরা একে অন্যের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমার সঙ্গে?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে সিংহ আলম।
1: নূর আলম জি, বলুন।
2: হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দিদি, আমরা একা একেবারেই নয়। প্রথম কথা হচ্ছে, এখন আমি আমার অবস্থা সেই সঙ্গে বলবো দিদি, আমাদের যে সময়টা ছিল আর কি, মেলামেশার যে সময়টা ছিল, আপনি যেটা বললেন শুরুতে, যেমন 26 কিন্তু ওই ধরনের একটা পরিস্থিতি এসছে, কিন্তু আমাদের সময়টা কিন্তু এই ধরনের পরিস্থিতি ছিল, আমাদের সময়টা কিন্তু ভালো সময় ছিল। যেমন আজকে আমি কথা বলছি, আমার প্রাইমারি স্কুলের বন্ধুর বাড়ি এসছি আমি, আজ আমার বয়স হচ্ছে 63+, কিন্তু আমরা একসঙ্গে পড়াশোনা করছি, সেই বন্ধুর বাড়ি এসছি আমরা, সেই বন্ধুর বাড়ি থেকে আপনার সঙ্গে আমি কথা বলছি। তা আমরা কিন্তু এমন একটা সুসম্পর্কের মধ্যে আছি, আজ আমাদের একাকিত্ব বোধ মনে হয় না। আমরা সবাইকে নিয়ে কিন্তু আশেপাশে জড়িয়ে আছি। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের চলার পথটা এমনই যে আমরা মানুষের পাশে থাকতে পারি, মানুষকে খুব সহজে আপন করতে পারি, বা মানুষের সুবিধা অসুবিধা সবটাই লক্ষ্য করি, আমি যতটা পারি আমার ক্ষমতা দিয়ে মানুষের পাশে থাকি। কোনো পেশেন্টে কারোর কিছু হলে আমি চেষ্টা করি ডাক্তার কাছে নিয়ে যাওয়ার, এইভাবে আমরা প্রথম থেকে বেঁচে আছি, বুঝলেন? যার জন্য আমাদের একাকিত্ব বোধটা আমাদের মধ্যে এখনো আসেনি। কিন্তু এখন যা সিচুয়েশন চলছে, আজ থেকে 30 বছর পিছনে গেলে দেখা যাবে মা কাকিরা বসে বিকালের দিকে গল্প করছে, সেই পরিবেশ কিন্তু আপাতত আর নেই। এখন দেখবেন সবাই একাকিত্ব বোধ ভোগ করছে। আপনি যেটা শুরুতে বললেন, অবশ্যই মানুষ সংগ্রাম করছে, বেঁচে থাকার সংগ্রাম করছে। শিক্ষা দেখুন, আগেকার বাচ্চারা একটু ফাঁকে গিয়ে খেলাধুলা করতো, এখনকার বাচ্চারা দেখবেন প্রত্যেকটা বাচ্চা একাকিত্ব বোধ করছে, কিন্তু মানে যন্ত্রে পরিণত হয়ে গেছে। মা বাবার ইচ্ছা কি একটা ছেলে একটা মেয়ে আমাদের পড়াশোনা করাতে হবে, তাদের এমনভাবে মানসিকতা এমন মানসিকতায় তৈরি করছে যে তারা পাশের বাড়ির একজনকে চিনতে পারবে না। কিন্তু
1: ঠিক,
2: কিন্তু আমাদের সময় কি ছিল জানেন তো, আমরা পাড়ার পুরো পাড়াটাকে মামা কাকা সবাইকে চিনতাম, কাউকে মামা বলতাম, কাউকে কাকা বলতাম। এখনকার বাচ্চারা কি বলে জানেন, আমাদের দোকানে গিয়ে আমার বাড়ির পাশের বাড়ির বাচ্চা, সে বলে দোকানি এটা দেন তো, মানে এই যে সম্পর্ক সেগুলো তাদের মধ্যে আর নেই।
1: ঠিক,
2: কিন্তু দিদি আমরা একাকিত্ব বোধ ভোগ করি না, আমরা খুব ভালো জায়গায় আছি, আজও পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে বেঁচে আছি।
1: কিন্তু এটা কি সত্যি,
2: বেতারের দৌলতে
1: না, কিন্তু এটা কি সত্যি,
2: কি বলুন
1: না, মানে আমি বলতে চাইছি এটা কি সত্যি যে আমরা কখনোই একাকিত্বে ভুগি না? কারণ কি কখনোই এমনটা এমন আসে না দিন যেখানে আমরা ভাবতে পারি না যে আমরা একা? প্রত্যেকের জীবনে আমার মনে হয় কখনো কখনো এই সময়টা আসে, এই অনুভূতিটুকু অবশ্যই আসে, কিন্তু একাকিত্বের এই যে অনুভূতি সেটা থাকা মানেই কিন্তু এই নয় যে আপনি সত্যিই একা আছেন, নয় কি? মাঝে মাঝে এই ভাবনাটুকু আসে, কিন্তু ঠিক না,
2: আসে যখন দেখবেন খুব অপরিস্থিতির মধ্যে পড়া যায়, যখন দেখা যায় যে আমি এক মুহূর্তে হাউস হয়ে যাই মানুষ,
1: ঠিক চারপাশে অনেক মানুষ আছে কিন্তু থাকলেও মনে হয় যে কেউ যেন আমাকে সত্যি বুঝতে পারছে না।
2: যতটা পারা যায় মানুষের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করতে হবে, মানুষ

0: সঙ্গে মেলামেশা করতে হবে। হ্যাঁ, যদি একা বসে থাকে আমি বাড়ির মধ্যে, তাহলে কিন্তু আমাকে পেয়ে বসবে।
1: ঠিক,
0: অতএব মানুষের সান্নিধ্যে একান্তই যাওয়ার প্রয়োজন।
1: ঠিক, তাহলে আপনি বলছেন যে একা, যখনই আমরা একাকিত্ব বোধ, আমরা বোধ আমাদের গ্রাস করতে চাইবে, যখনই আমরা একা ফিল করব, তখন অবশ্যই মানুষের সঙ্গে থাকতে হবে, তাই তো?
0: মানুষের সঙ্গে থাকতে হবে, দরকার পড়লে গান শুনতে। আমি কিন্তু গান শুনলে কিন্তু অনেক সময় একাকিত্ব বোধ আমার কাটে, বুঝলেন, মনটা একটু ফ্রি হয়।
1: ঠিক ঠিক ঠিক,
0: প্রথম থেকে আমি গানের চর্চা নিয়ে থাকি, বা আমি মোহাম্মদ রফি গান খুব পছন্দ করতাম, আজও করি, আজও গান শুনি।
1: একদম, তো অনেক
0: ভালোভাবে বেঁচে থাকাটা জানেন অনেকটা নিজের ব্যক্তিগত ব্যাপার।
1: হুম হুম হুম,
0: নিজেকে পরিচালনা করার যে ক্ষমতাটা, যে মানসিকতা, সেটা আপনার মধ্যেই থাকতে হবে।
1: ঠিক,
0: তাহলে কিন্তু আপনি ঠিকমতো হাঁটতে পারবেন।
1: হুম হুম হুম, তো অনেক অনেক ধন্যবাদ
0: বললাম দিদি, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ,
0: ভালো থাকবেন, ধন্যবাদ।
1: হ্যাঁ, ওই যে কথাটা আমি বলছিলাম যে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কিছুটা হলেও, খানিকটা সময় হলেও আসে, যখন সবার মাঝে থেকেও নিজে আমরা নিজেকে আমরা একা ভাবতে শুরু করে দিই। কখনো মনে হয় যেন আমাদের সত্যিই কেউ

0: ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন, অনেক অনেক
0: ধন্যবাদ।
1: হ্যাঁ, ওই যে কথাটা আমি বলছিলাম যে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কিছুটা হলেও, খানিকটা সময় হলেও আসে যখন সবার মাঝে থেকেও নিজেকে আমরা একা ভাবতে শুরু করে দিই। কখনো মনে হয় যেন আমাদের সত্যিই কেউ বুঝতে পারছে না, মনের ভেতরের কথাগুলো তখন জমতে থাকে এবং জমে অনেক বড় একটা বরফের গোলায় পরিণত হয়, অথচ সেগুলো প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। তখন কিন্তু আমরা নিজেদের একা ভাবি, কিন্তু তখনই আমরা হয়তো খুঁজে পাই এমন কাউকে যার সঙ্গে আমরা আমাদের সে মনের কথাটা শেয়ার করে নিতে পারি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমার সঙ্গে?
2: আমি মণিপাল
1: বলুন। বলুন দিদি।
2: কথা আছে না, একার বোকায় সমান। তো একা তো এখন তো একাই বেশিরভাগ থাকতে হয়, আর আগে যখন ছোটবেলায় ছিলাম, জয়েন্ট ফ্যামিলি ছিল, আমাদের পরিবারে অনেক লোকজন ছিল, তখন একটা মন মানসিকতার লোকের অন্যরকম ছিল। পাশের বাড়ির লোক মনে করতাম না, মনে করতাম আমাদের আত্মীয়, এরকম একটা ভাব ছিল আমাদের মধ্যে। তো যাই হোক, আগের দিনের কথা ভেবে লাভ নেই, দিনকাল পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষও পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু এখন যার যার মানে ঘরের তার কেউ একটা যে দেখে কথা বলা, এই জিনিসটা কিন্তু করোনার পরে জিনিসটা মুছে গেছে, অনেকটাই মুছে গেছে। তবু কিছুটা আছে, আমার পাশের বাড়ির বউ আছে, তার সঙ্গে জানলাম যে কথা বলেছি, ও কাকিমাকি করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করে, আমিও ওই বৌমা পুজো খাওয়া দাওয়া হয়েছে, কথাবার্তা হয়। তবে এই আগে যে এক জায়গায় বসে যে গল্প কথাবার্তা, এইগুলো সব এখন আর মানুষ হয় না। মানুষ এখন আর সময়ে মানুষের অনেক দাম দেয় তাদের সময় বের করে নিয়ে কিন্তু পাশের বাড়ির লোকের সঙ্গে বসে কথা বলা, এই জিনিসটা এখন আর নেই। যাই হোক, এটা দুঃখের কোনো কারণ নেই, একা একা থাকে প্রত্যেকটা মানুষই এখন, একা একা থাকে। আবার অনেকে আবার একা থাকতেও কিন্তু আর ভালোবাসে, কিন্তু সবসময় একা থাকা যায় না। তো আমি যে আছি এখন, আমার তো পাশে আমার দেওয়ার ছেলে মেয়েরা বউরা আছে, তাদের সংসার নাতি পুতি নিয়ে তারা আছে, প্রয়োজনে তারা আসে, আমিও যাই। তো যাই হোক, এখন এই যে ঘরে আমি এখন আছি, আমার কিন্তু সময় কেটে যায়। আমি সময়টাকে কি করে কাটে, আমি FM রেডিও তো আমার আছি, একটা পরিবার আমার, দুবেলা কথা শুনি, একবেলা কথা বলি। তো এখন এই যে এখন গান নিয়ে হয়তো সময়টা পেলাম, একটু গান নিয়ে বসলাম, হয় সময় পেলাম একটু লেখা নিয়ে বসলাম, এইভাবে আমার সময়টা আমি কভার করি। তারপরে সকালবেলা আরতি আছে, নাম জপ আছে,
1: সেটা তো আছে, আপনার প্রাত্যহিক কাজ সেটা নয়, আমি বলছিলাম এই যে একা নও, এই যে বোধটুকু, সেটা কিভাবে বেড়ে ওঠে, সেটা কিভাবে গড়ে ওঠে?
2: আমি তো একা অনেক সময়, আমি যে সন্ধ্যা থেকে আমি একাই আছি।
1: না না, মানে আমি জানতে চাইছি মানে সবার ক্ষেত্রে সেটা কি হবে, আপনার একার ক্ষেত্রে নয়, অনেকেই শুনছেন তো, প্রত্যেকে ক্ষেত্রে আপনার কি মনে হয় সবার এই যে একা নই এই বোধটুকু গড়ে তোলার জন্য আমাদের কি করা উচিত?
2: আমাদের কি করা উচিত, আমাদের লোকের সঙ্গ নেওয়া উচিত, আমাদের আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া উচিত, তাদের বাড়ি গেলাম, প্রয়োজনে তারা আসলো, এগুলো দরকার আছে। আর আত্মীয়স্বজন তো আসছেই, মাঝে মাঝে আত্মীয়স্বজন আসছে, বন্ধু বান্ধব আসছে, মিশনে গুরু ভাই বোন আসছেন, তাদের সঙ্গে তো চা করে গল্প গল্প করলাম, খেলাম, এইভাবে আমি এটা আমি আশাবাদী তাদের কাছে, তারাও আসছে, তারাও আসছে।
1: ঠিক, তো অনেক অনেক ধন্যবাদ দিদি।
2: লোক ছাড়া মানুষ বাঁচে না, মানুষ মানুষের জন্য।
1: ঠিক,
2: এটাই আর কি।
1: অনেক অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। যে কথাটা বলা, আমরা ভাবি আমরা একা, কিন্তু সত্যি কি আমরা একা? সে কথাটার দিকে আমি বারবার যাচ্ছি। সকলের মাঝেই আমরা আছি, আর সোশ্যাল মিডিয়ার যুগে আমরা 500 জনের সঙ্গে কানেক্টেড, কিন্তু বাস্তবে কথা বলার মানুষ নেই। আপনার কি মনে হয় সেটা কি ঠিক? বলুন তাহলে আমার সঙ্গে কথা বলুন, একজন বন্ধু এসে গেছেন এই সময় লাইনে, দেখা যাক তিনি কি

0: বলেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: কে
1: হ্যাঁ
0: রয়েছেন
1: দিদি,
0: আমার
1: নমস্কার।
0: সঙ্গে? নমস্কার।
1: আমি গানের থেকে বলছি, কিছুক্ষণ আগে থেকে ফোন করেছি।
0: হ্যাঁ, কি নাম বলছিলেন যেন?
1: গোবিন্দ রায়।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন দাদা।
1: দাদা বলবেন না, মানে ছোট ভাই হবো।
0: ঠিক আছে, বলুন।
1: যখন প্রথম লকডাউন দেয়, প্রথম,
0: হুম,
1: তখন আমার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে, 2003-তে আমার ঠেংটা, ডান ঠেংটা ভেঙে দিয়েছে। আমি আমার গ্রাউন্ডের মধ্যে রয়েছি, তখন তো হেভি মানে স্টেশন রয়েছে, প্রধানমন্ত্রী যে স্টেশন দিয়েছে সেই স্টেশনটা পালন করবে, ঠিক আছে। হ্যালো,
0: হুম, না আমি বলছিলাম যে একা ন, এই বিষয়ে আপনার কি মতামত?
1: ওই কথাটা তো বলছি প্রসঙ্গে।
0: আচ্ছা, মানে হ্যাঁ বলুন।
1: তারপর আমি আমার বাড়ির গেটের ভিতরে বসে রয়েছি, আমার গেটটা খোলা, খোলা, স্কুল গেটটা খোলা। তারপর ওরা এসে সেই পেট্রোলিং এ এসে আমি এখানে একা বসে রয়েছি। আমাকে আমার পেটে পিটাচ্ছে, আমার ছাতা ভেঙে দিয়েছে,
0: খুব বেশি শোনা যাচ্ছে না কথাটা। হ্যালো,
1: হ্যালো,
0: কথাটা খুব বেশি ভালো স্পষ্ট আসছে না, যাই হোক, হ্যালো বলুন।
1: দিদি ভাই,
0: কথাটা দূর থেকে আসছে, একটু কাছে গিয়ে বলতে পারেন? হ্যালো, না ঠিক আছে। তো হ্যাঁ, উনি হয়তো বলতে চাইছিলেন লকডাউনের সময় আমরা প্রত্যেকেই মনে হয়েছে আমরা একা রয়েছি, বেরোতে পারছিলাম, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলা যাচ্ছিল না, তা সেই সময় কিন্তু পরিবারের প্রত্যেক মানুষ প্রত্যেকের পাশে ছিলেন, এটা আমরা ফিল করতে পারিনি, আমরা প্রত্যেকেই একা রয়েছি। এবারে কে রয়েছেন আমার সঙ্গে?
2: হ্যালো,
0: হ্যালো,
2: হ্যালো, হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
2: মর্তমণি থেকে কমল কৃষ্ণ বলছি।
0: বলুন কমল বাবু।
2: একা ন আলোচনা শুনছিলাম, আমার মনে হয়েছে এখন কাউকে বলবো তুমি একা ন, তখন এই কথাটার মধ্যে কিন্তু একটা শক্তি যোগায়।
0: একদম ঠিক কথা বলেছেন।
2: বলবে আমাকে যখন কেউ বলবে তুমি একা ন, মানে আমার পেছনে কেউ আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, প্রকৃত অর্থ তো আমরা কেউ একা নই ঠিকই, কিন্তু হাজারো ভিড়ের মধ্যে যখন নিজেকে একা লাগবে তখন মনে হচ্ছে আমি কোনো না কোনো ভাবে হতাশাগ্রস্ত, বা যে কোনো লোকই হোক। কিন্তু একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমার পোষা প্রাণী প্রিয় কুকুর, তাকে কেউ আক্রমণ করলো, আরেকটা কুকুর, সে কিন্তু প্রতিরোধ করতে চাইছে, বা যেমন ঝগড়া করে তো একটা কুকুর আরেকটা কুকুরকে দেখলে ঝগড়া করে, সে ঝগড়া করতে চাইছে বা ঘেউ ঘেউ করছে কিন্তু সামনে যাচ্ছে না। যেই আপনি বা আমি, মানে আমার, আমি যদি আমার কুকুরটাকে বলি যাও ছু, যখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই ঝাঁপিয়ে কিন্তু পড়ে। তার মানে কি, যতক্ষণ না আপনি ওকে নির্দেশ দিচ্ছি বা ওকে সাহস দিচ্ছি ততক্ষণ কিন্তু ঝাঁপাচ্ছিল না, যখন ভাবছে যে আমার সঙ্গে আছে। এই যে শক্তিটা, মানে আমি যখন একাকিত্ব মনে করব, আধ্যাত্মিক ভাবে যদি বলি যে আমার মধ্যে পরম ঈশ্বর আছেন, আমার মধ্যে সেই চেতনা শক্তি আছে, সেইটাকে তুমি জাগাও, সেটাকে উপলব্ধি করো। যেটা স্বামী বিবেকানন্দ বারবার বলতেন, প্রত্যেককে বলতেন এবং যুবকদেরকে বলতেন, তোমার সেই অন্তরের আত্মা, তোমার সেই শক্তিকে তুমি জাগাও, তখন আর একা মনে হবে না। আর প্রকৃত অর্থেই তো আমরা যখন জন্মগ্রহণ করি পৃথিবীতে, বলি আমরা একা আসব, একা এসেছি এবং একাই যাব, সেটা একটু অন্যরকম কথা, কিন্তু প্রকৃত অর্থে আমরা কখনোই একা না। আমার সঙ্গে তো সেই পরমেশ্বর সর্বদা আছেন, যখন আমার চেতনার শক্তি আছে ততক্ষণ উনি আছেন, এইটা একটা পরম শক্তি। আর ওই যেটাই আর কি, যে একাকিত্ব তখনই মনে হয় যখন কেউ হতাশাগ্রস্ত হয়ে যায়। যখন হাসপাতালে ধরুন আমি বা আমার আত্মীয় স্বজন কেউ যখন হসপিটালে ভর্তি থাকে, তখন এত কিছু অরেল ঐশ্বর্য থাকা সত্ত্বেও যখন সে জীবনের সঙ্গে যুদ্ধ করে তখন মনে হয় কিছুই নেই, কিন্তু তখন আমরা যাই,

0: অনেক লোকই হাসপাতালে সেই রোগীকে দেখতে যায়। কারণ কি, তার মানসিক শক্তি হয় যে হ্যাঁ আমার পেছনে অনেকগুলি লোক আছে, এই তো আমাদের একটা মানসিক শক্তি পায় যে হ্যাঁ আমি একা নেই, আমার পিছনে অনেক আছে। আমরা কিন্তু একা নই।
1: অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো কথা বললেন যে একা নো কথাটা বলার মাঝেই তাকে সাহায্য আমরা করি এবং তাকে সাহস যোগাই। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। ঠিক, তুমি একা নও বলার মানেই হলো তাকে সাহস যোগানো। আসলে সোশ্যাল মিডিয়ার যুগে কথাটা আমি বারবার বলছি, সেখানে কিন্তু প্রত্যেকের সঙ্গে 500, 1000, কারোর কাছে তো লাখখানেক মানুষের ফলোয়ার থাকে এবং তাদের সঙ্গে কিন্তু আমরা প্রায় সময় কানেক্টেড থাকি। একটা দৃশ্য প্রায় সময় দেখা যায়, প্রত্যেকে রয়েছে প্রত্যেকের পাশে, কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়াতে কারো না কারোর সঙ্গে কানেক্টেড রয়ে আছে। এই ছবিটা আজকালকার দিনে, মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা স্বাভাবিক ছবি প্রত্যেকের বাড়িতে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে প্রত্যেকেই কানেক্টেড রয়েছে, প্রত্যেকেই এটা ভাবছে যে সে একা নয়? বাস্তবে মনে হয় সে দৃশ্যটা একদম উল্টো, কারণ সে কানেক্টেড থাকে কিন্তু তার কথা বলার মতো মানুষ কিন্তু সে খুঁজে পায় না। আর সেই জন্যে বোধহয় আজকের দিনে সবচাইতে বেশি হতাশার শিকার আমরা এবং আমাদের যে সন্তানরা রয়েছে তারাও। কে রয়েছেন আমার সঙ্গে? গুড ইভিনিং
2: ম্যাডাম।
1: হ্যালো, গুড ইভিনিং।
2: গুড, হ্যাঁ,
1: শুভ সন্ধ্যা।
2: পশ্চিমবঙ্গ, হ্যাঁ, আপনাকেও বল। পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছিলাম ম্যাডাম।
1: বলুন বলুন।
2: বলছিলাম আমি সিঙ্গেল লাইফ লিড করি, বুঝলেন?
1: আচ্ছা,
2: তো তার মানে এই নয় আমি একা, এটা মনে আমি জায়গায় দিই না। হ্যাঁ, দেখুন একটা ছোট্ট ঘটনা, আমি আমার নিজস্ব বাড়ি, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত আমার জমি জায়গা সব, তো জল পাইপ বাহির নল বাহিত জলের কানেকশন করার সময় কেউ কেউ বলছিল ও একা মানুষ, ওকে না দিলেও চলবে। তো আমি তাদেরকে বললাম আমি তো ছাত্রছাত্রী পড়াই অনেক, তাদেরও তো জলের প্রয়োজন। আমার অনেক পুরনো ছাত্রছাত্রী দেখা করতে আসে, আত্মীয় স্বজনরা আসে, জলের প্রয়োজন নেই, জলের অক্ষর নাম তো ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি জলের কানেকশনটা, নলবাহিত জলের কানেকশনটা পেয়েছি। আর দেখুন, হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, মানুষের পাশে একাকিত্ব ঘুষে যাবে। আমি বই পড়ি, রেডিও শুনি, আপনাদের এই অনুষ্ঠান শুনি, তারপরে ছেলেদের মাঝে আমি থাকি, আমি একা করতে বুঝতেই পারি না। তাছাড়া সমাজে আমি মানে উপকার করার চেষ্টা করি বিভিন্নভাবে, যেটুকু আমার সামর্থ্য আছে উপকার করার চেষ্টা করি, সে দান বলুন, কারো দরখাস্ত লেখা বলুন, বা ফর্ম ফিল আপের কথা বলুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে সহানুভূতি, সহমর্মিতা যদি দেখানো যায়, একাকিত্বটা কিছুই না, ওটা নাথিং, ওটা কিছু মনে হয় না আমার। তাই সবারই সাথে যদি সম্পর্কটা আমি ভালো রাখতে চাই, তাহলে তাহলে একাকিত্ব থাকবে না, ঘুচে যাবে, সমাজ হবে সবাইকে, সমাজে সবাইকে নিজের কথা, সবাই সমাজটাকে ভাবতে হবে, সব মানুষকে নিজের মতো করে ভাবলে, সে জাতি বর্ণ নির্বিশেষে, সেটা কিছুই নয়, আমি দেখলাম আমার জীবন দিয়ে, অনুভব করে, উপলব্ধি করে। সুতরাং একটা কথাই বলা যায়, যারা ভাবে একা না বোকা, আমি আমি একা এসেছি একা যাবো, সেটা তো অবশ্যই, কিন্তু মাঝখানে যে 70, 80, 90, 100 যা যেমন আয়ু, এখানে থাকতে গেলে সেখানে তো আর বনের মতো, বনে থাকার মতো মানুষ যেমন থাকতো সেইভাবে থাকলে হবে না, সমাজকে নিয়েই থাকতে হবে, তাদের পাশে থাকলেই আমার মনে হয় মনের একাকিত্ব দূর হবে। ভালো থাকবেন, নমস্কার।
1: অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, একার কথা হচ্ছে, একা থাকার কথা হচ্ছে, এবং পাশে থাকার কথাও হচ্ছে, একা নও এই আশ্বাসটুকু দেবার কথাও হচ্ছে। চলুন একটা গান শুনিনি, আবার ফিরছি কথায়।

0: হ্যালো, নমস্কার
1: ম্যাডাম, আমি শেখরপুর থেকে আশিস দেব বলছি, বুঝলেন তো?
0: বলুন বলুন।
1: না শুনুন, প্রোগ্রামটা শুরুতে শুনতে পারি, আমার একটু হিন্ট দিন যদি ক্ষমতা থাকে বলবেন না, তোমার পরবর্তী শুনে কথা বলবো।
0: একা নও, আজকের প্রসঙ্গ হলো একা নও।
1: ঠিক আছে ম্যাডাম, পরবর্তী একা নও, না
0: একা নও,
1: ঠিক আছে,
0: ঠিক আছে,
1: পরবর্তী সময় ফোন করবো।
0: হ্যাঁ, ভালো থাকবেন। জীবনে হারিয়ে যায় অনেক কিছু, খোঁজ নিতে হয় না কিছু কিছু। যে জানালা খুললে দুঃখ আসে, সে জানালা বন্ধই থাক। কিছু কথার জবাব দিতে যে না বোঝার ভানে না হয় একটু সেজে, যে তর্কে অপরে হয় অবুঝ, সে তর্ক সেখানেই থাক। কিছু অতীত ভুলোনই কাম্য, অযাচিত দরকার নেই সাম্য। হেরে গিয়ে যদি হই সুখী, ক্ষতি কী? নাই বা পড়ুক হাঁক ডাক। ঠিক এরকম ভাবি, যা চলে গেছে তার পেছনে আর তার ছুটে লাভ নেই, তার কথা ভেবে নিজেকে একা ভাববার কোনো কারণ নেই। এই ভাবনাটুকু হয়তো বা কেউ কেউ ভাবছেন, তো আমার সঙ্গে সে কথাটা

0: অবশ্যই শেয়ার করতে পারেন। আমি থাকবো আপনাদের সঙ্গে রাত 11টা অবধি। যে কথাটা বলছিলাম, একা নও, এই কথাটার অর্থ কিন্তু এটাই দাঁড়ায় যে জীবনের কঠিন সময়ে একজন মানুষ সম্পূর্ণ একা নয়। হ্যালো বন্ধু, কে রয়েছেন আমার সঙ্গে?
1: নমস্কার গোপাদি।
0: নমস্কার,
1: আপনি আসতে একটু কথা বলতে ইচ্ছে তো করে।
0: শুক্লাদি বলুন।
1: যাই হোক, শুনছিলাম সবার কথা। দেখুন, আপনি কি বলছিলেন, কি জানতে চাইছিলেন, যে কখন আমাদের একা?
0: না দেখুন, আমরা মানে সবার মাঝে থেকেও অনেক সময় আমরা একাকে বোধ করি। তো এই যে সবার মাঝে থেকে একাকে বোধ করা, সেটা কি সত্যিকার অর্থে আমরা একা?
1: সেটা সম্পূর্ণ আমাদের মনের ব্যাপার। জানেন, যখন আমাদের কোনো না কোনো কারণে আমাদের আত্মবিশ্বাসটা একটু কমে যায় বা আমাদের মধ্যে কোনো একটা নেগেটিভ কিছু একটা কাজ করে, তখন আমাদের কিন্তু অনেক লোকের মাঝখানে থেকে অনেক সময় মনে হয় যে আমি তো একা।
0: হ্যাঁ, নিঃসঙ্গতা আমরা অনুভব করি। হ্যাঁ হ্যাঁ,
1: একদম একদম। তো এই বিষয়টা কি হয়, হ্যাঁ এটা আমার মনে হয় অনেক মানুষেরই হয় মাঝে মাঝে বা হতে পারে। হ্যাঁ, সেই জন্যে আমাদের আসলে বিষয়টা কি, অনেক সময় আমরা তো মানসিকভাবে হয়তো এতটা ভেঙে পড়ি কোনো কারণে, যদি ভেঙে পড়ি বা বিপদ,
0: সেটা মানে ব্যস্ত জীবনের কাজ, পড়াশোনা হতে পারে, দায়িত্ব হতে পারে,
1: ব্যস্ততার কারণে হয় না কিন্তু গোপাদি, আমার মনে হয় না। আমার মনে হয় কোনো একটা আপনার জীবনে কোনো সময় যদি কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে, হ্যাঁ তাহলে যে মানে খুব মর্মান্তিক কোনো ঘটনা আপনার জীবনে ঘটলো, তখন অনেক সময় এরকমটা মনে হতে পারে যে অনেক মানুষের মাঝখানে দাঁড়িয়েও মনে হতে পারে যে আমি একা, আমার পাশে হয়তো কেউ নেই। কিন্তু যারা খুব ব্যস্ত তাদের এটা মনে হয় না। আমার মনে হয়, আমার ধারণা থেকে আমি বলছি, তাদের মনে হয় যে আমি যদি একটু একা থাকতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো, এতটা ব্যস্ততা আর হয়তো নিতে পারছি না বা ভালো লাগছে না। অনেক সময় যারা খুব মানে কাজ ছাড়া থাকে,
0: এটা কি অনেক সময় হয় না যে শুধু কথোপকথন হচ্ছে, আন্তরিক সম্পর্কটা গড়ে উঠছে না, বা বোঝাপড়াটা হচ্ছে না, বা গ্রহণযোগ্যতাটুকু হচ্ছে না? এই ভাবনাগুলো যখন আসে তখন হয়তো কারো কারো মনে হতে পারে আমার সমস্যাটা কেউ বুঝছে না, আমি কাউকে বিরক্ত করতে চাইছি
1: না,
0: সবাই তো ভালো আছে, আমি শুধু কষ্টে আছি। এই বিষয়গুলো তো
1: একদম আসল কারণ এটাই, যে আমরা যখন দেখছি যে আমার কথাটা আমি কাউকে বুঝাতে পারছি না বা আমার সমস্যাটা আমি কাউকে বুঝাতে পারছি না, তখনই মনে হয় যে আমার আশেপাশে প্রচুর লোক আছে কিন্তু আমি একা।
0: কিন্তু আসলে এই যে একা বিষয়টা, সেটা কিন্তু পুরোপুরি বাস্তব নয়, নয় কি?
1: না, একেবারে বাস্তব তো হতেই পারে না, কারণ কোন মানুষ তো আর একা একেবারে একা থাকে না। আর যারা একা একেবারেই একা থাকে তারা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না। অনেকেই দেখা যায় যে যারা খুব মানে কি বলি যে সাধু সন্ন্যাসী বা খুব আধ্যাত্মিক জগতের লোক, ওনারা ইচ্ছে করে একদম একা থাকতে পছন্দ করেন, ওনারা ঈশ্বর সাধনার জন্যে ওনারা একা থাকেন। আমাদের মতো সাধারণ মানুষ তো আমরা একা থাকতে পারি না বা থাকতে পছন্দ করি না। এবার যে বিষয়গুলো এসেছিল যে আমরা তো সোশ্যাল মিডিয়াতে থাকি না, আমাদের প্রচুর বন্ধু আছে, এক একজনের 500-600 জন বন্ধু, কিন্তু প্রকৃতপক্ষে ওনারা আমাদের বন্ধু না, খুব কম হয়তো বা। আবার একেবারে নেগেটিভ কথা বলবো না, সোশ্যাল মিডিয়া থেকেও ইদানিং দেখা যাচ্ছে যে অনেকেই পাশে দাঁড়ায়, অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কোনো না কোনো বিপদে বলে অনেক সময় সাহায্যের জন্য প্রচুর লোক পাওয়া যায়। যেরকম আমরা FM শুনি, আসলে অনেকদিন ধরে তো FM এর সাথে জড়িত আছে, কথা বলি। এবার আমি যদি বিপদে পড়ি কোনো না কোনো ভাবে, সে শারীরিক বা মানসিক যে কোনো বিপদে হোক, আপনাদের কাছ থেকে মানে আপনারা যারা আগে, আপনাদের সাথে কথা বলে তো আমাদের খুব ভালো লাগে, মনের কথা শেয়ার করি, কিন্তু আপনাদের কাছে আমরা কি বলবো না যে আমরা বিপদে পড়েছি বা আপনারা আসবেনও না, কিন্তু আমাদের মধ্যে শ্রোতাদের মধ্যে এরকম একটা বন্ধু তো তৈরি হয়েছে অনেকের মধ্যে, ওনাদের কাছ থেকে কেউ হয়তো আসতে পারে যে হ্যাঁ শুক্লা দেবী বিপদে পড়েছে, হয়তো একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, সেটা মানসিক সাহায্যও হতে পারে বা ফিজিক্যালি সাহায্যও হতে পারে। যেরকম আমি অনেক এরকম পেয়েছি, আমি অনিয়ার বলি স্বর্ণলিদিকে পেয়েছি, আমি অনেক মনের কথা স্বর্ণলিদির সাথে একটা সময় শেয়ার করেছি এবং স্বর্ণলিদি খুব মনোযোগ দিয়ে শুনেছে আমাকে মানসিকভাবে খুব সাপোর্ট করে। এই যে পাওয়াটা, এই পাওয়াটা হতে গেলে

0: আমাদের মনের সাথে মনের অনেকটা মিল তৈরি হতে হবে, তা না হলে কিন্তু আমরা সে ওই যে হাজার জন মানুষের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে খুব একা মনে হবে, আবার অনেক সময় একা থেকেও মনে হবে আমার পাশে অনেক লোক আছে,
1: অনেক লোক আছে,
0: আমি হয়তো তাকে ডাকলেই আমাকে সাপোর্ট করবে বা আমার পাশে এসে দাঁড়াবে।
1: একদম একদম সত্যি কথা বললেন, তো অনেক অনেক ধন্যবাদ শুক্লাদি, ভালো থাকবেন, ভালো থাকবেন। তো যেটা বলছিলাম শুক্লাদির সঙ্গে কথা বলতে বলতে যে কথাটা আরও একবার আমার মনে পড়ল, আমরা ভাবছি শুধু আমার কথাটা কেউ বুঝতে পারছে না, আমাকে কেউ বুঝতে পারছে না, সবাই তো ভালো আছে, শুধু আমি কষ্টে আছি, কিন্তু এমনও পরিবারের লোক কেউ রয়েছেন, কোনো বন্ধু রয়েছেন, কোনো শিক্ষক রয়েছেন, সহকর্মী রয়েছেন, তারা হয়তো বসে আছেন আপনার কথা শুনবেন বলে বা ওদের সঙ্গে আপনি কথা বলবেন বলে, বা এমন একজনও রয়েছেন যার উপর আপনি ভরসা করতে পারেন। তো এই বিষয়গুলো আমরা কিন্তু সাধারণত এড়িয়ে যাই যখন আমরা ওই বোধটা আমাদের মধ্যে জাগে যে আমার কথাটা আমি কাউকে বোঝাতে পারছি না। যদি আমরা সে কথাটা যিনি বসে আছেন আপনার কথা শুনবেন বলে সেরকম পরিবারের সেই মানুষরা, বয়োজ্যেষ্ঠ মানুষরা, তাদের কাছে যদি আমরা গিয়ে বলতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আমাদের পাশে কেউ রয়েছেন সে বোধটুকু আমরা অনায়াসেই পেতে পারি। নিশ্চয়ই যারা বন্ধুরা, শ্রোতা বন্ধুরা শুনছেন, তারা আমার সঙ্গে একমত হবেন, সেটাও আমাকে জানান, আর যদি একমত নাও হন সেটাও অবশ্যই আমাকে জানান। হ্যালো নমস্কার, এবারে আমি কার সঙ্গে কথা বলছি?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
1: কে বলছেন?
2: শেখ আতিয়ার রহমান।
1: আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন।
2: দেখুন, একাকিত্ব মানুষ কখনো কখনো থাকে, তবে একাকিত্ব কিন্তু মানুষকে অনেক সময় কুড়ে কুড়ে খায়। যখন কোনো সমস্যা, যখন কোনো সমস্যা সংকুলের মধ্যে দিয়ে মানুষ যান, তখন কিন্তু একাকিত্ব থাকলে সমস্যার সমাধান হয় না, উপরন্ত শুধু শুধু নিজে নিজে কষ্ট পায়, কোনো দিশা পায় না। আবার একাকিত্ব কোনো সৃজনশীল কাজ যদি করতে হয়, একটু একাকিত্বে থাকতে হয়, তখন কিন্তু একাকিত্ব না থাকলে এই সৃজনশীল কাজটি সুচারুভাবে সুসম্পন্ন হয় না। তাই কখনো কখনো একাকিত্ব থাকতে হয়, একাকিত্ব আমিও হই, হারিয়ে যাই আমার জগতে। তাই বলে এমনি সময়গুলো আমি সবসময় কিন্তু মানুষের কোলাহলের মধ্যে থাকতে বেশি ভালো করেছি, কারণ সেখান থেকে আমার রসদ সংগ্রহ হয়, সেখান থেকে আমার জীবনের চালিকা শক্তি বেরিয়ে আসে। তাই একাকিত্ব থাকতে হয়, তবে বেশি সময় ধরে নয়, কোনো সময় সৃজনশীল কাজের জন্য, নচেত একাকিত্ব মানুষের ক্ষতি বয়ে আনে, মঙ্গল কিছু হয় না। এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: অনেক অনেক ধন্যবাদ। ঠিক তাই, ঠিক তখনই যখন আমরা একাকিত্বে ভুগি, তখন একটা হাত যদি আমাদের দিকে বাড়িয়ে দেয় বন্ধুর মতো, তাহলে মনে হয় আমরা আমাদের ভরসার জায়গাটুকু ফিরে পাই, আমি একা নই এই অনুভূতিটুকু আমাদের মধ্যে চলে আসে। চলুন এরকম একটা গান শুনে নিয়ে ফিরছি। না, একজন বন্ধু রয়ে গেছেন লাইনে, দেখা যাক তিনি কে। হ্যালো নমস্কার, কার সঙ্গে কথা
3: বলছি? হ্যাঁ, আমি সেকেন্ড থেকে আসিস দেব বলছি। ম্যাডাম,
1: আপনি কি আরেকবার বলেছিলেন?
3: বলিনি, প্রসঙ্গটা জেনেছিলাম।
1: আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন।
3: ঘটনা হচ্ছে, দেখেন আমরা ম্যাডাম, আমরা হচ্ছে সমাজ বুদ্ধিজীবী, আমরা যদি পরের প্রতি সহানুভূতিশীল হয়ে মানুষের মুখ রাখি, আমাদের একাকিত্ব জীবন থাকতে পারে, এটা হলো বাস্তব কথা। আমি পরের দুঃখের সঙ্গে যদি আমি তারকে সহমর্মিতা জানাই, পরের বিপদে যদি হাত বেড়াই, পরের সমস্যা নিয়ে যদি আমি একটু ভাবি, তা আমার বিপদে তো আরে 100% 20% মানুষ একা থাকতে পারে না। আমি যদি আমার এখন ভালো অবস্থায় আছি, আমি যদি হাত গুটিয়ে আমি কে নিজেকে নিয়ে ভাবি, যখন বিপদে পড়ি তখন তো আমি একাকিত্ব বোধ করবই, আমার প্রতি কে থাকবে ম্যাডাম বলুন? এটা বাস্তব কথা, কোনো মানুষ একাকিত্ব

0: থাকতে পারে না, সম্ভাবনা। আমি যদি পরের প্রতি সহমর্মিতা জানি, পরের প্রতি আমার মানবতা বোধ থাকে, তো মানুষও আমার প্রতি 100% না হোক 60% সহানুভূতি দেখাবে। এটা হলো আমার বক্তব্য। মানুষ একাকিত্ব জীবন মানুষের অত্যন্ত দুঃখের এবং বেদনাদায়ক। তারাই থাকে যারা পরের প্রতি সহানুভূতিশীল নয়, তারাই একাকিত্ব জীবন যাপন করে। নমস্কার, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আশিস বাবুর কথা ধরেই বলছি, একা থাকা আর একাকিত্ব অনুভব করা, এই দুটোর মধ্যে কিন্তু তফাত রয়েছে। অনেকের ভিড়ের মাঝেও মানুষ একা হয়ে যায়, আবার কখনো নির্জন বিকেলেও শান্তি এনে দেয়। তাই একা থাকা আর একাকিত্ব, এই দুটো বিষয় কিন্তু এক নয়। আর এ বিষয়ে আমরা হয়তো গুলিয়ে ফেলছি, বললাম না নির্জন বিকেল, সেটাও কিন্তু অনেকের কাছে শান্তি এনে দেয়। তাই একা থাকা আর একাকিত্ব দুটি বিষয় কিন্তু এক নয়, কথাটা কিন্তু মাথায় আমরা অবশ্যই রাখব। তবে বলছিলাম একটা গান শুনে নিয়ে ফিরব, সেই গান শেষে আবার ফিরব আমরা কথায়।

0: हेलो हेलो হ্যালো, না কথা বলা গেল না। যাই হোক, হ্যালো,
1: হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি ঈশান দেবনাথ বলছি, চন্দ্রপুর বাঁধের সঙ্গে আগরতলা।
0: বলুন বলুন।
1: তা ম্যাডাম, একা নই,
0: হ্যাঁ
1: আপনার টপিকটা
0: ঠিক।
1: দেখুন ম্যাডাম, আসলে আমরা একা নই, সকলে মনের ব্যাপার।
0: আচ্ছা,
1: আমার মনটা যদি পরিষ্কার থাকে, হ্যাঁ, তইলে আমি ঈশ্বরের যাজ্ঞারিষ্ট, আমার গুরুকে স্মরণ করব, তুলে দেখবেন আমি একা নই। আর এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে একা তো থাকার কথাই নয়, এক হইলে এখন পরিবার বন্ধুরা সবাই আছে, শ্রোতা বন্ধুরা আপনারা আছেন, যে সুন্দর সুন্দর টপিক আনেন, এখানে যোগ দিলে একাকিত্ব তো থাকেই না। হ্যাঁ, আরেকটা কথা, একাকিত্ব কখনোই যখন সে ছোট থেকে যদি মনটা তার যদি পরিষ্কার না থাকে, তুলে কিন্তু একাকিত্ব দায়িত্ব বুঝ হয়। তুলে দেখবেন ছোট থেকে যদি এরকম মন যদি পরিষ্কার না থাকে, তুলে দেখবেন একাকিত্ব একটা বাবাই। কিন্তু ছোট থেকে যদি আমার মন পরিষ্কার থাকে, ঈশ্বরের প্রতি একটা ভক্তি বিশ্বাস ভাব, বিশ্বাসটাই তো সবচেয়ে বড়, তুলে দেখবেন আর মানুষের সেবার যদি করতে পারি, দেখবেন মনে আনন্দ। ছোটবেলায় তা করতে পারছি কিছু, সেবা আর্থিক দিক দিয়ে করতে পারছি না, কিছু করছি, কিন্তু হ্যাঁ, একাকিত্বটা, একা নই কথাটা 100% সত্য, কিন্তু এটা মনের ব্যাপার এই জায়গাটা।
0: একদম, তো অনেক অনেক ধন্যবাদ। আপনি বলতে চাইছেন মনটা শক্ত থাকলে একাকিত্ব আসে না, তাই তো? সেটাই বলতে চাইছেন, মনের ব্যাপার।
1: মনের ব্যাপার, আর একাকিত্ব বোধ হলে, মনে করেন এত লোকের মাঝেও যদি একাকিত্ব বোধ হয়, ওই ওই সোশ্যাল মিডিয়াতে ঠাকুরের কত কিছু আছে, দেখবেন একাকিত্বটা নাই। আর বইপত্র করলে তারও হলো, আমি মনে করি
0: অনেক অনেক,
1: যখন আমি একাকিত্ব থাকি বা একা থাকি বা মনে হয়, তখন বই পড়ি বা ঠাকুরের নাম করি, মনটা পরিষ্কার থাকি আর ভাব থাকি বিশ্বাস।
0: অনেক অনেক, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ,
1: ভালো থাকবেন,
0: ভালো থাকবেন,
1: শুভরাত্রি।
0: ঝড় যদি আসে ভেঙে পড়ো না কোনোদিন, অন্ধকারের পরেই আসে রঙিন নতুন দিন, বন্ধুর ডাকে মায়ের স্নেহে শক্তি খুঁজে নাও হৃদয় গহীনে, ভালোবাসার জয় হবে, হার মানাবে সব ক্ষয়। ঠিক তাই, ঝড়ের পরেই কিন্তু রঙিন নতুন দিন আসে, আর বৃষ্টির পরেই রংধনু, রামধনু আসে আকাশে। তাই অন্ধকারের পরেই আলো আসবে, সেটা অবশ্যই আমরা জানি, কখনো কখনো সেটা ভুলে যাই। যাই হোক, কে রয়েছেন আমার সঙ্গে? হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার, আমি খয়েরপুর থেকে কিশোর কুমার আচার্য বলছি।
0: কিশোর কুমার আচার্য, তাই তো? বলুন।
2: বলছিলাম আজকে সাবজেক্ট কি একাকিত্ব?
0: না, একা নও।
2: একা নও,
0: হ্যাঁ,
2: এখানে একা নও কথাটা হচ্ছে, একটা কথা হচ্ছে কি, একা তো একা নই, ঠিক আছে, কিন্তু একাকিত্ব কখন মনে হয়, যখন নিজেকে নিজে যখন একটা খারাপ, মানে ছোটবেলা থেকে যদি সবার সাথে, মানে একাকিত্বটা কখন মনে হয়, যখন আমরা একাকিত্ব বন্ধু বান্ধব তারা একাকিত্ব হবে, যেমন আমি ছোটবেলা থেকে কোনো বন্ধু বান্ধব নেই, একাকিত্ব ছিল, তারপরও নিজের মধ্যে মানে এরকম মনে হয়। আর
0: কেন বন্ধু বান্ধব নেই কেন?
2: বন্ধু বান্ধব উনি সঙ্গ দোষী,

0: মানে সঙ্গদেশে একটা কথা আছে না, আমার পিসি ঠাম্মারা আর দাদু ঠাম্মারা বলতো যে সঙ্গদোষে রঙে দেখে, রঙ দেখো, রঙ দেখে মানুষ, এরকম আর কি। এই জন্য আমি একলা একা নই, ঠিক আছে। তারপর এখন আমি একা নই, সত্যি বিয়ে করেছি, বউ আছে ঘরে, বা একজন মনের মানুষ তো আছে, একা নই।
1: মানে মনের কথা খুলে বলাটা জরুরি, আপনি যেটা বলছেন।
0: হ্যাঁ হ্যাঁ, একা মানে একা একা নই, একাকিত্ব মানে মনের কথাটা যদি কারো কাছে না বলতে পারি, নিজের মনের ভাষাটা, নিজের মনের অন্তরের কথা যদি কারোর সাথে শেয়ার না করতে পারি,
1: তাহলে নিজেকে খুব একা মনে হয়, তাই তো?
0: একা মনে হয়, হ্যাঁ।
1: তো সেক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে যদি কেউ মনে করে বা একাকিত্ব তার মনে আসে, তাহলে উনি যদি ওনার কথাটা খুলে বলতে পারেন, তাহলে কিন্তু সে একাকিত্বটা ঘুচে যায়, এবং পাশে যে শব্দটা চলে আসে একাকিত্বর সঙ্গে, একা নও, তাই তো? অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। একদমই তাই। একটা ছোট্ট গল্প বলি, কথা যে বলতে হবে, উত্তর দিতে হবে, সেরকমটা কিন্তু নয়। কখনো কখনো শুধুমাত্র শোনাটাই জরুরি হয়ে পড়ে, শোনা, সবচেয়ে বড় কথা শোনা। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন, আমি শোনার কথাটাই বলছি। অনেক মানুষ, মানে বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষেরা শুধু চান পাঁচ মিনিট তার কথা শুনুক, বিচার না করুক। পাঁচ মিনিট কথা শোনার ফলেই আপনি কিন্তু তাকে পাশে থাকার কথা না বলেই ভরসার পাত্র হয়ে ওঠেন। একটা ছোট্ট গল্প বলবো, তবে যে বন্ধু রয়েছেন লাইনে তার সঙ্গে কথা বলার পর। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
1: কার সঙ্গে কথা বলছি?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: বলুন বলুন বলুন।
2: হ্যাঁ দিদিভাই
1: বলুন।
2: আমি কিন্তু একাকিত্ব নই, আমি আমার সংসারের, আপনার দিদিভাই, মেয়ে, ছেলে এবং আমার বৃদ্ধ মা, বৃদ্ধ শাশুড়ি মা, হ্যাঁ, তাদেরকে নিয়ে চলছি। আমার বাবা, আমার শ্বশুর মশাই মারা গেছেন, তো তাদেরকে নিয়ে যে আনন্দে আছি দিদিভাই, সেই আনন্দটা কিন্তু আমি একাকিত্ব মনে করি না। আমি হচ্ছি মানে সবাইকে নিয়ে চলবো, হ্যাঁ, এবং আনন্দ করব। জীবনে আছে কি, এসেছি এই রঙ্গমঞ্চে, একাই এসছি, একাই যাব, কেউ সাথে যাবে না। কিন্তু এই যতক্ষণ আপনি সার্কাসের মতন খেলা দেখাতে পারবেন, খেলতে পারবেন, খেলে যেতে পারবেন, এটাই কিন্তু থাকবে দিদিভাই এইখানে। হ্যাঁ, তো এই মেরা নাম জোকারে কিন্তু সেটাই কিন্তু সার্কাসের জিনিসটা দেখিয়ে দিয়ে গেছিল, যে আমরা কিন্তু মানে একসাথে যে এত লোকের সামনে যে অভিনয়টা আমরা করতে এসেছি, সেই অভিনয়টা যদি আমরা ভালো মতন করে যেতে পারি আপনাদের সাথে, তো এই অভিনয়টাই থাকবে দিদিভাই, মানুষ মনে রাখবে যে এরকম একটা লোক পেয়েছিলাম যে সারা জীবন ফুর্তিতে ছিল, ফুর্তিতে কাটিয়ে দিয়ে গেছে, এবং দেখুন আজ রেডিও আমার মানে পরম বন্ধু, এবং আপনাদের সাথে এই যে একাকিত্ব না থেকে আপনাদের সাথে কথা বলছি, গল্প করছি, এই যে এই একাকিত্ব থেকে এটাও কিন্তু একটা বিরাট মানে ফিজিওথেরাপির কাজ করছে দিদিভাই, এবং মানুষের সাথে চলছি। হ্যাঁ, আর কিছু আমার রেডিও বন্ধু হয়েছে, তাদের সাথে মানে মাঝে মাঝে গল্প করি, এবং তাদেরকে যদি কোনো কিছু মানে পাশে দাঁড়াতে হয় দাঁড়াই, এই তারপরে কোনো মানুষ যদি রক্ত, আমি রক্তও দিয়ে বেড়াই, কিন্তু মানে কোনো মানে ইয়েতে নয়, মানে ডাইরেক্ট আপনার যদি রক্ত লাগে আপনি ফোন করবেন আমাকে, আমি আপনার পাশে গিয়ে হাজির হয়ে যাব আমার রক্ত দেবার জন্য, মানে কোনো। হ্যাঁ দিদিভাই, এইভাবেই মানুষের সাথে রয়েছি দিদিভাই, একাকিত্ব নেই, আর একা থাকবো কেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একবার চলো, তখন একবার চলো।
1: আপনি তো রক্তের মধ্য দিয়ে বন্ধন তৈরি করছেন, আর এই কথাটা আপনার ক্ষেত্রে স্পষ্ট যে মানুষ মানুষের জন্য, মানুষ, হ্যাঁ, মানুষ মানুষের জন্য। তো এটা থাকুক, এই ভরসাটুকু থাকুক সবার মনে, এই আশাটুকু থাকুক। অনেক অনেক ধন্যবাদ।
2: হ্যাঁ এটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলছিলাম, একটা ছোট্ট গল্প বলবো। গল্পটা এরকম, একটি গ্রামে একজন বৃদ্ধ শিক্ষক রিটায়ারমেন্টের পরে প্রতিদিন বিকেলে মাঠের ধারে একটা বেঞ্চে বসে থাকতেন। একদিন একজন কলেজ পড়ুয়া ছেলে এসে তার পাশে চুপচাপ বসে রইল। দুজনের মধ্যে অনেকক্ষণ

0: কোনো কথা হলো না। হঠাৎ শিক্ষক মশাই বললেন, আজ আকাশটা কেমন সুন্দর, তাই না? ছেলেটি মৃদু হেসে বলল, হ্যাঁ। এরপর ধীরে ধীরে সে নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, পরিবারকে নিয়ে উদ্বেগ সব কথা খুলে বলল। বিদায় নেওয়ার সময় সে শুধু বলল, আজ আপনি কোনো বড় উপদেশ দেননি, শুধু পাশে ছিলেন, তাতেই অনেকটা হালকা লাগছে। যে কথাটা বলছিলাম, এই গল্পটা কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে সবসময় সমাধান দেওয়া জরুরি নয়, কখনো কখনো মন দিয়ে শোনাটাই সবচেয়ে বড় সহায়তা। আর ওই যে একানও এই বিশ্বাসটুকু, এই ভরসাটুকু কিন্তু জাগিয়ে তোলে ওই কাউকে যদি আমরা পাই যার কাছে কথা বললে তিনি মন দিয়ে কথাটা শুনবেন, কোনো কিছু বিচার না করে। এবারে কে রয়েছেন আমার সঙ্গে? হ্যালো, নমস্কার বন্ধু, কে কথা বলছেন?
1: বন্ধু, তোমাদের ছোট বোন যমুনা।
0: যমুনা, হ্যাঁ বলো যমুনা, কি বলবে?
1: কেমন আছো তুমি এটা বলো আগে।
0: আমি তো ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো?
1: আজকে আমি ভীষণ ভালো আছি। সেই কবর কথা মনে আছে জানো, আমার তোমার সাথে কথা বলার, 2016 লাস্ট থেকে বা 17 বছর থেকে কথা বলি তোমার সাথে, আর তোমার সাথে যে আমার যে কত কিছু বলেছিলাম আমার এগুলো খুব মনে পড়ছে, কারণ এই যে সম্পর্কটার মধ্যে যে অনেক কিছু শেয়ার করেছিলাম,
0: ঠিক ঠিক
1: কত বিক্ষত আবেগ, কত কান্না, কত কিছু বলেছিলাম আমার খুব মনে পড়ছে। তোমার শেয়ার করলে আমার এত যে জীবনটা পরিপূর্ণ ছিল, মানে ভালো ছিলাম, এখনো ভালো আছি,
0: অনেক
1: সেদিনে দাঁড়িয়ে
0: ভীষণ ভালো লাগছে। হ্যাঁ বলো।
1: আজকের দিনে দাঁড়িয়ে তুমি যখন এসেছো না, আমার তোমার কথা ভীষণ মনে পড়ছে, দিদি কথা বলতে হবে। আজকে আমি নতুন একটা পরিচয় দিয়েছি, আমার একটা মেয়ে হয়েছে,
0: মা হিসেবে খুব ভালো,
1: আমি দিদি একটু পরিপূর্ণ।
0: তার মানে যমুনা তুমি বলতে চাইছিলে যখন তোমার সময়টা খুব মনে হয়েছিল, তুমি একা কেউ নেই পাশে, তখন তুমি তোমার মনের কথাটা বলতে পেরেছিলে বলেই বোধহয় এই শক্তিটুকু তোমার মনে জেগে উঠেছিল বা এই ভরসাটুকু তোমার মনে হয়েছিল যে তুমি একা নও, তাই তো?
1: আমার ভাই নিয়ে ভাইয়ের পূর্ণতা পেয়েছি, আঙ্কেল আছে, তোমরা তো আমার আছোই, মানে তোমরা যদি না থাকতে আমি এক মনে বলতে পারি, তোমরা যদি না থাকতে আজকে মনে জোর তো পেতাম না, কাজ করার, নিজেকে দাঁড় করার, নিজেকে স্টেবল করার, এগুলো পেতামই না আমি, আমি একজোরে বলতে পারি। আর তোমাদের কাছে আমি অসংখ্য মানে কৃতজ্ঞ, তোমরা ছিলে আমি জোর পেয়েছি এবং একা ছোট থেকে আমি নিস্তার পেয়েছি। হ্যাঁ, মাঝে মাঝে একা যেত লাগবে, কারণ জীবনটা তো এরকমই চলে না, দোলা চলা চলে। আর আমার বড় একটু কথা বলছিল কিশোর কুমার আচার্যজি, সে এটাই বলছিল যে এখন সেও ভালো আছে, সে মেয়ে হয়েছে, সে কথা বলে, সে মেয়ের সাথে পরিপূর্ণ আছে, সেটাই আর কি। এখন মেয়ে আছে,
0: হ্যাঁ, এমনি ভাবেই আসলে এইভাবেই একটা বন্ধন তৈরি হয়, একটা ভরসার জায়গা তৈরি হয়। হ্যালো বন্ধু, কি রয়েছেন আমার সঙ্গে?
2: হ্যালো স্মৃতি দত্ত। কখনো মানুষ দলবদ্ধ ভাবেই থাকতো, এই যে দলবদ্ধতা বা সংঘবদ্ধতা এটা মানুষের সহজাত, আর আজকের দিনে তো নয়ই। তবে দেখা গেছে যারা মহাপুরুষ বা যারা অসাধারণ ব্যক্তিত্ব, যে কোনো বিষয়ে যারা গবেষণা করেন, যে কোনো বিষয়ে যারা মৌলিক চিন্তা ভাবনা করেন, তারা নিজেদের কাজের প্রয়োজনে মোট কথা সৃজনশীল যে কোনো কাজের

0: জনে উনাদের একা থাকতে হয়। তো কাজেই একা মানুষ কখনোই ছিল না, এখনো নেই। সমাজ বিজ্ঞানীরা বলেন যদি যে মানুষ একা থাকে তাকে হয় গড বলতে হবে, ভগবান বলতে হবে, অথবা তাকে পশু বলতে হবে, কারণ একা মানুষ কখনো ছিল না, কখনো থাকে না। আর একাকিত্ব, একাকিত্ব সেটা তো একেবারেই যারা নেরো মাইন্ডের তাদের ক্ষেত্রে হয়, একাকিত্বটা তো ঠিক নয়। এবং সেটা বর্তমান সময়ে সেরকম লোক প্রায় নেই বললেই চলে, এটুকুই বললাম।
1: মানে একাকিত্ব কারোর হয় না আপনি বলতে চাইছেন?
0: খুব কম, বর্তমান সময়ে নেই।
1: আচ্ছা, কিভাবে আপনি বলছেন
0: একাকিত্বের কথা? হ্যাঁ,
1: মানে আপনি কিভাবে বলছেন যে একাকিত্ব কারোর হয়নি?
0: কেউ একাকি হয়ে যান সেটা কম, তার সংখ্যাটা কম।
1: মানে আপনি একা থাকার কথা বলছেন, একাকিত্ব নয়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনি বলতে চাইছেন যে একা এখন আর খুব বেশি মানুষ থাকেন না, তাই তো?
0: না,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা আর একাকিত্ব দুটো জিনিস কিন্তু আলাদা। সবার মাঝেও কেউ একাকিত্ব বোধ করতে পারেন, আবার একা থেকেও কেউ।
0: একাকিত্ব বোধ যেটা সেটাও এখন খুব কম
1: হয় না, কেন আপনার কেন মনে হচ্ছে যে হয় না?
0: কেন হয় না, এখন তো সমাজের সঙ্গে চলার, সমাজকে জানার ফোর্সটা বেশি, যেটা আগে ছিল না।
1: মানে আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন?
0: হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কথা বলছি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কথা বলছি, মানুষ মানুষের পাশে থাকার কথা বলছি। এখন যদি আমরা দেখি কোন প্রত্যন্ত এলাকায় কোন লোক একা আছে, কিন্তু সেও মিডিয়ার আলোতে চলে আসছে, একা থাকছে না।
1: আচ্ছা, তো আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনি বলছেন যে এখন মানুষ সোশ্যাল মিডিয়ার দৌলতে একা নয়, তাই তো? বা বিভিন্ন কমিউনিকেশনটা এত জোরালো বা যোগাযোগ এত বেশি জোরালো, হ্যাঁ হ্যাঁ, তো মানুষ একা থাকার যে বিষয়টা সেটা খুব কমে যাচ্ছে। আমি
0: শুনেছিলাম একজন লোক ছিল, কিন্তু তাকেও সোশ্যাল মিডিয়া বের করে এনেছে। আমাদের জঙ্গলে একজন লোক ছিল দীর্ঘ বছর, হ্যাঁ, উনাকে ম্যান অফ দা হোল বলা হতো, কিন্তু উনাকেও মূর্ছতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, যাই হোক, সেটা হয়নি, হ্যাঁ, কিন্তু তিনিও আসেননি বা আনা সম্ভব হয়নি, উনিও সেভাবে আসতে চাননি, কিন্তু সেটাও সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জেনেছে।
1: আচ্ছা, বাহ, সেটাই বলছেন আপনি, একা থাকার জোনই আজকে আজকের দিনে, তাই তো?
0: হ্যাঁ,
1: তো অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আমরা আসলে একাকিত্ব আর একা বিষয়টা বোধহয় গুলিয়ে ফেলছি। যাই হোক, সবার মাঝে থেকেও কেউ একাকিত্বে ভুগতে পারেন, আবার একা থেকেও কেউ সবার মাঝে আছেন, এ বোধটা তার মধ্যে জন্মাতে পারে। তো এবারে কোন বন্ধু রয়েছেন লাইনে? হ্যালো,
2: আগরতলা থেকে বলছি, অনিমেষ দাশগুপ্ত।
1: হ্যাঁ, বলুন বলুন অনিমেষ বাবু।
2: আমি কোনদিন একা ছিলাম না আর একা থাকবো না। যখন স্কুল কলেজে যেতাম তখন বন্ধু বান্ধব ছিল, তখন তাদের সঙ্গে মেলামেশা করতাম, খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম, বন্ধুত্বের মতো চলতাম। এখনো সেই বন্ধু বান্ধব এখনো আছে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তাদের সঙ্গে চলাফেরা করি, বন্ধু বান্ধব হিসেবে চলি, একাত্মের মধ্যেই থাকি। আর বিশেষ করে আমার যে কর্মক্ষেত্রটা আছে সেখানে আমার প্রচুর ফলোয়ার আছে, তো তারা আমার অনেক সহযোগিতা নিয়ে কাজ টাজ করে, আসা যাওয়া করে, কোনোদিন কোনো কিছু হয়নি। একা তোলে আমার কাছে ছিল এবং থাকবো, এখনো আছে আর কি।
1: আচ্ছা, তো আপনি বলতে চাইছেন যে আপনি একা বোধ করেননি কখনো এখন পর্যন্ত?
2: এখনো করিনি, একা হয়েছে, হ্যাঁ এখনো করিনি, এমন কোন এখন পর্যন্ত কারোর সাথে কোনোদিন কোনো মলমলে না হয়নি।
1: আচ্ছা,
2: আর সবসময় আমি সমাজের পাশে থাকি, হ্যাঁ, কারোর সাহায্যে বিপদে আপদে জড়িয়ে পড়ি, এরপরে আমি রক্তদান মোটামুটি কেউ যদি দরকার পড়ে আমি তাদেরকে একটু সাহায্যের হাতও বাড়াই, মানে এভাবে আমি একা নিয়ে সবসময় ব্যস্ত থাকি আর কি, একা কোনোদিন আমি থাকি না, সবসময় একা তো

0: বুঝলিতে কৃতজ্ঞতা বেশি থাকি, আনন্দ ফুর্তিতে থাকি, এটাই আমার কথা ছিল।
1: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ,
1: নমস্কার। আসলে সবাই যেটা বলতে চাইছেন সেটা এটা দাঁড়ায় যে সবার সঙ্গে মেলামেশা করে যদি সবাই থাকেন, সবার সঙ্গে কথাবার্তা বলে, তাহলে সেই একাকিত্বটা আসে না। বা আজকের দিনে যেটা বলতে চাইছেন, একা থাকার কোনো জো নেই, আপনি যেখানে থাকেন না কেন, যেভাবেই হোক আপনাকে মানুষ যোগাযোগ করে নেবেনি আপনার সঙ্গে। এই বিষয়টুকু সত্যি কথা যে আজকে আর একা থাকার জো নেই, কিন্তু একাকিত্ব ভোগেন না সে বিষয়টা মনে হয় আমার কাছে এমন মানুষ নেই কখনো না কোথাও, কোথাও না কোথাও তিনি একাকিত্বে ভোগেননি। তো আসলে মানুষ মানুষের জন্য এই কথাটা আমরা বারবার উঠে আসছে যে প্রত্যেক মানুষেই, অনেকেই বলছেন যে মানুষ মানুষের কাজে লাগছেন, মানুষের সঙ্গে রক্তদানে যাচ্ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারবো মানুষ মানুষেরই জন্যে। তাহলে চলুন এই গানটাই আপনাদের শোনাই, তারপর ফিরে আসছি গান শেষে কথায়।

0: মানুষ মানুষের জন্যে।
1: যে কথাটা বলছিলাম যে শোনা কতটা জরুরি, কখনো কখনো মন দিয়ে শোনাটাই সবচেয়ে বড় সহায়তা হয়ে যায়। একটা গল্প বলেছিলাম সত্যি কথা। হ্যালো,
2: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
2: আমি আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: বলুন বলুন।
2: হ্যাঁ, আজকে কথা বলা হচ্ছে একাকিত্ব নিয়ে।
1: না,

0: একা নও, প্রসঙ্গটা হলো একা নও,
1: একা আমরা কেউ। হ্যাঁ, সেই দিক থেকে চিন্তা করলে আমরা তো সামাজিক ভাবে একটা সমাজে বাস করি, একটা পরিবারে বাস করি। সেই দিক থেকে চিন্তা করলে আমরা কিন্তু কেউ একা নই, একা থাকতে পারি না। তারপরও বিভিন্ন শ্রোতার কথা শুনছিলাম, আপনার কথাগুলো শুনছিলাম মন দিয়ে। তো এখানে

0: থাকতে পারি না। তারপরও বিভিন্ন শ্রোতার কথা শুনছিলাম, আপনার কথাগুলো শুনছিলাম মন দিয়ে। তো এখানে আমার কাছে মাঝে মাঝে নিজের ব্যক্তিগত কথাই বলি, একা আমি নই। আমার ছোটবেলা থেকে মা বাবা ছিল, ভাই বোন ছিল, এখন দুই বোন রয়েছে, তারপরে আমার ছেলে মেয়ে সবাই রয়েছে। কিন্তু মাঝে মাঝে ভীষণ একাকিত্ব বোধ করি, অ্যালোননেস। এটা আমি নানাভাবে চিন্তা করছি। আজকে আমার 62 বছর বয়স, অনেক অনেক ভাবনা চিন্তা করি, এটার কোনো সমাধান পাই না যে কেন আমি এত একা। আমার তো সব আছে,
1: ঠিক সবাই একা লাগলে হয়ে গেছে, কি করতে পারি? মেয়েদের
0: বিয়ে হয়ে গেছে, তারা খোঁজ নেয়, ফোন করে প্রত্যেকে, প্রত্যেক দিন বা দুদিন অন্তর অন্তর। তারপরও একটা সময় খুব একা কিন্তু বোধ করি।
1: আচ্ছা,
0: এটা এটা এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই, এটা এর এর জন্য আমি দায়ী। আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন আমি ছেলে আমার সহধর্মিণী, কিন্তু সহধর্মিণী সঙ্গে আমার একটা এমন একটা সম্পর্কটা এমন তিক্ততার পর্যায়ে গেছে, একই ছাদের নিচে রয়েছি, ওপরে রয়েছি, কিন্তু যেন একে অপর থেকে একদম আলাদা।
1: একটা কথা আমি বলতে পারি, আমরা চেষ্টা করব সেই
0: নানাভাবে চেষ্টা করি, করছি, করে যাচ্ছি যে এটাকে কিভাবে সমাধান করা যায়, কিন্তু কোনোভাবেই মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি। কি করলে সব নিশ্চিত হবে, আমি সুস্থ আছি।
1: তো সেক্ষেত্রে আমি আমরা এবার এবার তাহলে চেষ্টা করি কি কিভাবে হতাশাটা কাটিয়ে উঠতে পারি। যেমন ধরুন একটা আন্তরিক বার্তা যদি দিতে পারে, অথবা এক কাপ চা নিয়ে পাশে যদি আপনি বসেন আপনার স্ত্রীর, যে দুটো কথা হোক, আস্তে আস্তে একটা দুটো করে কথা হবে, বা পাশে বসে থাকার মাধ্যমে আপনি কিন্তু একটা বার্তা অবশ্যই তাকে পৌঁছে দিতে পারেন যে হ্যাঁ, আমি তোমার পাশে আছি আর আমি কিছু বলতে চাই বা তোমার কথা শুনতে চাই। এই বিষয়টা যদি হয়, আমার মনে হয় এক কাপ চা নিয়ে পাশে বসুন, হয়তো কোনো সমাধান সূত্র খুঁজে পেলেও পেতে পারেন।
0: এগুলি সব আপনিও বলছেন, আমার বন্ধু বান্ধব সবাই কিন্তু একই কথা বলে, কিন্তু কিন্তু কোনোভাবেই কিছুই কিছুই
1: হচ্ছে না। তাহলে একটা কথা আরেকটাও বলতে পারে, হতে পারে তুমি চাইলে আমি শুনতে পারি, এ কথাটা বলুন। আর ওই যে বললাম এক কাপ চা নিয়ে পাশে বসুন, আর হয়তো এই কথাটা যদি বলেন তুমি চাইলে আমি শুনতে পারি, তাহলে মনে হয় হতে পারে, আপনি একটু চেষ্টা করে দেখুন, হলেও হতে পারে। তো এই আশাটুকু অবশ্যই আমরা রাখবো। তো অনেক অনেক ধন্যবাদ, একদম
0: আন্তর্জাতিক আশা
1: দিবস, একদমই একদমই,
0: আমরা মানে আমরা আশা ছাড়ি না,
1: ঠিক ঠিক,
0: যেদিন আশা শেষ হয়ে যাবে সেদিন আমাদের জীবনটা শেষ হয়ে যাবে,
1: একদম একদম একদম। তো আবার নতুন করে পথ চলা শুরু করুন, এক কাপ চা নিয়ে পাশে বসুন আর বলুন তুমি চাইলে আমি শুনতে পারি। তো অনেক অনেক ধন্যবাদ, চেষ্টা করুন, আবার কথা হবে, অনেক
0: ধন্যবাদ,
1: নমস্কার। হ্যাঁ, যেটা সমাধান সূত্র, তাহলে ওনার কথার ধরেই আমি বলছি, তাহলে আমরা চেষ্টা করি এটার কোনো সমাধান সূত্র বার করতে পারি কি না যখন আমরা একাকিত্বে ভুগি। এই যে বলছিলাম যে কাউকে সাহায্য করতে গেলে তো সবসময় বড় কিছু লাগে না, একটা ফোন কল, কেমন আছো, অথবা কি করছো, খেয়েছো, এই যে ছোটো ছোটো শব্দগুলো, সেগুলো কিন্তু কিচ্ছু বলতে হয় না, শুধু একটা কথা, খেয়েছো, কেমন আছো, শরীর ভালো, এই ছোটো ছোটো কথাগুলোও কিন্তু অনেক বড় ভরসা নিয়ে তাদের পাশে দাঁড়ায়। অথবা একটা আন্তরিক বার্তা, আর এই যে বললাম এক কাপ চা নিয়ে পাশে বসা, কিছু না বলেও অনেক কথা বলা হয়ে যায়। তো অথবা শুধু একটা কথা বলুন, একটা কথা না, একটা লাইন বলুন, তুমি চাইলে আমি শুনতে পারি। এই

0: ছোটো ছোটো কাজগুলো কিন্তু অনেক সময় বড় শক্তি হয়ে ওঠে আর একটা ভরসার স্থল কিন্তু গড়ে ওঠে। তো এবারে বন্ধু কে রয়েছেন আমার সঙ্গে?
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো নমস্কার
0: নমস্কার,
1: বাবাঘাট থেকে বলছি, সুব্রত ঘোষ।
0: বলুন বলুন সুব্রত বাবু।
1: আমরা তো পৃথিবীতে আসার সময় একাই আসি, আবার যাওয়ার সময় একাই যাই, মধ্যে তো আমরা এই নাটক মঞ্চ মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটা নাটক করে চলছি, এটাই একটা মায়ার মধ্যে। এই মায়ার জগতে যতদিন থাকবো ততদিন একা না, আবার যাওয়ার সময় একাই চলে যেতে হবে, ভগবান যা নীতি নিয়ম করেছে তাই বললাম।
0: মানে এইটুকু বলার ছিল? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। হ্যাঁ, আমরা প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় সাহায্যের প্রয়োজন কিন্তু বোধ করি। যদি বলি যে সাহায্যের প্রয়োজন নেই সেটা কিন্তু মনে হয় ভুল। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো,
2: নাটকটা থেকে রেখা দেবী বলছি।
0: বলুন বলুন রেখা দেবী।
2: একটা একটা কথা বলার ছিল যে এপিএমের মাধ্যমে বলছি আর কি, আমাদের মানে একজন শ্রোতা বন্ধু কমলপুর থেকে কথা বলতেন, উনি মানে উনি ওনার কথা বোঝাবে তো যে উনি ভীষণ একাকিত্বে ভুগছেন। এখন অনেকদিন যাবৎ ওনার কোনো মানে ফোন টোনে উনি কথাও বলেন না। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি আর কি যে যদি কেউ ওনার কোনো মানে বার্তা দিতে পারেন, উনি কেমন আছেন বা কি, এটা আমি বলছি আর কি এপিএমের মাধ্যমে। ওনার নাম নিরঞ্জন গোস্বামী।
0: আচ্ছা,
2: কমলপুর থেকে কথা বলতেন, রোজ কথা বলতেন। ঠিক আছে,
0: মানে একা নই, এই প্রসঙ্গে আপনি কিছু বলবেন না?
2: হ্যাঁ, এই প্রসঙ্গে বলবো যে আমি আমি একা নই। আমি একা নই, আগেও ছিলাম মানে সবার সাথেই ছিলাম, এখনো ভালো আছি। হ্যাঁ, তবে একা চিত্তে যারা আছেন ওদের তো মানে একটু স্বাভাবিক একটু ইয়ে থাকবে, কষ্ট থাকবে। তা আমি বলবো যে সবসময় মানে ওই ভাবনা চিন্তা দূর করে যাতে সবার সাথে মিলেমিশে থাকে, রেডিও শুনে সবার সাথে চলাফেরা করে, এইভাবে থাকলেই হয়তো মনে হয় সেই জিনিসটা আর হবে না আর কি।
3: খুব সুন্দর প্রসঙ্গ আছেন।
0: কেটে গেল, যাই হোক, যেটা বলার ছিল যে চারপাশে কিন্তু সবাই আছে, যদি মনে হয় তবু কেউ নেই তাহলে একটু আকাশের দিকে তাকিও। যে মেঘ আজ তোমায় জানালায় ভাসছে, সেই মেঘ তো ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের নীরব দীর্ঘশ্বাস। যদি কখনো মনে হয় তোমার কথাগুলো কেউ আর শুনতে চায় না, তবে মনে রেখো নীরবতারও একটা ভাষা আছে, আর সেই ভাষা বোঝার মানুষও আছে। জীবনের পথে সব আলো একসঙ্গে জ্বলে না, কখনো অন্ধকার নামে কখনো পথ হারিয়ে যায়, তবু দূরে কোথাও একটা ছোট্ট প্রদীপ অপেক্ষায় থাকে শুধু তোমারই জন্যে, শুধুই তোমারই জন্যে। হ্যাঁ বন্ধু, আমরা প্রায় শেষে পৌঁছে গেছি, আরও একজন বন্ধু এসে গেছেন লাইনে। হ্যালো নমস্কার।
4: হ্যালো,
0: হ্যাঁ কে বলছিলেন?
4: আমার যখন সবসময় মনে লাগে যখন আমি একা থাকি এরকম লাগে কিনা?
0: এরকম সবারই আসে জীবনে যে সবার মাঝে আমি একা, কিন্তু তার মানে এই নয় সে কিন্তু একা। আপনি তো বললেন সবাই আছে আপনার সঙ্গে, তো শুধুমাত্র যেটা করা প্রয়োজন যে তাদের সঙ্গে বসুন, তাদের সঙ্গে গল্প করুন, তাদের কথা শুনুন।

0: কেমন?
1: আমাদের এক মেয়ে, মেয়ের বিয়ে দিলে কলকাতা দিল্লি তাহে, আর ছেলে বিয়ে করে সংসার হয়েছে, ছেলে মেয়ে পড়াশোনা দায়িত্ব এইসব করা দিল করে, কিন্তু আমার সঙ্গে তো আর কেউ থাকে না। আমার আমার হাজবেন্ড আছে।
0: হ্যাঁ, আপনার না না আপনার যে যিনি রয়েছেন হাজবেন্ড বা আপনার স্বামী, ওনাকে বন্ধু বানিয়ে নিন, ওনার সঙ্গে গল্প করুন বসে বসে।
1: উনি তো অনেক সময় কানেও শুনে না, কোথাও কম সপ্তাহে আমার তো একা একা লাগে, কিরকম লাগে
0: তাহলে গান শুনতে পারেন, আমাদের রেডিও শুনতে পারেন, বাগান করতে পারেন। বাগান আছে বাড়িতে? বাগান আছে বাড়িতে? সবজি বাগান বা টবে লাগাতে পারেন, এর মধ্যেও কিন্তু আপনি টবে গাছ লাগাতে পারেন, গাছের পরিচর্যা করুন। একদম, ওই ওটাই তো অনেকটা সময় কেটে নেবে আপনার। একদম একদম, যে কাজে আপনার ভালো লাগে সেটাতে বেশি সময় দিন। অনেক অনেক ধন্যবাদ। ঠিক ঠিক ঠিক, তবে আপনি একা নন সেটা, আপনি যে একা নন, হ্যাঁ হ্যাঁ সেটাও কিন্তু মনে রাখবেন, কারণ আপনার আমাদের সঙ্গে কিন্তু আপনারা আছেন। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ। একদম একদম, তো অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ, যে কথাটা বলার, জীবনে কখনো রোদ কখনো বৃষ্টি, সব দিন কিন্তু একরকম হয় না, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। কিন্তু অন্ধকার রাতের পর যেমন সকাল আসে, তেমনি কঠিন সময়ও কিন্তু একদিন বদলে যায়, একাকিত্বটাও কিন্তু শেষ হয়ে যায়। একজন বন্ধু এসে গেছেন লাইনে, চটপট শুনে নেব উনি কী বলতে চাইছেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে শ্যামল চক্রবর্তী।
0: শ্যামল?
2: শ্যামল চক্রবর্তী
0: চক্রবর্তী, বলুন বলুন, জলদি জলদি বলে ফেলুন, সময়টা বেশি নেই।
2: ম্যাডাম শুনুন, আমার আমি জৈব দুর্বিভাগে, আমি বাস্তবিক দাঁড়িয়ে একা একা কিন্তু ফিল করি না, এই কারণে আমি জানি ঈশ্বর সবাই ভিতরে আছেন, ঈশ্বর সবাই সঙ্গে আছেন, আমি একা ফিল করি না।
0: ঠিক ঠিক,
2: একটা কারণ আছে, কারণ গীতার মধ্যে ভগবান বলেছেন ঈশ্বর সর্বভূতানাং যজ্ঞেষু তিষ্ঠতি, রামায়ণ সর্বভূতানি যন্ত্রাণী মায়ের, যখন গিয়ে থাকেন তাহলে আমরা একা কি। তবে আমি একটা জিনিস যদি আপনি অনুমতি দেন, একটা ফোন নাম্বার বলবো
0: জলদি জলদি,
2: যারা হ্যাঁ উজ্জেন ট্যাগ, এটি উজ্জেন ট্যাগ যারা শ্রোতা এবং আমার যারা বন্ধু বান্ধব আছে, যাদের সঙ্গে অনেক করে কথাবার্তা হয় না বা তাদের ফোন নাম্বারও জানি না,
0: একটু জলদি জলদি বলুন।
2: আমি বায়োসিন্সের এই 1984-এ বায়োসিন্সের এই ছাত্র ছিলাম এমবিএ কলেজে, তো আমি আমার একটা নাম্বার বলছি
0: জলদি জলদি বলে ফেলুন,
2: 8119076756।
0: অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক। তো আমাদের আর সময় নেই, সব শেষে এটা বলা যেতেই পারে, চলুন আমরা শুধু নিজের জন্য নয় অন্যের জন্য এমন একজন মানুষ হয়ে উঠি যার কাছে কেউ নির্দ্বিধায় নিজের কথা বলতে পারেন। কারণ অনেক সময় একটা আন্তরিক কথা, একটি মন দিয়ে শোনা, কিংবা একটা ছোট্ট সহানুভূতি কারোর জীবনের বড় পরিবর্তন এনে দিতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, অন্যদেরও ভালো থাকার শক্তি দিন। আজকের মতো আজ রাতে অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। তো এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ততে, নিউজ অন এআইআরও শুনতে পাবেন, এছাড়াও শুনতে পাবেন ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজে। আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 6:05 ককবরক অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাংলা অনুষ্ঠান শুরু হবে অভিজ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে 6:45, তার আগে রয়েছে সংবাদ

চল্লিশ মিনিটে যুববাণীতে শুনবেন আর্য শেষাদ্রি, মিন্ময়, তনুশ্রী এবং সপ্তদীপার সঙ্গে। সকাল 9:12 বলছি তোমায় অনুষ্ঠান, সঙ্গে থাকবে আর্য অঙ্কিতা। সকাল 11:00 ককবরক অনুষ্ঠান, বেলা 2:30 চিরায়ত গল্প পাঠের আসর, সফরনামা অনুষ্ঠানটা রয়েছে বেলা 3:00 সুরের আকাশে, বেলা 4:00 সঙ্গে থাকবেন আর্য মহুয়া। বিকেল 5:00 শুনবেন গীত বাহার, 6:30 হৃদয় সুর গান অন্তহীন অনুষ্ঠানটি শুনতে পাবেন। রাত 8:05 গীতি আকাশ রয়েছে অনুষ্ঠানটি, রাত 9:02, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে, সঙ্গে থাকবেন আর যে অন্তরা। রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান শুনতে পাবেন। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান হচ্ছে, এবারে জানিয়ে দিই আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবরাখবর। আমরা আমাদের ঘড়ির কাঁটায় বলছে এখন রাত 11:01। আজকের মতো আমাকে বিদায় দিন আর শুনতে থাকুন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান।